0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক. বিসমিল্লাহির রহমানির রহিম. তিলাওয়াতকৃত সূরা ইব্রাহিমের 31 আয়াত থেকে 33 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে আপনি তাদেরকে বলে দিন তারা নামাজ কায়েম করুক এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করুক। ওই দিন আসার পূর্বে যেদিন থাকবে না কোনো বেচা কেনা আর না কোনো বন্ধুত্ব। আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, যিনি আসমান থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপন্ন করেন, যিনি নৌযান সমূহকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তার আদেশে তা সমুদ্রে চলাচল করে, এবং যিনি তোমাদের উপকারার্থে নিয়োজিত করেছেন নদ নদীকে, যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে যারা একই নিয়মে অনবরত চলছে, এবং তোমাদের উপকারে নিয়োজিত করেছেন রাত ও দিনকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: পথ ও পাথেয়, আজকের বিষয় সম্পদ বণ্টনের ক্ষেত্রে পারিবারিক হক আদায়ের সতর্ক থাকা, বলছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, মানুষের জীবনে সম্পদ একটি বড় নিয়ামত। এই সম্পদ কখনো উপার্জনের মাধ্যমে আসে, আবার কখনো উত্তরাধিকার, ব্যবসা বা অন্য কোনো বৈধ উপায়ে অর্জিত হয়। কিন্তু এই সম্পদ যতটা গুরুত্বপূর্ণ তার সঠিক বণ্টন ও ব্যবহারে ন্যায় বিচার করা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ সম্পদ শুধু ভোগের বস্তু নয়, এটি একটি আমানত, একটি দায়িত্ব যার সাথে জড়িয়ে আছে অন্যের হক। পরিবারে, সমাজে, ব্যবসায়, প্রত্যেক ক্ষেত্রেই আমাদের সম্পদের সাথে অন্যের অধিকার সম্পৃক্ত থাকে, আর সেই অধিকার সঠিকভাবে আদায় না করা হলে তা শুধু দুনিয়ায় অন্যায় নয়, বরং আখেরাতে কঠিন জবাবদিহিতার কারণ হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাহালের 90 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সৎকর্ম ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অসৎকর্ম ও জুলুম থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এই আয়াত আমাদের শেখায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য, আর সম্পদ বণ্টনের ক্ষেত্রে তো এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তরাধিকার বণ্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা অত্যন্ত সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, যা আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে দেখতে পাই। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, একজন ছেলের অংশ দুইজন মেয়ের সমান। যদি শুধুমাত্র দুই বা ততোধিক মেয়ে থাকে তবে তারা পাবে মোট সম্পদের দুই তৃতীয়াংশ, আর যদি একজন মেয়ে হয় তবে সে পাবে অর্ধেক। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকে পাবে এক ষষ্ঠাংশ, আর যদি সন্তান না থাকে এবং পিতামাতা উত্তরাধিকারী হয় তবে মাতা পাবে এক তৃতীয়াংশ, কিন্তু যদি ভাই বোন থাকে তাহলে মাতা পাবে এক ষষ্ঠাংশ। এই বণ্টন কার্যকর হবে ওসিয়ত পূরণ ও ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা, মাতা ও সন্তানদের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তা তোমরা জানো না, এটি আল্লাহর নির্ধারিত বিধান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। প্রিয় শ্রোতা, এখানে আল্লাহ তাআলা নিজে সম্পদের ভাগ নির্ধারণ করে দিয়েছেন যাতে কেউ কারো হক নষ্ট না করতে পারে। কিন্তু আমাদের সমাজে প্রায়ই দেখা যায় সম্পদ বণ্টনের ক্ষেত্রে অন্যায় করা হয়, বিশেষ করে নারীদের অধিকার বঞ্চিত করা হয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন। বুখারী ও মুসলিমের বর্ণনা, মান যালামা কীদা শিবরিন মিনাল আরদে তুবিকাহু মিন সাম'ই আরদিন, অর্থাৎ যে ব্যক্তি এক বিঘত জমিও অন্যায়ভাবে দখল করে কেয়ামতের দিন তাকে সাত জমিন পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এটা শুধু জমি দখলের কথা নয়, এটা অন্যের হক নষ্ট করার একটি ভয়াবহ উদাহরণ। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস যা মুসলিমে এসছে, নবীজি বলেছেন ইত্তাকু জুলমা ফা ইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। প্রিয় শ্রোতা, সম্পদ বন্টনে অন্যায় করা মানে জুলুম করা, আর এই জুলুমের পরিণতি খুবই ভয়াবহ। এজন্য আমাদের করণীয় হল সম্পদ বন্টনের ক্ষেত্রে কোরআন ও সুন্নার বিধান মেনে চলা, কারো হক যেন নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকা, নারীদের অধিকার যথাযথভাবে আদায় করা, বন্টনের আগে সঠিক হিসাব ও পরামর্শ নেওয়া, পারিবারিক সম্পর্ক রক্ষার জন্য ন্যায় ও সততা বজায় রাখা। প্রিয় শ্রোতা, সম্পদ আমাদের নয়, এটি আল্লাহর আমানত, আর এই আমানতের সাথে জড়িয়ে আছে মানুষের হক। আমরা হয়তো মনে করি এই সম্পদ আমি উপার্জন করেছি, কিন্তু বাস্তবতা হলো এই সম্পদের ভেতরেই লুকিয়ে আছে অন্যের অধিকার। পিতামাতা, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন সবারই নির্ধারিত হক রয়েছে। মনে রাখবেন, দুনিয়াতে সামান্য অন্যায় হয়তো ধরা পড়ে না, কিন্তু আখেরাতে এক বিন্দু জুলুমও ছাড় দেওয়া হবে না। কিয়ামতের দিন সম্পদ নয়, বিচার হবে, কে কার হক আদায় করেছে আর কে তা নষ্ট করেছে। তাই আসুন আমরা সম্পদ বন্টনে আল্লাহর বিধানকে প্রাধান্য দেই, কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করি, এবং সম্পর্ক নষ্ট না করে ন্যায় ও ইনসাফের মাধ্যমে সমাধান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে সম্পদ বন্টনের ক্ষেত্রে পারিবারিক হক আদায়ে সতর্ক থাকা সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।
4: আল্লাহ জারে

0: রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাথ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনেন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমৎ ভগবদ্গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রী ভগবান বাচ। বিষয় আসরিক গুণাবলী যা বন্ধনের কারণ। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পরিশ্রম এবচ অজ্ঞানম চ অভিজাতশ্চ পার্থ সম্পদম আসুরিম দৈবী সম্পদ বিমুষ্খায় নিবন্ধায় আসুরিমতা মা সূচ সম্পদম দৈবীম অভিজাত অসি পাণ্ডব। হে পার্থ, যারা অসুর প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে দম্ভ দর্প অভিমান ক্রোধ কর্কশ বাক্য ও অজ্ঞতা এইসব ভাব প্রকাশিত হয়। জীব যখনই ইচ্ছা করে তখনই এইসব ত্যাগ করতে পারে। আসুরি সম্পদ দূর করার সম্পূর্ণ যোগ্যতা মানুষের মধ্যেই থাকে। তাৎপর্য হল, আসুরি সম্পদ সহজাত হলেও মানুষ প্রকৃতি থেকে নিজের সম্বন্ধ সর্বতোভাবে বিচ্ছিন্ন করে আসুরি সম্পদ নাশ করতে সক্ষম, নতুবা তাদের আসুরি সম্পদ অবশেষে চরম অধঃপতনের কারণ হয়। অর্জুনের দৈবী প্রকৃতিতে জন্ম হয়েছে এই বলে ভগবান তাকে উৎসাহিত করছেন। অসুর স্বভাবের বশবর্তী হয়ে অর্জুন যুদ্ধে জড়িয়ে পড়েননি। তিনি ভীষ্ম ও দ্রোণের সঙ্গে যুদ্ধ করা উচিত কিনা তা পর্যালোচনা করছিলেন। ক্রোধ দম্ভ বা নিষ্ঠুরতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করেননি। ভগবান আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো? ধর্মরক্ষার্থে শত্রুর বিরুদ্ধে বাণ নিক্ষেপ ক্ষত্রিয়ের স্বধর্ম, যুদ্ধ না করাই আসুরিক। অর্জুনের এই দোষটি স্বাভাবিক নয়, আগন্তুক। আগে তার মধ্যে এই দোষ ছিল না। অর্জুন পরে বলেছেন, যাতে আমার মঙ্গল সুনিশ্চিত হয় তাই আমাকে বলুন। তাই অর্জুনের শোক করার কারণ ছিল না। তিনি নির্দিষ্ট বর্ণ ও আশ্রমোচিত কাজ করেছেন। তিনি দৈবী স্তরে অধিষ্ঠিত। জীবের একদিকে ভগবান, অন্যদিকে জগৎ সংসার। যখন সে ভগবানের দিকে মুখ ফেরায় তখন তার মধ্যে দৈবী সম্পদ আসে, আর যখন সংসারমুখী হয় তখন তার মধ্যে আসুরি সম্পদ আসে। যদিও মুক্তির সকল সাধনাই দৈবী সম্পদের অন্তর্গত। তাৎপর্য হল, পারমার্থিক উন্নতির ব্যাপারে কখনো নিরাশ হতে নেই, কারণ মানুষ পরমাত্মার অংশ হওয়ায় মানুষের মধ্যে দৈবী সম্পদ থাকেই। শুধু সংকল্পটি পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য হলেই তার কৃপায় স্বতই আমাদের কল্যাণ লাভ হয়। সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত্। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনেন্দ্রচন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার মেরুবন্ধ সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল 6টা থেকে পরবর্তী 4 ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:23, অস্ত যাবে 6:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 ও এফএম 102 মেগাহার্টজে।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েড অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। ভ্রমণ ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায় সকাল 9:05। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু শুনবেন বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইশগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বেলা বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্য অনুষ্ঠানে শুনবেন সিলেট কেন্দ্রের নাটক অসমাপ্ত ভালোবাসার গল্প রাত 10:00। রচনা মোহিত চৌধুরী, নির্দেশনায় অরিন্দম দত্ত, প্রযোজনা করেছেন ইফতেখার আলম রাজক।

এফএম বিভিন্ন মেগাহার্সে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্সে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্সে সকাল 6টা থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নতুন একটি সূর্য, নতুন একটি সকাল। আজকের এই সকালটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সাফল্যের বার্তা, নিরাপদ হোক আপনাদের পথ চলা। এমনই সময় প্রত্যাশায় শোনাব ভোরের গান। শিল্পী সুবীর নন্দী, গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু, সুর করেছেন।

ভয়ে গানটি শুনলেন সুবীর নন্দীর কণ্ঠে। গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন ওমর ফারুক। প্রিয় বন্ধুরা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আপনারা সবাই জানেন যে এবছর মানে 2026 পঁচিশে মে থেকে 2027 পঁচিশে মে পুরো বছরটিকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন দর্শন, প্রেম, বিদ্রোহ এবং তার যে চেতনা রয়েছে, এগুলো নতুন প্রজন্মকে জানানো এবং উদ্বুদ্ধ করাই এই বর্ষের প্রধান উদ্দেশ্য। আসুন আমরা নজরুল বর্ষকে সার্থক করি। আর এখন আপনাদের শোনাব নজরুল সঙ্গীত, শিল্পী শবনম মুশতারী।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন শবনম বস্তারের কণ্ঠে।
1: কোন ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। আঘাত করার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ, বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী আজিজুর রহমান তুহিন।

0: চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণে রবীন্দ্রনাথের বর্ষাঙ্গিকের গান যদি নাই শুনি তাহলে কি আর এই সকালটা রাঙিয়ে তোলা যায়? সত্যি সকালটা আজ রাঙিয়ে গেল আমাদের। এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনুন, শিল্পী ছিলেন আজিজুর রহমান তুহিন।
1: বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: বাংলাদেশের প্রাণ কৃষি, আর কৃষকেই জাতির মূল ভিত্তি। তারা ভোরের আলো ফোটার আগেই মাঠে যায়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলায়। কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এটি খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি বলতে ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ এবং বনায়নকে বোঝায়। কৃষিকাজ মানুষের মৌলিক চাহিদা মেটাতে সহায়ক। দেশের খাদ্য উৎপাদন, গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে কৃষির অবদান অনস্বীকার্য। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। মাছ একটি জলজ মেরুদণ্ডী প্রাণী যা ফুলকার সাহায্যে শ্বাস নেয় এবং পাখনা দিয়ে সাঁতার কাটে। এরা সাধারণত আঁশযুক্ত এবং এদের দেহে বিভিন্ন ধরনের পাখনা থাকে। মাছ পৃথিবীর প্রায় সর্বত্রই পাওয়া যায় এবং পৃথিবীর প্রায় সর্বত্র মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মাছ মানব দেহে আমিষের অন্যতম যোগানদাতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনের শুরুতেই আমার কৃষি পর্বে শুনবেন মাছের পচন রোধে আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ এই বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: শ্রোতা, প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলবো মাছের পচন রোধে আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে করণীয়। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মাসুদ রানা, সহকারী অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ।
1: আপনার কাছে জানতে চাইবো যে মাছের পুষ্টি গুণাগুণ কেমন?
2: মাছ আমাদের, যদি বলি, প্রাণীজ আমিষের একটা বড় অংশ আমাদের সাপোর্ট দিয়ে থাকে। সাধারণত মাছ আমরা যে কারণে খেয়ে থাকি সেটি হচ্ছে তার প্রোটিন বা আমিষ। আমরা আমিষ অন্যান্য যে অনেক খাদ্যদ্রব্যের মধ্যে পেয়ে থাকি, তারপর আমরা মাংসের মধ্যে পেয়ে থাকি। তো সর্বোপরি যদি বলি, মাছের আমিষটা খুব সহজে এটিকে আমরা হজম করতে পারি, তাই আমরা প্রথমত যে বিষয়টা, আমিষের গুরুত্বটা বেশি দিই। এর পাশাপাশি বিভিন্ন ধরনের মাছের মধ্যে কিন্তু আমাদের অন্যান্য মিনারেলস বা অন্যান্য পুষ্টি আছে, এবং ছোট মাছের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনস রয়েছে, যেমন মলা মাছে ভিটামিন এ রয়েছে। এছাড়া সামুদ্রিক মাছে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, যেটি আমাদের ব্রেইন বা আমাদের হার্টের জন্য জরুরি, এ ধরনের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো কিন্তু রয়েছে। তো সর্বোপরি মাছ একটি পুষ্টির আধার। আমার দৃষ্টিতে আমি মনে করি মাছকে একটি খুব সহজে পাওয়া যায় এবং সহজে গ্রহণ করা যায় এমন পুষ্টি সমৃদ্ধ একটি খাদ্য বলে আমি মনে করি।
1: আপনার কাছে জানতে চাইবো যে মাছের পচনের অন্যতম কারণ সমূহ কি কি?
2: মাছ খুব সহজে আমরা হজম করতে পারি বা পাচনযোগ্য। তো আমরা যেমন মাছকে খুব সহজে হজম করতে পারি, আমাদের এই পচন বা বিভিন্ন যে প্রাণীর যে পচনের জন্য অন্যতম যারা কারণ, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পচনশীল ব্যাকটেরিয়া বা অণুজীব। তাদের কাছেও কিন্তু ঠিক তেমনটাই এটিকে খুব সহজে হজম করার মতো একটা পণ্য, কারণ মাছের মধ্যে ময়েশ্চার বা পানির পরিমাণ অনেক বেশি থাকে অন্যান্য মিটের তুলনায়। তাই এটিকে ব্যাকটেরিয়া বা অণুজীব, যেগুলো মাছ সহ অন্যান্য খাদ্যদ্রব্য পচনের জন্য দায়ী, তারা খুব সহজে এটিকে কিন্তু তাদের খাবার হিসেবে গ্রহণ করতে পারে এবং এখানে তারা তাদের বংশবৃদ্ধি করতে পারে এবং তারা একটা বড় টেরিটরি তৈরি করে এটা পচন ঘটাতে পারে। তাই মাছের পচনটা সাধারণত শুরু হয় যখন আমরা মাছ একটা আহরণ করি। ঠিক আহরণ করার পরেই কিন্তু মাছকে যদি আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা না করি, বিশেষ করে মাছের এই যে আমরা যখন খোলা পরিবেশে আহরণ করে এটাকে খোলা পরিবেশে দীর্ঘক্ষণ ফালায় রাখি, তখন দেখা যাচ্ছে কিন্তু এই যে মাছের মারা যাওয়ার পরে, একটা প্রাণী মারা যাওয়ার পরে তার শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ হলেও তার কিন্তু এনজাইম, বিভিন্ন ধরনের শারীরিক যে এনজাইম, সেটি কিন্তু প্রক্রিয়া চলতে থাকে। এইটাও একটা সময় পরে বন্ধ হয়। তার পরবর্তীতে শরীরের যে পুষ্টি গুণাগুণ কথা বললাম, যেমন মাছের জন্য বললাম আমিষ, তো আমিষ কি? এই প্রোটিন বা আমিষ হচ্ছে অসংখ্য একটা অ্যামাইনো অ্যাসিডের বা নাইট্রো বেসের একটা সংমিশ্রণের একটি অংশ। তো এটি কিন্তু তখন ভাঙতে থাকে, আর এটি যখন ভাঙতে শুরু হয় তখন যদি মাছটাকে আমরা শীতল ঘরে না রাখি তখন কিন্তু পচনটা শুরু হয়।
1: শীতল ঘরে রাখা তাহলে বাধ্যতামূলক?
2: শীতল ঘরে বা শীতল পরিবেশে অথবা তার তাপমাত্রাটা কমিয়ে। সেক্ষেত্রে আমরা যদি কোল্ড স্টোর বা শীতল ঘর না পাই, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বরফ দিয়ে মাছকে সংরক্ষণ করা যেতে পারে, রিফ্রিজারেটরে যেতে পারে। যদি এই ব্যবস্থাগুলো না নিই তখন যেহেতু শরীরের বিভিন্ন অংশ ভাঙতে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে এটি পচনশীল যেহেতু সে পচতে থাকে এবং একসময় খাবার অনুপযোগী হয়ে যায়।
1: এই পচন রোধে আসলে মাছ আহরণের সাথে সাথে এর পরিবহন ও বাজারজাতকরণ পদ্ধতির কোন কোন জায়গায় কাজ করা যায়?
2: যেমনটি বলছিলাম যে আমাদের মাছ পচন যখন শুরু হয়ে যায় তখন কিন্তু মাছকে যদি আমরা সংরক্ষণ করতে না পারি, সেটি হোক আহরণ, পরিবহন বা বাজারজাতকরণ, কারণ আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে মাছের পুষ্টি গুণাগুণগুলো যেন যথোপযুক্ত অবস্থায় আমাদের প্লেটে বা আমাদের খাবারে আসে। তো এটি যদি রাখতে চাই তাহলে আমাদের আহরণ করার পরে মাছকে বরফ দিয়ে সংরক্ষণ করতে হবে, যেটি খুব সহজে করা যায়। দ্বিতীয়ত, যে পরিবহন করব সেই পরিবহনের যে মাধ্যম বা যে ভেহিকেল হবে সেটি অবশ্যই রিফ্রিজারেটেড অথবা বরফ সংশ্লিষ্ট হতে হবে। এরপরে বাজারজাতকরণ একটা লম্বা সময় বাজার পড়ে থাকে, এই সময়টাতে অবশ্যই মাছকে বরফ দিয়ে ঠান্ডা অবস্থায় যদি আমরা যারা ভোক্তা আছি তাদের কাছে সরবরাহ করা হয় তাহলে কিন্তু মাছের পচনটা রোধ করা যাবে এবং এর শেলফ লাইফ বা এটাকে দীর্ঘক্ষণ ধরে ব্যবসা করা যাবে।
1: ধন্যবাদ আপনাকে, আশা করছি আমাদের শ্রোতা বন্ধু ভীষণ উপকৃত হবে।

0: আপনাদের মেয়েকে দেখলাম, ওর বয়স কত?
1: 16 বছর। আপা,
0: এই বয়সে তো প্রচুর খাওয়া দাওয়া করার কথা। অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি, না খেয়ে খেয়ে মনে হয় এমন অবস্থা হয়েছে।
2: কি করবো ডাক্তার আপা, খাবার আমি নিয়মিত দেই, কত কিছু বানাই, খাইতে চায় না। কয়দিন ধরে কয় খাওনে স্বাদ নাই, ঘিরান নাই, কেমন যেন অরুচি লাগে।
1: আমি তো মাঠে কাম করে সময়ই পাই না, মায়ের চোখের সামনে এমন দেখুন ভাবি নাই। আপনি ডাক্তার, আমার মায়ারে ঠিক করে দেন, আর কিছু হইলে আমরা বাঁচুক না।
0: আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করবেন না, যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন, যা যা খাওয়াবেন সেগুলো সময় মতো খাওয়াবেন।
2: ওর কি হয়েছে ডাক্তার আপা?
0: তেমন কিছু না, ওর শরীরে জিঙ্কের ঘাটতির কারণে এই সব উপসর্গ দেখা দিয়েছে।
2: জিঙ্ক কই পাবো আপা?
0: জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, অন্যান্য খাবারেও রয়েছে, এই যেমন ধরুন চিংড়ি মাংস, গরুরও হতে পারে, ছাগলের মাংস হতে পারে, এরপর বলতে পারি দুধ, ডিম, বাদাম, শিম, মাশরুমেও জিঙ্ক রয়েছে।
2: যা খাওয়াইতে কইলেন এই সব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইবো। আবার আগের মতো হাসবো, খেলবো, পড়বো,
0: ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে।
1: আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা, বাইরে কাম করতে করতে, হিসাব করতে করতে, নিজের সংসার, ঘর, ময়না পাখির খবর রাখতে পারি নাই, আর ভুল করুন যাইবো না।
2: চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ার পথে প্রেসক্রিপশন মতো জিনিস সমৃদ্ধ খাবার গুলা নিয়ে যাই, আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আল্লাহ
1: আল্লাহ।
0: জি, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ান, নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন।
1: জি আপা।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। বৃষ্টির পানি গাছের বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। বর্ষাকালে গাছ লাগালে তা দ্রুত শিকড় ছড়াতে পারে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। তাই আসুন এই বর্ষায় আমরা সবাই মিলে বেশি করে গাছ লাগাই এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখি। এমনই আহ্বানে শেষ করছি আজকের কৃষি সমাচার।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থন ও উপস্থাপনা ফয়সাল আহমেদ অনন্ত, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার এখন থেকে অল্পক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, সাতই শ্রাবণ, সাতই সফর, বাইশে জুলাই। এস বেতার খবর পড়ছি সাকির জোয়ানা। শুরুতেই শিরোনাম। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী এক বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বললেন আইনমন্ত্রী। গুজব, অপতথ্য ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার ব্যবহার অনুমোদন। এবং নেপালকে হারিয়ে নারী কাবাডির 5 ম্যাচ সিরিজ 3-1 জিতে নিল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 2027 সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এবার হজে যেতে খরচ কিছুটা কমেছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া প্রায় 25,000 টাকা কমানো হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সমর্থনের মুসলমানদের জন্য হজ পালন ফরজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি পবিত্র মক্কা ও মদিনায় সমবেত হন, যা মুসলিম উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব ও সাম্যের এক অনন্য প্রতীক। পবিত্র হজ পালনকে আরো সাশ্রয়ী করতে 2027 সালের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্যাকেজ একের মূল্য নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা এবং প্যাকেজ দুই এর মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,648 টাকা, বলছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ।
3: হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বই চত্বর হতে প্রায় 1,000-1,400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কেজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস মুআল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ প্যাকেজ 2, এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায়

0: দপ্তর হবে, দুই থেকে তিন কিলোমিটার মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকায় এলাকার বাইরে মসজিদ নববী পথে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
1: তবে সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে বিমান ভাড়ায়। প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের ভাড়া কমে নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা, যা আগের বছরের তুলনায় 24,830 টাকা কম। ধর্মমন্ত্রী বলেন, শুধু খরচ কমানো নয়, সেবার মান বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
0: আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত। মানে প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে 2,00,000 টাকা ভাড়া ছিল, পৃথিবীতে কোনদিন দেখেছেন আপনারা যে কমেছে এই জিনিসটা পৃথিবীতে? কখন আপনারা এখানে একমাত্র মানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে? পৃথিবীর কোথাও না, সবখানে বাড়ে। যেখানে 2,00,000 টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি চাইছেন আমাদেরকে আরো কমবে।
1: এদিকে প্রবাসী বাংলাদেশীদের জন্য হজ প্রক্রিয়া সহজ করা হচ্ছে। প্রবাসীরা অবস্থানগত দেশ থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং হজ ভিসার আবেদন করতে পারবেন। আগামী 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 2027 সালের হজ নিবন্ধন। প্রাথমিকভাবে 2,50,000 টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাবে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছরের 8ই এপ্রিল থেকে হজ যাত্রা শুরু হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মাহমুদ আসাদুজ্জামান বলেছেন, মামলা জট নিরসনে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে। তিনি গতকাল সচিবালয় থেকে ভার্চুয়াল উপায়ে 10টি জেলায় এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী 1 বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।
3: আদালতগুলোকে অনুরোধ করব, মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে মামলা নেগোসিয়েশন করা সম্ভব দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলার লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি আগামী 1 বছরে 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারব।
2: এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির সামার কনভেনশন 2026 ও সংগঠনের 23 বছর পূর্তি উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে আইনজীবী সংগঠনগুলোকে কাজ করতে হবে। তিনি বলেন, আইনজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ ও ঐক্য সুদৃঢ় করতে আঞ্চলিক আইনজীবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব সংগঠনকে রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণ, পেশাগত উৎকর্ষ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামরিক কর্মকর্তা থেকে জননন্দিত রাজনৈতিক নেতায় রূপান্তর এবং দেশে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিমূল গঠনে মশিউর রহমান জাদুমিয়ার রাজনৈতিক অবদান ছিল অনস্বীকার্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান জাদুমিয়ার 102তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে জাদুমিয়ার রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, গুজব, অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অপতথ্য ও সাইবার বুলিং এ ভুক্তভোগীদের আইনি সহায়তা করতে সরকার আইনজীবী প্যানেল তৈরি করেছে এবং 1 সপ্তাহের মধ্যেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এই আইনজীবী প্যানেল, প্রাপ্ত অভিযোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও কাজ করবে তারা।
4: তথ্যের নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, তথ্যের দ্বারা কিন্তু অন্যায় হতে পারে, তথ্য এখন একটা মারাত্মক অস্ত্র। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি, সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল এটা গঠন সম্পূর্ণ হয়েছে। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা যেটা বলছিলাম এটা কারোর জন্য দুঃসংবাদ তো বটেই, যারা এই কাজগুলো করেন তাদের জন্য এই রাষ্ট্র এই সরকার সিরিয়াস কগনিজ নিতে যাচ্ছে, আপনারা সতর্ক হয়ে যান। ডিসইনফরমেশন বিশেষ করে সাইবার বুলিং বিশেষ করে এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না।
2: রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মর্মান্তিক যুদ্ধ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শহীদ শিক্ষার্থীদের স্মরণে গতকাল এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শ্রী উজিয়ার রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডা জুবায়ের রহমান বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস দৃঢ়তা ও মানবিকতা জাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষার্থীদের মনোবল সকলের জন্য অনুপ্রেরণার উৎস।
5: এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর।
2: ডাক্তার জুবায়দা রহমান সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ফায়ার সার্ভিস, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। দুর্ঘটনার পর যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুর সহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলোর দেওয়া সহায়তার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। শুরুতেই জুলাই ২৪ গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024-এর রক্তঝরা জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও আজও দেশের মানুষের চোখে ভেসে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া অগণিত শহীদের রক্তভেজা স্মৃতি। 17 বছরের অদম্য কিশোর গোলাম নাফিজদের সেই মহান আত্মত্যাগ আজও তাড়া করে ফিরছে স্বজনদের। এখন শুনুন গণঅভ্যুত্থানের সেই বীরত্ব গাথা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
1: ক্যালেন্ডারের পাতায় ফিরে এসেছে সেই রক্তঝরা দ্রোহের ও শোকের জুলাই। 2024-এর জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থান আজ ইতিহাসের পাতায় এক বীরত্ব গাথা। সেদিন ক্ষমতার দাপট আর স্বৈরাচারী রক্তের তৃষ্ণাকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমে এসেছিল অগণিত তরুণ প্রাণ। তাদেরই একজন বাংলাদেশ নৌবাহিনী কলেজের HSC প্রথম বর্ষের 17 বছরের কিশোর শহীদ গোলাম নাফিজ। রাজধানীর ফার্মগেটের রাজপথ সেদিন কোন সাধারণ আন্দোলনের সাক্ষী ছিল না, ছিল এক অসম লড়াইয়ের ময়দান। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই আর রঙিন স্বপ্নের খাতা, সেই 17 বছর বয়সে দেশের বুক থেকে স্বৈরাচারের কালো ছায়া মুছে দিতে বুলেটের সামনে বুক চিটিয়ে দাঁড়িয়েছিল নাফিজ। পুলিশের নির্মম গুলি নিভিয়ে দিয়েছিল এক উদীয়মান নক্ষত্রকে, কিন্তু নাফিজের ছড়িয়ে যাওয়া সেই রক্তই সেদিন পরিণত হয়েছিল গণঅভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গে। ছেলের স্মৃতি, রক্তমাখা জামা আর কান্নার হাহাকার আজও তারা করে বেড়ায় তার স্বজনদের। ছেলেকে হারানোর পর কেমন আছে সেই পরিবার? শহীদ গোলাম নাফিজকে নিয়ে কথা বলছিলেন তার মা নাজমা আক্তার।
2: নাফিজ বাইরেতে একটু হাইট আসে, আব্বু আজকে হারতে না যাইলে না আমি একটু যাই না, ওর বাইরে বলছে আসি, কিন্তু ওরা আমি মানা করতাম না, ওই দিন মানা করছিলাম, খালি হাতে বাবা যুদ্ধ হয় না। ও যে নীরব নির্বিত আমার সামনে থেকে চলে গেছে, হয়তো আমি জানি না কতদিন বাঁচবো এই পৃথিবীতে, এটাই আমার মাথায় আসে। GPA 5 পেয়েছে, ক্লাস 5 এর স্কুল থেকে ওকে ক্রেজ দিয়েছে, নেম প্লেট সবগুলা রাখছে।
1: নাফিজের বাবা গোলাম রহমান বলেন, 17 বছরের সন্তান হারানোর ক্ষত কোনো দিন শোকাবার নয়। নাফিজের বাবার কণ্ঠে আজও সন্তানের অপূর্ণ স্বপ্নের হাহাকার আর একই সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এক দুঃখ গর্ব।
3: পিতার কাঁধে ছেলের লাশ, কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা। যাহার ছেলে মারা গেছে তাই বুঝতে পারবে, কিন্তু আমার ছেলে যখন গোলাম নাফিজ যখন এইভাবে যখন মারা যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি।
1: সময় বয়ে যায়, 2 বছর আগের জুলাই আজ ইতিহাসের পাতায়, কিন্তু নাফিজদের মতো তরুণ শহীদদের আত্মত্যাগ আমাদের বারবার মনে করিয়ে দেয় এই স্বাধীনতা অর্জনের পেছনে রক্তক্ষরণের কথা। 17 বছরের নাফিজ আমাদের শিখিয়ে গেছে অন্যায়ের সামনে মাথা নোয়াতে নেই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম মহেসনুল হক মিলন বলেছেন, শিক্ষকদের এমনভাবে কাজ করতে হবে যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করে শিক্ষা দিতে হবে, তাদেরকে নৈতিক মূল্যবোধের সাথে গড়ে তুলতে হবে। এজন্য প্রধানমন্ত্রী পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ প্রভৃতির উপর গুরুত্ব দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর মিরপুরে PTI মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া শিক্ষকদের দক্ষতা উন্নয়নে আরও উন্নত প্রশিক্ষণের উপরও শিক্ষামন্ত্রী গুরুত্ব আরোপ করেন। সরকার প্রবাসী কার্ডধারীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ সেবার পাশাপাশি বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী কার্ড উদ্যোগ বাস্তবায়নে বিমানবন্দর সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতিত্বকালে গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম একথা জানান। তিনি বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমান ভ্রমণকে আরও সুবিধাজনক ও ঝামেলামুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন। বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমি সম্পর্কিত বিভিন্ন সেবার ক্ষেত্রে প্রবাসী কার্ডধারীদের জন্য অগ্রাধিকার প্রদানে ভূমিমন্ত্রীকে অনুরোধ জানান। জবাবে ভূমিমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে সকল সেবা যথাযথভাবে সম্পন্ন করতে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। স্থানীয় সরকার নির্বাচনে ঋণখেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমি কর সহ বিভিন্ন সেবার বিলখেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি জানান, পাঁচ স্তরের স্থানীয় সরকার আইনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছে ইসি। এসব প্রস্তাব বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের কাছে আইন সংশোধনের সুপারিশ পাঠাবে উল্লেখ করে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার, স্থানীয় সরকার বিভাগের কাছে প্রস্তাব পাঠানোর পর তারা প্রস্তাব উপযুক্ত মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানিয়েছে দেশের তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্টগুলো হল কুশিয়ার নদীর ফেঞ্জুগঞ্জ ও মারকুলি পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট ও সোমেশ্বরী নদীর কর্মাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরোলা ও দুধকুবার নদীর পানি বৃদ্ধি পেতে পারে ও পরবর্তীতে স্থিতিশীল থাকতে পারে। আজ লালমনিরহাট, নিউহাড়ি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদ নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি এবং গঙ্গা পদ্মা নদীর পানি আগামী চার দিন বৃদ্ধি পেতে পারে। উত্তর পূর্বাঞ্চলে সুরমা কুশিয়ার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। আগামী চব্বিশ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু প্রতিরোধী টিকা কিউডেঙ্গার বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। গতকাল জাপানি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ভারতীয় শাখায় তথ্য জানিয়েছে, বাজারজাতকরণের অনুমোদনের পর 2027 সালের প্রথমার্ধে বেসরকারিভাবে টিকাটি ভারতে বাজারজাত করা হবে। মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত অধিকাংশ পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। গত সোমবার তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প প্রতিবেশী দেশটিকে মোটরগাড়ি, মাদক জাতীয় পানীয় ও দুগ্ধজাত পণ্য সংক্রান্ত অন্যায্য বাণিজ্য অনুশীলনের জন্য অভিযুক্ত করেন। ট্রাম্পের এই পদক্ষেপ 30 দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার দেশের বাণিজ্যিক অন্তর্ভুক্তির পক্ষে কথা বলেছেন এবং জানিয়েছেন অটোয়া আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। খেলার খবর। কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে গতকাল নেপালকে 34-22 পয়েন্টে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই 3-1 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ 8-4 পয়েন্টে এগিয়ে ছিল। আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা গতকাল রাজধানীতে শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিরুল হক মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মুঠোফোনের আসক্তি এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। উল্লেখ্য, নতুন করে স্পোর্টসে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের পাশাপাশি নতুন করে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:23 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:47। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী এক বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বললেন আইনমন্ত্রী। গুজব, অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এনবিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে নির্বাচন কমিশন।

0: এবং নেপালকে হারিয়ে নারী কাবাডির পাঁচ ম্যাচ সিরিজ 3-1 জিতে নিল বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত অনুষ্ঠান সুখের ঠিকানা আজকে প্রামাণ্য পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অন্যান্য ক্ষেত্রের মতো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে সরকার দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পরিবার পরিকল্পনার নানা সেবা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকের প্রামাণ্য পর্বে আমরা আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পশ্চিম আগারগাঁও নগর স্বাস্থ্য কেন্দ্রে। এখানকার বিভিন্ন সেবা গ্রহীতার সাথে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব পরিকল্পিত পরিবার গঠনে তারা কতটুকু সচেতন এবং কি কি সেবা তারা মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করছে। বন্ধুরা, চলুন তাহলে মূল আয়োজনে। এই মুহূর্তে আমাদের সামনে কয়েকজন সেবা গ্রহীতা আছেন, চলুন আমরা ওনাদের সাথে একটু কথা বলি। আপনার নাম জানতে চাই।
3: আসসালামু আলাইকুম, আমি মুক্তা।
2: আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর?
3: আমার দাম্পত্য জীবনের বয়স হচ্ছে 15 চলতেছে।
2: ছেলে মেয়ে?
3: আমার একটি সন্তান, একটি ছেলে, ওর বয়স 4।
2: আপনার এই দীর্ঘ দাম্পত্য জীবনে আপনি একটি সন্তান নিয়েছেন, আপনারও কিন্তু পরিকল্পিত ছোট পরিবার, আপনি কি আরো সন্তান নিতে চান?
3: হ্যাঁ, আমি আরেকটা সন্তান নিতে চাই। আমার একটা ছেলে, ওর বয়স 4, আমি আবার ট্রাই করছি আরেকটা সন্তান নেওয়ার জন্য।
2: আপনি কি কি পদ্ধতি ব্যবহার করছেন আপনার দাম্পত্য জীবনে?
3: আমার ছেলে মারা গেলে যখন নতুন বিয়ে হয় তখন থেকে আমি খাবার বড়িয়ে খেতাম, একটা পদ্ধতি আমি নিয়েছি।
2: দুটি সন্তানের বেশি যদি আমরা সন্তান নিই তাহলে কি কি সমস্যা হতে পারে আমাদের পরিবারে?
3: দুটি সন্তানের বেশি নিলে প্রথমত আমার শারীরিক সমস্যা হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে আমার সন্তানদের প্রতিও আমার যত্নের অভাব হয়তো বা হতে পারে, কারণ অতিরিক্ত সন্তান থাকলে তাদের প্রতি মনোযোগ দেওয়াটা আমার জন্য কঠিন হবে, কারণ সাংসারিক অন্যান্য কাজের পাশাপাশি সন্তানদের পেছনে সময় দেওয়াটা অনেকটাই কঠিন। আর আর্থিক সমস্যা হতে পারে, কারণ দুটি সন্তানের জন্য যদি দুটো বাচ্চা যদি থাকে তাদের জন্য আমার যে এটা হবে যেটা আমি ইনভেস্ট করতে পারবো, তিনটা সন্তান হলে সেইটাকে আমার তিনজনের জন্য প্রোভাইড করতে হবে। এই জন্যই সব দিক বিবেচনা করে তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা সবকিছু মিলেই অতিরিক্ত সন্তান নিলে নানান বোঝাটা আমার ঘাড়ে আসবে। এই জন্যই আমি সংসারটা ছোট রাখতে চাই, দুটি সন্তানই নিতে চাই।
2: জি, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনার নাম জানতে চাই।
4: নাম মোহাম্মদ সৈয়দা বেগম।
2: আপনার পরিবারে কে কে আছেন?
4: আমার পরিবারে মনে করেন তিনটা ছেলে মেয়ে, দুইটা মেয়ে, একটা ছেলে, আমার স্বামী, আমার শাশুড়ি আছে।
2: আপনার এই দীর্ঘ দাম্পত্য জীবনে পরিবারকে ছোট রাখার জন্য আপনি কি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছেন কোনো?
4: জি, মনে করেন এই করছি, ইমপ্লান্ট করছি, একবার করছিলাম 3 বছরের জন্য, 3 বছর পরে আবার 1.5 বছর হয়ে গেল করছি।
2: এই যে আপনি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করছেন, আপনার শারীরিক কি কোনো সমস্যা হচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কোনো?
4: আমার কোনো সমস্যা হয় নাই, আমার সুস্থ আছে।
2: একটু বলবেন, যদি আমরা পরিবার ছোট রাখি তাহলে আমাদের কি কি উপকার হয়?
4: আমাদের উপকার, পরিবার যত ছোট রাখা যাবে তত ভালো, সংসারটা ছোট থাকে, আয় উন্নতি পাওয়া যায়।
2: কথা বলছি আরো একজন সেবা গ্রহীতার সাথে, আপনার নাম জানতে চাই।
5: আমি রহিমা আক্তার।
2: আপনি কি সেবা নিতে এসেছেন?
5: আমি, আমার দুইটা সন্তান আছে, আমি আপাতত বড়ি মানে খাবার বড়ি খাই, এখানে আমি আমার আপার কাছে আসছি যে আমি স্থায়ী পদ্ধতি বা কোন পদ্ধতি নিলে আমি পরবর্তী জীবন আমি সুন্দর সুখী জীবন যাপন করতে পারবো, আমার সংসার সুন্দর হবে, সুখের হবে, এই পরামর্শ নিতে আসছি আমি আপার কাছে।
2: আপনার দুটি সন্তান, ছেলে মেয়ে?
5: এক ছেলে এক মেয়ে।
2: ওদের বয়স কত বছর?
5: ছেলে 15 বছর, মেয়ে 6 বছর।
2: মেয়ে 6 বছর, কি পড়াশোনা করছে?
5: জি, মেয়ে এবার স্কুলে এই বছর আর কি ভর্তি করেছে শিশু শ্রেণীতে।
2: আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর?
5: 18 বছর আর কি চলতেছে ওদের বিয়ের।
2: এই যে দীর্ঘ দাম্পত্য জীবনে আপনি একটি ছেলে এবং একটি মেয়ে নিয়েছেন, অর্থাৎ পরিকল্পিত পরিবার, এই পরিকল্পিত পরিবার আপনি কেন গঠন করেছেন?
5: এখন বেশি সন্তান নিলে সন্তানদের তো ভালোভাবে মানুষ, মানুষের মতো মানুষ করা যায় না, অল্প সন্তান নিয়ে কিভাবে সন্তানদের মানে মানুষের মতো মানুষ করে, মানুষ যোগ্য করে গড়ে তুলে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এই কারণে আমার আর কি দুই সন্তানের চিন্তা ভাবনা যে দুটি সন্তানই নেব, দুটি সন্তানের বেশি নিলে সংসারে আয়ের অনুপাতে যদি ব্যয় বেশি হয়ে যায় তখন তো সন্তানদের লেখাপড়ার জন্য ওইভাবে ব্যয় ভার বহন করা সম্ভব হবে না।
2: আপনার দাম্পত্য জীবনে আপনি কি কি পদ্ধতি ব্যবহার করেছেন?
5: আমি খাবার বরি খেয়ে আসতেছি সুরত থেকেই।
2: জি, আপনাকে অনেক ধন্যবাদ।
6: প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে কথা বলছি এই নগর স্বাস্থ্য কেন্দ্রের মাঠ পরিদর্শক জনাব নুরুন্নাহারের সাথে। এই অঞ্চলে পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে জনসাধারণের আগ্রহ বা সচেতনতা কেমন?
5: আসলে আমি তো পুরো 28 নং ওয়ার্ডে কাজ করি মাঠ পর্যায়ে। এখানে দেখা যায় সচেতনতা বলতে যদি আগের চাইতে অনেকটা মানুষ ইমপ্রুভ হয়েছে, যে অনেকে অনেক ফ্যামিলি আছে যে না আমরা দুইটা বাচ্চা বেশি নিবো না বা একটা এমন আছে একটা বেশি নিবো না, কিন্তু বস্তি লেভেলে যে মানুষগুলো তারা কিন্তু আসলে ব্যাপারটা খুবই অনাগ্রহী। কেউ কেউ দেখা যাচ্ছে দুইটা বাচ্চা নিচ্ছে, কেউ আবার দেখা যাচ্ছে 7-8টা বাচ্চাও আছে। আর ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে যেটা হয়, মানুষ আসলে আমাদের যে 3 মাসের সুই মানে ডিপু যেটা বলে ডিপু ইনজেকশন আমরা, এটাতে মানুষ আগ্রহটা বেশি। পিল অথবা কন্ডম এটা একটু কমই হয়, তবে পিলের পরে ডিপুর পরে যদি বলেন তাহলে পিলটা সুখে যেটা ওইটা, তারপর থার্ড পর্যায়ে গিয়ে আপনার কন্ডমটা। আর স্থায়ী পদ্ধতি বলতে মানুষ খুবই অনাগ্রহী, তাদের চিন্তা ভাবনা যে ইসলামিক দৃষ্টিতে ঠিক না, শারীরিক সমস্যা হতে পারে, বিভিন্ন অঞ্চিত কথাবার্তার জন্য আসলে কুসংস্কার কাজ করে তাদের মধ্যে, এই জন্য স্থায়ী পদ্ধতিটা আমাদের কমই হয় তুলনামূলকভাবে। এছাড়া পিল কন্ডম ডিপু তিনটা সমান্তরালে চলে, তবে ডিপুটা বেশি চলে আমাদের।
2: যারা নতুন দম্পতি আছেন তাদের জন্য কি পরামর্শ দিতে চান?
5: নতুন দম্পতি যারা আসে তাদেরকে আমরা বলি কন্ডম সাজেস্ট করি, তাদেরকে পিল দেওয়া হয় না, কন্ডম সাজেস্ট করি। আর এখন যেটা আছে যে ইমপ্ল্যান্ট, 3 বছরের একটা ইমপ্ল্যান্ট নতুন দম্পতিতে বড় হয়, সেটাও খুব কম। যদি কেউ আসে যে আমরা পিল খাই মানে ইয়েটি নিবো না, কন্ডম নিবো না একেবারেই না, প্রথমে কন্ডমের জন্য সাজেশন দেওয়া হয়, যদি একেবারেই না সেক্ষেত্রে তাদেরকে ওইটা দেওয়া হয়। কিন্তু প্রথমত আমরা কন্ডমের জন্য বলা হয়, কন্ডমটা সাজেস্ট করা হয়, মানুষ কন্ডমটা ইউজ করতে বলা হয় যে যারা একটা বাচ্চা হওয়ার আগ পর্যন্ত।
2: আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
6: প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে কথা বলছি নগর স্বাস্থ্য কেন্দ্র পশ্চিম আগারগাঁওয়ের ক্লিনিক ম্যানেজার ডাক্তার সামিনা আক্তারের সাথে।
2: আপনার থেকে জানতে চাই এই এলাকায় পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে মানুষের সচেতনতা কেমন?
7: এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি মানুষ আসলে আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। তো আমরা যারা যখন ক্লিনিকে বসি, নতুন বিবাহিত যারা থাকে তারা আমাদের কাছে যখন আসে বলে যে আমরা একটা স্বল্প মেয়াদি গ্রহণ করতে চাই, কেউ হয়তো বলে যে আমার 3টা বাচ্চা আছে, দীর্ঘ মেয়াদি প্ল্যান করে থাকে, তো আমরা সেই অনুযায়ী তাদের বিভিন্ন হিস্ট্রি নিয়ে আমরা সেরকম একটা ব্যবস্থা তাদেরকে করে দিই। আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে বাংলাদেশে এবং বাংলাদেশ সরকার এবং সকলের প্রচেষ্টায় আগের থেকে পুরুষ মহিলা দুজনই তারা তাদের পরিবার নিয়ে এখন অনেক বেশি পরিকল্পনা করেই সামনে আগাচ্ছে।
2: যারা নতুন দম্পতি আছেন তাদের জন্য কি পরামর্শ দিতে চান?
7: যারা নতুন দম্পতি এবং স্বল্প মেয়াদি যদি তারা মনে করেন যে এখন তারা বাচ্চা নিবে না, তো আমরা সেক্ষেত্রে 2টা পদ্ধতি বলি। এক হচ্ছে যে তাদেরকে আমরা বলি যে হাজবেন্ড ব্যবহার করতে পারে, যেটা আমরা সবাই জানি কন্ডম। আর একটা হচ্ছে আমরা মহিলাদেরকে বলি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা OCP, সেটা ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে যাই না সচরাচর, কারণ অনেক সময় যখন তারা বাচ্চা নিতে যায় তখন এটা যখন তাদের অফ করতে হয় তাহলে হয়তো কিছুটা সমস্যা হতে পারে। তো এভাবে যেভাবে বলা হয় এবং তারা সেভাবেই করে।
2: অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে সংযুক্ত হওয়ার জন্য।
7: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় বন্ধুরা, সরকার পরিবার পরিকল্পনার যে সেবাগুলো প্রদান করছে সারা দেশব্যাপী মাঠ পর্যায়ে প্রান্তিক পর্যায়ে সকল পরিবারের দোরগোড়ায় সেই সেবাগুলো আমরা গ্রহণ করব। সেই সেবাগুলো গ্রহণ করে আমাদের পরিবারকে আমরা সচেতন পরিবার পরিকল্পিত পরিবার হিসেবে গড়ে তুলব। আসুন সবার সম্মিলিত প্রচেষ্টায় সারা বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে আমরা সচেতন পরিবার, মানবিক পরিবার এবং শিক্ষিত পরিবার হিসেবে গড়ে তুলি। এই শুভ প্রত্যয়ে বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। আগামী পর্বে অন্য কোন উপজেলার পরিবার পরিকল্পনার চালচিত্র আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। যাবার আগে শেষ কথা বলতে চাই, আজকের সুখের ঠিকানা গ্রন্থরা এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা

বিদেশ বেতার ঢাকা। এখন দেশাত্মবোধক গান শুনবেন প্রথম শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

দেশপ্রেম এমন একটি অনুভূতি যা মানুষের হৃদয়ে জন্ম থেকে বসবাস করে। এটি কেবল একটি আবেগ নয়, বরং একটি দায়িত্ব ও কর্তব্য বটে। সবার ভেতরে হৃদয়ে দেশপ্রেম জাগ্রত থাকুক। প্রিয় বন্ধুরা, শুনছেন দেশাত্মবোধক গান। এবারের গানের গীতিকার আবু জাফর আবদুল্লাহ, সুরকার মোহাম্মদ সুলাইমান, একসাথে গেয়েছেন বাবু সরকার ও মরিয়ম বেগম মারিয়া।

আপনারা শুনছেন দেশের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গানটি শুনবেন রুকসানা মুমতাজের কণ্ঠে। গানটির রচয়িতা রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন আলাউদ্দিন বাবুল।

0: এই গানটির সঙ্গে শেষ হলো আজকের দেশের গানের আয়োজন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল বর্ষ 2026 উপলক্ষে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মানুষের। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর হারুনুর রশীদ।

0: কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্যের একজন বিদ্রোহী কবি নন, তিনি আমাদের সঙ্গীত জগতের এক অনন্য রূপকার। প্রেম, ভক্তিমূলক গান, গজল থেকে শুরু করে দেশাত্মবোধক এবং লোকসঙ্গীত, সঙ্গীতের নানা শাখায় তার বিচরণ ছিল বিস্ময়কর। আজকে আমরা কথা বলব কবি নজরুলের এই কালজয়ী গানের শ্রেণী বৈচিত্র্য নিয়ে। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট নজরুল গবেষক, লেখক, প্রশিক্ষক, স্বরলিপিকার মোহাম্মদ ইদ্রিস আলী। আপনাকে স্বাগতম।
1: ধন্যবাদ।
0: আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। বাংলা গানে সম্পূর্ণ স্বতন্ত্র এবং নতুন একটি ধারা সংযোজনে নজরুলের যে অবদান, সেই সম্পর্কে যদি একটু শ্রোতাদেরকে অবহিত করেন।
1: ধন্যবাদ। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। কাজী নজরুল ইসলাম বাংলা গানের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ। যখন রবীন্দ্রনাথ ঠাকুর গান রচনা করছে, তার গান যখন সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে, তখন কাজী নজরুলের প্রথম জীবনে কিন্তু রবীন্দ্রনাথের গান বেশি গাইতেন এবং সমস্ত গান মুখস্থ গাইতেন। এই জন্য তাকে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের হাফেজ বলা হতো। তিনি জানতেন যে রবীন্দ্রনাথের গানের ভিতরে কী আছে, তার গানের ভাব, তার সুর, তার রাগের ব্যবহার, তালের ব্যবহার, এগুলো তিনি রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করতে পেরেছিলেন। যার কারণে কাজী নজরুল ইসলাম কিন্তু রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসার একটা কৌশল পেয়েছিলেন। সে কৌশলটা ছিল রবীন্দ্রনাথের গান কিন্তু ধ্রুপদী ধারার গান, তার সুর, গায়কী, রাগের ব্যবহার সব ধ্রুপদী ধারা। কাজী নজরুল ইসলাম খেয়াল এবং ঠুম্বি ধারার অবলম্বন করে নজরুল ইসলাম থেকে বেরিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রভাব ছিল বাংলা গানে, সেই বাংলা গানের প্রভাব থেকে পরবর্তীতে দ্বিজেন্দ্রনাথ রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন পেরিয়ে আসতে পারেন না, যেটা কাজী নজরুল করতে সক্ষম হয়েছিলেন। তিনি ঠুমরি এবং খেয়াল এবং ঠুমরি ধারা অবলম্বন করে নজরুল কিন্তু বাংলা গানে একটা নতুন আলোচ, নতুন যোগ্যতা সৃষ্টি করেছিলেন, নতুন একটা স্বতন্ত্র ধারা, যে ধারা আজও অভেদ্য, কেউ একটা ভেদ করে নতুন কোনো ধারা সৃষ্টি করতে পারে না।
0: যুগে যুগে মনে হয় এরকমই হয় যে আমরা যদি একই একটি ধারা অবলম্বন করি তা মানুষ কিন্তু মনে নাও রাখতে পারে। যেরকম রবীন্দ্রনাথের সময় কিন্তু অনেক বিখ্যাত কবিও ছিলেন, সবাইকে কিন্তু মানুষ মনে রাখেনি, কিন্তু নজরুল এমন এমন ভাবে এসেছেন এবং স্বয়ং রবীন্দ্রনাথ কিন্তু দুজন মানুষকে কবি বলতেন, একটা হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত এবং কাজী নজরুল ইসলাম। এবং অনেকের কবিতা ভালো লাগলে হ্যাঁ বলতেন যে আপনার কবিতা ভালো হয়েছে, কিন্তু এই যে সম্বোধন করা একজন বিশ্বকবি, নিশ্চয়ই তার মধ্যে একটা স্বতন্ত্রতা, স্বতন্ত্র বোধ ছিল। আর নতুন একটা ধারা না নিয়ে আসলে আসলে ইতিহাস হয়তো কাউকে ওইভাবে মনে নাও রাখতে পারে। তো যাই হোক, আমরা আসি যে নজরুলের সকল গান কিভাবে কোন প্রক্রিয়ায় শ্রেণী বিভাজন করা হয়ে থাকে এবং এ যাবৎ কতগুলো শ্রেণী পাওয়া গেছে।
1: সঙ্গীত সাধারণত বাংলা গানের শ্রেণী বিভাগ খুব একটা জটিল বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানগুলোকে কিন্তু বিষয়ভিত্তিক পদ্ধতিতে পর্যায় ভাগ করেছেন। সঙ্গীত কিন্তু বিভাজন করা হয় দুইটা পদ্ধতি, একটা হলো সাংগীতিক পদ্ধতি আর একটা হলো বিষয়ভিত্তিক পদ্ধতি। কাজী নজরুল ইসলামের গান এত অসংখ্য গান, এত বৈচিত্র্যময় গান, এই গানগুলো কিন্তু যে কোনো একটা স্বতন্ত্র পদ্ধতি দিয়ে কিন্তু শ্রেণীবিন্যাস করা সম্ভব নয়। নজরুলের গান শ্রেণীবিন্যাস করতে হলে অবশ্যই সাংগীতিক এবং বিষয়ভিত্তিক দুটো পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই হিসাবে যদি সাংগীতিক পদ্ধতি ধরা হয় তাহলে আধুনিক গান ধ্রুপদঙ্গ ধান গান, ধামার, সাদরা, খেয়াল, টপ্পা, ঠুন্ডি, রাগ, প্রধান, গাজল, কাজরি, বাউল, কাওয়ালি, ভাবাইয়া, ভাটিয়ালি, ঝুমুর, কীর্তন, পল্লীগীতি, চতুরঙ্গ, লক্ষণকে, এগুলো সব সাংগীতিক পদ্ধতি। তা বিষয়ভিত্তিক আছে লেটো গান, নৃত্য সম্মিলিত গান, অর্কেস্ট্রা সম্মিলিত গান, প্রার্থনা সঙ্গীত, বিদেশি সুরের গান, ঋতু সঙ্গীত, হাসির গান, ব্যঙ্গগীতি, মার সঙ্গীত, মীরার ভজন, ঘুমপাড়ানি গান, ছাদ পেটানোর গান, এগুলো
0: অসংখ্য অসংখ্য
1: এরকম অসংখ্য গান আছে। আমি আমার গবেষণায় এই পর্যন্ত নজরুলের
0: সর্বশ্রেষ্ঠ
1: তথ্যটা। আর নজরুলের গানের সবচেয়ে বিষয় বৈচিত্র থেকে সাংগীতিক বৈচিত্র সবচেয়ে বেশি,
0: কিরকম
1: কারণ উনি দেখেন আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের যে ধারাগুলো আছে, এই ধ্রুপদ, ধামার, সাদরা, খেয়াল, টপ্পা, ঠুমরি, এই প্রত্যেকটা ধারে তার গান আছে। প্রত্যেকটা ধারার গায়কী, তাল বৈচিত্র্য, সুরের বৈচিত্র্য, সবকিছু কিন্তু স্বতন্ত্র ধারা।
0: এগুলো কিন্তু আসলে অবাক করার মতো না, একজন মানুষ কিভাবে এত এত ধারার মানে প্রবর্তন অথবা এগুলাকে নিজের মধ্যে আত্মস্থ করে সেটাকে আবার শ্রোতাদেরকে পরিবেশন করা কিংবা মানুষকে দেয়া, এটা কঠিন একটা বিষয়। আমার কাছে খুব আধ্যাত্মিক একটা ব্যাপার সেপার মনে হয়।
1: নজরুলের একটা বিষয় আমার খুব বেশি আলোড়ন করে যে নজরুল কিন্তু অনেক সঙ্গীতের প্রচুর বই উনি অধ্যয়ন করেছেন,
0: এবং শুধু বাংলা না তো, তাই না?
1: শুধু বাংলা না,
0: অনেক ধরনের বই তিনি আসলে
1: নাম বলবো মারিফুন নাগমাত বই আছে, সেটা বইটা ছিল উর্দুতে, পরে এটা বাংলায় তর্জমা করে এটা বাংলাকে নিয়ে প্রকাশ করে। আমি তার গান নজরুলের গানের এই রাগের বিশ্লেষণ করতে যেয়ে দেখি যে এই মারিফুন নাগমাত থেকে উনি অনেক কিছু তথ্য নিয়েছেন, রাগরামিনীর প্রচুর তথ্য কিন্তু ওখান থেকে নিয়েছেন, আমি অবাক হয়ে গেছি। তারপরে আপনি দেখেন বাংলা শব্দের ব্যবহার দেখেন তার গানের ভিতরে, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো একটা পৌরাণিক ডিকশনারি আছে, সে পৌরাণিক ডিকশনারি আমার কাছে মনে হয়েছে নজরুল যেন মুখস্থ ছিল, আমার কাছে মনে হয়েছে।
0: এটা অসাধারণ প্রতিভা থাকলে এরকম হয়। আমি আবার একটা তথ্য জানি যে HMB রেকর্ড যখন করতেন তখন কিন্তু প্রচুর ইংলিশ বই, ইংলিশ সুর, ইংলিশ যে মিউজিকের যে বইগুলো উনি অনেক সংগ্রহ করেছেন, প্রচুর কিনেছেন এবং সে তিনি পড়েছেন। আসলে এই যে জানার যে বিষয়টা, আমরা আসলে ঐশ্বরিক কিছু বিষয় থাকে কিন্তু উনি অনেক কিছু আসলে সমৃদ্ধ হয়েছেন, সাধনা করেছেন, জেনেছেন, তার ফলে আসলে এত সমৃদ্ধ হয়েছে। আমরা জানি রবীন্দ্রনাথের বিভিন্ন গানকে একটা সময়ের বা কালের মাধ্যমে ভাগ করে গানগুলোকে, তো কাজী নজরুল ইসলামের সঙ্গীত সৃষ্টির যে কাল বা সময়কে আমরা সেটা কিভাবে ভাগ করতে পারি?
1: আমি সাধারণত আমি আমার গবেষণাকে চারটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হলো 1920 খ্রিস্টাব্দ থেকে 1926 খ্রিস্টাব্দ নভেম্বর পর্যন্ত, এই সময় তিনি জাগরণীমূলক গান, তিনি সেনানিবাস থেকে ফিরে এসে কলকাতায় ফিরে এসে জাগরণমূলক গান, উদ্দীপনামূলক গান, দেশাত্মবোধক, জাতীয় সঙ্গীত, স্বদেশী ফরমাইশী গান এবং বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনীমূলক গান, এই ধরনের গান রচনা করেছেন। এরপর 1926 সালের ডিসেম্বর থেকে 1928 সালের খ্রিস্টাব্দ জুন পর্যন্ত পারস্যিক গজল অনুসরণে তিনি গজল রচনা করেছেন। তারপর 1928 খ্রিস্টাব্দ থেকে 1938 খ্রিস্টাব্দ গ্রামভবন কোম্পানি মঞ্চ এবং চলচ্চিত্র কেন্দ্রে বিভিন্ন শ্রেণীর গান রচনা করেছেন। 1939 খ্রিস্টাব্দ থেকে 1942 খ্রিস্টাব্দ 9 জুলাই নির্বাক হওয়ার কাল পর্যন্ত তিনি উত্তর ও দক্ষিণ ভারতীয় রাগ রাগিণী পরীক্ষা নিরীক্ষামূলক এবং বেতার কেন্দ্রে বিবিধ অনুষ্ঠানে গান রচনা করেছেন।
0: এটা কিন্তু খুব চমৎকার একটা গবেষণা মনে হচ্ছে যে আসলে মানুষ এক এক সময় এক এক ধরনের গানের প্রতি আকৃষ্ট হয়, নিবিষ্ট হয়। আপনি সেই তুলে ধরেছেন যে আসলে কোন সময় কোন গানের প্রতি আবিষ্ট ছিলেন অথবা কোন সৃষ্টিটা তিনি করেছেন। তো আমি যেটা বলছিলাম যে নজরুল সঙ্গীত কিন্তু যখন নজরুলের গান ওই সময় যারা বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তারাই কিন্তু গান করতেন, এবং নজরুলের গান কিন্তু তাল ছাড়া কোনো গান নাই, তাই না? প্রত্যেকটা গানে একটা তালের
1: নাটকে
0: কিন্তু তাল প্রধান। তো আমি বলতে চাচ্ছি যে বিভিন্ন শ্রেণী হিসাবে নজরুলের গানে রাগ ও তালের ব্যবহার আছে এবং গায়কী, এবং যে গায়কী স্বতন্ত্র, এটা আসলে কিভাবে মিশে আছে?
1: গায়কের সাথে দুটো আবার গানের শ্রেণীর উপর নির্ভর করে। যেমন খেয়াল অঙ্গের গান, খেয়াল পর্যায়ের গান, শ্রেণী গান যদি আমি বলি তাহলে গানটার অবয়ব হবে দুইটা, আস্থায় থাকবে একটা, অন্তরা থাকবে একটা, আর আর কোনো সঞ্চারী বাহক এগুলো থাকবে না। যেমন খেয়ালে যে যে অবয়বটা থাকে সেটাই, এখানে খেয়ালে যে গায়কীটা আছে, যেহেতু এটা বাংলা গান, এটা খেয়াল গান না, এটা সম্পূর্ণ বাংলা গান, এই বাংলা গান হিসেবে গাইতে হবে এবং খেয়ালের কিছু সার্বিক বিষয়টা কিন্তু খেয়ালে গায়কীটা এই নজরুলের গানে কিন্তু প্রবেশ করানো হয়নি। জাস্ট একটা আলাপ হবে, ছোট্ট করে একটা আলাপ, তারপর গান গান শুরু হবে, গানের ভিতরে বিস্তার থাকবে, পরবর্তীতে তানসার গান।
0: আচ্ছা,
1: অল্প বিস্তার, যেটা একদম খেয়াল গায়কী যেভাবে তার গায়কী দিবে সেটাকে কিন্তু দিতে পারবেন না, এটা লিমিটেশন আছে।
0: আচ্ছা আচ্ছা,
1: এই লিমিটের ভিতরে আপনাকে গানটা গাইতে হবে। যেমন আপনার টপ পাঙ্গার গান, টপ পাঙ্গার গায়ের একটা গায়কী আছে, সেই গায়কীটা আপনাকে টপ পাঙ্গার গানে সেইভাবে দিতে হবে, আপনি অন্যভাবে দিলে সেটা টপা হবে না। ঠুমরি অঙ্গের গান, ঠুমরি অঙ্গের গান হলো ঠুমরি অঙ্গের ভাবটা, বাণী ভাবটা কিন্তু স্ত্রীর বাঁচে, মানে স্ত্রীর মনে, নারীর মনে দুঃখ, বেদনা, হতাশা এইগুলো প্রকাশ করা হয়। নজরুল প্রত্যেকটা ঠুমরি গানের ভিতরে এই গানের ভিতরে দেখ বাণী ভাবের ভিতরে এই জিনিসটা আছে, এটা আমরা অনেকে বুঝতে চাই না, বুঝতে পারিও না, কিন্তু নজরুল কিন্তু সঠিকভাবে রচনা করেছেন গানগুলা।
0: হ্যাঁ, না এখানে বোঝার যে বিষয়টা যে আমরা আসলে একজন অসাধারণ মানুষকে বুঝতে গেলে অসাধারণ হতে হবে, অসাধারণ মানুষ আমরা হয়তো তাকে কতটুকু বুঝতে পারব। তো আমরা এখন বর্তমানে নজরুল সঙ্গীত নিয়ে যেটি বিতর্ক আছে, তো আমরা যেটা বললাম যে আদি রেকর্ড, কতগুলো নজরুল সঙ্গীতে আদি রেকর্ডে প্রকাশিত হয়েছে এবং এযাবৎ আদি রেকর্ড অনুসারে যে প্রমিত বাণী ও সুরে কতগুলো গানের স্বরলিপি প্রকাশ করা হয়েছে এই বিষয়ে একটু যদি আমাদেরকে অবহিত করেন।
1: আমি আমার গবেষণায় যেটা পেয়েছি মোট 10টা কোম্পানি থেকে নজরুলের গান রেকর্ড হয়েছে পৃথিবী ওই সময়কালে, নজরুল সমসাময়িক সময়কালে এত রেকর্ড পৃথিবীতে আর কারো হয়নি যেটা বাংলা গানে নজরুলের গানে রেকর্ড হয়েছে।
0: এইটা তো একটা রেকর্ড।
1: আমি রেকর্ড কোম্পানির নামগুলো একটু বলি, হিজ মাস্টার ভয়েস, দি টুইন কোম্পানি, মেগাফোন, কলম্বিয়া, হিন্দুস্তান, সেনোলা, রিগাল, পায়োনিয়ার, ভিওলোফোন ও শাহিনশাহি। এই 10টা কোম্পানি থেকে নজর সর্বমোট 1899টা গান।
0: ওই সময় তাহলে এতগুলো কোম্পানি ছিল সেখান থেকে গান রেকর্ড হয়েছে, আমরা তো শুধু HMB-র নাম শুনি।
1: এই 10টা কোম্পানি নয়, 10টা কোম্পানি থেকে নজরুলের গান রেকর্ড হয়েছে। 1899টা গানের ভিতরে একটা গান, দুইটা গান, একটা গান 141 বার হয়েছে, দুইবার করে করা হয়েছে, 18টি গান তিনবার হয়েছে, 5টি গান হলে 4বার হয়েছে। এই ডুপ্লিকেশনগুলো বাদ দিলে মোট গানের সংখ্যা দাঁড়ায় রেকর্ডে 1735টা গান। আমার গবেষণায়
0: দেখেছি। এটা একটা সুন্দর তথ্য আমরা জানতে পারলাম।
1: আর স্বরলিপির কথা একটু বলে, স্বরলিপি যাবৎকালে নজরুল ইনস্টিটিউট থেকে সরকারিভাবে সংস্কৃতি অঞ্চলে গঠিত স্বরলিপি সত্যায়ন পরিষদের মাধ্যমে এযাবৎ 58টি খণ্ড প্রকাশ হয়েছে আর 59 নম্বর খণ্ডটি প্রকাশের প্রক্রিয়া। প্রত্যেকটা স্বরলিপি তো প্রচেষ্টা করবে আনা চাই হিসাবে এযাবৎ 1450টি গানের স্বরলিপি প্রকাশ হয়েছে।
0: আচ্ছা, সংক্ষেপে যদি আমরা খুব মানে স্পেসিফিক যদি বলতে চাই সেক্ষেত্রে নজরুলের মোট গানের সংখ্যা কত, রেকর্ডে প্রকাশিত গানের সংখ্যা,
1: আমি বাণী
0: নাটক এবং চলচ্চিত্র প্রকাশিত গানের সংখ্যা,
1: আমি বাণী সহ পেয়েছি 3197টা গান, এর বেশি এখন পাই, কারণ নজরুল গান এখনো আবিষ্কার হচ্ছে।
0: নাটক এবং চলচ্চিত্র প্রকাশিত গান কতগুলো ছিল?
1: নজরুল 13টা চলচ্চিত্র সর্বমোট 52টি গান সংযোজন হয়েছে আর 26টা রেকর্ড নাটকে গীতি নকশায় 130টি গান প্রকাশ হয়েছে। 234 জন শিল্পী রেকর্ড নজরুলের গান রেকর্ড করেছেন। আর
0: আসলে তার সম্পর্কে অনেক তথ্যই আমরা জানতে পারবো, কিন্তু সময়ের খুবই সীমাবদ্ধতা রয়েছে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, নজরুল কেবল একটি নির্দিষ্ট ধারার গীতিকার নন, তার গানের এই বিশাল শ্রেণী বিভাগই প্রমাণ করে তিনি কতটা সর্বজনীন। আশা করি আজকের আলোচনা শ্রোতাদের নজরুল সঙ্গীতকে নতুন করে বুঝতে এবং ভালোবাসতে সাহায্য করবে। নজরুলের গানের এমন বৈচিত্র্যময় শ্রেণী বিভাগ, ভক্তিগীতি, প্রেমাস্পদ গীতি থেকে শুরু করে সাম্য ও বিপ্লবের গান আমাদের সঙ্গীত ভাণ্ডারকে কতটা সমৃদ্ধ করেছে তা আমরা আপনার সাবলীল ব্যাখ্যায় বুঝতে পেরেছি এবং সেটা উঠে এসেছে। আপনার মূল্যবান সময় এবং বিশদ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আমিও শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনা করি।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মানুষের সাক্ষাৎকার গ্রহণে ডক্টর হারুনুর রশিদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শাহলা আক্তার।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ঋতু পরিক্রমায় এখন চলছে বর্ষাকাল এবং আপনারা সবাই জানেন এই সময়টা বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমরা প্রত্যেককে যদি নিজ নিজ অবস্থান থেকে অন্তত তিনটি করে বৃক্ষরোপণ করি, তবেই কিন্তু সবুজে ঘেরা দেশটিকে আমরা আরও সবুজময় করে গড়ে তুলতে পারি। আপনারা জানেন যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় এগুলো চাইলেই কিন্তু আমরা নির্মূল করতে পারি না কিংবা একেবারে সরাতে পারি না। এই যে ঘূর্ণিঝড়গুলো হয়, এই ঘূর্ণিঝড় থেকে সুন্দরবন আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটাই হ্রাস পায় এই সুন্দরবনের বনাঞ্চলের কারণে। হ্যাঁ, অবশ্যই প্রয়োজনে একটি গাছ কাটলে ১০টি গাছ আমরা রোপণ করব। আসুন সবাই মিলে বৃক্ষরোপণ করি বেশি বেশি এবং প্রিয় মাতৃভূমিকে ভালো রাখি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: শুনলেন আধুনিক গান, শিল্পী জামিউর রহমান লেমন ও শাম্মী আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান। গ্রন্থনায় শাহনাজ সুলতানা, উপস্থাপনায় শামীম আহমেদ।

0: সময়ের প্রবাহে আমাদের দৈনন্দিন যাপিত জীবনে কিছু ঘটনা কিছু সময় সাহস ত্যাগ আর প্রাসঙ্গিকতায় রচনা করে ইতিহাসের স্বর্ণাধ্যায়, যা কেবল জনমানুষের আকাঙ্ক্ষারই প্রতিফলন নয়, বহুদিনের স্বপ্নের উন্মোচন ঘটায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। 2024 জুলাই গণ অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে তেমনি শুদ্ধতার আহ্বান। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের গণসচেতনতা, রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদ এবং নাগরিক অধিকার রক্ষা ও সর্বক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার গণসম্পৃক্ত দ্রোহের বিস্ফোরণ। মূলত এটি ছিল দুঃশাসনের বিরুদ্ধে এদেশের জনগণের ধারাবাহিক আন্দোলন, সংগ্রাম এবং ক্ষোভের চূড়ান্ত দাবানল। গণঅভ্যুত্থানের বিজয় অর্জনে আমরা হারিয়েছি বহু স্বজন, চোখের আলো নিভে গিয়ে এবং অঙ্গ হারিয়ে পঙ্গুত্বের দুর্বিষহ যন্ত্রণায় ভুগছে অনেকেই। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সহমর্মিতা প্রকাশ করে নিবেদন করছি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন জুলাই গণঅভ্যুত্থান। ২০২৪ পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা গণঅভ্যুত্থানের প্রতিটি দিনই ছিল আন্দোলন মুখর ঘটনাপ্রবাহে। আসুন এবার ইতিহাসের পাতা থেকে জেনে নিই কেমন ছিল ২০২৪ আজকের দিনটি। আজ ২২ জুলাই ২০২৪ আজকের দিনে আগের দিনের সংঘর্ষে আহত অন্তত ৬ জন মারা গেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৫০০ নেতাকর্মীকে এদিন পুলিশ গ্রেপ্তার করে। ২০২৪ আজকের দিনেও সারা দেশে আরো ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিকে এদিন বিকেলে কার্ফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালু সহ ৪ দফা দাবি পূরণে তৎকালীন সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয় ছাত্র নেতৃবৃন্দ। আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ইউএন লেখা সাজোয়াজানের ব্যবহার নিয়ে জাতিসংঘ এদিন উদ্বেগ প্রকাশ করে। মেধাবী ছাত্র শ্রাবণ গাজী উচ্চশিক্ষার জন্য ২০২৪ সালের জানুয়ারিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনার্সে ভর্তি হয়ে মালয়েশিয়া চলে যায়। জুলাইয়ের ১৬ তারিখ ছুটিতে দেশে আসে সে। দেশে এসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বন্ধুদের সঙ্গে যোগ দেয়। ৫ আগস্ট সাওয়ার বাজার বাস স্ট্যান্ড সহ নিউ মার্কেটের সামনে মাথায় গুলিবিদ্ধ হয় সে। স্থানীয়দের সহায়তায় সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে শ্রাবণ সেখানেই মারা যায়। শ্রাবণকে হারিয়ে তার পুরো পরিবারই এখন অথৈ শোকের সাগরে। পুত্র শোকে কাতর শ্রাবণ গাজীর মা শাহনাজ বেগম বেদনা বিধুর স্মৃতিচারণে বললেন,
1: জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে যখন যখন মিছিলটা বের হয় তখন আমার সন্তান আমার বলতেছে, আম্মু আমি যুদ্ধে যাইতেছি। তখন আমি বলতেছি, তুমি কি যুদ্ধ করো? তোমরা যদি দুইটা ভাই থাকতে তাহলে আমি তোমার দুই ভাই পাঠাইতাম, একজন তো আমার কাছে ঘিরে হইতো। আমার বাবা হইতো ১০টা ৫০ ভাই হয়ে গেছে। আমি নামাজটা পড়ে আমার ছেলের সাথে আমার লাস্ট কথা হবে। আমি জিজ্ঞেস করছি যে, আব্বু তুমি কোন জায়গায় আছো? বাজার কয় কি না আমি গেট হয়ে গেছি, আমার সরকারি গেট না আমার বাবার সাহেবের। হাসপাতালে আমি সরকারের কাছে বিচার চাই। আমার সন্তানের জন্য কুকুরের মতো রাস্তার মধ্যে মায়েরা পাওয়া দেখছে। আমার সন্তানের জন্য যতটুকু কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে। না হত্যাকারী কাছে বিচার করা হয়, সরকার যেন দ্রুত বিচার করে, সরকার যেন শুয়ে থাকে আর প্রত্যেকটা শহীদের যেন একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে, যে যেখানে মারা গেছে তাকে যেন স্মরণ করে রাখে আর যতটুকু সম্মান দরকার কাছে দেন দেয়। দেশের বেশিরভাগ সরকার যেন না আসে, যারা আহত আছে তাদের যেন একটা কর্মব্যবস্থা করে দেয় আর এই শহীদের পাশে যেন থাকে। আমরা শেষ বয়সে যেন কারো কাছে করুণার পাত্র না দাঁড়ায়। আমার একটা মাত্র সন্তান ছিল, ৩ বছর গেলে তো আমাদের পাশে দাঁড়াইতো, আমাদের দেখাশোনা করতো। এখন তো আমার সেই সেইটাও নাই। এখন আমাদের সারা জীবনের কষ্ট নিয়ে আমাদের বাঁচতে হবে।
0: জুলাই গণ অভ্যুত্থানের মূল ভাবনাই ছিল দীর্ঘ অন্যায় ও অনিশ্চয়তার বিরুদ্ধে।

যে বৈষম্যহীন সমাজ এবং সর্বক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার কল্যাণকামী চিন্তায় অকাতরে প্রাণ দিয়েছেন আমাদের জুলাই শহীদেরা, তাঁদেরই রক্তঋণ শোধে এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছে বর্তমান গণতান্ত্রিক সরকার। আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠনে সরকারের সারথি হই, বিশ্বায়নের উপযোগিতায় গড়ে তুলি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশকে।

0: এতক্ষণ শুনলেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান। গ্রন্থনায় ছিলেন শাহনাজ সুলতানা, উপস্থাপনায় শামীম আহমেদ।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, এবারে আয়োজনে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের গান। গানের কথা লিখেছেন মুন্সী বাদুদ, সুর করেছেন মুকসুজ্জামিন মিন্টু, কণ্ঠ দিয়েছেন মনির খান ও সহশিল্পী বৃন্দ।

নৈতিক গুণ হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনের সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

শুভ সকাল। চলছে জুলাই মাস, 2024 সালের কোটা সংস্কার আন্দোলন, যা জুলাই বিপ্লব নামে পরিচিত। বাংলাদেশের ইতিহাসে এটি একটি স্মরণীয় অধ্যায়। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা হাইকোর্টের রায়ের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দমনপীড়ন চালালে অসংখ্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিহত হন। জুলাই আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 2024 সালের এই আন্দোলন জাতির জন্য নতুন আশার সঞ্চার করে এবং আমাদেরকে সবার আগে বাংলাদেশ চেতনায় এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করে। আসুন একসাথে সবাই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, দেশকে বেশি করে ভালোবাসি, দেশের জন্য কাজ করি, এমন আহ্বানে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।

আমরা এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমে থাকছে এই দিনে, তারপর থাকছে বিভিন্ন অঙ্গনে সফল ব্যক্তিদের সাক্ষাৎকারমূলক আয়োজন, প্রিয় মানুষ প্রিয়জন। এরপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ, এবং সবশেষে থাকছে আমাদের গান পর্বে একটি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা।

বন্ধুরা, প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস বয়ে আনে জ্ঞান, অভিজ্ঞতা আর অনুপ্রেরণার অমূল্য ভাণ্ডার। অতীতের আলোয় আলোকিত হয় বর্তমান, আর সেখান থেকেই তো

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই এই দিনে পর্বে। আজ 22 জুলাই 2026 খ্রিস্টাব্দ। জানাবো ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। প্রথমে জানাবো 1642 সালের কথা। 1642 সালের আজকের এই দিনে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়। 1698 সালের আজকের এই দিনে সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। 1910 সালের আজকের এই দিনে জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় এবং তা টিকে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। 1932 সালের আজকের এই দিনে বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে। 1942 সালের আজকের এই দিনে ব্রাজিল, জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক একই সালের একই দিনে জার্মান নাজি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে। 1944 সালের আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে নেয় এবং নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায় 1989 সালের 22 জুলাই, অর্থাৎ আজকের এই দিনে। সুপ্রিয় শ্রোতা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে জানাবো আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1874 সালের 22 জুলাই, অর্থাৎ আজকের এই দিনে ম্যাক্স সাচেলার, জার্মান দার্শনিক ও লেখক, জন্মগ্রহণ করেন। 1902 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন লিনি রিয়েলেস ফাইনটাইন, জার্মান অভিনেত্রী ও পরিচালক। 1909 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জুলিয়াস জে অ্যাপস্টাইন, আমেরিকান চিত্রনাট্যকার ও প্রযোজক। 1939 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভ্যালেরি হার্পার, মার্কিন অভিনেত্রী ও গায়ক। টেরি আর্মস, আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক, জন্মগ্রহণ করেন 1963 সালের আজকের এই দিনে। 1971 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন রিচার্ড আর্মিটাগে, ইংরেজ অভিনেতা। এবং 1991 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ফেডেরিকো মাচেডা, ইতালিয়ান ফুটবলার। সুপ্রিয় শ্রোতা, আজ 22 জুলাই 2026, আজ আপনাদের যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। সুপ্রিয় শ্রোতা, এবারে জানাবো আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। নিকোলাস লেনাউ, তিনি ছিলেন রোমানিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কবি, মৃত্যুবরণ করেন 1850 সালের আজকের এই দিনে। 1904 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন কেট সপিন, তিনি ছিলেন আমেরিকান লেখক। 1958 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন রজার মার্টিন ডুগার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক। সেবাস্টিয়ান কাবড, ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা ও গায়ক, মৃত্যুবরণ করেন 1977 সালের আজকের এই দিনে। আন্দ্রেয়া শেরভি, ইতালীয় ফুটবল খেলোয়াড়, মৃত্যুবরণ করেন 2013 সালের 22 জুলাই, অর্থাৎ আজকের এই দিনে। প্রিয় শ্রোতা, এই দিনই পর্ব আজ এ পর্যন্তই।

0: শুনছিলেন নিয়মিত আয়োজন এই দিনে পর্ব। বন্ধুরা, দর্পণের অন্যতম আকর্ষণ প্রিয় মানুষ প্রিয়জন পর্ব। এই আয়োজনে আমরা মুখোমুখি হই দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্বদের। তাদের জীবন, কর্ম ও সৃজনশীলতার নানা গল্পে খুঁজে পাই অনুপ্রেরণার নতুন নতুন দিক। আজকের পর্বে আমি কথা বলব এমন একজন গুণী শিল্পীর সঙ্গে, যিনি তাঁর কণ্ঠশৈলী, মেধা ও আন্তরিক পরিবেশনায় সমৃদ্ধ করে চলেছেন আমাদের সঙ্গীতাঙ্গন। বন্ধুরা, আজকের প্রিয় মানুষ প্রিয়জন পর্বের অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী। অতিথির সঙ্গে আলাপচারিতায় আছেন তানিয়া সুলতানা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রিয় মানুষ প্রিয়জনের। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলা সঙ্গীতাঙ্গনের একজন কালজয়ী কণ্ঠশিল্পী, যার সুর আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আধুনিক গান থেকে চলচ্চিত্রের গান সব ধারাতেই

0: রেখেছেন নিজের সক্রিয়তা। আজ জানব তার সঙ্গীত যাত্রা অভিজ্ঞতা ও কিছু অনুভূতির গল্প। সাবিনা চৌধুরী আপু কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ,
0: আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আসলে আমরা খুবই কৃতজ্ঞ এবং ধন্য বলতে পারি। আপনি বাংলাদেশ বেতারে গান গাইবার জন্য আসেন এবং এটাও আমাদের জন্য একটি ভালো লাগার বিষয়। ইন্টারভিউতে খুব একটা আপনাকে পাই না, আজকে পেয়ে গেলাম সৌভাগ্যক্রমে। একটু গল্প করবো আপনার সাথে আপু, সঙ্গীত জীবনটা শুরু কিভাবে আপনার?
1: ছবির গান দিয়ে আমার শুরু, আলাউদ্দিন আলীর সুরে আমজাদ হোসেনের কথায়। জন্ম থেকে জ্বলছি মাগো, এই গানটি দিয়েই আমার ক্যারিয়ার শুরু।

0: তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, এলেন দেখলেন এবং জয় করলেন। একটি বর্ণাঢ্য সঙ্গীত পরিবারে আপনি বেড়ে উঠেছেন, সেই প্রসঙ্গে আমি আসব। তার আগে একটু জানতে ইচ্ছে করছে যে এই যে বর্ণাঢ্য একটি সঙ্গীত পরিবারে আপনার বেড়ে ওঠা, আপনার সঙ্গীত জীবনে এর প্রভাব কতটুকু?
1: অনেক, ডেফিনেটলি। কারণ
0: চলার পথ সহজ ছিল?
1: চলার পথ না, মানে আমি বলছি যে আমাদের বাসাটা যেমন খুব সাধারণ একটা বাড়ির মতো ছিল, যে বাড়িতে গান হতো, অভিনয় শোনা হতো, বই পড়া হতো, ধর্ম করা হতো, তারপরে নর্মাল লাইফ যেটাকে বলে, খালা মামা সবাই আত্মীয় স্বজন, মানে একটা সাধারণ জীবনের, যার জন্য আমাদের উপরে সেটারই প্রভাব পড়েছে। গানও আমাদের ভেতর আছে, সাধারণ জীবন, সমাজ, ধর্ম, সাহিত্য চর্চা, মানে সবগুলোই আমাদের ভিতরে ঢুকে গেছে।
0: এবং একেবারেই আপনি অত্যন্ত বিনয়ী, যারা কাছ থেকে আপনাকে দেখবে তারা জানবে যে আপনি কতটা বিনয়ী একজন মানুষ। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কিংবদন্তী শিল্পী মাহমুদুর নবীর সুযোগ্য কন্যা আপনি। তো মাহমুদুর নবী স্যার কি কখনো আপনাকে অনুপ্রেরণা দিয়েছিল সঙ্গীত ভুবনে আসার জন্য, যে তুমি এই প্রফেশনে যাও কিংবা এই পেশায় যাও?
1: আপা আসলে এত তাড়াতাড়ি চলে গেল যখন আমরা নিজেরাও খুব বেশি বড় হয়েছি, কিন্তু অতটা না। আমার আব্বা তেমন কিছুই দেখে যেতে পারেনি, শুধু আব্বা যখন ছিল কেবলই আমি জন্ম থেকে জ্বলছি গানটা করেছি, করার পর ফুল ফুটে ফুল ঝরে, তারপরে করলাম আমার বুকের মধ্যে খানে।
2: আমার বুকের মধ্যে খানে, মন যেখানে হৃদয় যেখানে,
1: তারপর আব্বার আমার বাকিগুলো আর কিছুই দেখে যেতে পারেনি।
0: আপনার আরেক বোন আমাদের বাংলা সঙ্গীতাঙ্গনে বাংলাদেশের একজন প্রথম সারির কণ্ঠশিল্পী আমি বলবো, শ্রদ্ধেয় আমাদের ফাহমিদা নবী, তার সাফল্য কি দেখে যেতে পেরেছিলেন?
1: না, আব্বা তো মাত্র 54 বছর বয়সে চলে গেছে।
0: আচ্ছা আচ্ছা।
1: যেহেতু আব্বা আম্মার তারা খুবই কম বয়সে বিয়ে করেছিল, যার জন্য মানে 54 বছর বয়সে, তখন আমি তো 9 পড়ি, তখন নোমাও বড় হয়ে গেছে, এই আর কি। আমাদের তো কারোটাই সেভাবে দেখে যেতে পারেনি, এটাই আমাদের দুঃখ।
0: ব্যাপারটা আসলে আমারও জানা ছিল না, আমার শ্রোতা বন্ধুরাও জানত না, আজকে জানলো যে অনেক আগেই তিনি চলে গেছেন। আপনাদের এই চূড়ান্ত সাফল্য দেখে যেতে পারেনি। আপনার আরেক ভাই আছে, একজনই বোধ হয় ভাই, পঞ্চম ভাইয়া, যিনি জনপ্রিয় একটি ব্যান্ড আর্ক ব্যান্ডের অন্যতম একজন সদস্য। তো এই যে তিন ভাই বোনই আপনারা সঙ্গীত ভুবনে ছিলেন, এটি কি আপনাদের পরিকল্পনাই ছিল যে আমরা তিনজনই বাবা যে পথে হেঁটেছেন আমরা সেই পথে হাঁটব?
1: না, একদম না, আমারটা তো নয়ই। আমার কিন্তু মা আসলে খুবই সুন্দর গান গাইতো, মানে ভাবার বাইরে, এত সুন্দর মায়ের গলা। তো এখনো মা যখন একটু গুনগুন করে, খুবই সুন্দর গলা মায়ের, কেউ বলবে না যে মায়ের বয়সটা বেশি আর কি। তো আব্বা আম্মার দুজনেরই গলা, আমি তো গানের পক্ষেই ছিলাম না, পঞ্চম আর ফাহমিদা ওরা ছিল খুব গান প্রিয় মানুষ।
0: আপনি কি হতে চেয়েছিলেন?
1: আমি ডাক্তার কিংবা অভিনেত্রী হতে চেয়েছিলাম,
0: এবং শুরু থেকে অভিনয় করেছেন।
1: হ্যাঁ, তোমাদের এই রেডিওতেই থেকেই আমার অভিনয় শুরু, এবং আমি নাটক করতাম রেগুলার, খবর পড়তাম, তারপর বিটিভিতে ছোটদের নাটক করেছি, পরে তো বড় হয়ে অনেক শেষের দিকে যে এনটিভিতে নাটক করলাম।
0: আচ্ছা আচ্ছা। আমার একটু জানতে ইচ্ছে করছে যে বাংলাদেশ হতে প্রথম গান কত সালে গাইলেন?
1: গান
0: একদম পেশাদার শিল্পী হিসেবে?
1: হ্যাঁ, 83 সালে।
0: তারপরে চলচ্চিত্র তো আছে, চলচ্চিত্রের একটি বিষয় বলে যে সামিনা চৌধুরী গান পছন্দের ক্ষেত্রে মানে কথিত আছে যে সে খুবই নাকি বেছে শুনে আর কি গান পছন্দ করে, এবং আপনি যেগুলো পছন্দ করে গেয়েছেন বেশিরভাগই জনপ্রিয় মানুষের মুখে মুখে ফেরে, যেমন কবিতা পড়ার প্রহর এসেছে,
2: কবিতা পড়ার প্রহর,
0: আমায় ডেকো না, কিংবা আমার গরুর গাড়িতে, এরকম আরো অসংখ্য, বললে দেখা যাবে একটা অনুষ্ঠানে শেষ হয়ে যাবে আপনার জনপ্রিয় গান। তো গান পছন্দের সময় আপনি কোন বিষয়টিকে বেশি লক্ষ্য করেন?
1: গানের প্রথমেই কথা দেখতে হবে।
0: আচ্ছা আচ্ছা।
1: আর তার সাথে তখন সুরটা তো সুন্দর হলে আর কথাই নেই, আর ভালো কথাটা হলে তখন সুরটা একটু এভাবে ওভাবে বদলে নেওয়া যায়, কিন্তু গানের কথার থিমটা ভালো হলে তখন গানটা সুর করতেও ভালো লাগে। গানের কথাটাই সুন্দর হতে হবে, মানুষের মন যেন ছুঁয়ে যায়।
0: আপনি সহশিল্পী হিসেবে অনেক প্রথিত যশা কিংবদন্তী শিল্পীর সাথে গান করেছেন, যদি বলা হয় যে কোন সহশিল্পীর সাথে গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন?
1: আমি তো ডুয়েট গান খুব কম গাইতাম, ছবির বাইরে আমি ডুয়েট গান মানে গোনা গাথা হয়তো গেয়েছি। সবাই ভালো, সবাই, কারণ বড়রা যেমন স্নেহ করে, ছোটরা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা তো করেই, এবং সবার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ, তো সবাই ভালো। তবে ওই অ্যান্ড্রুদা আমি যেটা করতাম, অ্যান্ড্রুদা যেহেতু বড় ছিল, খুব আমাকে সুন্দর করে এই এইভাবে করে ফেল, তাড়াতাড়ি হয়ে যাবে, এটা কর ওটা কর, এই যে গাইডেন্সটা, এটা খুব ভালো ছিল।

0: আমি যতদূর জানি আপনি রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন, আপনার অ্যালবামও বের হয়েছিল, একটু জানবো সে প্রসঙ্গে।
1: হঠাৎ করেই এই আমাদের বিশ্বরঙ্গ যে বিপ্লব সাহা, বিপ্লব তো ও ভীষণ আমাকে সবকিছুতেই উৎসাহিত করে। আমার একটা ভক্ত ছিল ববি, সে ওর ঠেলাঠেলির কারণেই আমার ফুল ফুটে ফুল ঝরে অ্যালবামটা করা। বিপ্লব বলল, দিদি তুমি এত সুন্দর গাও, তুমি একটা অ্যালবাম করো। এই ভাবতে ভাবতে ভাবতে ভাবতে জোর করে আমাকে করালো, তখন তৈরি হলো এই তোমার খোলা হাওয়া অ্যালবামটা।
0: আচ্ছা, এবং বেশ জনপ্রিয় হয়েছে। আসলে আপনাকে উপস্থাপন করতে গেলে অনেক সময় লাগবে, স্বল্প সময় এটা সম্ভবও না, আমরা অনেকটাই শেষের দিকে। তো এখনকার প্রজন্মে যারা গান গাইতে আসছেন কিংবা যারা আপনাকে আদর্শ হিসেবে মানছেন যে আমিও একজন সামিনা চৌধুরীর মতো শিল্পী হতে চাই, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
1: আমি আসলে কিছুই না, এটা আমি যাই না, এটা আল্লাহরই পুরা ইয়ে, উনি আমাকে এত দূর এনেছেন। তবে এখনকার ছেলেমেয়েরা যথেষ্ট পরিশ্রম করে, ওরা বোঝে যে পরিশ্রম না করলে এখন হবে না। তবে আমি তো রেয়ার কেস, তারপরেও আমি হয়তো বা ওই দিক দিয়ে কিছু করিনি, অ্যাক্টিভ ছিলাম না যে গান করো বা যেটাকে বলে যোগাযোগ রাখা, এগুলো তো আমি একটু ইনঅ্যাক্টিভ ছিলাম। কিন্তু আমি যে সাধনাটা করেছি এটা আবার অনেকেই করতে পারবে না, সেটা হলো না বলতে শেখা।
0: হ্যাঁ, এবং জীবনে জয়ী হতে হলে এটা বিখ্যাত মোটিভেশনাল স্পিকার যারা কিন্তু বিখ্যাত ব্যক্তি, তারা বলেন যে না বলতে শিখতে হবে,
1: না বলতে শিখতে হবে, কোথায় না বলতে হবে এবং কোথায় হ্যাঁ বলে দিতে হবে, এটা সাধনা করতে হবে। এবং আমি সারাদিনই গান গাইতাম, এখনো গাই, যেটা রেওয়াজের বাইরে আর কি। অনেকে তো রেওয়াজ করে, কিন্তু আমি রেওয়াজ করতাম যতটুকু তার চেয়ে বেশি গান গাই আমি সারাদিন, এবং আমি তার চেয়েও বেশি শুনি, শুনতে হবে বেশি, আর না বলতে জানতে হবে এবং ব্যক্তিত্বটাকে বিল্ড আপ করতে হবে।
0: মানে এই জন্যই বোধহয় সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে ভালো শিল্পী হতে গেলে আগে ভালো মানুষ হতে হয়।
1: ভালো মানুষ তো হতেই হবে, তবে তার ব্যক্তিত্বই তাকে বলে দিবে যে সে কোন পর্যায়ের শিল্পী।
0: আপু, সবশেষে আমাদের প্রিয় মানুষ প্রিয়জন এই আয়োজনের শ্রোতাদের জন্য আপনি কিছু বলবেন?
1: আপনারা সবসময় বাংলাদেশ বেতারের সাথে থাকবেন, কারণ আমরা যারা প্লে ব্যাক করি, মানে আমাদের গান প্লে করা হয়, আমাদেরকে দেখা যায় না, আগে এটাই ভালো ছিল, তো রেডিওই ছিল আমাদের শেকড়। আসলে আপনারা বেতারের গান শুনবেন, এবং বিশেষ করে আজকে যে অনুষ্ঠানটা হলো
0: প্রিয় মানুষ প্রিয়জন,
1: কি সুন্দর একটা নাম, আপনারা সবসময় অনুষ্ঠানটি শুনবেন। আর আজকে আমাকে আনার জন্য অনেক ধন্যবাদ। এই তো ভালো গানের পাশে আপনারা থাকবেন, ভালো ভালো গানগুলো আপনারা শুনতে থাকবেন।
0: আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, একজন সামিনা চৌধুরীকে এত স্বল্প সময় উপস্থাপন কোনোভাবেই সম্ভব নয়, আমরা অল্প একটু চেষ্টা করেছি তার সম্পর্কে কিছুটা জানার জন্য। আজকে এই সুন্দর আলাপ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। একজন সামিনা চৌধুরীর গান, কথায় এবং আড্ডায় আমরা অনুভব করলাম সঙ্গীতের শক্তি আসলে কতটা। আপনারা সবসময় বাংলাদেশ বেতারের সাথেই থাকুন, প্রিয় মানুষ প্রিয়জনের সাথেই থাকুন, আর সুস্থ সঙ্গীতের সঙ্গেই থাকুন।
2: তানিয়া সুলতানের উপস্থাপনায় শুনছিলেন প্রিয় মানুষ প্রিয়জন পর্বে সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীর সাথে আলাপচারিতা। বন্ধুরা, বাংলাদেশের গ্রাম বাংলা যেন উৎসবের এক অফুরন্ত ভাণ্ডার। ঋতু বদলের সঙ্গে সঙ্গে কিংবা বিশেষ কোনো উপলক্ষে গ্রামে বসে নানা লোকজ আয়োজন, আর সেই আয়োজনের অন্যতম আকর্ষণ গরুর গাড়ির দৌড়পাল্লা। এটি আমাদের শত বছরের লোক ঐতিহ্য, গ্রামীণ জীবনধারা আর সম্প্রীতির এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই আয়োজন আজও মানুষের মনে জাগিয়ে তোলে আনন্দ আর শেকড়ের টান। চলুন উৎসবে বাংলাদেশ পর্বে জেনে নেওয়া যাক গরুর গাড়ির দৌড়পাল্লার গল্প। এই পর্বের গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
3: সুপ্রিয় শ্রোতা, গরুর গাড়ির দৌড়পাল্লা হচ্ছে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী লোকজ খেলা বা বিনোদন। সাধারণত শীতের শুরুতে আমন ধান কাটা শেষে মাঠ যখন ফাঁকা ও শুষ্ক থাকে, তখন এই ধরনের গ্রামীণ উৎসবের আয়োজন করা হয়। ঐতিহ্যের পাশাপাশি এই আয়োজনগুলো হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঝিনাইদহ, যশোর ও চুয়াডাঙ্গা সহ গ্রামাঞ্চলের বিস্তীর্ণ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে সাজানো গরুর গাড়ি ও প্রতিযোগিতার জন্য বিশেষভাবে প্রস্তুত করা গরু পিক আপ বা অন্য যানবাহনে মাঠে আনা হয়। এই রোমাঞ্চকর খেলাটি দেখার জন্য আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শকের ঢল নামে। প্রাচীন সিন্ধু সভ্যতা এবং ভারতীয় উপমহাদেশে যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান পরিবেশ বান্ধব বাহন ছিল একসময় গরুর গাড়ি। লোক ইতিহাস অনুযায়ী শত বছর আগের থেকেই গ্রামীণ কৃষকেরা অলস সময়ে নিজেদের গৃহপালিত গরুর শক্তি, সহনশীলতা ও গতি পরীক্ষা করার জন্য একে অপরের সাথে তর্কে জড়াতেন। এই ব্যক্তিগত অহং ও বিনোদনের আকাঙ্ক্ষা থেকেই কালক্রমে একটি প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতার রূপ নেয়। অতীতে এটি ছিল রাজকীয় জমিদারদের উৎসবের অংশ। পরবর্তীতে আমন ধান কাটার পর অর্থাৎ হেমন্ত এবং শীতকালে যখন মাঠ ফাঁকা এবং শুষ্ক থাকত, তখন কৃষকেরা নিজেদের আনন্দ উদযাপনের জন্য আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার আয়োজন শুরু করেন। দৌড় শুরু হওয়ার আগে গাড়োয়ানরা গরুদের বিশেষভাবে প্রস্তুত করে থাকেন এবং মাঠে নির্দিষ্ট দূরত্বে ট্র্যাক বা ঘাট তৈরি করেন। কখনো কখনো স্থানীয়ভাবে পশু চিকিৎসকের দিয়ে গরুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া হয়। মাঠের ধুলো উড়িয়ে এবং দর্শকের তুমুল করতালির মধ্য দিয়ে তীব্র গতিতে গাড়ি নিয়ে ছুটে চলে এবং এই খেলাটি গ্রামীণ পরিবার এবং কৃষকদের মাঝে দারুণ আনন্দের সঞ্চার করে থাকে। প্রতিযোগিতার জন্য সাধারণত হাল চাষের গরুকে নেওয়া হয় না, বরং বিশেষ জাতের শক্তিশালী ষাঁড় বা বলদ বাছাই করা হয়। দৌড়ের কয়েক মাস আগে থেকেই গরুকে বিশেষ পুষ্টিকর খাবার যেমন খোল, ভুষি, ছোলা ইত্যাদি দেওয়া হয় এবং গরুর গতি এবং স্টেমিনা বাড়ানোর জন্য নিয়মিত দৌড় এবং সাঁতারের অনুশীলন করানো হয়। শান্ত স্বভাবের এই প্রাণীর কাঁধে যখন প্রতিযোগিতার জোয়াল তুলে দেওয়া হয়, তখন তাদের আচরণ মুহূর্তে বদলে যায় এবং বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু করে। অতীতে যখন যান্ত্রিক যানবাহনের প্রচলন ছিল না, তখন পণ্য পরিবহন ও যাতায়াতের প্রধান মাধ্যম ছিল গরুর গাড়ি। লোকমুখে প্রচলিত আছে প্রায় 40-50 বছর আগে গ্রাম বাংলার কৃষকেরা নিজেদের গরুর শক্তি ও গতির বড়াই করতে তর্কে জড়াতেন। সেই তর্ক থেকেই মূলত নিজেদের মধ্যে প্রতিযোগিতার খাতিরে এই দৌড়ের সূচনা হয়, যা পরবর্তীতে একটি আনুষ্ঠানিক উৎসবের রূপ নেয়। দূর দূরান্ত থেকে মানুষ এই খেলা দেখতে আসেন এবং আশেপাশের গ্রামের বাড়িগুলোতে আত্মীয় স্বজনের ঢল নামে। মাঠের চারপাশে নাগরদোলা, চরকি এবং হরেক রকমের খাবারের দোকান বসে। মেলায় পাঁপড়, চানাচুর, জিলাপি, গজা, রসগোল্লা এবং হাওয়াই মিঠের মতো ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার বিক্রি হয়। আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে এই প্রাচীন খেলাটি সামাজিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক তাৎপর্য অপরিসীম। শেকড়ের সন্ধান এবং ঐতিহ্য রক্ষায় এ ধরনের প্রতিযোগিতা খুবই অর্থবহ। আধুনিকায়নের ফলে গ্রাম বাংলা থেকে গরুর গাড়ি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মের কাছে বাংলার এই প্রাচীন এবং ঐতিহ্য ও শেকড়কে পরিচয় করিয়ে দেওয়ানো। সামাজিক সম্প্রীতি এবং মিলনমেলার একটা ব্যাপার এর সাথে জড়িত। এই উৎসবকে কেন্দ্র করে আশেপাশের গ্রামের মানুষের মধ্যে এক অপূর্ব সৌহার্দ্য তৈরি করে। আত্মীয় স্বজনের আগমন, গ্রামীণ মেলা এবং হাজার হাজার মানুষের সমাগম গ্রামগুলোতে এক অনন্য সামাজিক বন্ধন দৃঢ় করে। কঠোর পরিশ্রমের পর গ্রামীণ কৃষকদের জীবনে একঘেয়ামি দূর করতে এবং মানসিক প্রশান্তি দিতে এই রোমাঞ্চকর খেলাটি অনেকটা টনিকের মতো কাজ করে। প্রতিযোগিতার কারণে কৃষকেরা তাদের বলদ বা ষাঁড়গুলোকে অত্যন্ত পুষ্টিকর খাবার, বিশেষ করে শারীরিক কসরত নিয়ে লালন পালন করেন এবং এটি গ্রামীণ পশুপালনের সংস্কৃতিতে আরও বেশি একটা মাত্রা যুক্ত হয়। গরুর গাড়ির মতো ঐতিহ্যবাহী লোকজ খেলাগুলো টিকিয়ে রাখতে সরকারি এবং বেসরকারি সর্বস্তরের পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। আধুনিক বিনোদনের ভিড়ে এবং যান্ত্রিক কৃষি ব্যবস্থার কারণে অত্যন্ত ব্যয়বহুল এই গ্রামীণ খেলাটি বর্তমানে বিলুপ্তির পথে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডারে এই খেলা অন্তর্ভুক্ত করে নির্দিষ্ট বাজেট বরাদ্দ করা উচিত। তাছাড়া বিভিন্ন বড় বড় দেশীয় কর্পোরেট বা টেলিকম প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এই গ্রামীণ খেলা স্পন্সর করতে পারে। মোট কথা, এ ধরনের প্রতিযোগিতা টিকিয়ে রাখতে এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সকলের এগিয়ে আসা উচিত।
2: প্রিয় বন্ধুরা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে আপনাদের মনের কথা জানিয়ে লিখতে পারেন। পত্রলাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযোজনে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আবার চলে ইমেল করতে পারেন। ইমেল করার ঠিকানা হচ্ছে পরাণের মাফ করবেন ealapanbibidhaka@gmail.com। বন্ধুরা, দর্পণের শেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাই। আমাদের গান আয়োজনে শুনব বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান, তুমি যেখানে আমি সেখানে। নাগ পূর্ণিমা ছায়াছবির এই গানটির শিল্পী ইন্দ্রকিশোর। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলম খান।
4: তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না

বন্ধুরা, গানের রেশ ধরেই শেষ করব প্রাণের আয়োজন দর্পণ। আশা করছি পুরো আয়োজন আপনাদের অনেক ভালো লেগেছে। শেষ কথায় জানিয়ে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম, সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহরিয়ার মুস্তাফা। ঘোষণা করা হয়েছে 2027 সালের হজ প্যাকেজ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে গতকাল নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এবছর সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ একের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ দুইয়ের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামরিক কর্মকর্তা থেকে জননন্দিত রাজনৈতিক নেতায় রূপান্তর এবং দেশে বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিমূল গঠনে মশিউর রহমান জাদু মিয়ার রাজনৈতিক অবদান ছিল অনস্বীকার্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার 102তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে জাদু মিয়ার রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের এমনভাবে কাজ করতে হবে যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে, তাদেরকে নৈতিক মূল্যবোধের সাথে গড়ে তুলতে হবে। এজন্য প্রধানমন্ত্রী পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ প্রভৃতির উপর গুরুত্ব দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে ঋণখেলাপির গ্যারান্টর, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমিকর সহ বিভিন্ন সেবার বিল খেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, পাঁচ স্তরের স্থানীয় সরকার আইনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছে ইসি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানিয়েছে, দেশের তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্টগুলো হল কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মার্কুলি পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট ও সোমেশ্বরী নদীর কলমকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে ও পরবর্তীতে স্থিতিশীল থাকতে পারে। আজ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে। আগামী 24 ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থার প্রথমবারের মতো জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু প্রতিরোধী টিকা কিউ ডেঙ্গার বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। গতকাল জাপানি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির ভারতীয় শাখা এ তথ্য জানিয়েছে। বাজারজাতকরণের অনুমোদনের পর 2027 সালের প্রথমার্ধে বেসরকারিভাবে টিকাটি ভারতে বাজারজাত করা হবে। মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। খেলার খবর, কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে গতকাল নেপালকে 34-22 পয়েন্টে পরাজিত করে 3-1 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ নারী কাবাডি দল। আগামীকাল একই ভেন্যুতে দু দলের মধ্যে সিরিজের প্রথম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে নজরুল সংগীত, শিল্পী মোহাম্মদ গোলাম সোহরাব।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে আধুনিক গান। প্রথম গান তুমি একটু তাকালে, এই গানের কথা লিখেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সুর করেছেন কে এম আব্দুল্লাহ আল মুর্তজা মুহিন, কণ্ঠ দিয়েছেন অবন্তী দেব শীথি।

অবন্তী দেব সিথির কণ্ঠের আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার বাঁশরী মোহন দাস, সুরকার মোহাম্মদ আলমগীর হায়াত রুমন।

0: প্রিয়শ্রোতা, স্টুডিও রেকর্ডে দোকানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন অবন্তী দেব সিথি।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলে কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফুটানো যদি সম্ভব না হয়, তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুঁজলি, পাচরা, নানা ধরনের রোগ সহ বিভিন্ন জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না। বাংলাদেশ বেতার ঢাকা। এখন লালন গীতি শুনবেন আবু বকর সিদ্দিকের কণ্ঠে।

0: দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন আবু বকর সিদ্দিক। বাংলাদেশ বেতার ঢাকা, চলমান মাইক্রোফোন। আজকের বিষয়, সরকারি প্রবাসী কার্ড প্রবর্তন। বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসীদের জন্য একটি বিশেষ স্মার্ট ডিজিটাল কার্ড হল সরকারি প্রবাসী কার্ড প্রবর্তন। মূলত বৈধ পথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে এবং প্রবাসীদের বিভিন্ন সরকারি বেসরকারি সেবা যেমন বীমা সুবিধা, ব্যাংকিং লেনদেন ও জরুরি সহায়তা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে BMET পরিচালিত হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রটির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ লুতফর রহমান বলেন,
1: বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র 1942 সাল থেকে এই প্রতিষ্ঠানটি আমাদের দেশের তরুণ বেকার যুবক যুবতীদের জন্য তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে থাকে এবং সেই সঙ্গে আমাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পাশাপাশি আমরা তাদেরকে ভাষা প্রশিক্ষণও দিয়ে থাকি। আবার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং মেইনলি উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে বৈদেশিক কর্মসংস্থানের জন্য আমরা তাদেরকে তৈরি করি, পাশাপাশি তাদের কিছু দেশীয় কর্মসংস্থানও এই প্রশিক্ষণের মাধ্যমে সম্ভব হয়। আমাদের এখানে বর্তমানে 35টি অকুপেশনে আমাদের এই প্রশিক্ষণ গুলো চলে এবং আমাদের 6টি ল্যাঙ্গুয়েজ কোর্স চালু আছে। এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স গুলো হচ্ছে জাপান, জার্মান, ইটালিয়ান, কোরিয়ান, অ্যারাবিক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এই 6টি ল্যাঙ্গুয়েজ কোর্স চালু আছে। ল্যাঙ্গুয়েজ কোর্সের মধ্যে একটা হচ্ছে আমাদের হাইব্রিড মোডালিটিতে আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স চালিত হয়, পাশাপাশি আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা সান্ধ্যকালীন ব্যাচে আছে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের। এবং আমরা যে বললাম যে 35টি স্কিল ট্রেড স্কিল অকুপেশনে আমাদের কোর্স আছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইলেকট্রিশিয়ান, সিএনসি মেশিন অপারেশন, অটোমোবাইল, ড্রাইভিং, মেশিনারি, রড বাইন্ডিং, টাইলস ফিক্সিং, প্লাম্বার, ওয়েল্ডার, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, সুইং মেশিন অপারেশন, কম্পিউটার অপারেশন, এইগুলো আমাদের উল্লেখযোগ্য আমাদের হচ্ছে ট্রেড। এছাড়াও আমাদের এখানে প্রতি 3 মাস অন্তর অন্তর দুবাই ট্যাক্সি কর্পোরেশন থেকে ডেলিগেট এসে তারা কিন্তু এখানে ইন্টারভিউ দিয়ে আমাদের সেখানে যে সংযুক্ত আরব আমিরাতের জন্য ড্রাইভার এখানে ড্রাইভার নিয়ে যায়, পাশাপাশি এখানে ফিজি থেকে ডেলিগেট এসে তারা ফিজিতে আমাদের হেভি ড্রাইভার, লাইট ড্রাইভার এগুলো নিয়ে যায়। আমাদের হচ্ছে প্রতি শুক্র এবং শনিবার এখানে কিন্তু বোয়েসেলের মাধ্যমে জর্দান থেকে ডেলিগেট এসে তারা কিন্তু ইন্টারভিউ করে, মেয়েদের গার্মেন্টস অপারেটর হিসেবে তারা কিন্তু আমাদের নিয়ে যায়। এবং যারা বিদেশে যাচ্ছে তাদের বিদেশে যারা যাচ্ছে তাদেরকে বিদেশে যাওয়ার আগে তাদের কি কি করণীয়, প্লাস হচ্ছে বিদেশে গিয়ে তারা ওখানে কিভাবে আচরণ, কি কি কাজ করতে হবে, কোথাও বিপদে পড়লে সে কিভাবে এটা মোকাবেলা করবে, কার সঙ্গে যোগাযোগ করবে, পাশাপাশি এয়ারপোর্টের ফর্মালিটিস, রেমিটেন্স কিভাবে সে বিদেশে পাঠাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটা 3 দিনের কিন্তু যারা যাবে তাদের একটা প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সও কিন্তু এখানে চালু আছে। প্রতি বছর এই প্রতিষ্ঠানে আমাদের 30,000 থেকে 35,000 প্রশিক্ষণার্থী এখান থেকে কিন্তু এই বিভিন্ন স্কিল ট্রেনিং, তারপরে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, ওরিয়েন্টেশন এবং আর একটা বিষয় হচ্ছে যে আমাদের হাউসকিপিং ট্রেনিং আছে। আমাদের মেয়েরা বিদেশে যাচ্ছে, হ্যাঁ, যে হাজবেন্ড হিসাবে তাদেরকে কিন্তু 1 মাসের আবাসিক হাউসকিপিং ট্রেনিংও কিন্তু এখানে করানো হয়। আমরা এখানে টোটাল বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে এটা যারাই আসবে তাদেরকে দক্ষ করে বিদেশে পাঠানো হয়। প্রতি বছর এভারেজ এটা 30,000 থেকে 35,000 প্রশিক্ষণার্থী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু বিদেশে যায়। এছাড়াও এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন স্কিল অকুপেশনে যারা সুদেরত আছে তারা কিন্তু তাদের স্কিল ভেরিফাই করে কিন্তু তাকে যেতে হচ্ছে এবং এই পরীক্ষাটা সরাসরি সৌদি আরব থেকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু এটা অনলাইনে পরীক্ষা হয়, আমাদের যে রিটার্ন পরীক্ষাটা যেটা এটা টোটালি লাইভ একদম অনলাইনে পরীক্ষা হয়, পাশাপাশি যে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা হচ্ছে স্কিল টেস্ট যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের তারা সেটাও আপনার সিসি ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইম সার্ভিলেন্স এর মাধ্যমে তারা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু নিচ্ছে। যারা আমাদের এখানে আসে তারা যাতে দক্ষ হয়ে বিদেশ যেতে পারে সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের বর্তমান গভর্নমেন্ট যে নতুন নতুন যে পদক্ষেপ গুলো নিয়েছে, কেমন আমাদের স্কিল ট্রেনিং টোটালি ফ্রি, তাদেরকে ট্রেনিং এর জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না যারা এখানে প্রশিক্ষণার্থী যারা আসে, পাশাপাশি তাদেরকে কিন্তু একটা কনভেন্স অ্যালাউন্স দেওয়া হয়, প্লাস হচ্ছে তাদেরকে রিফ্রেশমেন্ট অ্যালাউন্স দেওয়া হয়, দুইটা দেওয়া হয়। BMET কার্ড তোমার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রবাসীদেরকে প্রবাসী কার্ড দেওয়ার ব্যাপারেও কিন্তু শোনা হয়েছে এবং অলরেডি আমাদের কার্যক্রম কিছুদিনের মধ্যেই সবাই হাতে পেয়ে যাবে। এটা বিভিন্ন রকম সুবিধা পাবে, আমাদের এই কার্ডের মাধ্যমে তার এখানে সকল ডাটা থাকবে, এখানে সে আসলে কিভাবে বিদেশে গেল, কোন এজেন্সির মাধ্যমে বিদেশে গেল, কত তারিখে গেল, ফ্লাইট কি, তার NID নাম্বার, সব কিন্তু আমাদের এইটা প্যাকেজ আকারের মধ্যে থাকবে। দেখেন আমরা বিভিন্ন ধরনের

0: সুযোগ সুবিধা তাদেরকে আমরা প্রবাসীদেরকে দিই। প্রবাসীদেরকে সুযোগ সুবিধা যেরকম প্রবাসীর সন্তানেরা মেধাবী সন্তানদেরকে কিন্তু তাদেরকে তারা দেশে থাকলে তাদেরকে আমরা শিক্ষাবৃত্তি প্রদান করি। আমাদের বিভিন্ন অফিস আছে, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস যেটা আছে, সেই অফিসের মাধ্যমে তাদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তারা যখন বিদেশে যায় তারা কিন্তু একটা ইন্স্যুরেন্স এর একটা মিনিমাম একটা টাকা দিয়ে এখানে যায়। সে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সে যদি মানে কোনো পঙ্গুত্ব হয় কিংবা আলানা করুক তার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু সে 10 লাখ টাকা পর্যন্ত সে পাবে ওই জানার কল্যাণ বোর্ডের মাধ্যমে। সে আহত হলেও তার টাকা পাবে, প্লাস হচ্ছে সে যদি মৃত্যুবরণ করে ওখানে সেটার জন্য কম্পেনসেশন পাবে তার ওয়ারিশগণ। এমন ওখান থেকে লাশ যদি আসে দেশে তাহলে এয়ারপোর্টে তাকে কিন্তু 35,000 টাকা ইনস্ট্যান্ট তাকে দেওয়া হবে তার দাফন কাফনের জন্য। এমন আত্মীয় স্বজনকে তাহলে আমাদের বর্তমান সরকার এই বিষয়গুলো হাতে নিয়েছে এবং প্রবাসীদের যাবতীয় যেভাবে ফেসিলিটেট করা যায়, যেভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং সুবিধাগুলো যাতে আরো ভালোভাবে পায় এবং তাদের আইডেন্টিটি যদি যাতে ভালো থাকে এই জন্য কিন্তু প্রবাসী কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কার্যক্রম চলছে
1: মূলত বৈধভাবে বিদেশে কাজ করতে সহায়তা যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা BMET-র নিবন্ধিতরাই এই কার্ডটি পাবেন। শ্রোতা বন্ধুরা, ঢাকা মিরপুর রোডের দারুস সালাম সংলগ্ন এলাকায় অবস্থিত এটি একটি সুপরিকল্পিত ও আধুনিক প্রশিক্ষণ ক্যাম্পাস। কথা হলো প্রশিক্ষণার্থীদের সাথে।
2: আচ্ছা, আপনার নামটা বলেন।
3: আমার নাম চক্রে মারমা। মানে ওই জলদানে গিয়ে টাকা জোগাড় করে তারপর মা বাবাকে পাঠাবো, নিজের ভবিষ্যতে পাইয়ে দাঁড়াবো, তারপর ভবিষ্যতে মানে কি করতে পারবো সেটা চেষ্টা করবো, দেশে আসলে তারপরে ভাই বোনকে পড়ালেখা করাবো, মা বাবাকে একটু সাহায্য করবো যতটুকু সম্ভব হবে বিদেশে গিয়ে।
2: আপনার নামটা বলেন।
4: আমার নাম হ্যামিজিং নার্মা। আমার স্বপ্ন হচ্ছে আমি বিদেশে গিয়ে ভালো মানে টাকা ইয়া করবো, তারপরে আমার মা বাবা ডিভোর্স হয়ে গেছে আমার মাকে ভালো টাকা পাঠাবো।
2: আপনার নামটা বলেন।
5: আমার নাম হচ্ছে রোমান আক্তার। আমার স্বপ্ন হচ্ছে আমি বাইরে যাওয়ার পর আমার আম্মুকে একটা বাড়ি করে দিবো, আমাদের বাড়ি নিয়ে আমার আম্মুকে একটা বাড়ি গিফট করবো আমার স্বপ্ন।
6: আমার নাম হচ্ছে কানিস। আমি বিদেশে যাচ্ছি হচ্ছে আমার সন্তানের ভবিষ্যৎ করার জন্য, যাতে আমার সন্তান যাতে সামনে এগিয়ে যেতে পারে, ওর পড়াশোনা যাতে সুন্দরভাবে চালিয়ে যেতে পারে, এর জন্য আর কি আমি যাচ্ছি।
7: আমি যে কোম্পানি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করব, যে বলবো স্যারকে, স্যার আমাদের এই সমস্যা হচ্ছে, আপনারা সাজেশন দেন, স্যাররা যেটা দিবে সেটাই।
6: আমি যে কোম্পানি থেকে যাচ্ছি ওই কোম্পানিকে আগে নক করবো যে আমার এই প্রবলেম হচ্ছে, তারপর দেখি ওনার কি সলিউশন দেয়, ওইভাবে আর কি কথা বলবো সবার সাথে।
7: প্রবাসী কার্ড আছে, আমরা ওইখানে যাবো প্রবাসী কার্ডে।
6: এখানে আমাদের অনেক সুন্দর ভাবে কাজ শিখানো হচ্ছে, আমরা যেটা বারবার পারতেছি না আমাদেরকে বারবার শিখানো হচ্ছে।
2: এর বাইরে
6: হ্যাঁ বিনামূল্যে, এখানে কোনো টাকা লাগতেছে না, আমরা বিনামূল্যে আমরা যেতে পারতেছি।
2: এরপরে
7: বিমান ভাড়া ফ্রি, ট্রেনিং ফ্রি, সব কাজ শিখানো ফ্রি কোম্পানি থেকে, সবগুলো বিমান ভাড়া ওইগুলো সবগুলো কোম্পানি থেকে দেওয়া হয় আমাদের জন্য।
2: এরপরে
7: আমাদেরকে ভালোভাবে কাজ শেখানো হচ্ছে।
1: এইসব প্রশিক্ষণের কাছে প্রশ্ন ছিল আগামী স্বপ্ন নিয়ে, তারা বললেন।
8: আমার নাম মুসাম্মদ রেহিন আক্তার।
2: এখানে কি শিখছেন?
8: এখানে আপনার বিভিন্ন মেশিনের কাজ শেখানো হইতেছে আমাদের।
2: এই কাজ শিখে করেছেন আপনি?
8: হ্যাঁ, আগে করছি, আমি রানিং করতেছি, এখানে এসে আপনার ট্রেনিং করতেছি, হাত ছুলো এর জন্য ম্যামের কাছ থেকে ট্রেনিং করতেছি।
2: যাচ্ছেন এখন প্রবাসে গেলে যে কোনো মানুষের তো যে কোনো দুর্ঘটনা হয়ে গেল বাইচান্স, ধরেন সেই দুর্ঘটনা ঘটতে পারে, দেন আপনি কার কাছে সাহায্য চাবেন?
8: মোবাইল থেকে একটা কার্ড দিবে, মানে ওই কার্ডটা যদি থাকে তাহলে তো আর কিছু করার দেন, মানে পাসপোর্ট থেকেও মানে ওইটার শক্তিটা থাকবে তাহলে ভালো হবে আর কি, মানে কার্ডটা দেখালে আর কোনো অসুবিধা হবে না। তার জন্য প্রবাসী যাওয়ার পরে আমাদের একটা প্রবাসী কার্ড দেওয়া হয়, এটা আমাদের পাসপোর্টের মতো ইম্পর্টেন্ট কাজ করে, তো এটা আমাদের যদি কোনো প্রবলেম হয় তো এই প্রবাসী কার্ডের মাধ্যমে আমরা এই প্রবলেম সলভ করতে পারবো।
1: এসব মুঠোমুটো স্বপ্নের ভেতর দিয়ে ডানা মেলুক সুন্দর এক ভবিষ্যৎ জীবনের। প্রবাসী কার্ডের সুবিধা বলতেই প্রথমেই বলা যায় এটি ডুয়েল কারেন্সি, যে দেশে কাজ করছেন সেই দেশে অর্থ তিনি তুলতে পারবেন, দেশে এসেও ব্যবহার করতে পারবেন এই প্রবাসী কার্ড। শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ করছি আমাদের আজকের চলমান মাইক্রোফোন। বিদায়ের আগে জানিয়ে যাই অনুষ্ঠান কন্ঠস্থ উপস্থাপনা ছিলাম মামুন ও রশিদ, সম্পাদনায় ASM আহাদ, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চলমান মাইক্রোফোন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন টালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মিতা হকের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন বৃক্ষরোপণের উপরে একটি গান শুনবেন শিল্পী, গীতিকার এবং সুরকার মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।

বৃক্ষরোপণের উপরে গানটি শুনলেন। গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী ছিলেন নাসিরুদ্দিন তালুকদার। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার। খবর পড়ছে হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে গতকাল নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকোবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ ১ এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং হজ প্যাকেজ ২ এর খরচ ধরা হয়েছে ৫,০০,৫৬৪৮ টাকা। শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের সন্তান মনে করে তাদেরকে শিক্ষাদান করতে হবে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। তিনি গতকাল রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে ঋণ খেলাপির গ্যারান্টার বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমি কর সহ বিভিন্ন সেবার বিল খেলাপি এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, ৫ স্তরের স্থানীয় সরকার আইনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছে ইসি। জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.১০১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.১% বেশি। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি অর্থবছরের শুরুতেই রেমিটান্স প্রবাহের এই শক্তিশালী ধারা দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে রেমিটান্স আয়ের ইতিবাচক গতি অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানিয়েছে, দেশের ৩টি নদীর ৪টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্টগুলো হল কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট ও সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে ও পরবর্তীতে স্থিতিশীল থাকতে পারে। আজ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রায় ও ছোট যমুনা নদীর পানি আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু প্রতিরোধী টিকা কিউ ডেঙ্গা এর বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। গতকাল জাপানি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ভারতীয় শাখা এ তথ্য জানিয়েছে। বাজারজাতকরণের অনুমোদনের পর ২০২৭ সালের প্রথমার্ধে বেসরকারিভাবে টিকাটি ভারতে বাজারজাত করা হবে। খেলার খবর কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫ ম্যাচের নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে গতকাল নেপালকে ৩৪-২২ পয়েন্টে পরাজিত করে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ নারী কাবাডি দল। আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন গিটারে লালন গীতির সুর শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান।

0: এতক্ষণ গিটারে লালন গীতির সুর শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ সাইদুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী জুলি শর্মিলি, প্রথম গানের রচয়িতা হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন।

আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী জুলি শারমিলি। এবারে গানটির রচয়িতা ফরিদা ফারহানা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী জুলি শর্মিলি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনায় নজরুল সঙ্গীত, গেয়েছেন রুমি আজনবী।

0: রুমি আচনবীর কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম পালা শেষে দ্বিতীয় পালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে রাবিয়া সুলতানা শিউলি, সুবর্ণা আরফিন এবং জিএম তারিক। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন খান, মুসাম্মদ নুরজাহান, লুৎফুন্নাহার মিরি এবং

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মোসাম্মদ রাজিয়া সুলতানা, গানটির গীতিকার ও সুরকার মুজিব পরদেশী।

0: সরকার দুখানি পরিজামত রাজিয়া সুলতানার কণ্ঠে।
1: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাথর নিচে খসে পড়ে ভূমি ধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানব সৃষ্টির কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী আব্দুল ওয়াদুদ।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আব্দুল আতুত।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না। আরে
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
2: শুনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে গতকাল নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ একের খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং হজ প্যাকেজ দুইয়ের খরচ ধরা হয়েছে ৫,০০৫,৬৪৮ টাকা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের সন্তান মনে করে তাদেরকে শিক্ষাদান করতে হবে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। তিনি গতকাল রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়ন সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে ঋণখেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং ভূমি কর সহ বিভিন্ন সেবার বিল খেলাপি এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এসে। গতকাল রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসএস সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, পাঁচ স্তরের স্থানীয় সরকার আইনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করাও সুপারিশ করেছে ইসি। জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.০১৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.১% বেশি। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি অর্থবছরের শুরুতেই রেমিটেন্স প্রবাহের এই শক্তিশালী ধারা দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে রেমিটেন্স আয়ের ইতিবাচক গতি অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানিয়েছে, দেশের তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্টগুলো হল কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মার্কুলি পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কমলাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকমর নদীর পানি বৃদ্ধি পেতে পারে ও পরবর্তীতে স্থিতিশীল থাকতে পারে। আজ লালমনিরহাট, লিলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নির্মাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী ২-৩ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নির্মাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইউক্রেনের সেনাপদের পদ থেকে অলেকজান্দর এবং সিরিজকিকে সরিয়ে মিখাইল দেরাপদিকে তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানী কিয়েভে সেনাপ্রধান অপসারণের দাবিতে কয়েকদিনের বিক্ষোভের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাপ্রধানের পদে রদবদলের এই সিদ্ধান্ত নিলেন। ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু প্রতিরোধী টিকা কিউডেঙ্গার বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। গতকাল জাপানি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ভারতীয় শাখা এই তথ্য জানিয়েছে। বাজারজাতকরণের অনুমোদনের পর ২০২৭ সালের প্রথমার্ধে বেসরকারিভাবে টিকাটি ভারতে বাজারজাত করা হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে রেফ্লিশিয়া বেতার শ্রোতা ক্লাব, ফতুল্লা নারায়ণগঞ্জ, সঞ্চালনায় মৌসুমী ঘোষ।

0: বাংলাদেশ বেতার আস্থা, ঐতিহ্য ও নির্ভরযোগ্যতার এক অনন্য নাম। স্বাধীনতার চেতনা, সংস্কৃতির বিকাশ, শিক্ষা, তথ্য এবং বিনোদনের মাধ্যমে যুগের পর যুগ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই গণমাধ্যম। দেশের শহর থেকে প্রত্যন্ত জনপদ সবখানেই মানুষের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা আর জীবনের গল্প পৌঁছে দিয়েছে বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের শ্রোতা ক্লাব ভিত্তিক বিশেষ আয়োজন সেতুতে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা শ্রোতা ক্লাবগুলোর সৃজনশীল কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগ, সাংস্কৃতিক চর্চা, সাফল্য ও অনুপ্রেরণার গল্প নিয়েই আমাদের নিয়মিত আয়োজন সেতু। প্রিয় শ্রোতা, আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন রেফলেশিয়া বেতার শ্রোতা ক্লাব ফতুল্লা নারায়ণগঞ্জ। আমরা সরাসরি তাদের কাছে যাব এবং তাদের অনেক অনেক কথা রয়েছে আমাদেরকে বলার, আমরা কথাগুলো শুনব। তো শুরুতেই একটু পরিচিত হই। আপনারা ভালো আছেন সবাই?
1: আলহামদুলিল্লাহ।
0: আপনারা যদি একটু ছোট করে আপনাদের পরিচয়টা দিতেন।
1: আমি মোহাম্মদ নাসিরুদ্দিন শরীফ, সভাপতি রেফলেশিয়া বেতার শ্রোতা ক্লাব ফতুল্লা নারায়ণগঞ্জ।
0: আমরা একটু এদিকে দেখছি, দুইজন আপু রয়েছেন। আমি যদি একটু বয়োজ্যেষ্ঠ আপুর কাছে যাই, আপনার পরিচয়টা একটু।
2: আমার নাম মোসাম্মদ ফিরোজা বেগম,
0: সদস্য হিসেবে রয়েছেন।
2: জি, আমি সদস্য হিসেবে রয়েছি।
0: আমার এদিকে দেখতে পাচ্ছি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন। একটু ছোট করে আপনার পরিচয়টা যদি আমাদেরকে দিতেন।
3: আমি হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ থেকে এসেছি।
0: এবং আমাদের সামনে রয়েছেন একজন ভাইয়া।
4: আমি রাজীব হাসান জব্বার, আমি রেফলেশিয়া বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক।
0: সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। দেখতে পাচ্ছি এখানে একজন আপু রয়েছেন এবং আপুর সাথে কেউ দুটো বাচ্চাও এসেছেন এবং তারা জাস্ট আমাদের উপাস থেকে কথাগুলো শুনছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আপু, আপনার পরিচয়?
5: জি, আমি মারিয়া সুলতান আশা বলছিলাম, সদস্য।
0: এই যে আপনাদের যে শ্রোতা ক্লাবটা, এটার নাম রেখেছেন রেফলেশিয়া বেতার শ্রোতা ক্লাব, তো এটা কেন, মানে এই নামের প্রতি কেন এত?
1: এই নামটা রেফলেশিয়া হলো বিশ্বের মধ্যে একটি বড় ফুল, এই জন্য আমি এই ফুলের নামে নাম রেখেছি।
0: আচ্ছা, মানে আপনারা ফুলের মতো হয়ে উঠতে চান, সবার হৃদয় জায়গা করে নিতে চান। এখানে আমাদের সামনে রয়েছে সম্পাদক। আমি যদি একটু জানতে চাই যে আপনাদের এই যে শ্রোতা ক্লাবটা, এটা আসলে কত বছর ধরে আপনাদের এই যাত্রাটা শুরু হয়েছে?
4: বেতার শোনা ছোটবেলা থেকেই, কিন্তু শ্রোতা ক্লাব গঠন করা এটা হচ্ছে মূলত আমাদের বড় ভাই সভাপতি সাহেব যিনি আছে, উনি অনেক আগে থেকেই ক্লাব সংগঠন করছে, কিন্তু আমি এটার সাথে জড়িত আছি 2014 সাল থেকে।
0: আপনি 2014 সাল থেকে আছেন। আচ্ছা, 2016 সালে রেজিস্ট্রেশন পেয়েছেন, তো এর আগে আসলে কত বছর ধরে বা কিভাবে আপনার মনে হয়েছে যে না আপনি একটা শ্রোতা ক্লাব করবেন বা সেটা নিয়ে আপনি কাজ করবেন?
1: অনেক শ্রোতা আছে, আমরা সবাই একসাথে বেতার শুনতাম এবং আপনি চিন্তা ভাবনা করেন তো আমরা যে একসাথে আছি, এটা একটা নাম দেওয়া ধরে আর কি নাম দিতে পারি, এই জন্য এই রেফলেশিয়া বেতার শ্রোতা ক্লাব নাম দিয়েছি।
0: প্রথমে আপনারা সবাই শুনতেন, তারপর শুনে মনে করেছেন যে একটা সংগঠন করা
1: প্রয়োজন, এই জন্য আর বেতার এই সুযোগটা দিয়েছে, তাই আমরা ধন্য।
0: আপনি বেতার শুনেন কত বছর?
1: আমি বেতার শুনি 1974 সাল থেকে।
0: 74 সাল থেকে? আচ্ছা, বেতারে তো অনেক প্রোগ্রাম শোনা হয়, তার মধ্যে দু একটা প্রোগ্রাম নিয়ে আমাদের,
1: যেমন সমীপিশু, উত্তরণ, দর্পণ, মহানগর, কৃষি বিষয়ক অনুষ্ঠান, দেশ আমার মাটি আমার, সোনালী ফসল, এগুলো খুব মনোযোগ সহকারে শুনি।
0: আচ্ছা, এই যে আপনি এই সংগঠনটার সাথে আছেন এবং এখন অ্যাক্টিভ মেম্বার যদি আমি বলি, মানে কত?
1: 15 জন আছি।
0: 15 জন আছেন। আপনাদের কার্যক্রম কিভাবে আপনারা পরিচালনা করেন?
1: আমরা যে যা কাজ করি তা থেকে কিছু কিছু টাকা সংগঠনের জন্য দেই, বন্যার্তদের সাহায্য করি, গরিব হত ভাগ্য যারা আছে তাদের সাহায্য করি।
0: এই যে হচ্ছে আপনাদের যে ক্লাবটা, এখানে মাসিক কোন সভা হয় বা কোনো কিছু এরকম হয়?
1: সভা হয়, মাঝে মাঝে হয়,
0: মাঝে মধ্যে হয়। আপনারাও তো তাতে নিশ্চয়ই অ্যাটেন্ড করেন নাকি? আপুরা অ্যাটেন্ড করেন। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি বেতারের সব প্রোগ্রাম আপনার মুখস্থ, মানে আপনি কেন এরকম থাকে না যে দেখা যায় যে একটু গ্রাম অঞ্চলে মেয়ে মানুষরা তো এমনিতেই পিছিয়ে থাকে, সেখানে আপনি যখন কথা হচ্ছিল আপনি একের পর এক আমাদের বেতারের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে এত সুস্পষ্ট ধারণা আপনার, এটা কিভাবে আসলে?
5: আসলে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আমার আব্বা রেডিও শোনে, সে আব্বার সাথে রেডিও শুনতে শুনতে আমিও রেডিও প্রেমী হয়ে গেছি। তো আমাদের বাড়িতে ছোটবেলা থেকে টিভি, আমি কিন্তু টিভি দেখতাম না, আমি আব্বার সাথে রেডিও শুনতাম, আব্বা পল্লী গীতি অনুষ্ঠানটা শুনতো, ওটা শুনতাম, তারপরে ওই কথায় গানের সঙ্গীতমালা, তারপরে দুর্বার, এরকম কিছু কিছু অনুষ্ঠান আছে, ওগুলো আব্বা শুনতো, আমিও শুনতাম, খুব পছন্দ করতাম আর কি অনুষ্ঠানগুলো, সেজন্য আমি রেডিও প্রেমী। আর রেডিও আমি ছোট থেকে শুনি, কিন্তু সে 2000

0: করছেন?
1: আমরা প্রথম বেতার শুনতে উৎসাহিত করি অন্য শ্রোতাদের, আর আমরা যখন যা পারি সাহায্য সুবিধিত করি দুস্থ মানুষদের, আর গাছ লাগাই, গাছের পরিচর্যা করি, গাছ লাগাতে বলি।
0: আচ্ছা, এখন কিন্তু বৃক্ষরোপণের সময় আসলে
1: সময় বৃক্ষরোপণের
0: সময় চলছে আসলে। বনভোজন করেছেন কখনো?
1: বনভোজন কয়েকবার করেছিলাম বন্ধুদের মিলে, আর একবার একটু বড় অনুষ্ঠান হয়েছে 2022 সালে গিয়েছিলাম, 7-8 মেম্বারের উদ্যোগে হয়েছিল, ওই বনভোজনে গিয়েছিলাম।
0: বড় বনভোজনে গিয়েছেন? অনেক অনেক কথা বলছি আমরা, অনেক অনেক গল্প করছি, আর এই গল্পের মাঝে মাঝে মন চায় একটু গান শুনতে। তো সেই জন্য এবার আমি রাজীব হাসান ভাইয়ের কাছে একটু অনুরোধ করব একটা সুন্দর গান।
2: ঠিক আছে।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ অনেক চমৎকার একটি গান আমরা শুনলাম। আমাদের ফিরোজা আপু রয়েছেন। আপু বলছিলেন যে আপু আসলে অনেক ছোটবেলা থেকে বেতারের সাথে সম্পৃক্ত এবং অনেক অনেক প্রোগ্রাম আপনার শোনা হয়। আপনার পছন্দের দুটো প্রোগ্রামের কথা একটু বলেন আমাদের।
1: আমার পছন্দের প্রোগ্রামের মধ্যে আমার সর্বপ্রথম মনে করেন এই সকালবেলায় যে সুরাগুলা ইসলামিক এটা হয়, ওটা আমার কাছে ভালো লাগে, পথপাথী ভালো লাগে। তারপর হলো আপনি হলো জনসংখ্যা পুষ্টিশীল এটা ভালো লাগে। তারপর হলো যে আপনি সাড়ে সাতটায় যে দুর্বার অনুষ্ঠানটা হয় এটা ভালো লাগে। তারপর আপনি হলো আমার হলো টেলিফোনের মাধ্যমে যে হলো রোগ জিজ্ঞাসাগুলো করা হয় এটা ভালো লাগে। কিভাবে একটা গর্ভবতী মায়ের যত্ন নিতে হয় এটা শুনতে আমার খুবই ভালো লাগে। এগুলো শুনতে আমি আগ্রহ, সবার চেয়ে প্রিয় হলো আমার নাটক শোনার আগ্রহ।
0: আপনি তো হচ্ছে গৃহিণী।
1: জি,
0: তো গৃহস্থলীর কাজের পাশাপাশি হচ্ছে
1: আমি রান্না করতেছি, একটু পাশে রসি, অথবা দেখা গেল যে সকালবেলায় আমি মনে করেন যে একটু কাজটা সাইডে নিয়ে নামাজ পড়ি, নামাজটা পড়ে নিই, তখন ওই যে আমি পথপাথীগুলো শুনে টুনি তারপর আমার তো রান্না বান্নার কাজটা বিভিন্ন ধরনের কাজ থাকে, ওইগুলো করে টোয়া দেখা যায়। আবার আমি প্রস্তুতি নিয়ে দেখা যায় যে বেলা দশটা বাজলো গানের ডালি মধুখন হবে, এই ধরনের গুলা
0: ঘরের সব কাজের পাশাপাশি গানের কাছে বাজতেই থাকে। আপনি সব প্রোগ্রাম রেডিও শুনে থাকেন, এমনকি কখনো হয়েছে যে আপনি বললেন যে মহিলা বা শিশু বিষয়ক যে প্রোগ্রামগুলো হয়ে থাকে আমাদের, বা হচ্ছে পুষ্টি সেলের যে প্রোগ্রামগুলো আমাদের হয়ে থাকে গ্রামাঞ্চলে, যেটা হয় যে আমরা যেটা জানি আশেপাশে অনেকেই তো বসে কথা বলে, বিকালবেলা বসে গল্প করে আড্ডা দেয়, তো আপনি হচ্ছে এগুলো বলেন সবাইকে?
1: সবাইকে বলি। তারপরে আপু আমি মনে করেন যে গ্রামে প্রশিক্ষণ পত্র দেয় আমি।
0: আচ্ছা,
1: আমি যখন আমি ডেলিভারিতে যাই তখন আমি যখন এলো এটা প্রশিক্ষণ দিছি, প্রশিক্ষণে আমি শিখছি যে একটা ডেলিভারি মায়ের কাছে যাইতে হলে সে দায় মার কিভাবে প্রস্তুতি নিতে হয়, সে দায় মা কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন
0: কাপড়
1: থাকতে হবে, তার শরীরটা কিভাবে থাকতে হবে। যখন একটা বাচ্চা আসে তখন আমি ওই বাচ্চাটাকে মার বুকটা সুন্দর করে ধুয়ে নেকড়া দিয়ে মুছে ওই বুকের শাল দুধটা বাচ্চাকে খাওয়াই। খাওয়ানোর পরে তারপর আমি ওই বাচ্চাটাকে একটু মনে করেন হালকা একটু মামা গরম পানি দিয়ে, যদি আকাশের পরিস্থিতি ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে তাহলে গোসল দেয়, আর যদি আবহাওয়া ভালো না থাকে ওরে পাতলা সুন্দর পরিষ্কার নেকড়া দিয়ে মুছে টুসে ওরে মনে করেন যে খাতা বা তোয়ালে দিয়ে তাদের মার কাছে যে দেখো, তখন যে মা কতটা খুশি হয় তার বাচ্চাকে দেখে, সে যে খুব কষ্ট ই করলো সেগুলো সব সে ভুলে যায়।
0: কত বছর ধরে আপনি এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন?
1: আমি এটা 2008 সালে থেকে।
0: 2008 সাল থেকে মানে এই কাজের প্রতি আগ্রহ কিভাবে আসলো?
1: কাজের প্রতি আগ্রহ ছিল আমাদের বাড়িতে মনে করেন যে মাসে একবার করে ডাক্তার যেত, ডাক্তার বসতো, তখন আমারে বললো যে আপনারা কি কেউ দায়ের প্রশিক্ষণ নেবেন, তখন আমি বলছি

0: জি, আমাকে যদি আপনারা দয়া করে প্রশিক্ষণ দেন তাহলে আমি প্রশিক্ষণ করার জন্য আমি আগ্রহিত। তখন আমাকে দায়ের প্রশিক্ষণ দেওয়ার আগে দিল আমাকে বৃক্ষরোপণের প্রশিক্ষণ, সেটা আমি করলাম। তারপরে আমাকে দিল সেলাই মেশিনের প্রশিক্ষণ, আমি সেটাও করলাম। তারপরে আমি হাঁস মুরগি ভ্যাকসিন করার প্রশিক্ষণ দিল।
1: হয়তোবা তার উন্নত চিকিৎসার প্রয়োজন,
0: একটা গর্ভবতী মায়ের যখন প্রসব ব্যথা উঠে তখন দেখতে পারি যে তার বিকল্প পানি ভাঙত আছে, সে বাচ্চাটা চরে পড়ে যাবো। তারপরে সে মা মনে করে অস্থিরতা বিরাজ করতেছে, অনেক সময় ব্লাড বেশি ভেঙে পড়ে, তখন আমরা বুঝতে পারি যে এটা আমাদের দ্বারা ক্ষমতা হবে না, এখন একেবারে জরুরি হসপিটালে নিয়ে যাওয়া হবে। তখন যদি হসপিটালে নেওয়ার জন্য কোনো গাড়িগুড়ির ব্যবস্থা না থাকে, আমরা অটোওয়ালার নাম্বার রেখে দিই অথবা বেনালার নাম্বার রেখে দিই, আমি ওনার সাথে যাই।
1: মানে আপনি মোটামুটি গ্রামে খুব জনকল্যাণমুখী যে কাজগুলো আপনি সেগুলোর সাথে সম্পৃক্ত রয়েছেন।
0: জি,
1: আচ্ছা, অনেক সময় ধরে তো আমরা কথা বললাম, আমাদের অনেক অনেক কথা হচ্ছে এবং আরো অনেক কথা হবে। এই কথার মাঝে আমরা এখন ছোট্ট করে হুমায়ুন কবির ভাইয়ের কাছ থেকে একটি গান শুনে আসব।
2: ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন দয়ালা মারে, আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে।
1: একদম ঠিক একটি কথা বলেছেন। আসলে দয়াল যদি আমাদেরকে ডাক দেয় বা যখন ডাক দেয় আমাদের সবাইকেই, তখন আসলে এই সুন্দর ধরনের ছেড়ে চলে যেতে হবে। মায়ার একটা সংসার আমাদের, তারপর আমরা চাই যে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আসলে মানুষকে একটু ভালো রাখা, মানুষ ভালো থাকুক এটা দেখতে পারাটাও তো আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয়। বেতার সবসময় চেষ্টা করে যাচ্ছে যে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের জীবনটাকে আরো একটু সুন্দরভাবে পরিচালিত করার। তারপরে যদি আপনারা মনে করেন যে বেতারের থেকে আপনাদের কি কি আশা রয়েছে, আপনারা বেতারের কাছে আপনাদের আর কি প্রত্যাশা রয়েছে?
3: শ্রোতা হিসেবে বেতারের কাছে আসলে আমাদের অনেক বেশি চাওয়া থাকে, সেটা হচ্ছে নতুন নতুন শ্রোতা তৈরি করতে হলে আমাদের অনেকগুলো কুইজের ব্যবস্থা করতে হবে, কুইজ বিজয়ী করতে হবে। আর মোবাইলের মাধ্যমে জানি আমরা এটা খুব কাছে পাই, যেমন বেতার অ্যাপস, এই অ্যাপস এর প্রচারণা একটু বাড়াতে হবে, অ্যাপস দিয়ে যেন আমরা বেতার শুনতে পারি। আর ওই অ্যাপস এর মাধ্যমে যেগুলো শুনতে পারবো ওইগুলা জানি কুইজের ব্যবস্থা থাকে, শ্রোতাদের যাতে ওইখান থেকে বিজয়ী করা হয়, এরকম কিছু অনুষ্ঠান আশা করি বেতার।
1: রাজীব হাসান ভাই বলছিলেন যে একটু কুইজ বা অ্যাপের যে প্রসারটা এটা যেন আর একটু বেশি হয়, যাতে আরো মানুষের হাতে হাতে চলে যায়। আসলে আমরা একটু নাসির উদ্দিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমাদের বেতারকে নিয়ে আপনার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থেকে থাকে।
4: বেশি বেশি অনুষ্ঠান প্রচার করতে হবে, আর যে সব অনুষ্ঠানগুলোতে কুইজ রাখা বন্ধ আছে ওই অনুষ্ঠানগুলোতে কুইজ যেন তাড়াতাড়ি চালু করা হয় এবং পুরস্কৃত যেন করা হয়, আর বেশি বেশি করে যেন পুরস্কার হিসেবে রেডিও দেওয়া হয়।
1: ফিরোজা বেগম আপু বলছিলেন যে আপনি এই প্রথমবার এসেছেন বেতারে,
0: জি
1: আপনার অনেক আশা রয়েছে, এই আশাগুলো যদি একটু আমাদের সামনে তুলে ধরতেন।
0: আমি সর্বপ্রথম বেতারে আসছি, আমার আগে অনেক খুবই ইচ্ছা ছিল যে আমি বেতারে যাব অথবা ওনাদের সাথে আমি একটা কথা বলবো বা আমাদের বেতার কর্মকর্তাদের আমি একটু দেখব, তাহলে আমার খুবই ভালো লাগবো, এটা আমার মনে খুবই আশা ছিল। আর আমার আশা ছিল যে আমি তো কোনো চিঠি লিখতে পারি না অথবা আমি শুনেই যাচ্ছি, কিন্তু তবু আমার মনে হয় যে আমাকে যদি বেতার পক্ষ যে আপনি এলো 26 মার্চ একটা অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে যদি আমাকে একটু দয়া করে আমাকে ডাকতো, তাহলে আমার মনে অনেক কিছু আশা আছে, আমার কবিতা পড়ার জন্য অথবা আমার গান গাওয়ার জন্য অথবা আমার একটু নাচার জন্য শখ আছে।
1: আমার ঠিক পাশে রয়েছেন মারিয়া সুলতান আপু, এবং আমি আগেই বলেছিলাম যে আপুর সাথে দুটো বাচ্চা এসেছে, এবং আপু এই যে আমাদের অনুষ্ঠানের মাঝে মাঝে কিন্তু বাচ্চারা আম্মু আম্মু বলে ডাকছে এবং আপু একটু একটু করে বাচ্চাদেরকে সময় দিচ্ছে, এই যে একটা গৃহিণীর জার্নিটা আসলে সে নিজেই বুঝতে পারবে। এবং আপনার আসলে বেতার থেকে কি কি আশা রয়েছে, বেতারের প্রোগ্রাম নিয়ে কি কি প্রত্যাশা রয়েছে আসলে বেতারের কাছে?
5: আমার আসলে বেতারে থেকে অনেক আশা, সেটা হলো আগে যেভাবে আমাদেরকে নিয়ে মানে শ্রোতাদেরকে নিয়ে অনেক রকমের আয়োজন করা হতো। আগে বছরে আমি দু তিনবার বেতারে হাজির হতাম, যেমন ধরেন পারুলের সংসার নাটক চলত, ওইসব নাটকে কুইজ দিত, আমরা কুইজে লিখতাম, বিজয়ী হইতাম, সেখানে আমরা আসতাম। মানে বেতারের মাধ্যমে আমাদের বাংলাদেশের 64টা জেলায় অনেকে অনেক জায়গায় আসি, সবার মধ্যে মনে করেন যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে। আমরা একে অপরের সঙ্গে দেখা করতাম, সাক্ষাৎ করতাম, দেখা গেছে কেউ যদি শুনছে যে মারিয়া সুলতানা আশা আসতেছে, ওনার বেতারে নিমন্ত্রণ না থাকলেও উনি নিজ খরচে চলে আসতো যে আশা আপুকে একটু দেখে আসি, কথা বলতাম, আড্ডা দিতাম, ফোনে কথা বলতাম, বেতারের অনুষ্ঠান নিয়ে বিভিন্ন কথা বলতাম। এখন আমার একটাই চাওয়া, বেতারে আগের মতো শ্রোতাদের যেন একত্রে করার মতো আয়োজন করা হয়।
1: আপনি অনেক সুন্দর একটি কথা তুলে ধরেছেন। কথা বলতে বলতে আসলে আজকে আমরা এই অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে মন চাইছে না যে আপনাদের সাথে কথাটা এখানে শেষ করে দিই, কারণ এত এত ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। আমার সাথে কথা বলে আপনাদের কেমন লেগেছে?
3: ভালো লাগছে।
1: আচ্ছা, আশা রাখি আপনারা আগামীতে আবারও আসবেন, এবং আপনাদের এই কথার মাধ্যমে যে শ্রোতা বন্ধুরা রয়েছে আমাদের, তারাও হচ্ছে বেতারে আসতে আগ্রহ প্রকাশ করবে। তো এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাংলাদেশ বেতারের সাথে থাকবেন।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে রেফ্রেশিয়া বেতার শ্রোতা ক্লাব, ফতুল্লা নারায়ণগঞ্জ, সঞ্চালনায় মৌসুমী ঘোষ, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: একটু পরে শুনুন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে শুনছেন আমাদের এই অনুষ্ঠান, সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা আর সেই সাথে আমন্ত্রণ স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানে। বয়ঃসন্ধিকাল হল শৈশব থেকে যৌবনে পদার্পণ করার মধ্যবর্তী সময়। এ সময় কিশোর কিশোরীদের বিভিন্ন রকম শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা অনেক সময় নিজেদের ব্যস্ততার কারণে সন্তানদের সময় দিতে পারি না, কিন্তু আমরা যে যে অবস্থায় বা যে পর্যায়েই থাকি না কেন, সন্তানদের সাথে যদি শুরু থেকেই একটা সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে নিতে পারি, তাহলে বয়ঃসন্ধির এই সময়টা সন্তানদের জীবন চলার পথকে অনেকটাই কিন্তু সহজ করে দেয়। তো প্রিয় বন্ধুরা, আজকের প্রথম পরিবেশনা বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য নিয়ে যত্ন, এই বিষয়ের উপর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমিনা ফেরদৌস মনি।
1: প্রিয় শ্রোতা, বরাবরের মতো আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপচারিতা করি, যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে বিষয়গুলো খুব পুরনো এবং খুব চেনা, কিন্তু তারপরও প্রতিটি পর্বে এবং প্রত্যেকের কাছ থেকেই আমরা অনেক অনেক জরুরি কিছু বিষয় জানি। যে বিষয়গুলো দিয়ে আমরা সচেতন হই, আমরা আমাদের জীবনকে সাজাই, আমরা গড়ে তুলতে পারি আমাদের সুন্দর একটি সংসার, আমরা গড়ে তুলতে পারি আমাদের সুন্দর পরিবার। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে জানিয়ে দিই, আজকের এই আলোচনায় আলোচ্য বিষয় হচ্ছে বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্যে কি করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আজকে আমি আমাদের এই কথোপকথনের মধ্যে আমি শ্রোতার হয়ে কিছু প্রশ্ন জানতে চাইব আপনার কাছে। তার মধ্যে প্রথমে যেটি জানতে চাইব সেটি হচ্ছে, বয়ঃসন্ধিকালীন সময়টি বলতে আমরা কি বুঝি?
2: ধন্যবাদ আপা। বয়ঃসন্ধিকালীন সময় বলতে আসলে আমরা বুঝাচ্ছি, আমরা যদি সংখ্যাতাত্ত্বিক ভাবে বলি, সেটা হচ্ছে একটা মানব শিশু যখন তার শৈশবকালটাকে মানে অতিক্রম করে, সে যখন কৈশোরকালীন বয়স আমরা যেটাকে বলছিলাম সেই পর্যায়ে পৌঁছায়, যেন এটা হচ্ছে 10 থেকে 19 বছর যে সময়টা, এই সময়ের টাকেই আমরা কিন্তু বয়ঃসন্ধিকালীন সময় বলে থাকি।
1: তার মানে আপনার কথা থেকেই যদি আমি বের করি যে আমি শিশু থেকে, তার মানে 9 পর্যন্ত আমি শিশু ছিলাম, তারপর হঠাৎ করে 10-এ পড়ে আসলে আমার কিছু পরিবর্তন হচ্ছে, আবার ঠিক সেরকম ভাবে 19-এ গিয়ে আমি কিন্তু বেশ একটু বড় হয়েছি, তাই না? একটু প্রাপ্তবয়স্কর মতো আবার কৈশোরের কিছু জিনিসগুলো থাকছে ভেতরে, তার এই জন্যই আমরা হয়তো মানে বয়সন্ধিকালীন
2: সন্ধিক্ষণ বলতে পারি।
1: তো এখানটাতে যদি আপনি আরেকটু পরিষ্কার করুন আমাদের সঙ্গে, সেটি হচ্ছে যে প্রজনন স্বাস্থ্য বলতে আমরা কি বুঝছি আসলে?
2: প্রজনন স্বাস্থ্য হচ্ছে নারী পুরুষ উভয়ের যে প্রজনন যে অঙ্গটা আছে, আমার যে প্রজনন অঙ্গের যে সংক্রান্ত যে স্বাস্থ্য, যেটা আমরা যদি বলি, সেটাকে যাতে সুস্থ রাখা যায় বা পরবর্তীতে যে প্রজনন অঙ্গের যে সমস্ত কার্যক্রম রয়েছে আমাদের মানব জীবনে, সেগুলো যাতে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়, তার জন্য যে সেবাটা, মূলত যে স্বাস্থ্যটা, সচেতনতা বা স্বাস্থ্য সেবাটা, আমরা সেটাকে প্রজনন স্বাস্থ্য বলতে পারি। মূল কথাটা হচ্ছে প্রজনন অঙ্গ সংক্রান্ত যে স্বাস্থ্য সেবাটা, সেটাই কিন্তু প্রজনন স্বাস্থ্য।
1: যদিও অনেকের কাছে শব্দটি একটু শুনতে কেমন লাগছে এরকম মনে হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এই শব্দের সঙ্গে জড়িয়ে আছে আমাদের বেঁচে থাকা এবং আমাদের বংশ রক্ষা যদি বলেন, আমাদের পরিবেশ রক্ষা যদি বলেন, এবং এজন্যই এটি এত গুরুত্বপূর্ণ যে আমরা যদি সুন্দরভাবে আমাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বলি তাহলে অবশ্যই প্রজনন স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যদি আরো একটু খোলামেলা আমাদের সঙ্গে আলাপ করেন যে কিভাবে আমরা বয়সন্ধিকালীন সময়ে আমরা প্রজনন স্বাস্থ্য কি কি বিষয় যত্ন নিতে পারি বা কোথায় আমরা এই সেবাগুলো পেতে পারি?
2: বয়সন্ধিকালীন সময়ে যে প্রজনন অঙ্গের কিন্তু অনেকগুলো পরিবর্তন ঘটে। আমরা যদি মেয়ে শিশুদের কথা বলি, সে তার জীবনে প্রথমবারে কিন্তু একটা মেয়ে যে ভবিষ্যতে মা হবে, সন্তান ধারণে সক্ষম হবে, তার যে প্রথম যে লক্ষণ যেটা, সেটা হচ্ছে তার যে মাসিক হওয়ার মাধ্যমে কিন্তু এই যে স্বাভাবিক একটা কার্যক্রম, সেটা কিন্তু শুরু হয় তার শরীরের মধ্যে। সে প্রথম যখন মাসিক শুরু হওয়ার মাধ্যমে কিন্তু তার এই বয়সন্ধিকালীন যে প্রথম পরিবর্তনটা সে আসে। দ্বিতীয় হচ্ছে তার কণ্ঠস্বর কিন্তু অনেক, আগে যেটা ছিল তারপর তো কণ্ঠস্বরের মধ্যে অনেকটা মাধুর্যতা চলে আসে, সৌন্দর্যটা প্রকাশ পায়, স্তন দেখা যাচ্ছে স্বাভাবিক থেকে আর একটু বড় হচ্ছে, এবং আপনার বড় মানে মোট কথা হচ্ছে তার যে দেহ, দেহের যে আপনার যে বিকাশ যেটা, সেটা অনেকটা একটা পরিপূর্ণ নারীতে রূপান্তরিত হওয়ার জন্য যে বিকাশটা, সেটার কার্যক্রমটা কিন্তু এই বয়সন্ধিকালীন সময় ঘটে থাকে।
1: পাশাপাশি
2: হ্যাঁ, আমি একটা মেয়ে শিশুর কথা বলছিলাম, একটা ছেলে শিশুর যেমন আপনার দেখা যাচ্ছে সে তো হঠাৎ করে দেখা গেল একদিন সে ঘুমতে করে দেখছে তার কণ্ঠস্বরটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যে তার কণ্ঠস্বরটা এমনটা হয়ে গেছে যে ভাঙা ভাঙা মনে হবে, যে সে এখন না একটা শিশুর মতন তার ভয়েসটা পাওয়া যাচ্ছে, না আবার সে একজন স্বাভাবিক যে প্রাপ্তবয়স্ক আমরা যেটা বলি তার যে কণ্ঠস্বরটা যেরকম সেটাও কিন্তু হচ্ছে না। ছেলে মেয়েদের যেমন আমরা মাসিকের কথা বললাম, ছেলেরাও কিন্তু অনেক সময় যে আপনার যে স্বপ্নদোষ বলে থাকে সে ধরনের কিন্তু অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু তারা হচ্ছে, এবং এই বয়সে যে জিনিসটা হচ্ছে তাদের মধ্যে অনেকে খুব প্রকাশ করতে চায়, এক ধরনের হীনমন্যতাও তাদের মধ্যে কাজ করে, কারণ হচ্ছে তারা না শিশু না প্রাপ্তবয়স্ক, একটা সন্ধিক্ষণ।
1: তার মানে যদি বলি যে এটি শুধুমাত্র শারীরিক পরিবর্তন বিষয়টি এমন নয়, এটি মানসিক পরিবর্তনও আছে, যে কেউ কেউ হয়তো খুব এমন হয়ে যায় যে কথা বলতে চাইছে না, নিজেকে লুকিয়ে রাখতে চায়, গুটিয়ে ফেলে, আবার কেউ কেউ এমন হয় যে নিজেকে প্রকাশ করতেই পছন্দ করে। হ্যাঁ, এবং এই সময় আসলে নানা ধরনের মিথ বা প্রচলিত বিভিন্ন ভুল ধারণার মধ্যে দিয়ে আমরা যেতে থাকি। যেমন অনেকে আমি শুনেছি যে যদি এমন হয় যে ঋতুস্রাব চলাকালীন সময় আপনি প্রোটিন জাতীয় খাবার খেতে পারবেন না, একটা সময় ছিল, যদিও ওই ধারণাটা ভেঙেছে। সুতরাং এই জন্যই বোধহয় স্বাস্থ্যের সচেতনতা অনেক বেশি দরকার।
2: অবশ্যই, যে কৈশোরকালীন সময় স্বাস্থ্যের সচেতনতা আসলে অবশ্যই বেশি দরকার অন্য সময়ের থেকে, কারণ হচ্ছে আজকে যে কিশোর সে কিন্তু আগামী দিনে মা হচ্ছে, এবং সে কিন্তু আগামী দিনে আমাদের দেশের কথা যদি আমরা বলি সেখানে একটা যোগ্য নাগরিক যে হবে, তার জন্মটা কিন্তু তার মাধ্যমেই হবে। সুতরাং তার এই সময়ের যে পুষ্টির বিষয়টা সেটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাসিক বা ঋতুস্রাব চলাকালীন অবশ্যই এই সময় তাকে পরিপুষ্টিকর খাবার দিতে হবে, পর্যাপ্ত পানির যে বিষয়টা বা হাইজেনিকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, যে আমাদের গ্রাম অঞ্চলে এখনো আছে যে আমাদের মায়েরা বোনেরা কিন্তু তাদের মাসিক চলাকালীন অবস্থায় ওই যে ছেঁড়া বা পুরোপুরি ব্যবহার করছে, এটা অনেক সময় দেখা যায় এটা মাসিক ভাবে ধুয়ে ফেলছে কিন্তু এটাকে পরিপূর্ণভাবে রোদে শুকাচ্ছেন, এটাকে কিন্তু খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে দ্বিতীয় বা পরে ব্যবহার করা যাবে। আর স্যানিটারি ন্যাপকিনটা যেটা আপনার অনেক সময় এখনো অনেকের কাছে সহজলভ্য আগে ছিল না, কিন্তু এখন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলেও কিন্তু স্যানিটারি ন্যাপকিন কিন্তু পাওয়া যাচ্ছে,
1: এবং
2: বেশি যে দাম তাও না। এবং আপনাকে একটা তথ্য দিতে চাই, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সেবা প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সব ক্ষেত্রেই কিন্তু আপনার ব্যাপক আকারে হয়তো আপনার স্যানিটারি ন্যাপকিন দেওয়া যাচ্ছে না, বাট কৈশোর বান্ধব যে সেন্টারগুলো আছে কিশোর কিশোরীদের, যাতে করে তারা একান্তই তাদের কথাগুলো বলতে পারে, সেবাটা নিতে পারে, সেখানে কিন্তু আপনার এই স্যানিটারি ন্যাপকিন কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে।

0: পূর্ণ তথ্য। আমরা অনেক সময় দামের কথা ভেবে অনেকেই আছে যারা এটা ব্যবহার করতে চায় না, কিন্তু আসলে এখানে বিভিন্ন ধরনের দামেরও যেমন আছে এই উপকরণগুলো, তেমনি আমরা যদি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে যাই, কমিউনিটি ক্লিনিকে যাই, তাহলে আমরা বিনামূল্যে পাচ্ছি। অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম আপনাকে এই তথ্যটি দেওয়ার জন্য। আমি যদি আরো একটু জানতে চাই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আমরা থাকলাম, আমরা পুষ্টিকর খাবার খেলাম মেয়েদের দিকে, ছেলেদের দিকেও আপনি বলেছেন যে তাদেরও বিভিন্ন পরিবর্তন হচ্ছে, আচ্ছা এখানে বিশেষ কোন কিছু কি করবার দরকার আছে এই সময়?
1: এখানে বিশেষ কিছু বলতে আমি প্রথম বলবো পরিবারটা হচ্ছে সবচেয়ে কাছে থাকতে হবে, কারণ যেহেতু আপনার সন্তান সে তার শিশুকালটা পার করে মধ্যবর্তী একটা পর্যায়ে চলে আসছে, যেটা আমি একবার আমার আলোচনায় বললাম যে সে আসলে না নিজের মাঝখানে তার এমন একটা অনুভূতি হয়, সে না শিশু, শিশুর মতন যদি কোনো আচরণ করে তখন সে বকা খায়, আবার বয়স্কদের মধ্যে বললে তখন তুমি এত পাকামি করছো কেন। সুতরাং এই পর্যায়ে বাবা মা বা পরিবারের অন্য যারা আছে তাদেরকে কিন্তু খুব সফটলি মানে খুব যত্ন সহকারে কিন্তু তাদেরকে কিন্তু হ্যান্ডেল করতে হবে, কারণ হচ্ছে এক বাবা মা বা তার যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে তারা যদি তাকে ঠিক মতো না বোঝে তাহলে কিন্তু তার সন্তানটা কিন্তু দেখা গেছে যে খারাপ বন্ধু বান্ধব বা অসৎ সঙ্গের সাথে মিশে কিন্তু সে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে পরিবারের ভূমিকাটা অবশ্যই অপরিসীম, এবং একইভাবে স্কুলে যখন যেহেতু তারা যায় স্কুলের শিক্ষকদের বা অন্যান্য যারা আছে সমাজের যারা গুরুত্বপূর্ণ তাদের কিন্তু একটা ভূমিকা নেওয়ার দরকার আছে, কারণ আমাদের এই কৈশোরে যারা আছে কিশোর কিশোরী যারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে না তাদেরকে কিন্তু সঠিকভাবে সঠিক বিষয়ে বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের পরিবারে যারা সিনিয়র তাদেরই।
0: তার মানে যত্নের যে বিষয়টি আসছে সেটি এমন নয় যে সেই যত্নটি নিজের প্রতি নিজের নেবে, কিন্তু আসলে যত্নটি হচ্ছে পরিবারেরও নিতে হবে এবং সমাজেরও
1: দায়িত্ব আছে।
0: তার মানে বয়সন্ধিকালীন সময়ে যে কিশোর এবং কিশোরী আছে প্রিয় শ্রোতা, ব্যাপারটি এমন যে শুধুমাত্র দায়ভার তাদেরকে চাপিয়ে দিলে হচ্ছে না, অবশ্যই আমাদেরকে সঠিক তথ্য দিতে হবে, কোথায় গেলে সে স্বাস্থ্যসেবা পেতে পারে, কোথায় গেলে সঠিক তথ্য পেতে পারে সেই তথ্যগুলো তাদেরকে জানাতে হবে। অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম, আজকে আমরা আলোচনা করলাম বয়সন্ধিকালীন প্রজনন স্বাস্থ্যের যত্ন বিষয়ে। তো বন্ধুরা, আশা করছি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমিনা ফেরদৌস মনি, সবাই ভালো থাকবেন, ভীষণ ভালো।
2: গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু থেকে আপনারা উপকৃত হয়েছেন বলেই আমাদের বিশ্বাস। আয়োজনডালিতে এখন রয়েছে জনসংখ্যার একটি গান, শিল্পী আলাউল হক। এই গানটি লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে।

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল নিবেদিত ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। এখন শুনবেন জীবন কথা, জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক উপস্থাপনায় পারভিনা হাসান মিলি।
1: সংসার সুখের হয় রমণীর গুণে, এ কথার সত্যতা মিলেছে রূপার সংসার দেখে। অথচ শুরুর দিকে জীবনটা এমন গোছানো ছিল না রূপার। আশপাশের মানুষের জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে আজ নিজের জীবনটাকে সাজাতে পেরেছে, গড়ে তুলেছে পরিকল্পিত একটা সুখের সংসার। অথচ রায়হানের সাথে বিয়ে হয়ে রূপা যখন এই সংসারে আসে তখন তার মতামতের কোনো মূল্যই ছিল না। সংসারে ওরা দুজন ছাড়াও ছিলেন শাশুড়ি, যিনি অতীতের ধ্যান ধারণা আর কুসংস্কারে ছিলেন ভীষণভাবে বিশ্বাসী। বর্তমানকে গ্রহণ করা বা আধুনিক চিন্তাধারার সাথে তার ছিল বিস্তর ফারাক। আর তাই ছেলেকে বিয়ে দিয়ে ঘরে এনেই ঘোষণা করলেন তিনি খুব তাড়াতাড়ি ওদের সন্তান দেখতে চান। মায়ের আদেশ শিরোধার্য, তাই বিয়ের দুই মাসের মাথায় গর্ভধারণ করল রূপা। এবং এরপর রূপার উপর চাপিয়ে দেয়া হল নানান কুসংস্কারের বোঝা। গর্ভবতী মায়ের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রধান শর্ত হলেও রূপাকে কোনো চিকিৎসকের কাছে নেওয়া হল না। মা এবং গর্ভের সন্তানের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার এবং বিশ্রাম নেওয়া যে কতটা জরুরি সে কথা কে বোঝায় রূপার শাশুড়িকে? বরং তিনি রূপাকে কম খেতে নির্দেশ দিতেন। রূপার বয়স তখন মাত্র 16 বছর, তাই এসব বিষয় তারও জানা ছিল না। এমনকি গর্ভকালীন সময়ে মা ও শিশু নিরাপত্তায় যে ধনুষ টঙ্কার প্রতিরোধক টিটিটিকা নিতে হয় সেটাও রূপা নেয়নি। এলাকার একজন প্রশিক্ষণবিহীন ধাত্রীকে দিয়ে প্রসব করানো হবে বাসাতেই, এমন সিদ্ধান্ত নেওয়া হল। সে অনুযায়ী যখন রূপার প্রসবের সময় ঘনিয়ে আসলো, হঠাৎ একদিন পানি ভেঙে গেল, কিন্তু কোনো প্রসব বেদনা ছিল না। তখন সেই ধাত্রীকে ডেকে আনা হল এবং তার সব চেষ্টা সব কৌশল যখন ব্যর্থ হল তখন রূপা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। ভয় পেয়ে রায়হান দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে রূপার দুটি যমজ সন্তান ভূমিষ্ঠ হল। ডাক্তার রায়হানকে ভীষণ বকা দিলেন তার এই নির্বুদ্ধিতার জন্য। সেই সাথে এও বললেন বাসায় প্রসব করালে মা ও শিশুদের জীবন ঝুঁকির মধ্যে পড়ত। রায়হান নিজের ভুল বুঝতে পারল আর রূপাও জানল ভুল আর কুসংস্কারের কাছে মাথা নত করলে চলবে না, জীবনটা তার নিজের আর তাই নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। রূপার প্রথম প্রতিবাদ ছিল যেহেতু দুটি সন্তান হয়েছে কাজেই সে আর সন্তান নিবে না এবং তার জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে ছোট সংসার বজায় রাখবে। এবারে রূপার সিদ্ধান্তে সহমত পোষণ করল রায়হান। আর যে শাশুড়ি পদে পদে তার অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরেছিলেন তিনিও এখন রূপার মতামতকে তার সিদ্ধান্তকে খুব সহজেই মেনে নিচ্ছেন, কারণ তিনি রূপার সিদ্ধান্তের সুফল দেখতে পাচ্ছেন। যেমন তিনি নিজের খাবারের প্রতি সবসময় এই ধারণা পোষণ করতেন যে মেয়েদের যেন তেন খাবার খেলেই হয়, ভালো খাবারটুকু সবসময় পুরুষের পাতেই দিতে হয়, আর এতে করে অপুষ্টির কারণে তিনি শারীরিক নানান সমস্যায় ভুগতেন। এসব নিয়ে অনেক কষ্ট সহ্য করলেও ডাক্তারের কাছে তো কখনোই যেতেন না। রূপা এখন শাশুড়ির খাবারের প্রতিও বিশেষভাবে মনোযোগী, তাই রূপার পরামর্শ মেনে তুলনামূলক অনেক ভালো থাকছেন তিনি। সময় গড়িয়ে যায়, রূপার মেয়ে দুটো এখন স্কুলে পড়ে, অবসরে সেলাইয়ের কাজ করে রূপা এখন স্বাবলম্বী। মেয়ে দুটোকে উপযুক্ত করে গড়ে তোলাই এখন বাবা মায়ের স্বপ্ন।
0: শ্রোতা বন্ধুরা, সুখী জীবনের সহায়ক হচ্ছে একটি পরিকল্পিত পরিবার। আসুন আমরা সুখী জীবন গড়তে পরিকল্পিত পরিবার গড়ে তুলি। হ্যাঁ, আবারও রয়েছে একটি জনসংখ্যার গান, শিল্পী এস এম শফি মন্টুল।

0: ধূমপানে বিষপান, এরকম একটি কথা প্রচলিত আছে। অর্থাৎ ধূমপান করছি মানে আমরা জেনে বুঝে বিষপান করছি, তারপরও এ আসক্তি থেকে কিন্তু অনেক সময় আমরা বেরিয়ে আসতে পারি না। চলুন খাদিজা খানমের কাছে শুনি ধূমপানের ক্ষতিকারক দিক সমূহ নিয়ে একটি কথিকা।
1: ধূমপান মানে বিষপান, কথাটির সঙ্গে আমরা পরিচিত, তবে কথাটিকে সঠিকভাবে উপলব্ধি করে ধূমপান ছাড়তে দেখা যায় অল্প মানুষকেই। ধূমপানের ক্ষতি কেবল দেহেই পড়ে না, এর প্রভাব পড়ে সমাজ ও পরিবারেও। ধূমপানের ক্ষতিকর দিকগুলো আমাদের ভালোভাবে জানা দরকার। ধূমপান আসলেই একটি ব্যাধি, এটি সামাজিক ও শারীরিক ব্যাধি। ধূমপান অনেক সামাজিক বিপর্যয় নিয়ে আসে। আমরা একটু পথে ঘাটে তাকালে দেখব অসংখ্য মানুষ জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে ঘুরছে, এটি একটি ভয়াবহ দিক। তবে যারা এরকম করছে তাদের কাছে এটি বড় কোনো বিষয় মনে হয় না, তারা এটিকে স্বাভাবিক মনে করে। কিন্তু এ বিষয়টি আসলে খুবই একটি জঘন্য বিষয়, এর প্রভাব খুবই মারাত্মক। এ বিষয়ে কথা বলতে গিয়ে একটি কবিতার লাইন মনে পড়ে গেল, জ্বলন্ত সিগারেটে জলে এ জীবন, বুঝতে পারে না তবু প্রতারিত মন, ধূমপানে পরিশেষে ঘনায় মরণ, তবু কেন ধূমপান চলে আজীবন। ধূমপানে অনেক ধোঁয়া বের হয়, এই বাজে ধোঁয়া অনেক মানুষ সইতে পারে না। ধূমপানের ধোঁয়ার কাছে আসলে তার কাশি শুরু হয়। সিগারেটের ধোঁয়ায় অনেক বিষাক্ত পদার্থ রয়েছে, এর মধ্যে একটি হল নিকোটিন। এছাড়াও অনেক বিষাক্ত পদার্থ রয়েছে, অনেক মানুষই এই ধোঁয়ায় বিরক্ত হয়। তবে যারা ধূমপান করেন তারা বিষয়টিকে গুরুত্ব দেন না। আবার যারা ধূমপান করেন না তারা মনে করেন আমি তো ভালোই আছি। কিন্তু ধূমপায়ীর আশেপাশে থাকার কারণে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হচ্ছি। পরোক্ষ ধূমপানের কারণে সমস্যা হয়, যারা ধূমপান করেন তাদের তো অনেক ক্ষতি হয়, তবে যারা ধূমপান করেন না তারাও এই পরিবেশের কারণে, ধোঁয়ার কারণে পরোক্ষভাবে আক্রান্ত হচ্ছেন। এটি গেল পদঘাটের ব্যাপার। তবে যারা বাড়িতে ধূমপান করেন, যাদের ঘরে ছোট শিশু আছে তারাও আক্রান্ত হয়ে যেতে পারে। শিশুটি নিউমোনিয়া ব্রঙ্কাইটিসে আক্রান্ত হতে পারে, এ বিষয়টি সাধারণ মানুষের জানা নেই। মানুষ বোঝে না ধূমপান করাকে অনেকে ঐতিহ্য মনে করেন, অনেকে অন্যকে ধূমপান করার জন্য প্ররোচিতও করে থাকেন। এই মানসিকতার পরিবর্তন দরকার। ধূমপানের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে, অনেকে জানে ধূমপান করলে ক্যান্সার হতে পারে, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার, অন্যান্য ক্যান্সারও হতে পারে। তবে আরও মারাত্মক যেটি, ধূমপান করলে আমাদের শরীরের যে রক্তনালী সেটি সরু হয়ে যায়, সরু হয়ে গেলে পরে বিভিন্ন জটিলতা দেখা দেয়, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই যারা ধূমপান করেন তারা যদি মনে করেন যে এই সমস্ত জটিলতায় আমার মারাত্মক ক্ষতি হতে পারে, তাহলে উনি ধূমপান থেকে বিরত থাকতে পারেন। ধূমপান আসলে একটি মারাত্মক রোগ, এটি হলে রোগী আর ফিরে আসতে পারে না। আর ধূমপানের একটি বিশেষ ভূমিকা রয়েছে এই রোগ হওয়ার ক্ষেত্রে। ধূমপানের মধ্যে মাদকতা রয়েছে, এটি আসক্তি, আবার অভ্যাসেরও বিষয়ও রয়েছে, অনেকে অভ্যাসবশত এটি করেন। এখন কথা হল ধূমপান কিভাবে ছাড়া যায়। মানুষ যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেন যে আমি ধূমপান পরিহার করব, তাহলে এটিই যথেষ্ট। ব্যায়াম ধূমপান বা যে কোনো আসক্তি প্রতিরোধ করতে অনেক সাহায্য করে। যে কোনো আসক্তি থেকে বাঁচতে হলে প্রফুল্ল মনে থাকতে হবে। ধর্মীয়ভাবে ধূমপান গ্রহণযোগ্য নয়। সুস্থ জীবন যাপন করতে হলে ধূমপান পরিহার করতে হবে। বুঝতে হবে ধূমপান কেবল নিজের ক্ষতি নয়, নিজের সন্তানদের ক্ষতি, আর নিজের জীবন বিপন্ন হয়ে গেলে তো পরিবারের অন্যান্য লোকের জীবনও বিপন্ন হয়ে যাবে। আর তাই ধূমপান এখন থেকেই বন্ধ করতে হবে। তামাকের বহুমাত্রিক ক্ষতি ও তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে গণমাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে হবে। ধূমপান বন্ধ করার জন্য মসজিদের ইমাম সাহেবগণ বিরাট ভূমিকা রাখতে পারেন। জুম্মার দিন মসজিদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ পড়তে আসেন, সেখানে খুতবায় ধূমপান বা নেশা জাতীয় জিনিসে আসক্ত হওয়া ইসলাম বিরোধী, সে বিষয়গুলো সাধারণ মানুষদের বোঝাতে পারলে সমাজে ধূমপান অনেকটাই কমানো সম্ভব বলে আশা করা যায়। আমাদের পরিবারে সমাজে একজনও ধূমপায়ী থাকবেন না, সে ব্যাপারে আমরা সকলেই সচেষ্ট থাকবো।

0: আর এভাবে একে একে শেষ হইল আজকে সব পরিবেশনা। যাবার আগে আরো কিছু কথা, আমরা সবাই জানি এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ ব্যাপারে আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। আর এ আহ্বানে শেষ করছি আমাদের আজকের সব আয়োজন। জানিয়ে দিই আজকের অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফারহানা জাহান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজিতা মঞ্জুরি।
1: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হলো।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে গতকাল নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ ১ এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং হজ প্যাকেজ ২ এর খরচ ধরা ৫,০০,৫,৬৪৮ টাকা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের সন্তান মনে করে তাদেরকে শিক্ষাদান করতে হবে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। তিনি গতকাল রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনে ঋণ খেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমি কর সহ বিভিন্ন সেবার বিল খেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, পাঁচ স্তরের স্থানীয় সরকার আইনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছে ইসি। জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.০১৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.১% বেশি। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি অর্থবছরের শুরুতেই রেমিটেন্স প্রবাহের এই শক্তিশালী ধারা দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে রেমিটেন্স আয়ের ইতিবাচক গতি অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানিয়েছে, দেশের ৩টি নদীর ৪টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্টগুলো হল কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট ও সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে ও পরবর্তীতে স্থিতিশীল থাকতে পারে। আজ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইউক্রেনের সেনা প্রধানের পদ থেকে অলেকজান্ডার সিরস্কিকে সরিয়ে মিখাইলো দ্রাপাতিকে তাঁর স্থলে নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানী কিয়েভে সেনা প্রধান অপসারণের দাবিতে কয়েকদিনের বিক্ষোভের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনা প্রধানের পদে রদ বদলের এই সিদ্ধান্ত নিলেন। ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু প্রতিরোধী টিকা কিউডেঙ্গা এর বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। গতকাল জাপানি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ভারতীয় শাখা এ তথ্য জানিয়েছে। বাজারজাতকরণের অনুমোদনের পর ২০২৭ সালের প্রথমার্ধে বেসরকারিভাবে টিকাটি ভারতে বাজারজাত করা হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা। বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালি কাজে পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। বন্যা কবলিত এলাকায় কারো ডায়রিয়া হলে সাথে সাথে প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। পানি শোধক বড়ি কিংবা ফিটকিরি ব্যবহারের সঠিক পদ্ধতি কোনো স্বাস্থ্যকর্মী কিংবা ত্রাণ অথবা মেডিকেল টিমের লোকদের কাছ থেকে ভালোভাবে জেনে নিন। বন্যার পানি পান করবেন না। সম্ভব হলে আর্সেনিক মুক্ত নলকূপের পানি সংগ্রহ করুন অথবা পানি ফুটিয়ে পান করুন।
3: বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ রাখতে ঘরে বাইরে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করুন। বিশেষ করে মলত্যাগের স্থান ও নর্দমা যাতে পচনশীল হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। খাদ্যদ্রব্য ঢেকে রাখুন। বাজারের খোলা ও মাছি বসা খাবার খাবেন না। এছাড়া বাসি ও পচা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। খাবার দ্রব্য গরম করে খাওয়া উত্তম। ডায়রিয়া হলে রোগীকে স্যালাইন খাওয়ান অথবা সরকার প্রদত্ত বিনামূল্যে স্যালাইনের প্যাকেট ব্যবহার করুন। স্যালাইনের প্যাকেট স্বাস্থ্যকর্মী, পল্লী স্বেচ্ছাসেবক বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়। ডায়রিয়া হলে স্যালাইন শরবত ও স্যালাইন প্যাকেট ব্যবহার করুন। স্যালাইনের প্যাকেট না পেলে এক সের টিউবওয়েলের বিশুদ্ধ পানি বা পরিষ্কার বিশুদ্ধ ঠান্ডা পানিতে চা চামচের পৌনে এক চামচ খাওয়ার লবণ ও চা চামচের ৮ চামচ চিনি বা গুড় মিশিয়ে বাড়িতে স্যালাইন শরবত তৈরি করা যায়। পুকুর, নদী, নালা ও খাল বিলের পানি ফুটিয়ে পান করুন, নতুবা ডায়রিয়া হতে পারে।
1: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবন রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে মাস্তে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়। তাই বেশি বেশি বৃক্ষরোপণ করুন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি বেশি বৃক্ষরোপণ করি। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন।
2: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখন এই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। বন্যার্তদের পাশে দাঁড়ানো একটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা ২:১৫ পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলো হার্টস এফ এম 90 মেগাহার্স, এফএম 106 মেগাহার্স এবং এফএম 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم، السلام علیکم، বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ থেকে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোনের অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক, ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি বেলা 3:05। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্য অনুষ্ঠানে শুনবেন সিলেট কেন্দ্রের নাটক অসমাপ্ত ভালোবাসার গল্প রাত 10:00। রচনা মোহিত চৌধুরী, নির্দেশনা অরিন্দম দত্ত, প্রযোজনা ইফতেকার আলম রাজন। এবার শুনবেন এফএম অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ে অনুষ্ঠান পরিচিতি।
3: বন্যার পানি পরিবেশ দূষিত করে। এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজে ও পানীয় জল হিসাবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধিকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুজলি, পাচড়া সহ নানা ধরনের বিভিন্ন রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না। বন্যা কবলিত এলাকায় কারো ডায়রিয়া হলে সাথে সাথেই প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
0: যত্রতত্র গাছ কাটবেন না। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত অর্থনৈতিক সম্পদ। এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন এবং অন্যকেও সচেতন করে তুলুন। সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করেছে। আসুন আমরাও এই আন্দোলনে অংশ নিই এবং বৃক্ষরোপণ অভিযানকে সার্থক করে তুলি।
2: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টায় একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে প্রতিবন্ধী বন্ধুদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালি বন্ধু, সঞ্চালনায় ডাক্তার রেজাউল আলম খান।

0: প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। হাত বাড়লে বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের মাঝে আমরা খুঁজে পাই মানুষের সুখ দুঃখ এবং জীবনের যে প্রতিবন্ধকতা, পাশাপাশি জানিয়ে জীবন কাটে আমরা সুখময় বলতে পারি, কিন্তু সুখটা আমরা অর্জন করতে পারি না অনেক ক্ষেত্রে। যাই হোক, আজকে আমরা বিষয় নির্বাচন করেছি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করতে শিক্ষা অর্জনের গুরুত্ব, অর্থাৎ শিক্ষায় শক্তি বলা হয়। এবং শক্তি অর্জন করতে পারলে স্বাবলম্বী হওয়া যায়, এটা কিন্তু একটা মনের প্রত্যাশা এবং প্রত্যয়। আমরা এই প্রত্যয় নিয়ে কথা বলছি আজকে। জীবনে স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরশীলতা কমাতে হবে। দুজন অত্যন্ত বিজ্ঞ অতিথি যারা আমাদের স্টুডিওতে আছেন, অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব যারা অত্যন্ত ব্যস্ততার মাঝে আজকে স্টুডিওতে এসছেন, আপনাদের সাথে কথা বলবেন, আপনারা বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, অনেক তথ্য জানবার আছে, বিষয়ভিত্তিক প্রশ্ন করে জেনে নেবেন, কারণ তাদের আমাদের খুঁজে পায় না, তারা এত ব্যস্ত এবং দেশে বিদেশে তারা প্রায় ছুটোছুটি করেন, নানা কাজে করেন। ব্যক্তিত্ব সম্পন্ন দুজন ব্যক্তিত্ব পরিচয় করে দিই। রয়েছেন সাইট সেভার্সের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের অমৃতা রোজারিও, তিনি আছেন আমার ডানে, এবং আমার বামে রয়েছেন ভাস্কর ভট্টাচার্য, যিনি এটিআই প্রজেক্টের পরামর্শক অ্যাক্সেসিবিলিটি। অনেক গভীরে যেতে চাচ্ছি না প্রথমেই, কারণ তার দুজনই বাংলাদেশের জন্য এত কাজ করছেন, এত বিষয়ে তারা সহায়তা করতে যাচ্ছেন। আমাদের প্রিয় বন্ধু, আপনারা যারা শুনছেন হাত বাড়ালে বন্ধু, বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন এই কারণে যে আজকের বিষয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করতে শিক্ষা অর্জনের গুরুত্ব। আমরা কখনো এটা চাইবো না যে আমরা কি সাহায্য পাবো, কোথায় সাহায্য পেলে শিক্ষা অর্জন করবো, তা নয়। আজকে পরামর্শ নিন যে কিভাবে আমরা স্বাবলম্বী হব। একটা ফোন এসছে, হ্যালো, আপনার মোবাইল থেকে ভলিউমটি কমিয়ে কথা বলুন, রেডিও সেটের ভলিউমটি কমিয়ে কথা বলুন। জি, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। হ্যালো, সংযোগ হারিয়েছি। প্রথমে একটি প্রশ্ন রাখতে চাই অমৃতা রোজারিও আপনাকে, যে একীভূত শিক্ষা বলতে কি বোঝায়, বারবার আমরা শব্দটি ব্যবহার করি এবং এটা কেন প্রয়োজন? অমৃতা রোজারিও,
1: হ্যাঁ, ধন্যবাদ। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। একীভূত শিক্ষা বলতে এমন একটি শিক্ষা ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী সকল শিশু একই বিদ্যালয়ে, একই শ্রেণীকক্ষে এবং একই পরিবেশে পড়াশোনা করবেন। এখানে শিশুকে শিক্ষা ব্যবস্থার জন্য কোনো চাপ দেওয়া হয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকে শিশুর উপযোগী করে তোলা হয়।
0: একসাথে ফোন নেই, একটা ফোন এসছে, হ্যালো, শুক্র আলী বরিশাল থেকে, কি জানতে চান? আমরা সংক্ষেপে উত্তরটা নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন ভাস্কর ভট্টাচার্য।
2: ধন্যবাদ আপনাকে। শ্রুতি লেখক একটা নীতিমালা কিন্তু সরকার করেছে, এই নীতিমালাতে কিন্তু অনেক ভালো ভালো কথা বলা আছে, আপনি নীতিমালাটা পড়েছেন কিনা জানি না, তবে এখানে একটা সমস্যা আছে আমি মনে করি, আর বাকি সবকিছু কিন্তু মোটামুটি ভালো। আপনি এখানে সমস্যাটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে যে শ্রুতি লেখকের যে বিষয়টা রাখা হয়েছে, যেমন এসএসসি পরীক্ষা দিতে গেলে তাকে 8 পাস, অর্থাৎ যিনি মাত্র 7 থেকে 8 উঠছেন এমন একটা ছেলেকে দিয়ে বা মেয়েকে দিয়ে পরীক্ষা দিতে হবে, এইটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা যেটা সাজেস্ট করেছিলাম যে যিনি নিউ মানে 10 পাস, অর্থাৎ নিউ 9 যিনি উঠেছেন তাকে দিয়ে পরীক্ষাটা যদি দেওয়া যেত তাহলে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভালো হতো।
0: শুনে যাই, হ্যালো,
2: ধন্যবাদ আপনাকে। জি জি জি, এখানে আমাদের আরো একজন অতিথি আছে অমৃতা দি, এখানে আমি অলরেডি বলেছি একটা শ্রুতি লেখক নীতিমালা সরকার করেছে, যে নীতিমালাটা যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু আপনি যে সমস্যাটা বলেছেন সেটা হওয়ার কথা না, কারণ বোর্ড এখানে অবশ্যই অবশ্যই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে বা অন্য কোনো প্রতিবন্ধী শিক্ষার্থীকে সহায়তা করবেন, এটা নীতিমালায় আছে। শুধু সহায়তা করবেন না, যিনি শ্রুতি লেখক থাকবেন তাকে একটা সম্মানীয় দেবেন, এই বিষয়গুলো কিন্তু নীতিমালাতে পরিষ্কার ভাষায় বলা আছে। নীতিমালাতে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে যেমন বিশেষ করে এসএসসির ক্ষেত্রে ক্লাস সেভেন পাস অর্থাৎ এইটে উঠছে এমন ছেলে পেলে পরীক্ষা দিতে হবে, তো এই বিষয়গুলো একটু অসুবিধা আছে। অন্য অন্য বিষয়গুলো খুব পরিষ্কার ভাবে শ্রুতি লেখক নীতিমালায় বলা আছে, আপনারা এটা কালেকশন করে পড়ে নেবেন।
0: প্রিয় শ্রোতা হাত বাড়ালে বন্ধু, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের ফোন নাম্বার লিখে নিন 01553841500, আবার বলি 01553841500। আমরা অমৃতা রোজারিকে একটা প্রশ্ন করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। একীভূত শিক্ষা বলতে কি বোঝায় এবং এটা কেন প্রয়োজন, একটা ফোন নেই নিয়ে উত্তরে যাবো আমরা। হ্যালো, কে আছেন?
3: ওয়ালাইকুম সালাম, আমি রনি বলছি পাবনা থেকে, আশা করি ভালো আছেন।
0: জি রনি, প্রশ্ন।
3: আমার প্রশ্নটি হচ্ছে, বর্তমান সময়ে অনেক দৃষ্টি প্রতিবন্ধী যারা অনার্স মাস্টার করে যারা বেকার বসে আছে, তো সরকার তাদের জন্য কর্মের ব্যবস্থা করেছে কিনা বর্তমান সরকার, আমার একটু জানার বিষয়।
1: সরকারিভাবে তো কোটা আছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সেটা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হোক বা অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, কিন্তু এটা বাস্তবায়নগত সমস্যা রয়েছে। কিন্তু বর্তমান সরকার আমরা দেখেছি যে ওনার উদ্যোগগুলো যেগুলো নিচ্ছেন প্রতিবন্ধী বান্ধব, আমরা আরেকটু অপেক্ষা করব এবং আমরা যারা এনজিও লাইনে কাজ করছি আমরা প্রতিনিয়ত অ্যাডভোকেসি করছি যাতে করে প্রতিবন্ধী ব্যক্তিরা কর্মসংস্থানে আসতে পারে, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে নয় বরং বেসরকারি প্রতিষ্ঠানেও যেন প্রতিবন্ধী ব্যক্তিরা যোগ্যতার সাথে কাজ করতে পারে, সেই মর্মে আমরা একযোগে কাজ করে যাব। তবে অনেক চ্যালেঞ্জ আছে।
0: আরেকটা ফোন নেই। হ্যালো,
4: ওয়ালাইকুম আসসালাম,
0: জি জি আনোয়ার হোসেন বলুন। জি
1: তারাও যেন এডুকেশনের আওতায় আসতে পারে এবং সেই মডেলটি আমরা করে দেখিয়েছি সরকারকে, এবং সরকারও আমাদের এই মডেলকে অনেকটা স্বীকৃতি দিয়েছে, অফিসিয়ালি নয় কিন্তু আমাদের এই প্রকল্পের মধ্য দিয়ে যে আমরা প্রমাণ করেছি যে সকল প্রতিবন্ধী শিশুই যদি উপযোগী পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু কিন্তু সে শিক্ষার আওতায় আসতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। এবং আমরা যারা এনজিও সরকারকে সাহায্য করি বিভিন্ন মডেল ডেভেলপ করে, এবং সেই মডেলটি আমরা তৈরি করেছি এবং তার ধারাবাহিক অনুসারে আমরা এরই একটি রেপ্লিকেশন করছি, সেটা হলো শরণখোলাতে নতুন করে শুরু করেছি গত মে মাস থেকে, যেখানে আপনার প্রতিবন্ধী শিশুদের সাথে ওখানকার যে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক যে ফ্রেজাইল কন্ডিশন রয়েছে, সেখানকার শিশুদের, প্রতিবন্ধী শিশুদের যে আরো বেশি চ্যালেঞ্জ রয়েছে, সেখানে যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করে আমরা আরেকটি উদাহরণ তৈরি করতে পারি, সেই মর্মে আমরা কাজ করছি। এবং সামনেও আমরা এই লাইনে কাজ করব, যেহেতু আমরা শিশুদের চাই যে শিশুরা শিক্ষার আলোয় আসবেন।
0: ওয়ালাইকুম সালাম, হ্যাঁ পরিচয় দিন। জি ভালো আছি। জি হ্যাঁ জাফর পালান, প্রশ্ন
2: আচ্ছা, প্রথমত আমি আনোয়ার স্যারের প্রশ্নের উত্তর দিচ্ছি। স্যার আপনার জন্য বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিসোর্স সেন্টার করা হয়েছে, এটা আসলে একটা পাইলট প্রোগ্রাম। এটা এই কাজগুলা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য ইউজিসি থেকে অলরেডি কিন্তু একটা সার্কুলার করা হয়েছে, যাতে প্রত্যেকটা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি ইনক্লুসিভ ইউনিভার্সিটিতে পরিণত হয়। এখন এই বিষয়গুলো নিয়ে যে সমস্ত ইউনিভার্সিটিতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা কাজ করছে, তাদেরও একটা ভূমিকা আছে এই বিষয়টাকে রেস করা, এই সার্কুলারটা অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ হয়। আর ইতিমধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেখানে কিছু রিসোর্স তারা অ্যালোকেট করেছে, তারা কিছু ইকুইপমেন্টস কিনেছে। তো এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এটা বাস্তবায়ন, মানে বাস্তবায়ন করতে গেলে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে যে প্রেশার গ্রুপ থাকতে হবে, একটু ফলো আপ করতে হবে। আমি আশা করি আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ওনারা অর্গানাইজ হবেন, এবং অন্যান্য শিক্ষার্থীরা, অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীরা অর্গানাইজ হবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলবেন ইউজিসির যে সার্কুলার আছে, ইনক্লুসিভ ইউনিভার্সিটির যে সার্কুলার, সেটার ভিত্তিতে। তাহলে আমরা আশা করি ইউনিভার্সিটির অনেকগুলো সমস্যার সমাধান হবে। ধন্যবাদ
0: স্যার, উত্তর পেয়েছেন নিশ্চয়ই।
2: আর আমরা প্রতিবন্ধীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান প্রমোট করি না, আমরা মনে করি যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থী সকল প্রতিষ্ঠানে যাওয়ার অধিকার রাখে।
0: ধন্যবাদ। আর একটা ফোন নেই। হ্যালো হ্যালো হ্যাঁ জি শুনতে পাচ্ছি আপনাকে, শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্ন করুন। প্রতিবন্ধীদের জন্য থানা পর্যায়ে কোন স্কুল করার সিদ্ধান্ত আছে কি? ভাস্কর ভট্টাচার্য,
2: না আমরা যেটা মনে করছি যে আমরা সরকার এই মুহূর্তে যে সরকার, যারা তাদের একটা ম্যানিফেস্টো আছে, ওনারা কিন্তু ইনক্লুসিভ এডুকেশন নিয়ে কথা বলছেন। আমরা মনে করছি যে কিছু স্কুল যেগুলো সাধারণ স্কুল, সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে যেতে পারে, এই বিষয়টা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, উনি নিজে ইনিশিয়েট করেছেন। এবং আপনারা জানেন যে একটা ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সেখানে আছে, সবকিছু মিলে একটা আলোচনা চলছে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই বিষয়ে কিছু
0: সংক্ষেপে উত্তরগুলো চাই। এই যে একীভূত বলেছেন, একীভূত শিক্ষা বলতে কি বোঝায়?
1: হ্যাঁ, আমি বলেছিলাম যেমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী সকল শিশু একই বিদ্যালয়ে, একই শ্রেণীকক্ষে এবং একই পরিবেশে শিক্ষা লাভ করতে পারবে, এবং এখানে শিশুরা ব্যবস্থার সাথে খাপ খাওয়ায় না, বরং শিশুদের উপযোগী করে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হয়। এই শিক্ষার মূল দিকটি হলো যে এখানে সকল শিশু পড়ার শেখার জন্য উপযুক্ত এবং সকল শিশুই ভিন্ন, এবং এটাই হলো শিক্ষার একটি শক্তি। এই জায়গা থেকে আমরা যেটা দেখি যে এই শিক্ষা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ দিকগুলো হলো যে এখানে শুধুমাত্র প্রতিবন্ধী শিশুরা সফল হন না, বরং অপ্রতিবন্ধী শিশু এই ব্যবস্থায় যখন থাকে তখন তাদের মধ্যে সকলেই এখানে সহানুভূতি তৈরি হয়, মানবিকতা তৈরি হয় এবং একে অপরকে সহযোগিতা করে একটা মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। এবং একীভূত শিক্ষা যেই জায়গাটাকে গুরুত্ব দেয়।
0: ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছি, আমাদের আলোচনাগুলো আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে শুনতে হবে এবং বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। আমরা আর একটা প্রশ্নে যাই। বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা আগাতে চাই, কিন্তু বাধাগুলো কোথায়? তুমি তো জানো
1: আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের বা শিশুদের যে বাধাগুলো রয়েছে তারা শারীরিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার, কিন্তু এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে প্রথম এবং প্রধান বাধাগুলো রয়েছে সেটা হলো যে অবকাঠামোগত বাধা, যেটা অ্যাক্সেসিবিলিটি বলি, এবং দূরত্ব এবং বিভিন্ন যাতায়াতের অসুবিধা, সেটা একটা বড় বাধা। দ্বিতীয়ত হলো যে প্রতিবন্ধী শিশুদের পাঠদানের জন্য প্রশিক্ষিত শিক্ষকের অভাব রয়েছে এবং দক্ষতার অভাব রয়েছে, এবং তৃতীয়ত যেটা বলবো যে অসচেতনতা এবং সামাজিক কুসংস্কার। আমরা দেখি যে সমাজ থেকে অনেক বৈষম্য তৈরি করা হয়, সমাজে অনেক কুসংস্কার রয়েছে যেখানে প্রতিবন্ধী শিশু যে শিক্ষায় অংশগ্রহণ করতে পারে সেটা সমাজ থেকেই স্বীকার করে না, সেই জায়গাটা রয়েছে। এবং চতুর্থ যে বাধাটি রয়েছে সেটা হলো যে শিক্ষা উপকরণ অনেক ব্যয়বহুল এবং পরিবারের আর্থিক সক্ষমতা থাকে না। এখন অ্যাক্সেসিবিলিটির কথা যদি আমি বলি, যে একজন প্রতিবন্ধী শিশু যে স্কুলে আসবে তার চলাচলের যে পথ সেটা, প্লাস হলো যে বিদ্যালয়ে যে পড়াশোনা করবে সেখানে র্যাম্পের ব্যবস্থা নেই যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছে, এবং সেখানে দেখা যাবে যে অ্যাক্সেসিবল ওয়াশ ফ্যাসিলিটিস নাই, এবং শ্রেণীকক্ষে ভৌত অবকাঠামো যথাযথভাবে নাই, এবং একই সাথে যারা শিক্ষা দান করবেন তাদের যদি ম্যানেজ করার ক্যাপাসিটি না থাকে, বিভিন্নতাকে মাথায় রেখে বিভিন্ন প্রতিবন্ধীর চাহিদাকে

0: গুলো রয়েছে, এবং একই সাথে বাবা মারাও, যারা অপ্রতিবন্ধী শিশু রয়েছে তাদের বাবা মারাও চায় না প্রতিবন্ধী শিশুরা তাদের সহপাঠী হোক। এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যেখানে পিয়ারদের মধ্যে যে পারস্পরিক সহমর্মিতা গড়ে উঠবে সেই বাধাটাও রয়েছে।
1: চমৎকার বলেছেন। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হাজি মোহন মিটু, চাঁদপুর থেকে। কি জানতে চান?
2: আচ্ছা, প্রথমত আমি আপনার আগে প্রশ্ন একটু আসি, সেটা হচ্ছে যে প্রতিবন্ধী ইনক্লুসিভ এডুকেশনে তার একটা বড় ব্যারিয়ার হচ্ছে অ্যাক্সেসিবল রিডিং ম্যাটেরিয়ালস। আমাদের এই র্যাম দিয়ে র্যাম কয়জনের প্রয়োজন হয়? আপনি 100 জন প্রতিবন্ধী মানুষের জন্য হয়তো 2-4 জনের র্যাম দরকার হয়, বাকিদের কিন্তু রিডিং ম্যাটেরিয়ালস, রিডিং টেকনিক, রুম, এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে যেটা হয়েছে পিডিবি টু নামে অনেকগুলো র্যাম বানানো হয়েছে, র্যাম গুলো সঠিক ভাবে হয়নি,
1: ফলে এরিয়ে আমরা অন্যদিকে চলে যাই।
2: জি, আর একটা জিনিস হচ্ছে উনি যেটা বললেন যে আসলে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, প্রতিবন্ধী নাগরিকরা কিন্তু স্বাভাবিকভাবে সমাজের একীভূত অংশ, তাদেরকে তার ঘরের পাশের স্কুলে সে যাতে যেতে পারে সে পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। এটা আমাদের ড্রিম ইনিশিয়েটিভ, এবং এটা আমাদের আইনে বলা আছে, আমাদের ইউএন কনভেনশন, ইউএন যে সনদ, ইউএন কনভেনশন অফ রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটি, প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ জাতিসংঘের, সেখানেও কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা আছে। এই সাইট সেভাস ইন্টারন্যাশনাল, তারা দীর্ঘদিন যাবৎ ইনক্লুসিভ এডুকেশন নিয়ে কাজ করছেন, দিদি এখানে আছেন, উনি ওনার অভিজ্ঞতার উপর উনি কথা বলছিলেন, তো আশা করি সবাই বুঝতে
1: পেরেছেন। হ্যালো হ্যালো, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হাত বাড়ালে বন্ধু, আমাদের ফোন নাম্বার লিখে নিন 01553841500, একটা ফোন এসছে, কথা বলি। হ্যালো হ্যালো, সংযোগ হারিয়েছি, সংযোগ পেলে আবার কথা বলবো। আমাদের ফোন নাম্বার আবার মনে করে দিই, 01553841500, কে যেন আছেন কথা বলি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, সুরেশ দাদা, প্রশ্ন
3: পরিচিত
2: যেটা হলো, অনেক ধন্যবাদ সোহেল ভাই। প্রথমত হচ্ছে যে আমরা অসুস্থ না, আমরা আমরা আমরা প্রতিবন্ধী ব্যক্তি, আপনারা অপ্রতিবন্ধী ব্যক্তি, আসলে আমরা সবাই সুস্থ। তো আপনি যে কথাগুলো বলছেন একদম সঠিক কথা, সেটা হচ্ছে যে আসলে কর্মসংস্থান মুহূর্তে বড় চ্যালেঞ্জ। কিছুদিন আগে জাস্ট গত 14 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম। আমি ওনাকে বলেছি, স্যার আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এখন 3টা বড় সমস্যা, একটা হচ্ছে যে এডুকেশন, শিক্ষা, এবং সরি, আরেকটা হচ্ছে কর্মসংস্থান, আর দ্বিতীয় হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি মানে কিন্তু আমরা সবসময় র্যাম লিপ বুঝি, এগুলো হচ্ছে এক ধরনের অ্যাক্সেসিবিলিটি, বাট আমাদের বেশিরভাগ প্রতিবন্ধী মানুষের জন্য অ্যাক্সেসিবিলিটি হচ্ছে ইনফরমেশনাল অ্যাক্সেসিবিলিটি, লার্নিং ম্যাটেরিয়ালস, টিচিং টেকনিক, অনেক কিছুই আমাদের অ্যাক্সেসিবিলিটিকে কাভার করে। মনে রাখতে হবে যে আসলে আমার বিল্ডিংয়ে শুধু র্যাম লাগালে হয়তো এক শ্রেণীর প্রতিবন্ধী মানুষ পড়াশোনা করতে পারবে, বাট 11 ধরনের মধ্যে 10 ধরনেরই পারবে না, কারণ তাদের উপযোগী কারিকুলাম দরকার, তাদের উপযোগী রিডিং ম্যাটেরিয়ালস দরকার, তাদের উপযোগী পরিবেশ দরকার। ধন্যবাদ।
1: একটা ফোনে যাই। হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
4: আমার সুমন প্রফেসর পাতা থেকে।
1: জি
4: দাদা, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা তো গ্রাম পর্যায়ে কাজ করি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, এখানে শিশু প্রতিবন্ধী শিক্ষা অর্জনের কাছে বড় বাধা হচ্ছে পরিবারের

0: মেয়েকে কখনো প্রশিক্ষণ ভাবে দেয়া না হওয়ার কারণে এরা কিন্তু শিশুদেরকে প্রতিবন্ধী সন্তানদেরকে স্কুলে নিয়ে আসতে কিন্তু অনীহা প্রকাশ করে। অনেক বৃদ্ধশাল আছে এখনো ঘরের মধ্যে প্রতিবন্ধী রেখে দেয়, কিন্তু প্রকাশ করে না। আর দুই নম্বর হচ্ছে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রাম পর্যায়ে এই সমস্ত স্কুলের শিক্ষক গুলা প্রতিবন্ধী কি জিনিস এখনো ওরা জানে না। যেমন আমার বাস্তব অভিজ্ঞতা দিকে একটু বলে, আমি একটা স্কুলে গেছি, প্রতিবন্ধী আপনাদের স্কুলে শিশু আছে কিনা, আমাকে শিক্ষক বলছে যে প্রতিবন্ধী আমরা তো বুঝতে পারছি না। আপনাদের কেন আপনি বুঝতে পারেন না, প্রতিবন্ধী নিয়ে সবসময় ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনাদেরকে, তারপর আপনারা জানেন না। তো বলছেন আমরা বোঝাই একটু বলেন, আমরা তাদের হাত নাই পাও নাই বা আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। এই শিক্ষক গুলা আর বিশেষ করে পরিবার এই দুইটা জায়গায় যদি আপনার অ্যাওয়ারনেস করা যায়, আমরা বিশ্বাসে শিশু প্রতিবন্ধীরা
1: আপনি আসলে রাইটলি বলেছেন যে পরিবার একটা বাধা হয়ে দাঁড়ায় এবং সমাজও মূল যে চ্যালেঞ্জ সেটা হলো যে স্টিগমা এন্ড ডিসক্রিমিনেশন, এটা সমাজে রয়েছে। তো এখন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থায় নিয়ে আসতে হলে একটা গণসচেতনতা তৈরি করা দরকার, যেটা আপনি বলেছেন সেটা সত্যি। এবং সেই জায়গা থেকে আমরা যারা এনজিও যেমন সাইট সেভার্স যেখানে যেখানে কাজ করেছে এই পদ্ধতিতেই কাজ করেছে, উঠান বৈঠকের মাধ্যমে আমরা পরিবার ভিত্তিক যে সচেতনতা তৈরি করা সেটা একটা কাজ করেছি। দ্বিতীয়ত লোকালি যে সমস্ত ওপিডিগুলো আছে তাদেরকে সম্পৃক্ত করে যদি কাজ করা যায়, তারা যদি প্রশিক্ষিত হয়, তারা যদি কমিউনিটিকে সচেতন করতে পারে, তাহলে কিন্তু শিশুরা স্কুলে আসতে পারে। এবং ওপিডির কাজটা শুধু কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ না, বরং তারা স্কুলেও কাজ করতে পারে। সেখানে যেখানে এসএমসি আছে, পিটিআই আছে, সেখানেও তাদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তারা যে স্কুলে আসছে না, সেই বিষয়গুলোকে মেসেজগুলোকে বিতরণ করা যায়, সেটা আমরা প্রকল্পের মাধ্যমে প্রমাণ করেছি। এবং স্কুল পর্যায়ে যেটা সরকারের কমিটমেন্ট আছে, আমরা সরকার ইনক্লুসিভ এডুকেশনকে প্রমোট করে, কিন্তু সরকারের সামর্থ্য অনেক সময় কম, সরকারের ইচ্ছা হয়তো আছে, সরকারকে সাপোর্ট করার জন্য আমরা এনজিওরা বিভিন্নভাবে কাজ করছি। যখন শিক্ষক প্রশিক্ষিত হবেন, দক্ষতা অর্জন করবেন, তখন কিন্তু শিক্ষকই সহায়তা করবে ওই এলাকায় ক্যাচমেন্টের মধ্যে প্রতিবন্ধী শিশু আছে কিনা সেটাকে খুঁজে বের করে ভর্তির ব্যবস্থা করার জন্য। তো এই কাজগুলার চলমান করার জন্য লোকালি জনসচেতনতা যেরকম দরকার, লোকালি ওপিডিগুলোকে আরো বেশি সম্পৃক্ত করে ভূমিকা যদি তাদেরকে রোল প্লে করে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন আসবে, যেমনটা আমরা গ্র্যাজুয়ালি কিন্তু দেখছি পরিবর্তন হচ্ছে, এবং সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।
2: ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের প্রসঙ্গ প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করতে শিক্ষা অর্জনের গুরুত্ব, আমরা এই প্রসঙ্গে আছি। বিষয়ভিত্তিক প্রশ্ন করুন, কে আছেন? হ্যালো, সংযোগ পেলে কথা বলব। আমরা চলে আসি ভাস্কর ভট্টাচার্য আপনার কাছে, যে ব্রেইল, সাইন ল্যাঙ্গুয়েজ এবং সহায়ক প্রযুক্তির ব্যবহার কতটা কার্যকর?
3: ব্রেইল হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য প্রিন্টেড বই, অর্থাৎ আপনি যেমন প্রিন্টেড বই পড়েন, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ প্রিন্টেড বই হচ্ছে ব্রেইল। সুতরাং ব্রেইল তো অবশ্যই কার্যকর, কারণ ব্রেইল যদি আমি পড়তে না পারি তাহলে আমি বুঝবই না পড়া কাকে বলে। তো ব্রেইল হচ্ছে বেসিক। আর হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, আসলে আমাদের দেশে এটা খুবই একটা ভয়াবহ অবস্থা যে আমাদের ঢাকা ছাড়া বাইরে অন্য অন্য জেলাগুলোতে সেভাবে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার নাই, এবং সাইন ল্যাঙ্গুয়েজ জানা শিক্ষকও তেমন একটা নাই। সুতরাং আমাদের দেশে সাইন ল্যাঙ্গুয়েজটা নিয়ে ব্যাপক সমস্যা আছে, এবং আমাদের ইশারাবাসী মানুষরা অনেকে স্ট্যান্ডার্ড সাইন ল্যাঙ্গুয়েজ জানে না, কারণ যেহেতু তারা কখনো শিখে নাই। আর আপনার এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে টেকনোলজি। আপনি টেকনোলজিকে বাদ দিয়ে এখন শিক্ষা, এটা আসলে একেবারে অবাস্তব। এখন প্রতিবন্ধী মানুষরা সবকিছু ওভারকাম করতে পারে যদি তার হাতে প্রযুক্তি থাকে। এই যারা এখানে ফোন করছেন তার হাতে একটা মোবাইল আছে, একটা স্মার্টফোন আছে, এগুলো খুবই দরকার। এবং শিক্ষার সাথে প্রযুক্তি যুক্ত করতে হবে, কম্পিউটার ট্রেনিং ইত্যাদি, ইবুক, মাল্টিমিডিয়া টকিং বুক সহ নানা রকমের প্রযুক্তি যুক্ত করতে হবে, অন্যথায় শিক্ষাটা মিনিংফুল হবে না। ধন্যবাদ।
2: হ্যালো, হ্যালো,
3: মেধা বিকাশের জন্য, তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য, শিক্ষার্থীদের জন্য কোন উৎসাহব্যঞ্জক কিছু করবেন কিনা আর কি?
1: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমরা সাইট সেভার্স প্রথমত দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়েই কাজ করি, মানে অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস দূর করার জন্য কাজ করি, এবং একই সাথে ইনক্লুসিভ এডুকেশনের সাথেও কাজ করি। তো ইনক্লুসিভ এডুকেশনের কথা যখন বলি, সেখানে সকল প্রতিবন্ধী ব্যক্তিদের কথাই বলা হয়, এবং সকল প্রতিবন্ধী ব্যক্তিরাই যেন, শিশুরাই যেন শিক্ষার আওতায় আসতে পারে, সেটাই হলো আমাদের মোটামুটি টার্গেট। এখন যদি প্রণোদনার কথা বলি, আমরা প্রথমত হলো যে এডুকেশনে যারা আসছে তারা যেন সরকারি বন্দোবস্তের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে যেরকমটা আসছে, সরকারও যেন সমানভাবে মনোযোগ দিয়ে থাকে। আমরা যেটা করি, ইয়ুথ যারা আছে পড়াশোনা করে, একটু পড়াশোনা করে এগিয়ে গিয়েছেন, তাদের প্রণোদনার জন্য, তারা যেন আরো ফিউচারে আরো বেশি এগিয়ে যেতে পারে, সেই জন্য অনেক সময় আমরা প্রণোদনার ব্যবস্থা করে থাকি। এবং যারা প্রতিবন্ধী শিশুরা প্রশিক্ষিত হয়ে পড়াশোনা করে অথবা ভোকেশনাল এডুকেশন করে যখন তারা কর্ম উপযোগী হয়ে ওঠে, তারা যেন কর্মসংস্থানে প্রবেশ করতে পারে, সেই বন্দোবস্তগুলো করি। মোটা দাগে আমরা অনেক বেশি অ্যাডভোকেসি করি সরকারের সাথে, যেন সকল প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে যেন তাদের সমান অধিকার নিশ্চিত হতে পারে, সেই জায়গাটা আমরা ওভারঅল দেখে থাকি।
2: হ্যালো,
0: আমি
2: জানতে চাই, বলুন।
0: আমার প্রশ্ন হচ্ছে যে আপাতত প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারি পর্যায়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা, মানে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করা যায় কিনা?
3: আচ্ছা, এখানে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত আছে। সমাজসেবা পরিচালিত স্কুলগুলোতে কোনো পয়সা প্রয়োজন হয় না, ওখানে থাকা খাওয়া সবকিছু সরকারই বহন করে। তবে শিক্ষার্থীদের জন্য কিন্তু সরকার শিক্ষা ভিত্তির ব্যবস্থা রেখেছে। তো বিনামূল্য বলতে, বিশ্ববিদ্যালয় চাইলে কিন্তু, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত, তারা চাইলে কিন্তু প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কিছু সুবিধা দিতে পারে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে, সেটা আপনারা জেনে নিতে পারেন। তবে আমি যতটুকু বুঝতে পেরেছি, যে আপনি যেভাবে বলছেন যে একেবারে প্রাথমিক শিক্ষার মতো সব জায়গায় বিনামূল্যে শিক্ষা, সেটা না থাকলেও মোটামুটি ভাবে এক ধরনের প্রণোদনা সরকারের পক্ষ থেকে আছে।
2: হ্যালো, আপনি সময় উপযোগী বিষয়টাই অবতারণা করেছেন। ব্যাপারটি হলো, আমরা যারা এনজিও, আমরা আসলে প্রকল্প ভিত্তিকই কাজ করি, মূল থিমের সাথে ফোকাস রেখে। যেমন ইনক্লুসিভ এডুকেশন, আমাদের উদ্দেশ্য হলো যে শিশুরা যেন শিক্ষায় আসতে পারে, তার যেরকম প্রতিবন্ধকতায় থাকুক না কেন, শিক্ষা ব্যবস্থাটা সেরকম হয়ে উঠুক যাতে করে তিনি শিক্ষার আলোটা পায়, এটা একটা বিষয়। আরেকটি বিষয়ের কথা বলেছি, যারা ইয়ুথ উইথ ডিসএবিলিটিস, তারা যেন কর্মসংস্থানে আসতে পারে, সেটার জন্য আমরা প্রকল্প ভিত্তিক কাজ করে থাকি। সাইট সেভার্স যে কাজগুলো বাংলাদেশে করেছে এই ক্ষেত্রে, ইয়ুথ উইথ ডিসএবিলিটিস যারা রয়েছেন, তাদেরকে কর্মে প্রবেশের যে দক্ষতা প্রয়োজন, তাদেরকে আইডেন্টিফিকেশন করে কর্মে উপযোগী করে তোলা, এবং যারা কর্মসংস্থান করবেন তাদের মধ্যে ডিসএবিলিটি কনফিডেন্স বিল্ডিং করে, তাদেরকে তাদের মানসিকতা পরিবর্তন করে কর্মসংস্থানে প্রবেশ করানোর ব্যবস্থা করা হয়েছে। এখন যখন আমি বলছি তাকে প্রশিক্ষিত করা, তাহলে প্রশিক্ষিত করার ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তির নিজস্ব চাহিদার কথা চিন্তা করতে হবে। কোন প্রতিবন্ধী ব্যক্তি যদি চান যে আমি ফ্রিল্যান্সিং এ ঢুকব, তখন যদি এরকম প্রকল্প থাকে, সেই প্রকল্পের আওতায় তাকে ওই ফ্রিল্যান্সিং ট্রেনিংটাই দেওয়ার বন্দোবস্ত থাকতে পারে। এই পর্যন্ত আমাদের কাছে এরকম কোন ট্রেনিং কেউ চায়নি, কিন্তু আপনি একটা ভালো কথা বলেছেন, এটা মনে রাখব। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর একটা ফোন যাই। হ্যালো, সংযোগ পেলে কথা বলবো। একটা প্রশ্নে যাই, কর্মক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষিত ব্যক্তিদের কি ধরনের সুযোগ এবং চ্যালেঞ্জ রয়েছে?
3: আসলে দেখেন, এখন আমি যেটা বলছি, জানোয়ার স্যার একটু আগে বলছিলেন যে আসলে এখন প্রতিবন্ধী ব্যক্তিরা প্রযুক্তিতে যদি তারা ওরিয়েন্টেড হয়, যদি তাদের স্কিল থাকে, তাহলে তারা ফ্রিল্যান্সার হইতে পারে, তারা যে কোনো কাজ করতে পারে। যেমন ধরেন, আপনি এখন লিখেও তো পয়সা ইনকাম করা যায়, যে আমি পত্রিকাতে লিখবো সেজন্য আমাকে কিন্তু পয়সা দেবে।
2: জি, পয়সা দেওয়া।
3: তো এখন আমার স্কিল থাকলে কিন্তু আমার মনে হয় না যে বেকার থাকার কোনো কারণ আছে, আপনার ই কমার্স একটা বড় জায়গা। সো আমার মনে হয় প্রযুক্তির সাথে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যুক্ত করতে হবে।
2: সাহসটা হারিয়ে ফেলেছে অনেকে, সেটাকে চ্যালেঞ্জ মনে করে, কিন্তু ভাবে যে আমি হেরে যাব, এটাকে কি করে ওভারকাম করা যায়।
3: সফল
2: কোন প্রতিবন্ধী ব্যক্তি উদাহরণ দিয়ে কি বোঝানো যায় যে শিক্ষা কিভাবে জীবন বদলাতে পারে।
3: দেখুন, আমাকে আমি স্কুল থেকে আমাকে অলমোস্ট বাদ দিয়ে দেওয়া হয়েছিল যে তুমি স্কুলে পড়তে পারবো না, আমরা তোমাকে পড়াতে পারবো না। সেই আমাকে নিয়ে স্কুলের টেক্সট বইতে কিন্তু পাঠ্য বইয়ের অংশ হয়েছিল 2022-23 সালে। অর্থাৎ যিনি বাদ পড়ছিল শিক্ষা থেকে তাকে নিয়ে পড়ানো হতো। তো এখন এখানে আমার মতো অনেকেই দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছেন যারা অনেক সফল। এই যে আনোয়ার স্যার বারবার কষ্ট করছিলেন, ও একদম সফলতম একজন শিক্ষক। তো আমরা তো এরকম অনেক উদাহরণ দেখছি, কেন আমরা শুধু শুধু ভাবছি যে আমরা পারবো না? আমরা পারবো।
2: এটিআই এর মতো একটা প্রজেক্টে
3: আমি কথা বলেছি, বুঝিয়েছি যে কিভাবে আমরা কাজ করতে পারি। তো এগুলোতেও যদি আমি ওখানে কাজ না করতাম, আমি তো প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতাম না। তো আমি তো দেখতে পাই না, একদম জন্ম থেকে দেখতে পাই না। আমি আমি মানে আমি না, একটা কথা মনে রাখবেন, আমি মানে ব্যক্তি না, আমরা আমরা মানে আমরা যারা প্রতিবন্ধী মানুষ, আমরা চাইলে পারি। আমরা অনেকে প্রমাণ করেছি, আমাদের অনেক বড় বড় মানুষ।
2: একটা বাস্তবভিত্তিক প্রশ্ন করি, ডিজিটাল শিক্ষা এবং অনলাইন প্ল্যাটফর্ম কি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নতুন কোন সম্ভাবনা তৈরি করতে পারে?
3: এটা অনেক বড় সম্ভাবনা তৈরি করতে পারে, কারণ আমাদের অনেক ছেলে পেলে এখন আন্তর্জাতিক ভাবে প্রশিক্ষণ নিচ্ছে। যেমন বাংলাদেশে বসে সে লন্ডনের কোন স্কুলে পড়ছে, এরকম উদাহরণ আছে। আমাদের ছেলে পেলেরা এখন ফ্রিল্যান্সিং করে প্রায় $3,000 বেশি মাসে ইনকাম করছে, এরকমও কিন্তু গল্প আছে। এটা গল্প না, বাস্তব, এটা কিন্তু এখন সম্ভব।
2: কিন্তু এটা অনেকে জানে না। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে অনেক পরিবার এই সফলতা জানে না। হ্যালো, কে আছেন বলুন। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। কিশোরগঞ্জ থেকে। শুনিক, প্রশ্ন করুন, প্রশ্ন করুন।
3: উদ্যোক্তা হতে পারে আপনি, সমাজসেবার লোন আছে $25,000 পর্যন্ত, 5% সার্ভিস চার্জ, সুদ না, 5% সার্ভিস চার্জ সমাজসেবা লোন দেয়। আপনার মানে আপনার লিঙ্কটা আছে কিনা, সমাজসেবা অফিস পর্যন্ত আপনি যেতে পারেন কিনা, সেখান থেকে লোন নিয়ে কিন্তু আপনি ছোট্ট ব্যবসা শুরু করতে পারেন। হ্যাঁ, আমাদের অনেক প্রতিবন্ধী মানুষ আছে যিনি উদ্যোক্তা, যিনি একটা দোকান দিচ্ছে কিংবা এক ধরনের ব্যবসা করছে। সীতাকুণ্ড, মিরেশ্বর এবং চট্টগ্রাম অঞ্চলে ইপসা নামে একটা এনজিও আছে, যারা 3,000 উদ্যোক্তা তৈরি করেছে, সবাই প্রতিবন্ধী মানুষ। তাদেরকে লোন দেওয়া হয়েছে, তারা এখন ব্যবসা করছে। আমি অনেক সফল ব্যবসায়ীকে ওই অঞ্চলে দেখে এসেছি যাদের ছোট ছোট ব্যবসা আছে। একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে ঈদুল আজহা হয়, তার 6 মাস আগে তাদেরকে অনেককে গরু কিনে দেওয়া হয়, 6 মাস পরে সে বিক্রি করে, এমনকি গরুটা ইন্স্যুরেন্সও করে দেওয়া হয়। অর্থাৎ গরুটা যদি কোনো কারণে মারা যায় তাকে টাকা ফেরত দিতে হবে না। তো এইভাবে দেখা যাচ্ছে ওই অঞ্চলে অনেক প্রতিবন্ধী মানুষ মোটামুটি আর্থিক ভাবে স্বনির্ভর হয়েছে। এরকম অনেক সফল প্রকল্প আছে, কিন্তু আমাদের সব প্রতিবন্ধী মানুষরা চাকরি করে না।
2: একজন দৃষ্টি প্রতিবন্ধী তারা অনুষ্ঠানে কথা বলেছেন, অনেক শ্রোতা জানেন, তিনি পথ খুঁজে না পেয়ে মাইকের ব্যবসা করতো, মাইকে অ্যানাউন্সমেন্ট ব্যবসা, অমুক হারিয়ে গেছে বা অমুক দোকানে চালু আছে, এগুলো করতো। কিছুদিন করতে করতে পয়সা আয় হওয়ার পরে নিজে মাইকের দোকান দিয়েছে, আর কারা কারা আসবে কেনার জন্য বহুজন এখন আমার কাছে আসে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে আছেন বলুন।
0: আমি বলছিলাম,
3: আমাদের নাম দিয়ে সমাজসেবার আপনার এলাকার যে ইউনিয়ন সমাজসেবার কর্মী আছে তার সাথে কথা বলবেন। তার সাথে যদি কথা বলে না হয়, আপনি উপজেলা সমাজসেবা অফিসারের কাছে যাবেন এবং আপনাদের আমাদের নাম বলবেন, আমাদের রেফারেন্স দেবেন। যদি আপনি তাও না হয়, আপনি সহজে আমাদের নাম্বার কারো না কারো কাছ থেকে পাবেন, আমি এখানে পাবলিকলি বলছি না, এখানে অনেকে দেখছেন আমাদের চিনে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন।
2: আর একটা প্রোগ্রামে বলেছে একজন দৃষ্টি প্রতিবন্ধী পুকুরে বসি দিয়ে মাছ ধরে, মাছ আটকালো কেমন করে, সে ধরলো কেমন করে, সেইভাবে মাছের ব্যবসা করে। সুতরাং উদাহরণ বলতে অনেক উদাহরণ কিন্তু আমরা পাব, শুধু নিজে একটা উদ্যোগ থাকতে হবে, সাহস থাকতে হবে এবং প্রচেষ্টার জন্য পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন যে আমার পরিবার আমাকে সাহায্য করে না, এই যে পরিবার সাহায্য করে না, এই ব্যাপারে খুব গুরুতর অভিযোগ আসে। ভাস্কর বক্সের সংক্ষেপে উত্তরটা দিবেন
3: না, পরিবার সাহায্য কর না করলে আমরা এখানে আসতে পারতাম না, সব পরিবার সাহায্য করে না এটাও ঠিক না,
1: থাকলে তো এটা হতো না। কিন্তু অনেক সময় পরিবার যদি পিছিয়ে যায় সেটার পিছনে সামাজিক যে কিছু চাপ থাকে, হ্যাঁ, ওই বিষয়টা বড় ভূমিকা পালন করে। সেই জায়গাটা থেকে সার্বিকভাবে সমাজে সচেতনতা তৈরি করা বড় প্রয়োজন, তাহলে কিন্তু এই ডিসক্রিমিনেশন গুলো বা স্টিগমা গুলো রিমুভ হবে,
2: কেউ না কেউ কিন্তু এই আসে।
1: কিশোরগঞ্জ থেকে প্রশ্ন করেছেন তাকে আমি বলবো লোকাল ওপিডির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, তাহলে তিনি জানবেন যে কোথায় কি ধরনের রিসোর্স পাওয়া
2: যায়। হাত বাড়ালে বন্ধু, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আজকে চমৎকার একটা প্রসঙ্গে আলাপ হলো। আমাদের সাথে ছিলেন অমৃতা রোজারিও, যিনি কান্ট্রি ডিরেক্টর সাইট সেভার্স, এবং রয়েছেন এটুআই প্রজেক্টের পরামর্শক এক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য। দুজনকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, অনেকে ফোন করেছেন, সবাইকে শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ দিতে চাই, অনেকে ফোন নিতে পারেনি, দুঃখ প্রকাশ করছি। আগামীতে নিশ্চয়ই কথা হবে, নতুন গ্রুপ বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ।

প্রতিবন্ধী বন্ধুদের জন্য ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালি বন্ধু আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন জুমানারা বেগম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। 14,041,00,000 টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494,21,00,000 টাকা এবং প্রকল্প ঋণ 3,550,44,00,000 টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 3টি ও সংশোধিত প্রকল্প 5টি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। সাক্ষাৎকালে দেশের বস্ত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন বলে জানান উপপ্রেস সচিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষের সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করে এই দেশের প্রতিটি নাগরিককে এক ছাতার নিচে অন্তর্ভুক্ত করেছেন। সরকার 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে সরকারি ব্যবস্থাপনায় 2টি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। হজ প্যাকেজ 1 এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2 এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। এদিকে রাজধানীর একটি হোটেলে আজ বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য 5,13,545 টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,95,580 টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে 7,91,060 টাকা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর একটি ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূত আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য 1,00,000 মার্কিন ডলার মানবিক সহায়তা প্রদান করেন। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। আজ এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের ই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময়ের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী জহির আলী, উপস্থাপনায় লায়লা ইয়াসমিন লাবণ্য।

0: বাংলার লোক ও পল্লীগীতির নাম বললে যে মরমী সাধকের চেহারা বা নাম আমাদের মানসপটে ভেসে ওঠে, তিনি কিন্তু শুধুমাত্র পল্লীগীতি কিংবা লোকগানে সীমাবদ্ধ নন। ভাটিয়ালি, মুর্শিদি থেকে শুরু করে মারফতি গান, পল্লীগীতি, যেমনটা শ্রুতি বলছিলাম, এমনকি বাংলা ছায়াছবির প্লেব্যাক সিঙ্গিং কিন্তু তিনি পর্যন্ত করেছেন। শুধু তাই নয়, আপনারা অনেকেই জেনে থাকবেন তিনি কিন্তু দারুণ উচ্চাঙ্গ সঙ্গীতও গাইতেন। আমাদের বাংলাদেশের গর্ব, পুরো বিশ্বের বাঙালিদের গর্ব আমাদের আব্দুল আলীম। এই মানুষটি ছিলেন বলেই হয়তো মাটির টান কি জিনিস বা মাটির মানুষের কাছে এত সহজে গান পৌঁছে দেবার যে অগ্রগণ্য ভূমিকা তিনি রেখেছেন, সেটাই শুধুমাত্র আব্দুল আলীম ছিলেন বলেই আসলে কিন্তু সম্ভব হয়েছে। এবং সারা বিশ্বের বাঙালিদের কাছে গান এবং সংস্কৃতিকে একটা অনন্য মর্যাদায় নিয়ে যাওয়া, কিংবা পুরো বিশ্বের বাঙালিকে গান পাগল বাঙালি হিসেবে এই যে পরিচিতি দেবার পেছনে যারা নেপথ্য ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে একজন অগ্রগণ্য ব্যক্তি কিন্তু আমাদের আব্দুল আলীম। এই যে আমরা এতটা গর্ব করে বলছি আমাদের আব্দুল আলীম, তিনি সত্যি আমাদের আব্দুল আলীম, বাংলাদেশের আব্দুল আলীম। এবং আজ আমরা কিন্তু তারই যোগ্য উত্তরসূরিকে আমাদের ইউফোন স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি বুধবারের মতো আজও কিন্তু শুরু হয়ে গেল ইউফোনি, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে একক গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। ইউফোনিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে সাথে তো রয়েছি আমি ইরমা সাহায্য, এবং আজ আমাদের সাথে কিন্তু আব্দুল আলীমের যোগ্য উত্তরসূরি জহির আলীম রয়েছেন। স্বাগত।
1: স্বাগত।
0: কেমন আছেন ভাই?
1: জি ভালো আছি। আমি প্রথম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
0: নিশ্চয়ই। এবং প্রত্যেকটা বার আপনি যখনই আসেন এত প্রাণটা ভরে যায় বাবার স্মৃতিচারণ শুনি, দেশের গানের কথা শুনি, আপনার কাছ থেকে গান শুনি।
1: তাছাড়া আমার বাবা তো বাংলাদেশ বেতার থেকেই শুরু করেছিলেন তার জীবনটা।
0: আমি যখন আব্দুল আলীমের উপর পড়াশোনা করলাম, শ্রদ্ধা আব্দুল আলীমের এই যে যাত্রা গানের, এবং সবচেয়ে বিস্মিত হয়েছে একটা কথা জেনে, মাত্র 13 বছর বয়সে তার গান রেকর্ড হয়েছে।
1: জি জি জি, কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে মেগাফোন কোম্পানিতে উনি দুটো গান রেকর্ড করেছিলেন, ইসলামী গান। তখন তো ইসলামী গান গেতেন। যাই হোক, আর নজরুল ইসলাম সাহেব ওনাকে অনেক প্রশংসা করেছিলেন গান গলা শুনে।
0: দারুণ, আসলে এরকম গলা কিন্তু একটাই সৃষ্টি হয়েছিল, খোদাপাক একজনকে এতটা সুর ঢেলে দিয়েছেন, এতটা দরাজ কণ্ঠ, এবং আব্দুল আলীমের কোন বিকল্প বাংলাদেশে নেই। এরকম ছোট ছোট অনেক গল্প কিন্তু আমরা বলবো, আমরা তার আগে গান শুরু করবো। শ্রোতা মন্ডলী যারা আছে তাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে দিতে চাই, যদি আপনাদের নতুন করে বলবার কিছু নেই, ইউফোনে আয়োজনটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যই করা। আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদের গান শোনেন, গল্প শোনেন, আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন। নিশ্চয়ই ফেসবুক কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্য খোলা আছে, কি গান শুনতে চাচ্ছেন আজকে শিল্পী জহির আলীমের কাছে ঝটপট লিখে ফেলবেন, কেমন লাগছে আমাদের আয়োজন সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। এবং প্রতি পর্বে কিন্তু আমরা কুইজের আয়োজন করে থাকি, আপনারা জানেন, আকর্ষণীয় সব পুরস্কার, যারা কুইজের সঠিক উত্তর দিয়ে থাকেন তাদেরকে আমরা লটারির মাধ্যমে বেছে নিই, তাদের মধ্যে থেকে একজনকে আসলে আমরা বেছে নিই, সবাইকে দিতে ইচ্ছে হয়। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমাদের কিন্তু আজকেও কুইজ রয়েছে, কুইজটি জানতে হলে সাথে থাকতে হবে। এবং আমি কিন্তু গত পর্বের যে কুইজের সঠিক উত্তর সেই সাথে কুইজের বিজয়ী, তার নামও কিন্তু শিল্পী জহির আলীমের মধ্য দিয়ে কিন্তু তার হাত থেকে কিন্তু লটারি তুলে আমরা জানতে পারবো। আমরা প্রথমে গানে
1: শুরু করছি। আমি শ্রদ্ধা জালাল খান, কথাও সুর, সে পারে তোর বসত বাড়ি রে, এই গানটি দিয়ে শুরু করছি।

0: গানটির যেমন কথা তেমন সুর, এত ভালো লাগলো শুনে। বেশ অনেকদিন পর শুনলাম গানটা। আমি একটু জানতে চাইবো গানটার বয়স কত হবে?
1: তাও তো আপনার কত, 1968 সালে এই গানটি রেকর্ড হয়েছে,
0: মানে 50-এরও বেশি। অথচ আমাদের প্রজন্মের মানুষরাও কিন্তু এই গানগুলোর জন্য পাগল। মানে এই গানগুলো এতটাই অমর, পৃথিবীতে যতদিন একজন বাঙালিও বেঁচে থাকবে, সেটা শুধু 50 বছর না, 500 বছর পরেও কিন্তু এই গানগুলোর আবেদন কখনোই ভুলবে না।
1: আর ওনাকে তো আসলে আমরা পল্লী সঙ্গীত সম্রাট বা পল্লী গীতি সম্রাট বলি, কিন্তু ওনার যে মরমী গানগুলো, বিশেষ করে এই গানগুলো, এগুলো কিন্তু অনেক ভালোবাসে মানুষ এবং তাকে এই হিসাবে বেশি তাকে পরিচিত উনি।
0: ছোটবেলায় যখন কেউ গান শোনে, যখন কেউ খুব কম বয়সে গান শোনে, তার হয়তো গানের সুরটা ভালো লাগে, কিন্তু বয়সের সাথে যখন ম্যাচুরিটি বাড়ে, একটা গানের লিরিক্স কিন্তু তখন বেশি প্রধান হয়ে যায়, তখন গানের সাথে আসলে কি বলতে চাচ্ছে সেটা কানেক্ট করতে পারে। আমরা পরবর্তী গানে যাব, তবে যেহেতু আপনাকে পেয়েছি জহির ভাই, লোভ তো সামলাতে পারছি না, বাবার কিছু স্মৃতিচারণ শুনতে চাই। যেমনটা বলছিলাম যে বাংলাদেশের আব্দুল আলীম, তিনি তো গণমানুষের আব্দুল আলীম, আপনি বাবা আব্দুল আলীমকে কেমন দেখেছেন সেই বিষয়গুলো?
1: উনি তো খুব বৈষয়িক ছিলেন এবং বিশেষ করে আমাদের সাংসারিক যে বিষয়টা উনি খুব মানে এই করতেন, মানে কি বলে এটাকে, মানে খুব নিয়মকানুনগুলো মানতেন। যেমন আমরা লেখাপড়া করতাম, স্কুলে যেতাম, উনি সেটা খোঁজ খবর নিতেন স্কুলে, যে আমরা গিয়েছি কি না, দুষ্টুমি করছি কি না। হ্যাঁ, কিন্তু গান গান বাজনার প্রতি ওনার খুব একটা মানে আগ্রহ ছিল না, কারণ শিল্পীদের একটা শেষ সময়, এটা একটা যেই বিষয়টাগুলো আমাদের এখন এখন হয়তো না, কিছুদিন আগেও আমরা দেখেছি, তো উনি লেখাপড়ার প্রতি খুব মানে উৎসাহী ছিলেন।
0: কখনো আব্দুল আলীম ভাবেনি যে আমি আমার 7 জন সন্তান, আপনারা 7 ভাই বোন যদি ভুল না করে থাকি, 7 জন সন্তানের কাউকে শিল্পী বানাবো বা এমন কিছু?
1: সেটা আমাদের নিয়ে বসতেন মাঝে মাঝে। আমার ছোট ভাই আজগর আলীম, সে তো ছোটবেলা থেকে বেশি গানে উৎসাহী ছিলেন, আমরা ভাই বোন সবাই মিলে বসতাম, সপ্তাহে সপ্তাহে না, মাসে 1-2 দিন উনি বসতেন, তারপরে আবার পরের মাসে আবার বসতেন, এইভাবে আর কি। উনি তো সময় পেতেন না, খুব ব্যস্ত ছিলেন।
0: আচ্ছা, অনেকেই হয়তো একটা ইনফরমেশন জানেন না যে ওনার অধ্যাপনার বিষয়টা, আপনার কাছ থেকে জানতে চাই।
1: উনি সরকারি সঙ্গীত কলেজের প্রতিষ্ঠাকালীন থেকে অধ্যাপনা করছেন লোকসঙ্গীত বিষয়ে, তারপরে উনি মারা যাওয়ার পরে আমি ওখানে মানে শুরু করেছি।
0: খুব ভালো লাগছে, আমরা দ্বিতীয় গানে যাব। তবে আমার মনে হয় প্রথম গানটা এত দুর্দান্ত, এবং আমি দর্শকদের কমেন্টসে আসলে দেখতে পাচ্ছি তারা খুব অ্যাপ্রিসিয়েট করছেন, প্রশংসা করছেন। আমি এই গানটির সাথে যারা আসলে জড়িত রয়েছে, যাদেরকে ছাড়া গান কখনোই পূর্ণতা পায় না, সেই যন্ত্রশিল্পীদের একবার একটু পরিচিত করাতে চাই। প্রথমেই আমাদের আজকের ইউফোনের আয়োজনে কিবোর্ডে রয়েছেন রাজু আহমেদ, সেই সাথে দোতরায় রয়েছেন ফাইজুর রহমান, বাঁশিতে রয়েছেন আরিফ, তবলায় রয়েছেন সঞ্জিত চক্রবর্তী, এবং সবশেষে মন্দিরায় রয়েছেন লিয়াকত আলী। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের আজকের ইউফোন অনুষ্ঠানটি শুনছেন 693 কিলোহার্টজ, 102 মেগাহার্জ, 90 মেগাহার্জ এবং 106 মেগাহার্জ এর পাশাপাশি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। গল্প শুনছিলাম, গল্প তো আরো করব নিশ্চয়ই, আমরা দ্বিতীয় গানটি শুনে ফেলি।
1: আমি এবার সাইজের একটি গান গাইছি। আমার বাবা লালন ফকের ছবিতে প্রায় 8টি কি 9টি গান গেয়েছেন সাইজির, লালন সাহেব, তার মধ্যে একটি গান আমি গাইছি।
0: বাহ।

0: চিরদিন পুষলাম এক অচিন পাখি, দারুণ গান। আমরা একটু পরবর্তী গানে যাওয়ার আগে কিন্তু বন্ধুরা এত চমৎকার কথা সব লিখছে আমাদের ফেসবুকে, কমেন্ট করছে, আমি একটু কমেন্টগুলো নিয়ে নিচ্ছি। আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট আমাদের সালাম জানিয়ে বলছেন যে তিনি বগুড়া থেকে যুক্ত রয়েছেন, অনেক ধন্যবাদ। সেই সাথে দেখতে পাচ্ছি জান্নাত আলী কাবুল, তিনি আমাদের সাথে মাগুরা থেকে যুক্ত রয়েছেন এবং বলছেন যে শুভ বিকাল, চমৎকার আয়োজন, সাথে অসাধারণ উপস্থাপনা, মন প্রাণ জুড়ে তুলছে আজকের শিল্পীর জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে কিন্তু সর্বনাশা পদ্মা নদীর অনুরোধ তিনি করেছেন আব্দুল আলিমের সেই বিখ্যাত গান। আমার মনে হয় যে আপনি যখনই কোনো আসরে বা টেলিভিশন চ্যানেলে গান গাইতে যান, এইটার অনুরোধ মনে সবসময় থাকে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। সেই সাথে দেখতে পাচ্ছি মোহাম্মদ আনাজ বলছেন আব্দুল আলিম আমার প্রাণের শিল্পী, একদমই তাই, আমারও ঠিক তাই। এবং আমি আজকে ভীষণ সৌভাগ্যবতী যে আমার পাশে যে মানুষটি রয়েছেন তিনি আর কেউ নন, আব্দুল আলিমেরই উত্তরসূরি। সেই সাথে ইমরান মুন্সী বরিশাল থেকে রয়েছেন দেখতে পাচ্ছি, মিজানুর রহমান জনি কিন্তু নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, ফয়সাল আহমেদ শিপন আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত রয়েছেন, এবং আমরা আরো দেখতে পাচ্ছি জান্নাত আলী কাবুল কিন্তু হলুদিয়া পাখি গানটির অনুরোধ করেছেন, এটাও কিন্তু কমন গান, তাই না? খুব অনুরোধ আসছে, একদমই তাই। সেই সাথে ফারুক আহমেদ উলিপুর কুড়িগ্রাম থেকে, মিজানুর রহমান জনি নদীর কুলনাই গানটি শুনতে চেয়েছেন, ওয়াসিউর রহমান মিন্টু বলছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজকের অনুষ্ঠান তার কাছে খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই সাথে মোহাম্মদ খুরশেদ আলম সরকার আমাদের সাথে যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, শাহরিয়া শাহরিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, সুশান্ত পাল বলছেন এইমাত্র যুক্ত হলাম পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে, প্রাণপ্রিয় দাদা ভাইয়ের গান শুনছি, খুব ভালো লাগছে। এবং সেই সাথে তিনি কিন্তু বলছেন যে আব্দুল আলিমের গাওয়া বহুদিনের পীড়িতি গো বন্ধু একই দিনে ভেঙো না, এই গানটির অনুরোধ তিনি করেছেন। আমাদের আসলে ওপার বাংলার বন্ধুরাও কিন্তু এত ভালোবাসেন আমাদের এই অনুষ্ঠানটিকে,
1: উনি তো আসলে ওপার বাংলা থেকে
0: এসেছেন একদমই, এবং আব্দুল আলিমের রুটটাই কিন্তু সেখানে।
1: সুতরাং একটা কথা কি যে আমাদের বাংলাদেশে যদি উনি না আসতেন তাহলে এই লোকসঙ্গীতের
0: এটা হতো না, এটা হতো না,
1: কিন্তু এখানে এসে ওনার ভাগ্যটা ঘুরে গিয়েছে,
0: একদমই তাই। আসলে বাঙালি বিশ্বের যেখানেই থাকুক গান পাগল মানুষ তো আমরা, কোনো না কোনো ভাবে স্ফুরণ ঘটেই, যার ভিতর আল্লাহ প্রতিভা দিয়েছেন সেটা কোনো না কোনো ভাবে বের হয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি নাসির হোসেন জামালপুর থেকে যুক্ত রয়েছেন, মোহাম্মদ খুরশেদ আলম সরকার আমাদের সাথে যুক্ত রয়েছেন, মোহাম্মদ জুয়েল মিয়া ভালুকা ময়মনসিংহ থেকে বলছেন যে দারুণ লাগছে আমাদের আয়োজন তার কাছে আজকে, অনেক ধন্যবাদ। জান্নাত আলী কাবুল আমরা একটু আগে দেখেছি তার কমেন্ট, সেই সাথে হিমন ঘোষ কিন্তু রয়েছে আমাদের সাথে পঞ্চগড় থেকে, অনেক দূরে বন্ধু হিমন ঘোষ। সেই সাথে নাসিরউদ্দিন শরীফ বলছেন যে মরমী শিল্পী আব্দুল আলিমের সুযোগ্য সন্তান জহির আলিমের কণ্ঠে আব্দুল আলিমের আগের গাওয়া গানগুলো শুনতে চাই, বেশ কিছু গান কমন পড়েছে, যেমন যে সর্বনাশা পদ্মা নদী হলুদিয়া পাখি, আমরা নিশ্চয়ই দর্শক বন্ধুরা শ্রোতা বন্ধুরা আমরা চেষ্টা করব। আচ্ছা পরবর্তী গানে যাব, তবে তার আগে আরেকটু শুনতে চাই বাবাকে নিয়ে স্মৃতিচারণ।
1: আসলে উনি তো কি বলবো, মানুষের ওই একজন বললেন না প্রাণের শিল্পী, আসলে তাই সত্যি। আর আমাদের উনি যখন বাসা থেকে বের হতেন সকালে, তখন বাইরে আমরা দেখতাম যে প্রায় 10-15 জন লোক দাঁড়িয়ে আছে,
0: ভক্তরা।
1: হ্যাঁ ভক্তরা, আমরা মনে করতাম যে বাইরে হয়তো কোনো কাজে আসছে। তা আমার বাবা পাঞ্জাবি পাঞ্জাবি তো পড়তেন, সবসময় চাদর থাকতো, তো বেরিয়ে উনি জিজ্ঞেস করতেন আপনারা কাকে কি খুঁজছেন, মানে কাকে খুঁজছেন বা কি জন্য, আমরা আব্দুল আলিম সাহেবকে দেখব। তো উনি বলতেন যে রসিকতা করতেন, তো উনি তো নেই, উনি তো অনেক আগে মারা গিয়েছে, এমনি দুষ্টামি করছে, এক লোক তো দেখি যে খুব কান্নাকান্না অবস্থা, কবে আমরা তো জানি না, মানে এরকম রসিকতা উনি করতেন সবার সাথে। কিন্তু ওনাকে দেখার জন্য প্রতিদিন বাসার সামনে অনেক লোক আসতো।
0: এই যে একটা স্টারডম, একজন নক্ষত্র অথচ এতটা মাটির মানুষ, নিরহংকার একটা মানুষ, যিনি কিনা সাধারণ মানুষের সাথে এক কাতারে মিশে যেতেন খুব সহজে। আসলে শিল্পী হতে গেলে মনে হয় ঠিক এই বিনয়টাই দরকার, একজন ভালো মানুষ না হলে কখনো কিন্তু ভালো শিল্পী হওয়া যায় না।
1: অনেকে অনেকের ছোট ছেলে পেলে নিয়ে আসতো আমাদের বাসায়, গ্রাম থেকে এসেছে বা দেখতে আসতো যে আব্দুল আলিম সাহেবকে দেখবো। তো এরকম একটা ছেলেকে একদিন এক গার্জিয়ান মানে তার বাবা নিয়ে আসছেন, সে নাকি খাতাপত্রে সব জায়গায় শুধু লিখতো আব্দুল আলিম আব্দুল আলিম।
0: কি পরিমাণ ভালোবাসা,
1: চিন্তা কর,
0: আসলে গুজবাম্পস হচ্ছে রীতিমতো এই ব্যাপারগুলো চিন্তা করে।
1: বুঝিয়ে ছুঝিয়ে তাকে বলতো যে তুমি চলে যাও এখন, তুমি যখন ডিগ্রি পাশ করে আসবে তখন আমি তোমাকে গান শেখাবো।
0: আসলে তখনকার শিল্পীদের সম্মান মনে হয় একটা আলাদাই পর্যায়ে ছিল, কেননা বেতারে ইথারের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে আমি যে মানুষটার গান শুনছি আমার কানে ভেসে আসছে, তাকে তো সামনে সামনে দেখতে পাচ্ছি না, এবার তাকে সামনে এক নজর দেখবার জন্য যে স্ট্রাগলটা আসলে তখনকার মানুষরা করতে,
1: টেলিভিশন তো অত উন্নত ছিল না, যার জন্য গান শুনে শুনে মানুষ কল্পনা করত,
0: কল্পনা করত যে মানুষটা কেমন হতে পারে, তাকে এক নজর দেখতে চাই। চমৎকার শুনছিলাম ভাই, আমরা পরবর্তী গানে যাব।
1: আমি এবারে শুদ্ধ কানাইলাল শীল, উনিও অনেক গান লিখেছেন আমার বাবার, একটি গান গাইছি তার।
0: তার আগে একটু বলে নিচ্ছি শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু খুব শীঘ্রই কুইজের সঠিক উত্তর আপনাদেরকে দিব এবং আজকের পর্বের কুইজটি জানিয়ে দিব, গানটা আমরা একটু শুনে আসি।

0: কি চমৎকার, কি চমৎকার
1: ওনার গানের যে আবেদন,
0: সত্যি
1: ওনার গান শুনলে মনে হয় যে খুব সহজ গাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সুরের মধ্যে যখন ঢোকা যায়, মানে ঢুকতে চাই আমরা, তখন

0: কণ্ঠে গান গাইতে পারাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং আমি যেটা বোধ করি। এবং যেহেতু গানের প্রসঙ্গ আসলো, আমার জীবনে আব্দুল আলীমের খুব বড় একটা ভূমিকা রয়েছে। কেন বলি, লোভ সামলাতে পারছি না, যখন খুব ছোট ছিলাম স্কুলে তখন একবার তার দুয়ারে এসেছে পালকি এই গানটা গেয়ে পুরস্কার পেয়েছিলাম, দ্বিতীয় হয়েছিলাম। তো এই মানুষটার কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই, ভাগ্যে সেই মানুষটা এত চমৎকার একটা গান সৃষ্টি করেছেন যার ফলে আমিও গাইতে পেরেছিলাম। জহির ভাই, আমরা অনেক আরো মিষ্টি মিষ্টি গল্প করব নিশ্চয়ই, এবং দর্শকদের কমেন্টসে তো যাবো, গানে যাবো, তবে তার আগে একটু কুইজের পর্বটা সেরে ফেলি। আর সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা তো জেনে থাকেন ইউফোনিতে তো কিন্তু আমরা সবসময় আসলে কুইজের পুরস্কার আপনাদেরকে দিয়ে থাকি, এবং গত পর্বের কুইজটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। আমি জানি সবাই সঠিক উত্তর দিয়েছেন। গত পর্বের কুইজটি ছিল নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকায় প্রচারিত সকাল 7:45 অর্থাৎ 7:45 সময় যে অনুষ্ঠানটি, বিশেষ অনুষ্ঠানটি প্রচার হয়েছিল সেটির নাম কি? অনেকে সঠিক উত্তর দিয়েছেন আমি দেখতে পাচ্ছি, তবে আমি একটু বলে দিই, আপনারা সবাই জানেন সঠিক উত্তরটি হচ্ছে চির উন্নত মামুশির। অর্থাৎ গত পর্বের কুইজ যেটি ছিল সেটি সঠিক উত্তর কিন্তু চির উন্নত মামুশির। অনেকেই তো উত্তর দিয়েছেন আমি জানি, কিন্তু এই কাজটা করতে আমি বরাবরই ভয় পাই, সেজন্য আজকে যেটি করব, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শিল্পী জহির ভাইকে দিয়ে যে কোনো একজন, জহির ভাই আপনি যে কোনো একজনের নাম হচ্ছে লটারিতে তুলবেন এবং আপনি বলবেন। আমার মনে হয় আপনার মুখ থেকে শুনলে শ্রোতা বন্ধু বেশি সৌভাগ্য বোধ করবে নিজেকে।
1: ইসমাইল হোসেন, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব এর সহ সভাপতি, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া।
0: বাহ, ইসমাইল ভাই বগুড়া থেকে আমাদের গত পর্বের কুইজের বিজয়ী, যেটির প্রশ্ন ছিল নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকায় প্রচারিত সকাল 7:45 বিশেষ অনুষ্ঠানের নাম কি? সঠিক উত্তর চির উন্নত মামুশির। আপনি আমাদের আজকের কুইজের বিজয়ী, আপনার জন্য পুরস্কার অবশ্যই পৌঁছে যাবে। এবং আজকের পর্বে আমি কুইজটি একটু জানিয়ে দিচ্ছি, আজকের কুইজ হলো, আজকে ইউফোন অনুষ্ঠানে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জহির আলীম। জনপ্রিয় সঙ্গীত শিল্পী জহির আলীমের কোন গানটি আপনার কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এটি আমাদের আজকের কুইজ, এবং তার মধ্য থেকে কিন্তু আগামী পর্বে আমরা আরেকজন সৌভাগ্যবান বিজয়ীকে ঘোষণা করব। আমরা গানে যাচ্ছি
1: এবার শ্রদ্ধ আব্দুল লতিফ, উনি অনেক মানে বলবো জনপ্রিয় গানের গীতিকার সুরকার, সর্বনাশ পদ্মা নদী, আর কতকাল ভাসবো আমি, দোল দোল দোলনি, পরের জায়গা পরের জমি, এই গানটি আমি এখন গাইছি। অনেকে ভুল করে যে পরের জায়গা বলে, আসলে উনি তো বরিশাল বাড়ি ছিল, এটা আঞ্চলিক কথা, পরের জায়গা কথাটা, পরের জায়গা, জায়গা না, বেশিরভাগ গান গায় পরের জায়গা, আসলে পরের জায়গা, এটা আমি শুদ্ধ করে দিলাম।
0: একদম একদম, এটা খুব ইনফরমেশনটা দরকার ছিল অনেকে, কিন্তু আমিও জায়গায় ভাবতাম আগে। ধন্যবাদ।

0: এটা তো দেহতত্ত্ব গান,
1: দেহতত্ত্ব
0: যে আমি তো আসলে এই দুনিয়ার মালিক
1: মালিক নই,
0: জমির মালিক না
1: একদম।
0: এই গানগুলো উনি প্রাণ ভরে গিয়েছেন, এবং দেখেন আপনার গানগুলো বেশিরভাগ কিন্তু আধ্যাত্মিক গানই গিয়েছে।
1: হ্যাঁ, এই জন্যই তো আসলে মানুষ এতটা কানেক্টেড হতে পেরেছে
0: আসলে,
1: কারণ উনি ওই যে জীবনবোধের গানগুলো বলেন, বিধায় মানুষ তখন চিন্তা করে একাকী নির্জনে, যখন মানুষ একা একা সময় কাটায়, গানের কথাগুলো কিন্তু তখন খুব মাথায় কাজ করে যে আসলে শিল্পী কি গাইলেন, কি বললেন, সত্যি তো তার জীবনের সাথে মিলে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার, কিন্তু আমি যতদূর জানি যে আব্দুল আলীমের জন্মদিন কিন্তু 27 জুলাই,
0: 27 জুলাই,
1: অর্থাৎ তার 5 দিন পরেই কিন্তু আমাদের মরমের শিল্পী তার জন্মদিন আসলে চলে আসছে। আমরা আরো কিন্তু গল্প করব ভাই, গানে যাব, একটু কমেন্টস গুলো নিয়ে নিচ্ছি দর্শক শ্রোতাদের। দেখতে পাচ্ছি আমাদের সাথে হিমন ঘোষ বলছেন যে অসাধারণ লাগছে পঞ্চগড় থেকে। নাসিরুদ্দিন শরীফ বেশ কিছু গানের অনুরোধ করেছেন যেটা আগে আমি বলেছিলাম। সেই সাথে নাসিরুদ্দিন খান বলছেন, জহির আলীম ভাই কেমন আছেন, আপনার গান খুবই ভালো লাগছে, পিঞ্জিরার পাখির মতো জারি উইরা যায় গানটির জন্য তিনি একটু অনুরোধ করেছেন আমাদের কাছে, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। সুশান্ত পাল বলছেন, আমি কিন্তু এখনো FM 92 আব্দুল আলীমের গানের অনুরোধ করে গান শুনি, আর আমার কি ভাগ্য আজ আব্দুল আলীমের ছেলের গানের লাইভ দেখছি, শুনছি, খুব ভালো লাগছে, যুক্ত আছি পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে। যেমনটা বলছিলাম, সুপার বাংলার মানুষরা ভীষণ ভালোবাসেন। সুশান্ত পাল বলছেন যে খুব ভালো লাগছে, সেই সাথে অনুরোধ করেছেন, কেউ কোনোদিন ঘর বাঁধো না মেঘনা নদীর চরে, সেই ঘরে আমার ভাঙা নীল সর্বনাশা ঝরে, এই গানটির অনুরোধ তিনি করেছেন। মোগল ফারুকি আমাদের সাথে যুক্ত রয়েছেন, দেখতে পাচ্ছি জান্নাত আলী কাবুল আমাদের সাথে যুক্ত রয়েছেন, বলছেন প্রাণবন্ত আয়োজন, আজকের মন প্রাণকে ঠান্ডা তথা শীতল করে দিচ্ছে, প্রতিটি গান চমৎকার। আমি জহির ভাইয়ের অনেক বড় একজন ভক্ত, মানে বাবার ছাপ আসলে তার গলায় আমি সবসময় পেয়ে থাকি, এটা আমি বলি সবসময়। ভালো লাগছে আমার কাছেও ভীষণ ভাইয়ের গানগুলো সামনাসামনি বসে শুনতে পাচ্ছি, সেজন্য ভালো লাগা আরো বেড়ে গেছে। দেখতে পাচ্ছি মোখলিসুর রহমান ছোটন আমাদের সাথে যুক্ত রয়েছেন পূর্বধলা নেত্রকোনা থেকে, সেই সাথে মোহাম্মদ আলমগীর হোসেন পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, কত দূরের বন্ধু। আমরা দেখতে পাচ্ছি আব্দুল কুদ্দুস কিন্তু রয়েছেন এবং বলছেন, আমার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে অমর শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে গাওয়া প্রায় 200+ গান, এটি আমার গর্ব। বাহ, সঙ্গীত জগতে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যিনি, তার নাম মরমী শিল্পী আব্দুল আলীম। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস বলছেন যে তার ব্যক্তিগত সংগ্রহে আসলে 200 গানের বেশি রয়েছে। দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম রয়েছেন আমাদের সাথে নাটোর থেকে, শহীদুল ইসলাম যুক্ত হয়েছেন, বেশ ভালো লাগছে স্বর্ণকণ্ঠ আব্দুল আলীমের ছেলের গানগুলো, নিশ্চয়ই তাই। সেই সাথে সাফা প্রিয়া কিন্তু রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম রয়েছেন, পরাণের বধুয়ারে গানটার জন্য অনুরোধ করেছেন। মোহাম্মদ শামীম হোসেন যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান, তিনি বলছেন কুষ্টিয়া সদর থেকে। আমরা দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম বলছেন, আমার প্রাণের পাখি গানটির অনুরোধ চেষ্টা করব। দেখতে পাচ্ছি মোহাম্মদ মুখলিসুর রহমান ছোটন আমাদের নিয়মিত বন্ধু, তিনি আমাদের সব অনুষ্ঠানে তিনি কমেন্ট করে থাকেন, খুব অ্যাক্টিভ শ্রোতা। সেই সাথে রয়েছেন নুরুদ্দিন খান, আমরা দেখতে পাচ্ছি দুয়ারে এসেছে পার্কি, এই গানটার কথাই তখন বলছিলাম যে আমার ছেলেবেলার স্মৃতিতে আমি ফিরে গেছি। সেই সাথে রয়েছেন কিন্তু খুরশেদ আলম সরকার আমাদের সাথে রয়েছেন, পরের জায়গা পরের জমিন, আমরা কিন্তু ঠিক এই গানটি মাত্র আমরা শুনিয়ে দিলাম, বন্ধুর অনুরোধটি আমরা রেখেছি। দেখতে পাচ্ছি মোহাম্মদ শাইনুর রহমান রয়েছেন মোহাম্মদপুর ঢাকা থেকে, তার কাছে খুব ভালো লাগছে আসলে, আমরা এটাই চাই যে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আমাদের এই অনুষ্ঠানগুলো। দেখতে পাচ্ছি মেহেদি হাসান মামুন বলছেন দৌলতপুর মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সেই সাথে আরো অনেক অনেক বন্ধুরা কমেন্টস করছেন, আমরা সবার কমেন্টে আজকে পড়বো, কথা দিচ্ছি। তবে তার আগে আবার একটু গানে ফেরত যাচ্ছি ভাই, আমরা পরবর্তী গানে যাচ্ছি।
0: একটি গান অনুরোধ করেছিলেন প্রাণের বন্ধুয়ারে, না
1: প্রাণের বন্ধুয়ারে,
0: এটা আসলে গাই একটু, এটা এটা আসলে সংগৃহীত গান।
1: আচ্ছা।

0: চমৎকার ভাবে গাইলেন জহির ভাই, খুব ভালো লাগলো। এবং আরেকটা ব্যাপার কিন্তু বাংলাদেশের অর্থাৎ বাংলা প্রথম যে চলচ্চিত্র ছিল
1: ছায়াছবিতে গান করেছেন আর পাঁচশোর
0: অধিক হয়তো তার রেকর্ড সংগ্রহ থাকতে পারে,
1: পাঁচশোর কাছাকাছি।
0: বাহ, শুনছিলাম চমৎকার সব গান। আমরা আর কিছু কমেন্টস নিয়ে এসে আবার পরবর্তী গানে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু অনেক অনেক বন্ধুরা যুক্ত রয়েছেন বরাবরের মতোই। রাসেল শেখ, তিনি আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত রয়েছেন। সেই সাথে মোহাম্মদ জুয়েল মিয়া, আজমাইন হোসেন, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন পলাশতলী থেকে, উপজেলা জয়পুরহাট। এবং তিনি আমাদেরকে বলছেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমিরই, এই গানটি তার কাছে খুব ভালো লেগেছে। খুবই খুবই জনপ্রিয় একটা গান আব্দুল আলিমের নিশ্চয়ই। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মেহেদি হাসান মামুন, ইসমাইল হোসেন, মোগল ফারুকি, মোহাম্মদ খুরশেদ আলম সরকার, শহীদুল ইসলাম, এমডি ফারুক মোঘল। সেই সাথে রয়েছেন মোহাম্মদ নুরুদ্দিন খান। তহিদুল নবী বলছেন, বহুদিনের প্রীতি গো বন্ধু, একদিনে ভেঙো না এই গানটি। সেই সাথে সুশান্ত পাল বলছেন যে খুব মনোযোগ দিয়ে তিনি আমাদের অনুষ্ঠান শুনছেন এবং শেষ পর্যন্ত থাকবেন, অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা জহির ভাই, এখন আমরা পরবর্তী গানে যাব, কোন গানটি শুনছি?
1: এই গানটি শ্রদ্ধা আব্দুল লতিফ সাহেবের লেখা, মনে বড় আশা ছিল যাব মদিনায়।

0: আসলে কতদিন পর কোন একটা গান শুনে আমি এতটা ইমোশনাল হলাম, আমি মনে করতে পারছি না, মানে হৃদয়টা ছুঁয়ে গেল ভাই, হ্যাটস অফ।
1: এই গানগুলো আগে অনেক প্রচার হতো,
0: হ্যাঁ,
1: সব সবাই গায়।
0: আসলে আমরা আসলে দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে।
2: এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত ইয়কশিল্পের গানের অনুষ্ঠান ইউফনি। আজকের শিল্পী ছিলেন জহির আলিম, উপস্থাপনায় ইয়র্মা শায়ের জাহান, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ এবং মোহাম্মদ মাজেদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল ৪টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আলমগীর। ১৪,০৪১,২১,০০০ ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০,৪৯৪,২১,০০০ এবং প্রকল্প ঋণ ৩,৫৫০,৪৪,০০০। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য জানান। সাক্ষাৎকালে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানির সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানের ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন বলে জানান উপপ্রেস সচিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষের সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে আজ এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং নেতৃত্বের মাধ্যমে যুদ্ধ অংশ নয় এদেশের মানুষ। এছাড়া জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করে এই দেশের প্রতিটি নাগরিককে এক ছাতার নিচে অন্তর্ভুক্ত করেছিলেন। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং প্যাকেজ ২-এর খরচ ধরা হয়েছে ৫,০০০,৫৬৪৮টাকা। এদিকে রাজধানীর একটি হোটেলে আজ বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ৫,১৩,৫৪৫টাকা, দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫,৯৫,৫৮০টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৭,৯১,০০০টাকা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর একটি ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূত আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য ১,২৩,০০০০ টাকার বেশি মানবিক সহায়তা প্রদান করেন। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর ৫% প্রণোদনা দেওয়া হবে। আজ এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময়ের পর রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

প্রিয় শ্রোতা, জনবহুল আমাদের এই দেশে জনসংখ্যা কমিয়ে আনতে হবে। প্রত্যেক নবদম্পতিকে পরিবার পরিকল্পনা করে সন্তান ধারণ করতে হবে, জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলেই আমরা সকলে মিলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারব। শ্রোতা বন্ধুরা, সংসার সুখে হয় রমণীর গুণে, এই কথাটি সর্বজন বিদিত। কিন্তু একটি পরিবার সুখী হয় তখনই যদি সে পরিবারে থাকে একটি অথবা দুটি সন্তান। বলতে চাই, নারী পুরুষ দুজনের সিদ্ধান্তে একটি সুন্দর ছোট পরিবার করা যায়। হ্যাঁ বন্ধুরা, এর জন্য দরকার পরিকল্পনা। ছোট পরিবারে থাকে আনন্দ আর ভালোবাসা। আসুন শ্রোতা বন্ধুরা, ছোট পরিবার গড়ে তুলি আর আনন্দ ভালোবাসায় কাটিয়ে দেই ছোট্ট এই জীবনটি। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এসুকুড়ি ছোট পরিবার অনুষ্ঠানে। বন্ধুরা, বুধবারের আয়োজন মানিয়ে আপনাদের জন্য রয়েছে সাপ্তাহিক নাটক। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের শোনাবো নাটক সময়ের নদী। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ হেদায়েতুর রহমান এবং প্রযোজনা করেছেন কুদরতে।

0: আরে রাহেলার মা, তুমি এখানে মুখে পানি নিয়ে বসে আছো? আরে সূর্য কোনখানে উঠছে আন্দাজ করছো? কখন আমি গঞ্জে যাবো, মাল আনবো, তারপর দোকান কোন সময় খুলবো, তার হিসাব আছে তোমার?
1: আপনি খালি আমার মুখের পানটাই দেখলেন না, আমি কি বসে আছি না বসে থাকি? সকালে তো দম ফেলাইবার সময় পাই না, উইঠা নামাজের পর হাঁস মুরগি গুড়ালে খোয়ার থেকে বাইর করে ছাড়লাম, আধার বানাইয়া খাইতে দিলাম, এক ফাঁকে চাপকল থেকে দুই কলসি পানি উড়ালাম, উঠান ঝাড়ু দিলাম, আটা বেললাম, রুটি বানিয়ে সেকতে যাবো, এই ফাঁকে মুখে খালি একটু পান দিলাম, এত সব কাম আপনার চোখে পড়লো না? পড়লো খালি আমার মুখে পান।
0: আরে হইছে হইছে, মায়া মানুষের কামের ফিসটা দমন লাগবো না। হাঁস মুরগি ছাড়ছো, আধার দিছো, দুই কলসি পানি আনছো, বাপ রে বাপ, কি আমার কাম রে! আরে আমার কাম তুমি কি বুঝবা, গঞ্জে থেকে হপ্তাহে হপ্তাহে মাল আই না দোকানে বসে, দোকানের প্রতিদিনের হিসাব কিতাব, তারপর ঘরের বাজার, চাইল ডাইল, মাছ তরকারি সবই আনি, সবকিছুতেই তাই টাকা, সবকিছুতেই টাকা লাগে, বুঝা টাকা, তোমার পান সুপারি এতেও টাকা লাগে। এই তুমি কয় পয়সা কামাই করো? হ্যাঁ
1: শোনেন, সব কামের হিসাব একরকম হয় না রাহেলার বাপ, একরকম হিসাবেও সব চলে না, ব্যবসা করেন আয় উপার্জন হয়, চোখে দেখা যায়, আর আমারটা সারা দিন কাম অথচ টাকা পয়সা নাই।
0: বাহ বাহ বাহ, আরে কথার চাল তো তুমি ভালোই পারো। বুঝছে, আইজান আমার মুখে রুটি উঠলো না, গঞ্জ যাওয়া লাগবো না, ঠিক আছে, বৈশা বৈশা তোমার এই পান মুখখান দেখি। আ
2: দেখেন দেখেন বাজান,
0: কি রে মা রাহেলা?
3: আচ্ছা বাজান, আমার মায়ের কাম নিয়ে তুমি যা কর, এটা কিন্তু ঠিক না বাজান। শোনো বাজান, সব কাজের হিসাব একই পাল্লায় মাপা যায় না।
0: তুমি কি কইছে চাও মা? তুমি আমার পড়ালেখা জানা মাইয়া, কত আমি শুনি।
3: শোনো বাজান, মায়ের তার কাম নিয়ে তুমি যেসব কথা কও, আচ্ছা ধরো আমার শ্বশুর বাড়ির মানুষেরাও যদি আমার একইভাবে কথা শোনে, তখন কি তোমার ভালো লাগবো?
0: তাইলে
3: আমার মাও তো আরেকজনের মাইয়া, ঠিক কিনা?
0: বুঝছি বুঝছি, তুই তোর মার পক্ষ নিয়ে কথা কস না। আচ্ছা মা, তোর মা কি আমার বিরুদ্ধে নালিশ করছে?
3: মায়ের নালিশ করবো কেন, এই পরিবার, এই সংসার তোমাকে দুজনের, আর আমি আমি তোমাকে একমাত্র কন্যা, গত বছর আমি SSC পাশ করলাম।
0: ঠিক আছে মা রাহেলা, আর কই তৈব না, বুঝছি তোর মায়ের নিয়ে আমার কথাগুলো ঠিক হয় না, আসলে ভালো মন্দ তো আমাকে দুইজনেরই না।
3: ঠিক করছো বাজান। শুনো বাজান, তুমি যেমন বাইরের কাজ করো, পরিশ্রম তোমার কম হয় না? মাও তো পুরো ঘর বাড়িটা সামলায়, সকাল সন্ধ্যা পর্যন্ত মারও তো কাজের শেষ নাই, কথাই কয় না স্ত্রী লোক পরিবারের লক্ষ্মী।
4: চাচা ঘরে আছেন? চাচা
0: ওই জয়নাল আসতেছে, হয়তো পেটে কিছু পড়ে নাই। আয় জয়নাল, মোড়াটা আইব।
4: চাচা দেখলাম দোকানটা বন্ধ, ভাবলাম আপনার শরীর খারাপ না তো তাই দেখতে আইলাম।
0: আরে না না, আল্লাহর রহমতে ভালোই আছি, এই যাই যাই কইরা বুঝলি দোকানটা খুলি নাই, দেরি হয়ে গেল। জয়নাল কি খাবি, রুটি না গরমুড়ি?
4: চাচা এমনি এমনি আর কত খামু, কামটাম আছে কইরা দেই।
0: দূর পাগল, এই জন্য কাম কোন লাগবো রে জয়নাল?
4: না চাচা, আজ এইখানে কাল এইখানে, এমনি খাইতে মন আর সায় দেয় না চাচা।
0: ওইছে কি খাবি তাই কো।
1: বাবা জয়নাল, রুটি আর ভাজি আনছি, নাও বাবা নাও, মুখে তোলো।
4: চাচি এই একটা রুটি তুললা নেন, আপনারাও আছেন তো, এক গ্লাস পানি।
1: আর বাবা বিসমিল্লা করো, আমি আনতাছি।
4: আচ্ছা চাচা, বাজারে পরিবার পরিকল্পনা অফিসে জব্বর একটা গান শুনলাম, বড় কঠিন আর সত্য কথা চাচা, মানুষ গান শুনে গুনগুন কইরা গায়ও, কিন্তু গানের কথা মনে গাইতে নাই কয়জন।
0: এই গান তো শুনলি, গানের কথা কি তোর মনে আছে?
4: আছে না, আছে তো, আছে চাচা, এই গানটা ধরমু।
0: ধর ধর ধর।
4: আচ্ছা ওই পানি খায়াল ওই আরে ছেলে ছেলে করে যারা ছেলে কি বাধন মেয়েও তো মানুষ ভাইরে তাহারি মতন ছেলের পিছে শিক্ষা দীক্ষা আদর যতন যা দিতেন তা মেরে দেন ছেলেরই মতন।
0: বাবা হেজানাল আসলে গানের কথাটা ঠিক একেবারে বড় সত্য। আমাকে বুঝলি অনেকের হিসাবে ভুল আছে, ছেলে মেয়েরা আমরা সমান চোখে দেখি না, খালি পার্থক্য করি।
4: চাচা কেউ কয় মাইয়ারে বেশি লেখাপড়া করে কি লাভ, যাইব তো সেই স্বামীর বাড়ি। অনেক মাও আছে নিজের ছেলে যতটা যত্ন নেয় মাইয়ার বেলায় অন্য চিন্তা।
0: হে জানাল চল যাই দোকানটা খুলতে হইব তো।
4: হচ্ছা এই কোন কাম টাম বাজার সদাই লাগবো দেখটা দেখ
0: দূর চল তোর সময়ে কমুনে।
4: আচ্ছা যাই গো চাচি দোয়া করেন।
5: আচ্ছা বাবা আচ্ছা আসো।
3: রাহেলা কই যাইতা শ্রেষ্ঠ বই হারি মেয়ের বাবু যে কেমন আছে বাবু? বালাই আছে। শুনে বাবু আমাকে স্কুলে হেডমাস্টার স্যার আমার নাকি ডাইকে পাঠাইছে। হ বুঝছি। কি বাবু কি বুঝলা? রাহেলা শুনছি আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে উচ্চ মাধ্যমিক শ্রেণী চালু হইব। সত্যি বাবু? হ স্যার হয়তো তোর কলেজে পড়ালেখা নিয়ে কথা বলার জন্য তোরে ডাকছেন। তোর পায়ে সমস্যা থাকায় তোর চলাফেরায় কষ্ট, সেই কারণে এসএসসি পাশের পর দূরের কলেজে পড়ালেখা হয় নাই তোর আর। হ্যাঁ গো বাবু স্কুল ফাইনাল পাশের পর দুই বছর ধরে ঘরে বসে আছি, অথচ আমার যে কত স্বপ্ন ছিল আমি কলেজে পড়ব। বুঝি রে বোন দুঃখ করিস না, আল্লাহ চাই তো তোর ভাগ্য ভালো হইব। বাদ দাও বাবু আমার কথা থাক, তুমি এখন কই যেতেছ? কই আর যামু, স্বাস্থ্যকর্মীর কাজের কি শেষ আছে রে? মোল্লাবাড়ি জুলেখার 3 মাস হলো বিয়ে হয়েছে, প্রথম থেকেই কইছি দেখ বিয়ে যখন হয়েছে আল্লাহ চাই তো মা হবি, সংসার বড় হইব। তাই অখনই সংসারটা বড় করিস না, 2-3 বছর ফুরফুরা থাক, তোর স্বামীর আয় উপার্জনে কিছু জমুক। জুলেখার কি তবে তাই এই কথা কইতাছি কেন? কেন বাবু ওরা দুজনে কোনো ব্যবস্থা নেই নাই? আর জুলেখা জুলেখা বড়ি টুড়ি কিছু খায় নাই?
5: জুলেখা এখন ওর স্বামীর দোষে, স্বামীর উপরেই সব দোষ চাপায়। আরে দূর তুই অবিবাহিত মাইয়া এইসব কথা এখন থাকতো বোন।
3: কি যে কও না বাবু, বিয়া হয়নি তো কি হয়েছে তাই বলে সবকিছু আমাকে জানতে হইব না? শুনো বাবু স্বাস্থ্য সচেতনতার জন্য সবসময় সবকিছু আমাকে জানা দরকার। বাদ দাও বাবু আমি এখন যাই। হ্যাঁ হেডমাস্টার স্যার কেন আমার ডাকছেন সেটা আগে শুনে আসি গা, তুমি কিন্তু আমাকে বাড়িতে আসো আর আমার জন্য দোয়া করে বাবু।
5: আচ্ছা ভাগ্যের কথা কেউ জানে না, রাহেলা দেখাশুনে যেমন লেখাপড়ায় তেমন, ঘরের কাজ হাতের কাজ রান্না বান্না সব জানে। আল্লাহ ওর জীবনে একটা ভালো পাত্র দিও। জুলেখাকে ওখানে যাওয়ার আগে ফরিদা বাবুদের বাড়ি পড়ে, ওই তো উঠানে বৈশা চুল আসাইতেছে। ফরিদা বাবু
6: ও ফরিদা বাবু
3: আসো আসো বোন, সময় মতোই আইসো, হাতের কাম শেষ করছি মাত্রই। বাবু তোমার বড় মাইয়ারে দেখলাম স্কুলে যাইতাছে, আর এই তো ছোট মাইয়াটা দিয়ে খেলতেছে, ওর বয়স সার হয়েছে না বাবু?
6: হ্যাঁ হয়েছে, ভাবছি সামনের বছরে স্কুলে দিয়ে দিমু।
3: তোমার আর সাদিক ভাইয়ের হিসাবটা খুবই ভালো, 2 সন্তানের ছোট্ট পরিবার, আয় উপার্জনের সংসারটা ভালোই চলতেছে। এখন যদি 5-6টা সন্তান থাকতো তোমার স্বামী সাদিক ভাই বুঝদান মানুষ,
7: সংসারের ভালো মন্দ ভালোই বুঝে, কিন্তু একটা ব্যাপারে অন্ধ রয়েছে বুঝায় পারতাছি না।
3: কোন ব্যাপারে?
7: আল্লাহ আমাকে 2টা মায়া দিছে, এখন সে ছেলের জন্য উতলা হয়েছে। আচ্ছা কতো পরেরটা যদি মায়া হয় আমি বুঝায় পারতাছি না, গোপনে বড়িও খাইতাছি।
3: আচ্ছা ঠিক আছে আমি শফিক ভাইরে পাঠাই দিব, শফিক ভাই সব কিছু বুঝাইয়া দিব।
7: আরে আরে উঠতেছো কেন, চা বানাই।
3: না বাবু আরেক দিন জুলেখার ওখানে যাইতে হইব।
7: তাহলে একটা পান মুখে দাও, বানুই আছে।
3: আচ্ছা ঠিক আছে দেও, আসি গো বাবু দোয়া কইরো।
7: আচ্ছা
3: আসসালামু আলাইকুম স্যার।
8: ওয়ালাইকুম আসসালাম। আরে রাহেলা জি, এসো এসো বসো।
3: স্যার আপনি কি আমাকে খবর দিয়েছিলেন?
8: হ্যাঁ, একটা খুব ভালো খবর আছে। শুনেছো কিনা জানি না, তবে
3: কি স্যার?
8: এই শিক্ষা বছর থেকে আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিক শ্রেণী খোলা হচ্ছে। এসএসসি পাশের পর দুবছর তুমি ঘরে বসা, তাই এখন আমাদের এখানে একাদশ শ্রেণীতে ভর্তি হবে। সব ব্যবস্থা আমি নেব।
3: স্যার স্যার, খবরটা আমার জন্য কত যে আনন্দের সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না স্যার।
8: তা আমি বুঝি মা রাহেলা, হতাশা জীবনে সাফল্য বয়ে আনে না। সফলতার জন্য চাই পরিশ্রম আর অধ্যবসায়। তুমি আমার প্রিয় ছাত্রী, স্কুল ফাইনাল পরীক্ষায় এত ভালো রেজাল্ট করা মেয়ে বসে থাকবে, আচ্ছা এটাকে মানা যায়?
3: স্যার স্কুল জীবনে আপনি আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব
8: না। না না, পাঁচ ছয় সালাম করতে হবে না। আমি দোয়া করি, আমি অন্তর থেকে দোয়া করি, জীবনে তুমি বড় হও, সুখী হও। আর হ্যাঁ, আমি আগামী মাসে খবর দেব, এসে ফর্মটা ফিল আপ করে যেও, কেমন?
3: জি স্যার। স্যার আমি তাহলে আসি আজ। আসসালামু আলাইকুম।
8: ওয়ালাইকুম আসসালাম।
9: স্যার আপনি বোধহয় এই মেয়েটির কথাই বলছিলেন?
8: হ্যাঁ কালাম, তুমি তো আমাদের স্কুলে নতুন যোগ দিয়েছ, ওকে দেখো নি। রাহেলা পড়ালেখায় খুব ভালো, জন্মগতভাবে ওর একটু চলাফেরা অসুবিধা ছিল বলে সাপোর্টিং লাঠি নিয়ে চলাফেরা করতে হতো, আর তাই দূরের কলেজে গিয়েও ঠিক পড়াশোনাটা করে উঠতে পারেনি।
9: কিন্তু ওই দৈহিক ত্রুটির জন্য সে তো দায়ী নয় স্যার। মেয়েটা ভালো ভালো রেজাল্ট করেছে, কথাবার্তায় আচার আচরণে ভালো, সব দিক থেকে মেয়েটা কম কিসের?
8: হ্যাঁ, আমারই গ্রামের মেয়ে তো, জন্ম থেকে ওকে আমি চিনি। ওর বাবার ছোটখাটো একটা দোকান আছে, অভাবের সংসার, দু চারটে ছেলে মেয়েকে পড়িয়ে রাহেলা নিজেই কিন্তু স্বাবলম্বী। তবে শুধুমাত্র
9: স্যার নবম শ্রেণীতে আমার ক্লাস আছে, আমি আসি স্যার।
8: ও হ্যাঁ ঠিক আছে, এসো।
10: আমার সাথী, আমার বন্ধু, কোথায় তুমি, কোথায় কোথায় রাখছি তোমার? এই যে বালিশের নিচে টাকা জমায়, আর তোমার ছয় মাস হয় গঞ্জের বাজার থেকে কিনে আনছি, মাইনসে কয় পকেট ট্রানজিস্টার। আমি কই আমার বন্ধু, দেহি তো কি গান বাজে। হ্যাঁ দাদার।

0: হইল গল্প।
1: এই যে মেহের বুবু আইতাছে।
2: কি রে জানাল, কি করতেছ?
1: মেহের বুবু একলা মানুষ, আমার অবসরের সাথী হইল এই রেডিও। গান শুনি, খবর শুনি, নাটক, আরো কত কি। বুবু এই মাত্র একটা সুন্দর গান বাজলো, গানের কথার সাথে আমার জীবনটা দশে দশ মিল্লা গেল বুবু।
2: কি রকম গানের কথা কি তোর মনে আছে?
1: এই গলায় তুলমু।
2: হ্যাঁ তোল।
1: এই অহন না, পরে কুমুনে, অহন তোমার এই গানের কথা এমনি কই আর কি। মানে গানের কথাটা হইলো এইরকম আর কি, যে শুনছি আমার দাদার বাবার নামে অনেক জমি জমা ছিল, দাদাগো মধ্যে ভাগ হয়া জমি গেল কইমা, তারপর আমার দাদার জমি তার ছেলে মেয়েগো মধ্যে ভাগ হইল, আমার দাদার ছেলে মেয়া বেশি আছিল, আমার বাপে পাইল 2 বিঘা, এর মধ্যে বাইসা থাকতেই 1 বিঘা বিক্রি করলো, আর 1 বিঘা গেল নদীর ভাঙ্গনে, এখন আমার ভাগে শুধু ভাঙ্গা বসত ভিটা।
2: আচ্ছা তোর দিন কি এমনি চলবো? বিয়ার বয়স, কাজ কামের একটা ঠিকানা দরকার।
1: এই আমারে মাইয়া কেডা দিব বাবু?
2: এটা একটা কথার কথা হইল না, পুরুষ মানুষের কাজের একটা দিশা দরকার।
1: হ বাবু, উত্তর পাড়া রুস্তন চাষা বিছানায় পড়া, সময়ে সময়ে তার দেখতে যাই, চাষা ওই কথা কয় পুরুষ মানুষ কিছু একটা করুন লাগে, চাষার মাইয়াটা বিধবা তার কাছে ফিরাইছে।
2: আমি জানি, তুই তো তাগুন নানান রকম কাজে সাহায্য সহযোগিতা করস, তাই না? কিন্তু নিজের আয় উপার্জনের জন্য স্বনির্ভর হইতে হইব। যাই রে জয়নাল, অনেক কাজ।
1: আচ্ছা বাবু।
3: আরে জয়নাল ভাই, ও জয়নাল ভাই।
1: কে দা?
3: আরে আমি রাহেলা, দাঁড়াও দাঁড়াও।
1: ও রাহেলা বাবু,
3: এত ব্যস্ত কোথায় আছো?
1: রাহেলা আপা, উত্তর পাড়া রুস্তম চাষার বাড়ি যাইতাছি, চাষার শরীরটা খুব খারাপ, চিকিৎসা সেবা যত্ন বলতে তার বিধবা একমাত্র কন্যা পরি, চাষার বয়স তো কম না, অভাবের সংসারে পরি মেম্বার সাহেবের বাড়িতে বান্দা কাজ করে।
4: জানাল ভাই, তুমি যেভাবে পরোপকার করছো ভাবাই যায় না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার ভালো করে। শোনো, হাত দাও তো, হাত দাও।
1: এই যে দিলাম,
3: নাও ধরো রসগোল্লা, এবার খাও।
1: হাতে মিষ্টির বাক্স, খুশির খবরটা কি রাইলাপা?
3: আছে আছে জনাল ভাই, খুশির খবর আছে। শোনো, আমাদের গ্রামে নতুন কলেজে ভর্তি হয়েছি।
1: বাবা, এত আনন্দের খবর শুনলাম মনটা বইটা গেল আপা। এই রাইলাপা,
3: হ্যাঁ বলো।
1: এই রুস্তম চাষা আর তার মাইয়া পুরি কতদিন হয়তো মিষ্টি চোখে দেখে নাই, জন্য যদি একটু।
3: আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, শোনো এই যে ধরো এই বাক্সটা, এখানে 5-7টা মিষ্টি আছে, নিয়ে যাও, ওদের দিও। হ্যাঁ যাও যাও যাও, আর দেরি করো না তাহলে, যাও।
1: আচ্ছা আচ্ছা, যাই যাই।
5: জয়নাল ভাই,
1: হ
5: আসছো?
1: হ,
5: হাতে যে মিষ্টির বাক্স,
1: এই রাহেলা দিল, সে আমগো গ্যারামের কলেজে ভর্তি হয়েছে।
5: হুসেন চাচার মেয়ে রাহেলা?
1: হ হ হ, হেই দিছে, ধরো চাচারে দিও, তুমিও খাও।
5: জয়নাল ভাই, তুমি খাও নাই?
1: আমি তো নানান ভাবে কত কি খাই, মিষ্টির বাক্সটা তুললা রাখো, এই চাচার ওষুধ কি আছে?
5: গত রাতে শেষ হয়েছে, এই মুড়াটায় বসো, আমি আসতেছি।
1: আচ্ছা
5: এই নাও 500 টাকা, যা হয় ওষুধ এনে দিও।
1: এত টাকা কই থেকে?
5: মেম্বার চাচার ওখানে কাম করি, শুই না মেম্বার চাচি দিল, দিয়ে নরম মানুষ তো, অভাবের কথা শুনলে কত রকম যে সাহায্য সহযোগিতা করে।
1: টাকাটা তোমার কাছে রাখো পড়ি, সময়ে সময়ে দরকার লাগবো।
5: না জানাল ভাই, পরের কথা পরে, তুমি আর কত দিবা, এই ঋণ কেমনে শুধিব?
6: শরীর
1: কেমন? ব্যথা বেদনা কমছে?
6: আরে যাওনের সময় এখন।
1: চাচা চাচা চাচা এই কথা মুখে আইনেন না চাচা।
0: কেনে কেনে আমি না, আরে কত আর বিচার নাই পড়ে থাকি, রাইটে রাইটে খাবার খোয়াব দেখলাম আমার মায়া পরিরে নিয়ে আমার চিন্তা, আমি আমি আমার বিধবা মায়াতে কার হাতে তুইলা দিব, আমি কার হাতে তুলা দিব। ভাই বোন কেউ নাই, আমার আমার চোখ বন্ধ হইলে এই বয়সে পড়ি কেমনে থাকবো, একটা অবলম্বন আমি কার কাছে পাবো।
1: আল্লাহর ইচ্ছা থাকলে আমি তারে দেখবো চাচা, আমি তারে দেখবো।
0: কি কথা শুনাইলা বাবা, বাবা জয়নাল, ও বাবা জয়নাল, এই বিধবা মাইয়াটারে তোমার হাতে আমি দিলাম, কথা দাও কথা দাও কথা দাও তুমি তার জীবনের, হ্যাঁ জীবনের সাথে নিয়ে নিবা,
4: আসসালামু আলাইকুম স্যার।
6: ওয়ালাইকুম আসসালাম।
4: বসুন স্যার, আপনি একটু বসুন, আমি আসছি।
6: হ্যাঁ ঠিক আছে। রাহেলার ঘরটা তো ছোট হলেও পরিপাটি করে গোছানো, পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প উপন্যাসও রয়েছে, সাহিত্যের প্রতি রাহেলার ঝোঁক আর লেখালেখিতে উৎসাহ রয়েছে দেখছি। বাবা, সুইসুতোর শিল্পকর্ম, প্রাকৃতিক দৃশ্য দেয়ালে টানানো, সামান্য দৈহিক খুঁত ছাড়া রাহেলা তো অনন্য।
4: স্যার আপনার জন্য চা আর পিঠা মা বানিয়েছেন।
6: ঠিক আছে, বিয়ে তুমি বানাও না?
4: পারি স্যার, রান্না বান্না সবই পারি, কিন্তু আমার শারীরিক প্রতিবন্ধকতায় কিছুটা সীমাবদ্ধতা তো আছে।
6: তোমার এই প্রসঙ্গটা থাক, যে ট্রান্সলেশনগুলো দিয়েছিলাম তা দেখলাম তুমি তো সব করে রেখেছ। হ্যাঁ সবই ঠিক, এক জায়গায় সামান্য ভুল, সব গ্রামারের কারণে ভুল হয়েছে, গ্রামার জানাটা খুবই গুরুত্বপূর্ণ।
4: জি স্যার। স্যার আপনার চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে।
6: ও হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। তোমাকে অনেকদিন ধরে পড়াচ্ছি, সেদিন হেড স্যার আমাকে জিজ্ঞেস করলেন কেমন এগুচ্ছে তোমার ছাত্রী। আচ্ছা কি বলি বলো তো স্যারকে, এই বিষয়ে তোমার কি মূল্যায়ন রাহেলা?
4: দেখুন স্যার, আপনার ছাত্রীর মূল্যায়ন তো আপনি নিশ্চয়ই পাবেন, আমি জানি, আগের চেয়ে আমি অনেক বেশি শিখেছি।
6: উঠি। হ্যাঁ
4: কেন স্যার উঠছেন?
6: তোমার কলেজের সময় তো হয়ে এলো।
4: ও হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে একটু বসুন না, একসাথে বেরোই।
6: আচ্ছা ঠিক আছে এসো। তুমি গল্প লেখো সেটা কিন্তু জানতাম না, একটা খাতায় দেখলাম গল্প ভালোই লিখেছ, লেখালেখির ক্ষেত্রে অনেক পড়তে হয়, গল্প উপন্যাস বড় বড় লেখকরা কীভাবে লিখছেন, ঘটনা প্রবাহ সংলাপ ভাষা বর্ণনা পড়তে পড়তে নিজের ভেতরেই শক্তি জন্মায়। আমি তোমাকে বড় বড় লেখকদের বই দেবো, পড়ো। কি কিছু বলছো না যে?
4: দেখুন স্যার, বিচ্ছিন্ন মন নিয়ে গল্প লিখলে তা কি আর গল্প হয়ে ওঠে?
6: আচ্ছা তোমার গল্পে দুঃখবোধ বেশি কেন? স্বপ্ন চাই, জীবনের স্বপ্ন।
4: আমার গল্পে স্বপ্ন কোথায় থাকবে স্যার, আপনি বুঝছেন না?
6: আচ্ছা, ধরে নিলাম যে অনিশ্চিত সময়ের পথ ধরে তুমি এগুচ্ছ, স্বপ্নময় জীবন দেখতে পাচ্ছ না, কিন্তু
4: কিন্তু কি স্যার?
6: কেউ তো তোমাকেও স্বপ্ন দেখাতে পারে যা তোমার জানা হয়নি।
4: স্যার, এসব কথা এখন থাক।
6: অনভিপ্রেত দুর্ঘটনা মানে স্বপ্ন থেমে যাওয়া নয়। তুমি কম কিসের? লেখাপড়ায়, শিল্পকর্মে, দেখাশোনায়?
4: কালাম ভাই,
6: আবেগ উচ্ছ্বাসে এভাবে না বললেও পারতাম, তবু বলে ফেললাম। রাহেলা,
4: বলুন।
6: ইংরেজিতে তোমার যেটুকু দুর্বলতা ছিল আর ইংরেজিতে যেসব জায়গায় তুমি কাঁচা ছিলে, হেড স্যারের আদেশে তোমাদের বাড়িতে এসে পড়ানোয় এখন তুমি সেটা কাটিয়ে উঠেছ। আমার কি মনে হয় জানো, বাড়িতে এসে তোমাকে পড়া দেখানোর কিচ্ছু নেই, কলেজে তো ক্লাস নিচ্ছি, অসুবিধা হলে আমি তো আছি।
4: না মানে স্যার, আমি বলছিলাম কি, আমার সিলেবাস শেষ হতে তো সামান্য বাকি আছে, ওই সময়টুকু আপনি অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। না স্যার, কালই আপনি আসবেন।
6: আচ্ছা,
4: আমি আসি স্যার, ক্লাসের সময় হয়ে গেছে।
6: আচ্ছা, ঠিক আছে। স্যার, কথাটা যে আপনাকে কিভাবে বলি।
7: আরে, কথাটা বলতে এত দ্বিধা করছো কেন, বলো শুনি।
6: আপনি তো সবই জানেন, আমার মার অল্প বয়সে বিয়ে হয়েছিল, আমি তার প্রথম সন্তান। আমার জন্মের সময় মা মারা গেলেন, বেঁচে রইলাম শুধু আমি, বড় হলাম ফুপুর কাছে। বাবা এরপর আর বিয়ে করেননি। আপনার স্কুলে জয়েন করার আগে বাবাকেও হারালাম। ফুপুর ইচ্ছে ঘরে বউ আনার।
7: এটা কোনো অন্যায় প্রস্তাব নয়, বরং খুবই স্বাভাবিক। তা তোমার ইচ্ছে বা প্রত্যাশাটা কি?
6: ইয়ে মানে স্যার।
7: আরে বলো না। শোনো, কোনো মেয়ে পছন্দ হয়েছে তোমার?
6: জি স্যার। স্যার, ওই যে রাহেলাকে আমার খুব পছন্দ স্যার, এক্ষেত্রে আপনি আমার অভিভাবক।
7: বেশ তো, কিন্তু তুমি কি সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো?
6: জি স্যার, ওর জীবনবোধ অনেক গভীর, ওর যে শারীরিক সীমাবদ্ধতা তা কোনো বিষয়ই নয়।
7: আচ্ছা, এ বিষয়ে রাহেলার সাথে তোমার কি কোনো কথা হয়েছে?
6: আমার ইচ্ছের কথা অবশ্য বলিনি, তবে এই প্রস্তাবে তার আপত্তি হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস।
7: বেশ বেশ, ঠিক আছে, আমি আজই ওর বাবার সাথে এ বিষয়ে কথা বলবো, ঠিক আছে?
6: জি স্যার।
7: এসো।
8: সবই তো শুনলাম হেডমাস্টার সাহেব, আপনি তো শুধু কালামের অভিভাবক নন, আপনি আপনার প্রিয় ছাত্রী রাহেলারও অভিভাবক। আপনি যে প্রস্তাবটা আনছেন তাতে অমত বা আপত্তি করার তো কোনো কিছু নাই।
7: হোসেন আমি ভাই হিসেবে কথাটা আমি বলছি যে রাহেলার ভবিষ্যৎ সুন্দর জীবন, আর এই জীবন নিয়ে আমি ভাববো না তো কে ভাববে বলো?
8: তা তো বটেই, আপনি হলেন গ্রামের প্রবীণ শিক্ষক, খুবই সম্মানের পাত্র। এই ব্যাপারে আপনি যা বলবেন, যে সিদ্ধান্ত নেবেন, আমি তাই মাইনা নেব।
7: আলহামদুলিল্লাহ। শোনো, শুভ কাজে একেবারেই দেরি করতে নেই, তারপরও আমার মনে হয় যে রাহেলার মতামতটা একটু জেনে নিলে সেটি সবচেয়ে ভালো হবে। আজ তাহলে আমি উঠি। না না, এখন আর কিছু খাবো না, উঠবো, খেতে হলে আবার অন্য কোনো দিন, ঠিক আছে?
8: আচ্ছা, আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম আসসালাম।
5: জয়নাল ভাই, আপনি মেম্বার সাহেবটা কি কইছেন আমার বিয়ে করবেন, কথাটা কি জানা শোনা কইছেন?
1: পুরি, আমি একজন মৃত্যু পথযাত্রীর কথা দিছি, সে আর দুনিয়াতে নাই, আমি সব বুঝা মেম্বার সাসারে কইছি।
5: মেম্বার সাসার ওইখানে আমি কাজ করি, কথাটা শুইনা মেম্বার সাসি জিগাইল, কিরে পুরি, জয়নাল নাকি তোরে বিয়া করতে চায়। জয়নাল ভাই, এত বড় সিদ্ধান্তের আগে আমার সাথে তো কথা কইতে পারতেন।
1: কেন পুরি, আমার ব্যাপারে তোমার কি আপত্তি আছে?
5: আপনার মতো সহজ সরল একজন ভালো মানুষকে আমি কেমনে ঠকাই?
1: এই কথা কইতেছো কেন পুরি?
5: আপনি যে অনেক সত্য জানেন না, শুনেনও নাই।
1: কি কথা, কোন কথা?
5: আমার স্বামী মারা যাওয়ার পর বিধবা হয়ে এক বছর বাপের বাড়িতে রইলাম। আমার বাবার আপনি অনেক সেবা যত্ন করছেন, এই আমি শোধ করতে পারুম না। কিন্তু আপনি তো জানেন না, আমার বিয়ে 7-8 বছরের জীবনে আমার গর্ভে কোনো সন্তান আসে নাই। সবাই বলছে আমি বন্ধা, আমিও তাই জানি। এই সত্য যাই না শুনা কেমনি আমি আপনারে।
1: আমি তোমার এইসব কথা মানি না পুরি, বাচ্চা হওয়া না হওয়া সব আল্লাহর ইচ্ছা। আমি শুধু বুঝি আমাদের দুইজনের দুঃখের জীবনে আল্লাহ সুখ শান্তি দিতে পারেন।
5: জয়নাল ভাই,
1: এইটাই আমার বিশ্বাস, এইটাই আমার শেষ কথা।
9: হেডমাস্টার, তুমি আমার বাল্য বন্ধু, একই গ্রামে দুজন বড় হয়েছি, যে কোনো প্রয়োজনে আমি তোমার পরামর্শ নিয়ে থাকি, আজও সেজন্যে তোমার কাছে এসেছি।
7: বেশ তো, বলো শুনি কি পরামর্শ চাও।
9: শোনো, উত্তরপাড়ার রুস্তম তো চলে গেল, ওর বিধবা মেয়ে, ওই যে কি যেন নাম, মনে পড়েছে, পড়ি, পড়ি আমার বাড়িতে কাজ করছে অনেকদিন ধরে। তোমার ভাবি অভাব অনটনে পরীর দিকে হাত বাড়িয়ে রেখেছে। এদিকে জয়নাল ছেলেটা রুস্তমের অসুস্থতায় বলতে গেলে একাই সব করেছে, তা তো তুমিও জানো, সে তো পরোপকারী ছেলে।
7: কিন্তু পরামর্শটা কি চাচ্ছ সেটাই তো তুমি খুলে বললে না।
9: বলছি
7: বলো,
9: জয়নাল পাগলটা ধরে বসেছে সে পরীকে বিয়ে করবে। ওর যুক্তি হলো মৃত্যু পথযাত্রী রুস্তম ওর বিধবা মেয়েকে দেখাশোনার দায়িত্ব তাকে দিয়েছে। এখন সে বলছে এভাবে তো একটা মেয়ের দায়িত্ব নেওয়া যায় না। অন্যদিকে পরী বলছে সে বিধবা, সে কেন জয়নালের মতো একটা ভালো ছেলেকে ঠকাবে।
7: কিন্তু এ ব্যাপারে তোমার কি মত, তুমি বলো।
9: পরীর বয়স বেশি।

0: কিন্তু
1: আবার কিন্তুটা কি?
0: জয়নালের তো নির্দিষ্ট কোনো আয় উপার্জন নেই।
1: শোনো মেম্বার,
0: বলো।
1: আমি মনে করি ওদের মাঝে বিয়ে দিয়ে দিলে ভালোই হবে। আমাদের কলেজ শাখার বাগান দেখা, পরিচর্যা করা, ক্লাসরুম ঝাড়ু দেওয়া, এসবের জন্য একজন খুবই দরকার। তো ওকে কেন আমরা নিতে পারি না?
0: উত্তম প্রস্তাব হেডমাস্টার।
1: হ্যাঁ,
0: তাহলে শুভ কাজে আমি আর দেরি করতে চাই না, যা খরচ হয় আমি করব।
1: ঠিক আছে, শোনো, আরেকটা কাজ করলে কেমন হয়?
0: কি কাজ?
1: এই একই সঙ্গে দুটো বিয়ে, অর্থাৎ সকালে জয়নাল আর পরি, আর রাতে আমার ছাত্রী রাহলার সাথে ইংরেজি শিক্ষক কালামের বিয়ে।
0: বাহ,
1: যাকে বলে এক ঢিলে দুই পাখি। হ্যাঁ,
0: যা বলেছো হেডমাস্টার, তবে তাই হোক। হ্যাঁ, এক ঢিলে দুই পাখি। হ্যাঁ।

0: বাসর হয় স্বামীর বাড়িতে, কিন্তু আমার বাসর স্ত্রীর বাড়িতে। কি আশ্চর্য, তাই না? যে নদীতে স্রোত থাকে, কিছু ভাসায় দিলে ভাসতে ভাসতে এই ঘাট থেকে ওই ঘাট কোথায় যে যায়। আমার জীবনটা হইল সেই রকম। এ কি পুরি, তুই কাঁদতেছ কেন? আজকের দিনে কাঁদতে আছে?
1: আপনার মতো একজন মানুষ আমারে বিয়ে করে কেন ঠকলেন?
0: পুরি
1: কোন
0: এই বাক্সটা খোলো।
1: কি আছে এতে?
0: আরে খোলোই না।
1: রেডিও নতুন আনলেন?
0: আমি তো কাজে থাকবো সকাল সন্ধ্যা, তুমি একলা থাকবা, মেলা অবসর, অবসরে গান নাটক খবর শুনবা। আমার তো পকেট ট্রানজিস্টার আছেই, এই সাথে থাকে এইটা আমার।
1: কেমনে চালা?
0: এ দাও, আমি চালাই দিই, দাও।

0: রাহেলা, রাহেলা মুখটা তুলো, আমাকে পেয়ে খুশি হওনি?
1: কিছু বলেন না, খুশি হব না কেন, কিন্তু আমার জীবনে হিসেবে যে কোনো মিল পাচ্ছি না।
0: কিরকম?
1: গরিব ঘরের এক সাধারণ মেয়ে আমি, কিন্তু আপনি আমার মধ্যে কি দেখলেন বলুন তো?
0: তোমার চোখে আমি আলো দেখেছি, শিক্ষা দীক্ষায় তোমার জীবন বোধে সমৃদ্ধ জীবনের অনুরণন শুনেছি। যেদিন তোমাকে দেখি মনে হলো তোমাকেই আমি খুঁজছি।
1: আপনি তো সাহিত্যের ছাত্র, তাই অমন করে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি, কিন্তু আমি ভাবছি আমার জীবনে কি এত সুখ সইবে?
0: কেন, এ কথা কেন?
1: আমি কি আপনার মনের মতো হতে পারবো কোনোদিন?
0: রাহেলা, আমার বাবা মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, অল্প বয়সে মা হতে গিয়ে মা চলে গেলেন, বেঁচে রইলাম আমি। বড় হলাম ফুপুর কোলে, বাবা মাকে এত ভালোবাসতেন যে এরপর তিনি আর বিয়ে করেননি। নিজের বাবা মাকে হারিয়ে আমি এখন বাবা মা পেয়েছি, এটাই আমার সান্ত্বনা। রাহেলা, তোমার হাতটা একটু দাও তো।
1: কেন?
0: মার একটা আংটি বাবা মারা যাওয়ার সময় মাকে দিয়ে বলেছিলেন, তোর মায়ের স্মৃতিচিহ্ন, আজ তোমার আঙুলে সেটা আমি পরিয়ে দিলাম।
1: আপনার দিয়ে উপহার আমি সারা জীবন মাথায় তুলে রাখব, আর আপনার আব্বা আমার জন্য আমি দোয়া করবো।

0: রাহেলা, আচ্ছা এখনো কি আপনি করে সম্বোধন চলবে?
1: বাড়ি কলেজে তো আপনি আমার শিক্ষক, সেখানে আপনাকে আমি কি বলে ডাকবো?
0: একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষে উঠেছো তুমি, তুমি হয়তো শোনোনি, নতুন শিক্ষক যিনি এসেছেন তিনিই তোমার ক্লাস নেবেন, আর আমি নেব নবম দশম ও একাদশ শ্রেণীর ক্লাস।
1: সত্যি? তাহলে তুমি না বলে কি পারি? রাত কটা বাজিয়ে দেখেছ?
0: কথা যে অনেক জমে রয়েছে রাহেরা।
1: মাত্র তো নতুন জীবন শুরু হলো আমাদের, সব কথা কি আজ শেষ হবে? ঘুমাবে না? আমার তো চোখ টানছে।
2: এতক্ষণ মোহাম্মদ হেদায়তুর রহমান রচিত ও কুদরতি খোদার প্রযোজনায় সময়ের নদী নাটকের অভিনয় শুনলেন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এস এম মহসিন, রুবি আফরোজ, ইকবাল বাবু, মোহাম্মদ ফারুক হোসেন, শরফুদ্দিন আহমেদ খোকা, সেরিনা খন্দকার শোভা, পাপিয়া আক্তার, তরু মোস্তফা, শিরিনা খাতুন, ফরিদ আলী ও শিরিন বকুল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এডিস মশা থেকে নিজেকে ও পরিবারের সকলকে রক্ষা করে ডেঙ্গু মুক্ত থাকতে হবে। আজ এসুগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। এসুগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
3: শাহিদা মঞ্জুরি।
4: এসুগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হলো।

তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي پرپورن آفان ابن اي نماجر التمين پربو حضرت محمد صلی اللہ علیہ وسلم کے দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তৃতীয় পালায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, আহসানুল্লাহ তমাল, আবু বকর সিদ্দিক এবং আমি নাজনীন নাহার।
4: প্রকাশক হতে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, নাসরিন আক্তার, আফরোজা আক্তার, শামীম আহমেদ, হাফিজা আক্তার ও আরিফ বিল্লাহ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
5: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভক্তিমূলক গান। গীতিকার, সুরকার ও শিল্পী শেখ জমির উদ্দিন।

0: ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এবার শুনলেন খাল খননের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, রিজিয়া পারভীন এবং সহশিল্পী বৃন্দ। গানটির কথা ও সুর করেছেন আবু বকর সিদ্দিকী।

0: খান খানের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন, প্রথমে ইংরেজিতে এবং তারপর শুনবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar. The news read by S.M. Rafiqul Islam. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved a total of 8 development projects involving an overall estimated cost of 14,041 crore 21 lakh taka. The approval came at a meeting of the ECNEC chaired by ECNEC chairperson, the Prime Minister Tariq Rahman, in the Cabinet Division Conference Room at the Secretariat today. Of the total project cost, the government will provide 10,494 crore and 21 lakh taka from its own resources, while 3,550 crore and 44 lakh taka will come as project loans. Of the approved projects, 3 projects are new, while 5 were revised ones. Prime Minister Tariq Rahman has formed a high-level committee to review and resolve the existing problems facing the country's textile industry. The committee was formed following a meeting of the leaders of Bangladesh Textile Mills Association, BTMA, with Prime Minister Tariq Rahman at the Prime Minister's office as the secretary today. During the meeting, the BTMA leaders discussed the current state of the country's textile industry, its export potential, and the challenges confronting the sector. Prime Minister's Deputy Press Secretary Hassan Shiplu informed this today, highlighting the textile industry's significant contribution to the national economy. They saw the government's continued support for the sector's sustainable development and asked for policy support to enhance its competitiveness in the global market. Prime Minister noted the textile industry's contribution to the industrialization, employment generation and export earnings and assured the BTMA leaders of the government's cooperation with the sector's further development. Information and Broadcasting Minister Jahiruddin Shapoon has said the struggle of the countrymen of Bengal was transformed into a war through the declaration of We Revolt by Shahid President Zia Rahman. He made this comment today at a seminar titled Shahid President Zia Rahman and the Bangladeshi Nationalism, organized by Jagannath University on the occasion of the 45th martyrdom anniversary of Zia Rahman. The Information and Broadcasting Minister said the people of this country participated in the war through the Declaration of Independence of Zia Rahman. Besides, Zia Rahman introduced Bangladeshi nationalism and included every citizen of this country under one umbrella. The National Board of Revenue, NBR, has launched the electronic income tax return service for individual taxpayers for the 2026-27 tax year, making online filing mandatory for most individual taxpayers part of its drive to simplify, expedite and ensure transparency in tax services. In a press release issued today, the NBR said individual taxpayers can now submit the income tax returns online through its e-tax platform from July 22. Under the scheme, individual taxpayer who submit their returns between July and September will receive a tax rebate equal to 5% of their net tax payable, subject to a maximum benefit of 25,000 taka. The incentive will not apply to returns filed after September. Instead, returns submitted after December will be subjected to additional tax as stipulated under the prevailing tax laws. The United States has carried out attacks on Iran for an 11th consecutive night. Iranian state media reports explosions in several locations, including Bushehr, Tabriz, Chabahar, and the provinces of Khuzestan and Ilham. Iran says it has launched retaliatory strikes targeting U.S. military assets at Camp Doha in Kuwait. U.S. President Donald Trump threatened to launch a major attack on a suspected Iranian nuclear facility known as Pekaxe Mountain. He said it could happen pretty soon because carried out very heavily. In response, Tehran warned that any such action would lead to an expansion of the conflict across the region. U.S. Secretary of State Marco Rubio says Washington remains open to talks with Iran, but accuses Tehran of not engaging seriously in negotiations. Parliament has approved a law banning children under the age of 15 from accessing social media platforms, with the measures set to take effect in January 2027. The legislation makes France the first European country to introduce a nationwide age restrictions of its kind. Under the new law, all users in France will be required to verify their age before accessing social media. The move comes as the United Kingdom and the European Union consider similar measures amid growing concerns over the impact of social media on children's mental health. Kabaddi and the national women's kabaddi team will take on visiting Nepal in the fifth and final match of the fifth match women's kabaddi test series at the National Kabaddi Stadium tomorrow. Bangladesh have already secured the series with one match to spare. Meteorological office says that due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur in places over Barisal and Chattogram divisions during the next 48 hours, commencing from 16 a.m. today. Due to heavy rainfall, landslide may occur at places over the hilly regions of Chattogram divisions. Meanwhile, Focus Valley Team 1 tonight says there are chances of rain or thunder showers with temporary southeasterly gusts here as squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Faridpur, Khulna, Barishal, Potuakhali, Kumilla, Nuakhali, Chattogram, and Cox's Bazar. River boats in these areas are to have caution signal number 1. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। সাক্ষাৎকালে দেশের বস্ত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এখাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্র শিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্র শিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানের 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন বলে জানান উপপ্রেস সচিব। সরকার 2027 সালে হজ প্যাকেজ ঘোষণা করেছে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে সরকারি ব্যবস্থাপনায় 2টি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। হজ প্যাকেজ 1 এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2 এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। এদিকে রাজধানীর একটি হোটেলে আজ বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য 5,13,545 টাকা, দ্বিতীয় প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,95,580 টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে 7,91,060 টাকা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নেট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। আজ এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের ই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময়ের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা প্রযোজ্য হবে না আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2000 741 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,24,182 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম 2,625 টাকা বাড়িয়ে 2,14,093 টাকা এবং 18 ক্যারেটের প্রতিভরিতে 2,275 টাকা বাড়িয়ে 1,83,883 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। বাণিজ্যিক সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।

0: শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের মাঝে হাজির হলাম সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
1: শ্রোতা বন্ধুরা, গান হলো হৃদয়ের ঔষধ। প্রতিটি গানের মাঝেই কেউ না কেউ লুকিয়ে থাকে। কোনো বিশেষ সুর শুনলেই হঠাৎ প্রিয় মানুষের মুখ মনে পড়ে যায়।
0: আবার কিছু কিছু গানে জীবনের চলার পথে যাত্রা, সংগ্রাম এবং কিছু উপলব্ধি খুঁজে পাওয়া যায়। কিছু গান দূরত্ব, স্মৃতি এবং অধ্যবসায়ের সম্পর্কের কথা বলে।
1: আর এইরকমই একটি গান আমরা শুনব শিল্পী জুলি শার্মিলি এর কণ্ঠে। গানটির কথা, কতটা পথ পেরিয়ে এলে। গানটির গীতিকাব্যকার ফরিদা ফারহানা ও সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: মানুষের চোখের মায়া যেন এক অনন্ত রহস্য, যেখানে লুকিয়ে থাকে হাজারো অনুভূতির ভাষা। সেই চোখের চাহনি যেন কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো নিঃশব্দে বলে যায় ভালোবাসার কথা। প্রিয় মানুষের চোখ যেন আয়নার মতো, যেখানে অনুভূতি, অভিমান আর ভালোবাসা একসাথে ফুটে ওঠে।
1: অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এমন একটি প্রেমময় বাংলা গান শুনব, যে গানের প্রতিটি কথাই প্রিয়ার চোখের সৌন্দর্য ও তার প্রতি গভীর প্রেমের বর্ণনা আছে। গানটির কথা প্রিয়ার চোখে বারে বারে। গানটির গীতিকার মোহাম্মদ জুয়েল আল দিন ও ওনা নিজের সুরের জাদুতে গানটি পরিবেশন করবেন শিল্পী।

0: শহর আমাদের জীবনের গল্পকে নানা রঙে সাজায়, কখনো কোলাহল, কখনো নিস্তব্ধতা। সব মিলিয়ে শহর আমাদের অনুভূতির এক বিশেষ জায়গা। ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে যেমন স্বপ্ন জন্ম নেয়, তেমনি হৃদয়ে জমা হয় অজস্র স্মৃতি।
1: জীবন মাঝে মাঝে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করায়, যখন একই শহরে দুজন ভালোবাসার মানুষ থাকার পরও ব্যস্ত শহরের কোলাহলে হারিয়ে যায় প্রিয় মানুষটি, শহরটি একই রয়ে যায়, শুধু বদলে যায় দুজনের পথ চলা। একই শহরে থাকার পরও দেখা হয় না দুজন দুজনের, এমন একটি দুঃখের স্মৃতিজড়িত গান এই শহরে তুমি আছো দেখা হয় না। গানটি মোহাম্মদ মাহবুব উল ইসলাম এর কথায় ও লোকমান হাকিমের সুরে। গানটিকে শোনাবেন শিল্পী।

0: ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি। মানুষের জীবনের প্রতিটি বাঁকে ভালোবাসা নানা রূপে ধরা দেয়। কখনো তা প্রাপ্তির আনন্দে উজ্জ্বল, আবার কখনো বা না পাওয়ার বিরহে সিক্ত। তাই প্রতিনিয়ত ভালোবাসার মানুষটিকে একটু কাছে পাওয়ার জন্য মনের মধ্যে তৈরি হতে থাকে জোয়ার ভাটার মতো অনুভূতি। ভালোবাসার মানুষটিকে কাছে পেলে মনে হয় পৃথিবীর সব সুখ পাওয়া যায়।
1: এইরকম একটি রোমান্টিক গান ভালোবাসাকে কাছে আসবে। গানটির গীতিকাব্যকার মুসলমান সালমা আক্তার ও জামিউর রহমান লেমনের সুরের মহিমায় গানটি শুনব শিল্পী মোহাম্মদ মিসবাহুল কবিরের কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি রানী দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা,
1: আমি শিমুল হোসেন, সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান,
0: এবং সুরের মেলা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আবারও কথা হবে সুরের মেলার পরবর্তী আয়োজনে।
0: সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: ছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
0: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
0: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
0: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
0: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
1: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন আব্দুল হান্নানের কণ্ঠে, গীতিকার ও সুরকার কুটি মনসুর।

0: কোটি মনসুরের কথাও শুনে আব্দুল হান্নানের কণ্ঠে পরপর দুখানি পল্লে গীতি শুনলেন।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করা থেকে বিরত থাকুন। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন।
0: বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করবেন না।
1: বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
0: বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ যুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামিমা রহমান। ১৪,০৪১,০০০,০০০ ব্যয়ে আটটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০,৪৯৪,২১,০০০০ এবং প্রকল্প ঋণ ৩,৫৫০,৪৪,০০০০। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্র শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের নেতারা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। সাক্ষাৎকালে দেশের বস্ত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এখাতে টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্র শিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্র শিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষের সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং নেতৃত্বের মাধ্যমে যুদ্ধে অংশ নেয় এদেশের মানুষ। এছাড়া জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করে এদেশের প্রতিটি নাগরিককে এক ছাতার নিচে অন্তর্ভুক্ত করেছিলেন। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। প্যাকেজ ১ এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং প্যাকেজ ২ এর খরচ ধরা হয়েছে ৫,০০,৫,৬৪৮টাকা। এদিকে রাজধানীর একটি হোটেলে আজ বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ঘোষিত প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ৫,১৩,৫৪৫টাকা, দ্বিতীয় প্যাকেজের খরচ ৫,৯৫,৫৮০টাকা এবং বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭,৯১,৬০টাকা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর একটি ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূত আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য ১,২৩,০০০০ টাকার বেশি মানবিক সহায়তা প্রদান করেন। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ওপর ৫% প্রণোদনা দেওয়া হবে। আজ এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময়ের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: তো সবাই আছো কেমন?
2: আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তুমি কেমন আছো?
0: আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদেরকে দেখে ভালোই লাগছে যে আসলে বুঝতে পারছি তোমরা ভালো আছো। এই কারণে ভালো আছো যে আসলে বন্যার পানি আস্তে আস্তে শুরু করেছে। এখন কথা হচ্ছে কি, বন্যার পানি নামার পরে কিন্তু বেশ কিছু সমস্যা,
2: অনেক কাজ আছে, অসুখ বিসুখ হয়।
0: বিশেষ করে আমাদের ফসল, ফসলের অসুখ হবে। তারপরে যে আমাদের
2: মানুষের অসুখ হইব,
0: হ্যাঁ, হাঁস মুরগি সেগুলোর অসুখ হবে,
2: ঘরবাড়ি ঠিক করা,
0: ঘরবাড়ি কম করতে, মানে অনেক কাজ। এই সময় কিন্তু অলসতা করা যাবে না।
2: আবার অনেকে তো মনে করে যে বীজ যে রাখছিল বীজও নষ্ট হয়ে গেছে, বীজও সংগ্রহ করতে হইব।
0: তো প্রকৃতির এই বিষয়গুলো আমাদেরকে মেনেই
3: ক্ষেতের ফসলের গোড়ার মাটি ধুয়ে নেমে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে সবার।
0: ক্ষেতের
3: পানি তো নামে হয়তো ঠেকাই রেখা যাবে না, যেন আমার নামবে। পানি নেমে যাওয়ার পরে গাছের গোড়ায়, সবজির গোড়ায়, ফসলের গোড়ায়, সব গাছের গোড়ায় মাটি নতুন করে দিতে হবে। সেটা বড় গাছ হোক, ছোট গাছ
0: দিবে, তোমার থেকে অন্য দিবে, তুমি তোমার থেকে
3: সবার তো সবাই দিবে, আমার তা দিবে, তোমার
0: কথা বলো, তুমি অন্যদেরকে দিতে হবে পরামর্শ দাও।
2: ছুটি দেওয়া লাগবে না,
3: আমি তো নিজে দিব, সাথে তোমাকে মনে করে দিলাম।
0: আচ্ছা
3: আমার ক্ষেত্রে পানি এখন একটু একটু আছে, পুরো নামিয়ে দিলে তাহলে দিল। কিন্তু দেরি খেয়াল রাখতেছি কোন গাছ কাইটেই পুড়ে যায় কিনা, কোন গাছ উগলেই যায় কিনা, এটা খেয়াল রাখতে হবে।
0: খেয়াল রাখতে আবার বলে খেয়াল রাখতে হবে,
3: আর সবাই খেয়াল রাখতে হবে। আমার তো রাখতেছি, এরপরে মনে করো পাই নেই গেছে, গোড়া মাটি দিলা, খুঁটে পুঁতে দিলা, এরপরে পরিচর্যা, কি রোগ সব হইতে পারে, মানুষের হইতে পারে, গবাদি পশুর হইতে পারে, তারপর হাঁস মুরগি হইতে পারে, ফসলের হইতে পারে, সব দিক সবাই খেয়াল রাখতে হবে। আমার টাকি রাখবো, তোমার
0: টাকি রাখবো, আমাদের কামাল মিনা বিশাল বড় একটা ভক্তিমা
2: রাখবে।
0: বুঝছো?
2: বুঝছি।
0: কি বুঝছো?
2: এডি আমগো নিত্যদিনের কাম।
3: আমি তো শুধু রূপালীবু আর নিরিবুদের লোক করি, আমি সারা বাংলাদেশের কৃষকদের জন্য বলছি।
0: আচ্ছা শোনো, এবার নতুন কিছু আমার কাছ থেকে এবার শোনো, সেটা হচ্ছে যে অসুখ বিসুখ তো হবেই, পশুরও হবে, ফসলেরও হবে, তো মানুষেরও হবে,
2: হতেই পারে। আমরা কি করবো? তাই
0: এখন কথা হলো যে আগে আমাকে সুস্থ করতে হবে। আমি সবল থাকলে অন্যদেরকে সুস্থ সবল করতে পারবো, তাই না? এখন আমি সুস্থ থাকতে হলে, মানে আমরা সুস্থ থাকতে হলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, তাহলে ওষুধ গুলো হবে না। ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না,
3: খাবারের মাধ্যমে
0: যে রোগটা তোমার হয়েছে ওষুধ হয়েছে সেটাকে ভালো করে কি নিয়ম। তুমি যে চুপচাপ মানে কি বুঝতেছো?
2: মনোযোগ সহকারে শুনতাছি।
0: আচ্ছা শোনো, এখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে,
2: মানে যাতে আগের থেকে রোগ না আসে সেই ব্যবস্থা করো।
0: রোগ আসবে, রোগ আসতে রোগের সাথে সাথে আমি প্রতিরোধ করে আমার শরীরটাকে মানে লড়াই করে রোগকে প্রতিরোধ করতে পারে,
3: যুদ্ধ করে রোগকে হারাই দিতে পারি।
0: সেই জন্য কি করতে হবে?
2: কি করতে হবে?
0: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে তোমাকে মৌসুমি ফল খেতে হবে।
2: এতক্ষণে লাইনে আসছো, আমি তো মনে করতেছি প্রতিরোধ করতে করতে না জানি কি বাড়তে টানতে করবো শরীরের মধ্যে। এখন শুনলাম যে আচ্ছা কো খুললা কো খান কো,
0: আমি বলবো না এটা, আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে জানবো যে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে মৌসুমি ফলের গুরুত্ব কতটুকু।
2: তাহলে তুমি ব্যবস্থা করো।
4: শ্রোতা বৃন্দ, আমাদের আজকের বিষয় রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে মৌসুমি ফলের গুরুত্ব। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৌসুমি ফলের গুরুত্ব। আমাদের আজকের আলোচনাটা দুটো অংশে বিভক্ত। আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা সবাই কিন্তু সুস্থ থাকতে চাই, এবং এই সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। তো সেজন্য আমাদেরকে সেই সুস্থ থাকার জন্য নিয়মিত ফল খাওয়াটা খুবই জরুরি। এবং বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা সুস্থ মানুষের 100 থেকে 200 গ্রাম পর্যন্ত ফল খাওয়া উচিত। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের দেশীয় ফলের চাহিদাটা অত্যন্ত ব্যাপক থাকলে উৎপাদন কম হওয়ার ফলে আমরা কিন্তু বিদেশি ফলের উপর নির্ভরশীল। তো সেই জন্য এখন বাংলাদেশে মৌসুমি ফল পাওয়া যাচ্ছে, কিন্তু এই ফলগুলো আমাদের একটু বাছাই করে কিনতে হবে, যে কোন ফল কার খাওয়া যাবে, কতটুকু পরিমাণ খেতে হবে, এই ফল খেলে আমার কি কি উপকার হবে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং সেজন্য আমাদের হলো পরামর্শ যে আপনারা সেই ফলগুলোকে বেছে নেবেন যেগুলোর উৎস ভালো, এবং এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করা দরকার আছে। অপরিপক্ক ফল, বিভিন্ন কেমিক্যালস দিয়ে পাকানো ফল এবং কালার দেওয়া এই সমস্ত ফলগুলো খেলে উল্টো মানুষের আরো ক্ষতি হবে, সেজন্য এই বিষয়গুলো যেন আমরা খেয়াল করি। এটার জন্য আপনাদের প্রতি বিশেষ পরামর্শ আমাদের রইল, আপনারা ফল কেনার সময় অবশ্য এই বিষয়গুলো খেয়াল করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে কোন ফল কতটুকু খাওয়া যাবে সেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। এখন ধরেন কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর একটা ফল, কিন্তু আমি যদি 15-20 কাঁঠালের কোষ খেয়ে ফেলি তখন দেখা যাবে আমার উপকারের চেয়ে অপকার বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি যদি নিয়মিত 3-4 কোষ খাই এবং এটা হলো সিজনের সব দিন পর্যন্ত, তাহলে দেখা যাবে আমার যকৃতে ভিটামিন এ সংগ্রহ হয়ে থাকবে এবং 6 মাস আমি এটা দিয়ে চলতে পারবো। কাজে এই অত্যন্ত পুষ্টিকর একটা ফল আবার খারাপ হয়ে যাচ্ছে কখন, যখন কিভাবে এটা খেতে হয় এটা যখন আমি জানবো না। তো সেজন্য আমাদের ফল খাওয়ার সময় খেয়াল করতে হবে। আম অত্যন্ত পুষ্টিকর, এখানে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বিভিন্ন খনিজ রয়েছে, কিন্তু এটা যদি আমি অত্যন্ত বেশি খাই তাহলে যারা বয়স্ক হজমে একটু সমস্যা আছে তাদের কিন্তু বিভিন্ন পেটের পীড়া হবে। সেজন্য এটা যখন খাবো একটা সতর্কতার সাথে যে প্রত্যেক দিন আপনি একটা নিয়ম করে 2-3 স্লাইস আমরা যদি খাই তাহলে এটা কিন্তু আমাদের বেশি উপকার হবে। এবং শ্রোতা মন্ডলী, আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো ফল কখন খেতে হবে, কখন খেলে আমার শরীরে সবচেয়ে ভালো উপকার হবে। ফল খাওয়ার সময় সকালে নাস্তার পরে ধরেন 10-12 মধ্যে, এই সময়টা ফল খাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত বলে বিশেষজ্ঞরা মনে করেন। একটা হালকা নাস্তার পরে আমাদের 1 ঘন্টা গ্যাপ দিয়ে এই ফলটা খাওয়ালে সবচেয়ে শরীর বেশি ভালো করে অ্যাবজর্ব করতে পারে। আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই, সেটা হলো ফল খাওয়ার পরে আবার অনেকে চা কফি খায়, এই জিনিসটাও কিন্তু পরিহার করতে হবে। এটা যদি খাই তাহলে এই ফল থেকে আয়রন এবং বিভিন্ন অনুপুষ্টি শরীর গ্রহণ করতে পারে না। আপনি যখন আপনার ক্যাফিন জাতীয় কোনো জিনিস খাবেন, তো সেজন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মৌসুমি ফলের যেমন গুরুত্ব রয়েছে, তা সেরকম ফল যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে না খাওয়া হয় তাহলে সেই ফল আমাদের জন্য উপকারের পরিবর্তে অনেক সময় অপকার ডেকে আনতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই আমাদের বাচ্চারাদের এখন যে বিষয়গুলো তারা ফাস্ট ফুডের প্রতি বেশি ঝোঁক, অনেকে একদম ফল খেতে চায় না, ফল পছন্দই করে না, এই বিষয়টাকে আপনারা গুরুত্ব দিতে হবে। সকল বয়সের মানুষকে ফল খেতে হবে এবং সেটা ছোটবেলা থেকেই অভ্যাসটা গড়ে তুলতে হবে, যাতে করে প্রত্যেক দিন কিছু না কিছু ফল খাওয়া আমাদের হয়। আর ক্রমাগত আমরা যদি কোনো ফল না খাই, শাকসবজি এগুলো না খাই, তাহলে আমাদের শরীরে অনুপুষ্টির ঘাটতি হবে এবং এখান থেকে বিভিন্ন ধরনের মারাত্মক মরণ ব্যাধি পর্যন্ত হতে পারে। এজন্য মৌসুমে দেশি ফলগুলো আমাদের খাওয়া উচিত। আমি এখানে একটা সস্তা ফলের কথা বলবো, যদি এটা এখন সস্তা না, যেমন জাম, এটা এখন অনেক দামি হয়ে গেছে, তো তারপরে বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল। আমাদের দেশে নীল বেগুনি জাতীয় ফল নাই বললেই চলে, এবং নীল এবং বেগুনি ফলের এখানে আলাদা কিছু অনুপুষ্টি রয়েছে যেটা অন্যত্রাতে নাই। যেমন জামে জামবলিন রয়েছে এবং এই জামটা ডায়াবেটিস, রক্তের গ্লুকোজ কমানো, হার্ট ভালো রাখা বিভিন্ন উপকারে গুণ এতে রয়েছে। এবং জামের বীজ কে যদি 5-7 জামের বীজ একটু থেতো করে পানিতে ভিজে রেখে সকালে খায় তাহলে দেখা যাবে তার হজম ক্ষমতা বৃদ্ধি, বাইল তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। সার্বিক দিক থেকে ফল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো যদি কারো নিজস্ব জায়গা থাকে কিংবা জায়গা না থাকলেও যদি ছাদ থাকে, আপনারা একটু বড় সাইজের জিও ব্যাগ অথবা হাফ ড্রামের মধ্যে কিছু না কিছু ফল চাষ করার জন্য শুরু করতে পারেন। এখানে কুল, তারপরে লেবু, মাল্টা, ড্রাগন, এই ফল পেয়ারা, এগুলো কিন্তু ভালো হয় এগুলো। এবং আপনি যদি সাথে লিকুইড সার ব্যবস্থাপনা করতে পারেন তাহলে বছরের কোন সব সময় কিছু না কিছু ফল আপনি খেতে পারবেন। এর সাথে খাটো জাতের কলা এবং পেঁপের গাছ, এই অন্তত এই কয়টা তো আমার থাকতেই পারে। তো সেজন্য সার্বিক থেকে আপনাদেরকে আমি অনুরোধ করব, মৌসুমি ফলের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এবং এই ফল খেয়েই আমরা রোগমুক্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বলিয়ান হয়ে একটা সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ।
0: কি বুঝলে বলো, তুমি তো রূপালি এই কি বলে
2: লিলেবু,
0: তুমি তো একেবারে জিম মাইরা আগে থেকেই, কি জানি একটা তুমি মানে ভাবনি হয়েছেন
2: কি শুনলাম যে আগে তো খালি মজা লাগতো দেখা ফলমূল খাইছি এখন যে এর মধ্যে যে এত উপকার আমার শরীরের জন্য আমার ছেলে মেয়ের জন্য পরিবারের প্রত্যেকেরই মেলা উপকার
0: আমি
4: যেটা বুঝলাম যে এই যে ফল গুলা এক এক মৌসুমের এক একটা ফল এগুলো হলো প্রাকৃতিক প্রতিষেধক মানে টিকা মানে আমরা যদি এগুলা খাই তাইলে ওই যে টিকা যেমন প্রতিষেধক হিসাবে কাজ করে এগুলাও কিন্তু প্রতিষেধক হিসাবে কাজ করে
2: তাইলে এটা কই তৈব আল্লাহ তাআলার
4: নিয়ামত
2: অবশ্যই ফল আমগো কুমনাকে কাজে এইব শরীরে এটা আল্লাহ ঠিক করেই
0: শারীরিক ভাবে রোগ প্রতিরোধ করাটা হচ্ছে সবচেয়ে বেশি
4: ভালো
0: তো এত খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম খুব খুশি
2: মেলা গুরুত্বপূর্ণ কথা এখন তুমি এখন গানের ব্যবস্থা
0: অবশ্যই সে ব্যবস্থা
2: খুব ভালো হবে
0: এটা নিয়ে তোমার চিন্তা করার কারণ নেই কারণ তুমি যদি থাকো তোমার জন্য গান থাকবেই
2: আচ্ছা ঠিক
0: আছে আমরা গান শুনি

0: চমৎকার একটা গান শুনো আমরা, গানের মাধ্যমে
1: শুনো চমৎকার তরুই গান, ফুল পাখি গান, এটি হলো প্রকৃতির অবদান, সবাই ভালোবাসে, কিন্তু চমৎকার হইতেই হইব।
0: গানের মধ্যে শিক্ষণীয় বিষয়,
2: হ্যাঁ অবশ্যই,
0: যেখানে শিক্ষণীয় বিষয় থাকে, আমরা দেশপ্রেমের কথা শুনলাম, আমরা দেশের কথা শুনলাম, আমাদের মানবতার কথা শুনলাম, এই গানের মাধ্যমে আমরা কিন্তু সেগুলি আমাদের বাস্তবে নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য ফল খাইবা, হ্যাঁ এটা সবসময় খাও তুমি, যদিও আমরা কামাল মিনা খাই কিনা,
1: মৌসুমি ফলের
2: বর্তমান কি মৌসুমি ফল,
0: আরো কি যেন আসতেছে,
1: আঞ্চলিক ফল আছে,
2: তোমরা করম চা ছিল, করম চা কাঁচা থাকলে টক পাকলে কিন্তু খুব সুন্দর মিষ্টি লাগে,
0: পান খাও, কারণ পান রোগ প্রতিরোধ করে, এই পানেরও যে রোগ হয়ে থাকে জানো, যাদের পানের আছে এটা শোনা খুবই দরকার, কিভাবে পানের রোগ বলে দমন ব্যবস্থাপনা বা মানে রোগ বলে দমন করবেন সে একটা ব্যবস্থাপনা এখন আপনাদেরকে আমরা শোনাচ্ছি।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা পানের রোগ বালাই দমন ব্যবস্থাপনা এ বিষয় নিয়ে অনেক কিছু জানবো। আর এই বিষয়ে বলার জন্য আমাদের আসরে উপস্থিত রয়েছেন হোসনে আরা, উপপরিচালক ক্রপ সুইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। সাথে রয়েছি মুখলেসুর রহমান সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আমরা জানি যে পানে বিভিন্ন রকম পোকার আক্রমণ হতে পারে, কি কি পোকার আক্রমণ হতে পারে পানের মধ্যে?
1: আমরা জানি পান একটি অর্থকরী ফসল, যার ফলে পানের পোকামাকড় আক্রমণ দেখার সাথে সাথে আমাদেরকে দমন করার প্রয়োজনীয়তা পড়ে। এবং পানের যে সমস্ত পোকামাকড় দেখা যায় মাঠ পর্যায়ে, সেগুলো হচ্ছে পানের থ্রিপস, জাপ পোকা, কালো মাছি ও সাদা মাছি পোকা। পানের থ্রিপস, জাপ পোকা, কালো মাছি ও সাদা মাছি দমনে ইমিডাক্লোরোভিপ্রিভ জাতীয় কীটনাশক যেমন টিডো 7-10 মিলিলিটার পার 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5% স্প্রে করতে হবে। 10 দিন পরপর 2-3 বার স্প্রে করলে এর ভালো সুফল পাওয়া যায়। পানের বরজে আমরা এছাড়া উই পোকা ও কালো পোকা দেখতে পাই। পান বরজের উই পোকা ও কালো পোকা দমনে ফেনট্রিথিওন জাতীয় কীটনাশক যেমন সুমিথিওন বা ফলিথিওন 20 মিলিলিটার পার 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে, যা 10 দিন পরপর 2-3 বার স্প্রে করলে এর প্রতিকার হয়ে যায়। পানে এছাড়া লাল মাকড় দেখা যায়। পানের লাল মাকড় দমনে সালফার জাতীয় ওষুধ, যেটা আমরা রনোভিট 80WG বা থিওভিট 80WG বা সালফার সালফোলাক 80WG ব্যবহার করতে পারি। এখানে প্রতি 10 লিটার পানিতে 250 গ্রাম মিশিয়ে স্প্রে করা হয়ে থাকে।
0: পানে কি কি রোগ হতে পারে এ বিষয়ে যদি আমাদেরকে বলেন।
1: পানে আমাদের সাধারণত গোড়া পচা রোগ, পাতায় দাগ রোগ এবং পাতা ও কাণ্ড পচা রোগ হতে পারে। গোড়া পচা রোগ সাধারণত এটি এক ধরনের ছত্রাকের আক্রমণের হয়ে থাকে। বাদ্র মিশ্রণ দিয়ে মাটি শোধন করলে রোগের আক্রমণ অনেকটা কমে যায়। আক্রমণ বেশি হলে ডাইথেন M45 বা রিডোনিল গোল্ড ছত্রাকনাশক 2.5 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়।
0: পানে পোকার আক্রমণ সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা একটু জানতে চাই পানে কি কি রোগ হতে পারে।
1: পানে সাধারণত গোড়া পচা, পাতায় দাগ, পানের কাণ্ড পচা ও পানের পাতা পচা রোগ দেখা যায়। প্রথম গোড়া পচা রোগটা এক ধরনের ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে। বাদ্র মিশ্রণ দিয়ে মাটি শোধন করলে রোগের আক্রমণ কম হয়। আক্রমণ বেশি হলে ডাইথেন M45 বা রিডোনিল গোল্ড দিয়ে 2.5 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে এর প্রতিকার পাওয়া যায়। পানের পাতার যে দাগ রোগ হয় এটাও ছত্রাকের কারণে হয়ে থাকে। এখানে আক্রান্ত পাতা পুড়িয়ে ফেলা ভালো। আক্রমণ বেশি হলে কুপ্রাভিট বা ভ্যাভিস্টিন জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে হয়, যার 40 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে বা অথবা খৈলের সাথে মিশিয়ে প্রয়োগ করলে উত্তম প্রতিকার পাওয়া যায়। পানের কাণ্ড পচা ও পানের পাতা পচা রোগ, যেগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে, বরজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, যার ফলে আক্রমণ কমে যায়। এবং আক্রমণ বেশি হলে নিউবেন 72WP 2.5 মিলি পার লিটারে থেকে স্প্রে করলে এর প্রতিকার পাওয়া যায়।
0: পানে পোকার আক্রমণ এবং কি কি রোগ হতে পারে বিষয়ে আমরা অনেক কিছু জানলাম, এবার যদি আমাদের একটু বলেন এই পোকামাকড় বা এই রোগ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি বা প্রতিরোধের উপায় কি?
1: আসলে পোকা এবং রোগ প্রতিরোধের জন্য সাধারণত চাষের শুরু থেকেই আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। আমরা এক্ষেত্রে উত্তম কৃষি চর্চা করতে পারি এবং আমরা সমন্বিত বালাই ব্যবস্থাপনায় যেতে পারি। এছাড়াও যেটা বিশেষভাবে আমাদের নজর দেওয়া দরকার, সেখানে আমরা পান চাষের ক্ষেত্রে রোগ প্রতিরোধী জাত যেমন বাংলা, মিঠা, সাথী ইত্যাদি ব্যবহার করব। নতুন বরজ তৈরির সময় রোগ মুক্ত ও সুস্থ লতা ব্যবহার করা, বরজ আগাছা মুক্ত রাখা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জমিতে গভীর চাষ ও রোদে ভালোভাবে শুকিয়ে নেওয়া, পান ফসলের রোগ বালাই ব্যবস্থাপনা জন্য সঠিক সার প্রয়োগ ও রোগ মুক্ত লতা নির্বাচন এবং সঠিক সময় সার প্রয়োগ রোগ বালাই দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াই আসলে জরুরি।
0: বালাই নাশক বা কীটনাশক ঔষধ ছিটানোর সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত?
1: আসলে আমরা সকলেই জানি বালাইনাশক ও কীটনাশক ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ে যে নির্দেশনা দেওয়া থাকে সেগুলো ভালো করে পড়তে হবে এবং নির্দেশাবলী মেনে চলতে হবে। ব্যবহারের সময় অবশ্যই নিরাপত্তা পোশাক পরিধান করতে হবে। ব্যবহারের সময় ধূমপান এবং পানাহার করা যাবে না। বালাইনাশক ছিটানো জমির পানি যাতে মুক্ত জলাশয়ে না মেশে তার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
0: কৃষিজীবী ভাই বোনেরা, পানের রোগ বালাই দমন ও ব্যবস্থাপনা এ বিষয়ে এতক্ষণ আপনারা বিস্তারিত জেনেছেন। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
2: বুঝলে তো কিভাবে দমন করতে হবে? আর যদিও কামাল মিয়া তুমি না খাও পান, বাঞ্ছটা করতে পারো।
3: ঘরে দেখি ভাত খাওয়ার পর আমি পান না খাই, ভাত খাওয়ার পরে পান না খাইতে পারলে সবাইকে উসকুস উসকুস করে। পান কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাদ্য, কি লিখব?
4: হ্যাঁ, ঘরে কেউ যদি আসে, পাড়ার কেউ কেউ আসে, তাড়াতাড়ি পানের বেড়াটা বের করি, তো এইভাবে তো চলছে।
2: এই যে তুমি যে কাজটা করবা, কিভাবে করবা, সে বিষয়ে তোমাকে এখন একটা জ্ঞান দিচ্ছি।
3: দাও
1: শুনি।

0: কিরে রাতুল, মুখ ভার করে বসে আছিস কেন?
1: বাবার সাথে একটু রাগারাগি হয়ে গেছে। কেন, কি করেছিস তুই?
2: চাচাকে যতটুকু জানি তিনি তো রাগ করার মানুষ না।
1: পড়ালেখা শেষ করে বসে আছি, কোনো কাজকর্ম পাচ্ছি না। কেন আমি কাজকর্ম পাচ্ছি না এটা নাকি আমার দোষ। আচ্ছা তোরা বল, বেকার জীবন কারো ভালো লাগে?
0: আমি তো দেখছি তোর মনটাই হচ্ছে বেকার, তোর কাজ করার কোনো ইচ্ছা নাই।
1: হ্যাঁ, আমার তো জমিদারি আছে।
0: তাহলে কি করবি?
1: ভাবছি শহরে চলে যাব, সেখানে অনেকগুলো অপশন আছে, কোনো না কোনো একটা ব্যবস্থা পেয়ে যাব।
0: কিন্তু গেলেই তো হবে না, সব কিছুর একটা পরিকল্পনা লাগে, না হয় বিপদে পড়ার সম্ভাবনা আছে।
2: বিপদে পড়লে পড়বে, তাতে তোর কি করার আছে?
1: না, তোরা সামান্য একটা কথা নিয়ে যা শুরু করছিস। আচ্ছা যা, আমি কোথাও যাব না।
0: শোন, আমি বেকার জীবনের অবসানের পথ পেয়ে গেছি, ইচ্ছে করলে তোরাও আমার সাথে থাকতে পারিস।
2: আরে আরে আরে, কথা না ঘুরে আসল কথা বল, কি পথ পেয়েছিস?
0: চাকরির আশায় না থেকে নিজেরাই যদি উদ্যোক্তা হই, নিজেদের যেমন উন্নতি হবে, পাশাপাশি আরো অনেককে স্বাবলম্বী করা যাবে।
1: আরে কি করবি সেটা বল।
0: হাতের কাছেই আছে সবকিছু, এত ভাবনার কি?
2: তোর কথায় মনে হচ্ছে আলাদিনের চেরাগ আমাদের সামনে ঘুরছে, ঘষা দেব আর ফুরফুর করে ভাগ্য গড়তে শুরু করবে।
0: রূপকথার গল্প কোনো নিছক ঘটনা নয়, তারও একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো গল্পের পাতা থেকে এখন বাস্তবে রূপ লাভ করেছে। সমস্যা হচ্ছে উদ্যোগগুলো আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।
1: ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে আসল কথাটা বল।
0: আমি আগেই বলে রাখছি, উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে ধৈর্যশীল হতে হবে।
2: আচ্ছা ধৈর্য ধরলাম, এখন আমরা কিভাবে কি করব সেটা বল।
0: এখানে আমরা পাঁচজন আছি, প্রত্যেকে একটা করে কাজ যদি করি, এই ধর আমি একটা গরুর খামার দিলাম,
1: আমি মাছের চাষ করলাম, আমি সবজি বাগান করলাম,
2: আর আমি হাঁস মুরগির খামার দিলাম, আমি ফল ফলাদের বাগান করলাম,
0: এরকম অনেক কিছু আছে। আমরা প্রত্যেকে একটা করে উদ্যোগ নিলে এই উদ্যোগকে সফল করতে আরো কমপক্ষে 10 জন লোক জড়িত করতে হবে, তাহলে দেখ আমাদের সাথে আরো 10টি পরিবার স্বাবলম্বী হলো।
2: হ্যাঁ তাই তো, বুদ্ধিটা খারাপ না, কাজ নিয়ে আর টেনশন করতে হবে না,
1: নিজেদের উৎপাদিত পণ্য নিজেরা খেলাম, বিক্রি করে পরিবারের উন্নতি করলাম।
0: তবে কাজ শুরু করার আগে আমাদের কাজের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, যাতে করে কাজ শুরু করার পর সমস্যায় পড়তে না হয়।
2: কাজ করতে সমস্যা তো হবে, আমরা সমাধান কোথায় পাবো?
0: শুধুমাত্র সমাধান নয়, আমাদের এই উদ্যোগ সফল করতে যদি কোনো সহযোগিতা লাগে তারও ব্যবস্থা আছে।
1: বাহ, বুদ্ধি তো ভালো দিয়েছিস, এখন সঠিক পরিকল্পনাটাও বলে দে।
0: জানিস, উদ্যোক্তা হওয়ার জন্য সরকার যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
2: তার মানে আমাদের পেছনে বড় একটা শক্তি আছে।
1: তাহলে আর চিন্তা করছি কেন, সবাই চল কাজে নেমে পড়ি।
0: আমাদের এই কাজগুলো সঠিকভাবে করার জন্য অনেকগুলো অধিদপ্তর আছে, আমরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেরা এগিয়ে যাব।
1: এখন মনে হচ্ছে আমি একটা বোকা।
0: আমরা কেউ বোকা না, শুধুমাত্র ইচ্ছা আর পরিকল্পনার অভাবে বোকা বনে যাই।
2: হব না, আমরা আর হব না বোকা।
3: আমরা হব উদ্যোক্তা, ভাগ্য গড়তে নেই কোনো বাধা।
4: নিজের বস নিজে, তাই না? তাছাড়া তুমি আরো কয়েকজন রে,
5: আমার অন্যের বস
6: আমার তো সবচেয়ে কোনটা জানো, আমার কোম্পানিতে, আমার ফ্যাক্টরি, আমার খামারে, আমার কৃষি কাজে কাজ করে আরো 4-5টা সংসার বাঁচতেছে, তারা স্বাবলম্বী হচ্ছে, মানে মানুষের অভাব পূরণ হয়ে যাচ্ছে, এটা আমার কাছে অনেক আনন্দ লাগে।
4: তোমাকে তুমি তোমার কাজে ফাঁকে দিয়ে তুমি তোমার শাস্তি দিলা, তাই না?
6: হ্যাঁ,
4: কারো অন্য শাস্তি পাওয়া লাগবে না।
5: সেটা তো চিন্তা আছে, এখন খাটাইতেছি 4 জন মানুষ, আবারও মনে করো যে 10 জন মানুষ খাটানোর চিন্তা তো আমার আছে, ইচ্ছাও আছে।
4: তুমি যখন তোমার কাজের পরিধি যত বেশি বাড়াবা, তোমার যেমন লাভ হবে, সে একই সাথে আর কয়েকজনের লাভ হবে। আমরা সবাইকে নিয়েই তুমি নিমিশে আমাদের চলতে হবে, এগুতে হবে, কাজ করতে হবে, তাই না?
6: আমার লাভ হলে সমাজের লাভ হবে, সমাজের লাভ হলে দেশের লাভ হবে।
4: হ্যাঁ, সর্বোপরি দেশের কথা ভাবতে হবে।
5: উন্নতি কি করবো, পরিকল্পনা করতে হলে পরিবারের মিশলে আলোচনা করতে হইব। পরিকল্পনা অর্ধেক যুদ্ধ
4: যায়। ঠিক আছে, তুমি যখন চাইতে চাও তাহলে আমরাও যাবো। তো যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি যে আমাদেরকে এই যে এত সবকিছু শেখার জন্য যিনি সহযোগিতা করেছেন, অর্থাৎ আমাদের সোনালী ফসল আসর যিনি প্রযোজনা করেছেন, তিনি হচ্ছেন রানিয়া সুলতানা। তাকে ধন্যবাদ, যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে চলো আমরা বাড়ি যাই।
5: হ্যাঁ।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সিফাতি মঞ্জুর।

সঙ্গীত শুনছেন সিফাতি মঞ্জুরের কণ্ঠে। এবারের গান এসো বধূ ফিরে এসো।

0: দুখালি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সিফাতি মঞ্জুর।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
4: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না। আরে
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
6: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কতিপয় আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছে। এই পরিস্থিতিতে সকল সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সকল সচেতন নাগরিককে জ্বালানি সাশ্রয়মূলক ব্যবস্থা অবিলম্বে গ্রহণের জন্য অনুরোধ করা হল। প্রাকৃতিক গ্যাস সাশ্রয়, রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ের জন্য উপযুক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে। গ্যাস চালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করতে হবে। গ্যাস পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে গ্যাসের লিকেজজনিত অপচয় রোধ করতে হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে সকলকে বিরত থাকতে হবে। জ্বালানি তেল সাশ্রয়, ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং ব্যবস্থা অবলম্বনকে উৎসাহিত করতে হবে। জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত অথবা পরিহার করতে হবে।
0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে 45-60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর, আবার বলছি এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76% এবং সন্ধে 6টায় 95%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা বেজে 23 মিনিট এবং অস্ত যাবে 6টা বেজে 46 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
6: This is Bangladesh Better. Giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office Focus for the Inland River reports. Volatile 1 AM says that there are chances of rain or thunder shower accompanied by temporary south or southeasterly gusty squalls at the velocity of 45 to 60 km per hour over the regions of Faridpur, Khulna, Borishal, Patuakhali, Kumila, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports of these areas have been advised to hoist caution signal number 1. I repeat, caution signal number 1. Now focus with the entire country, well until 6 PM tomorrow. Light to moderate rain or thunder shower accompanied by temporary gusty squalls may be expected over most places of Dhaka, Khulna, Chattogram and Borishal divisions and over more places of Rashi, Rangpur, Mamansingh and Silla divisions. Besides this, heavy to very heavy shower may be expected over some places of Dhaka, Khulna, Borishal and Chattogram divisions. Day and night temperature may be decreased slightly with the whole country. Today the highest temperature of the country was 34.2 degrees Celsius in Sylhet and the lowest was 23.5 degrees Celsius in Sylhet. Today the temperature of Dhaka was recorded maximum 30.7 degrees Celsius and minimum 26.5 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 76% and at 6 p.m. was 95%. The sun rises over Dhaka tomorrow at 5:23 a.m. and the sun sets at 6:46 p.m. And that is end of our weather report for this time.
1: বাংলাদেশ বেতার বিশেষ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 19 জুলাই 2026 তারিখ হতে 23 জুলাই 2026 তারিখ পর্যন্ত CAD ডেমোলিশন গ্রাউন্ড শিরিশগুড়ি, দক্ষিণ বার্তোপা, মাওনা, শ্রীপুর, গাজীপুর জেলায় অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা হতে সন্ধে 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন।
6: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 প্রচারিত হবে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্যানুষ্ঠানে শুনবেন সিলেট কেন্দ্রের নাটক অসমাপ্ত ভালোবাসার গল্প রাত 10:00। রচনা মোহিত চৌধুরী, নির্দেশনা অরিন্দম দত্ত, প্রযোজনা ইফতেকার আলম রাজন। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বন্যার পানি পরিবেশ দূষিত করে। এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করা থেকে বিরত থাকুন। বন্যার পানি গৃহস্থালি কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
1: টিউবওয়েলের পানি ধরনের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুজলি পাঁচড়ার সহ নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না।
0: বন্যা কবলিত এলাকায় কারো ডায়রিয়া হলে সাথে সাথে প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। বন্যা দুর্গত অঞ্চলে মরা পচা জীবজন্তু মাটিতে পুঁতে ফেলুন যাতে পানি দূষিত করতে না পারে। পানি শোধক বড়ি কিংবা ফিটকারি ব্যবহারের সঠিক পদ্ধতি কোনো স্বাস্থ্যকর্মী কিংবা ত্রাণ অথবা মেডিকেল টিমের লোকদের কাছ থেকে ভালোভাবে জেনে নিন।
1: বন্যার পানি পান করবেন না। সম্ভব হলে আর্সেনিক মুক্ত নলকূপের পানি সংগ্রহ করুন অথবা পানি ফুটিয়ে পান করুন। বৈদ্যুতিক লাইনের তার পানির সংস্পর্শে এলে চরম দুর্ঘটনার কারণ হয়। কোনো বৈদ্যুতিক লাইনে তার পানির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে নিকটস্থ বিদ্যুৎ অফিসে সংবাদ দিন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি নাবিলা জামান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষের সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং নেতৃত্বের মাধ্যমে যুদ্ধে অংশ নেয় এদেশের মানুষ। এছাড়া জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয়তাবাদ প্রবর্তন করে এই দেশের প্রতিটি নাগরিককে এক ছাতার নিচে অন্তর্ভুক্ত করেছিলেন। আজ সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এক চাকরি মেলার আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এতে বিভিন্ন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয় এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের চাকরির জন্য জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়। নরসিংদী সদর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা, জনসেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে 500+ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা আজ বিতরণ করা হয়েছে। এই বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা এস এম রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ষায় নজরুল শীর্ষক এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নজরুলের সুর, কবিতা আবৃত্তি ও নৃত্যের বহুমাত্রিক শিল্পভাষাকে তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নজরুলপ্রেমী সুধীজন উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আজ গজারিয়া উপজেলার হোসেন্দি খাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি খালের পানি প্রবাহ, নাব্যতা, জলাবদ্ধতা নিরসন এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ জোরদারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত মাস্টার অব এডুকেশন পরীক্ষার প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সংশোধিত সময়সূচি আজ প্রকাশ করা হয়েছে। বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশোধিত সময় অনুযায়ী আগামী 24শে জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে 12ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সময়সূচি অনুযায়ী প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা বেলা 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে নরসিংদীতে লটকনের বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে নরসিংদীতে প্রায় 2000 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। লটকন এখন শুধু মৌসুমি ফল নয়, হাজারো কৃষকের জীবিকা এবং সম্ভাবনাময় অর্থকরী ফসল। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় 76% এবং সন্ধ্যে 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 95%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:23 এবং সূর্যাস্ত সন্ধ্যা 6:46। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শীঘ্র হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন তরুণীদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
2: প্রিয় শ্রোতা, আজ 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। সকলকে শ্রাবণ ধারার স্নিগ্ধ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমার এর নিয়মিত আয়োজন সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে। আপনারা সকলেই জানেন, এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা। এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষিকে কিভাবে আরো আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরো বেশি সম্পৃক্ত করা যায় সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে উপস্থাপক হিসেবে আপনাদের সাথে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফরি
3: এবং আমি হালিমাতু সামিয়া। মাটি, মানুষ আর কৃষি, এই তিনের বন্ধনেই গড়ে উঠেছে বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতি। আর সেই অর্থনীতিকে দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করে আসছে পাট, আমাদের অতি পরিচিত সোনালি আঁশ। একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হিসেবে এই পাট পরিচিত হলেও আজও কৃষকের আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পাট। পরিবেশ বান্ধব প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্বজুড়েও পাটের গ্রহণযোগ্যতা ও চাহিদা ক্রমেই যেন বাড়ছে। প্রিয় শ্রোতা, ভালো ফলনের পাশাপাশি উন্নত মানের পাটের আঁশ উৎপাদন অনেকটাই নির্ভর করে ফসলের সঠিক পরিচর্যার উপর। সময় মতো জমি প্রস্তুত, মানসম্মত বীজ ব্যবহার, আগাছা দমন, সুষম সার প্রয়োগ, রোগবালাই নিয়ন্ত্রণ এবং উপযুক্ত সময়ে পাট কেটে সঠিকভাবে জাগ দেওয়া, এসব বিষয়ে যত্নশীল হলেই কাঙ্ক্ষিত ফলন ও ভালো মানের আঁশ পাওয়া সম্ভব।
2: প্রিয় শ্রোতা, আপনারা ইতোমধ্যেই বুঝে গিয়েছেন আমাদের সোনালী আঁশ পাটের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে। তাই এই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় পাটের পরিচর্যা ও মানসম্মত আঁশ উৎপাদনে করণীয়। প্রিয় শ্রোতা, প্রতিপর্বের ন্যায় আজকেও আলোচনার মধ্য থেকে আপনাদের জন্য থাকবে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
3: কাফি, আমরা তো আমাদের আজকের আলোচনার বিষয় সম্পর্কে জানলাম, তো চলো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে আমাদের শ্রোতাদের জানিয়ে আসি।
2: হ্যাঁ চলো
3: শ্রোতা, চলুন আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে।
4: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রতিবারের মতোই অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
5: এবং আমি ইফাত মাইজানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামেস অনুযায়ী জুলাইয়ের এই শেষ সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, ফলে তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা সহনীয় এবং আরামদায়ক থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে দেশে আবহাওয়া এবং বৃষ্টিপাত কেমন থাকবে এই তথ্য আমরা জেনে আসি শাহেদের কাছে।
4: আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ বিভাগে এই সপ্তাহে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা বিভাগের বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কম হতে পারে। এই বর্ষণমুখর আবহাওয়ায় দেশের প্রধান প্রধান ফসল চাষে কৃষক ভাইদের জন্য পরামর্শ আমরা ইফাদের কাছ থেকে শুনব।
5: বর্তমানে আমন ধানের চারা রোপণের জন্য উপযুক্ত সময়। এক মাস বয়সের চারা মূল জমিতে প্রতিস্থাপনের প্রস্তুতি নিতে হবে এবং জমির পানি 5-7 সেন্টিমিটার বজায় রাখতে হবে। তবে যদি অতিরিক্ত পানি জমে যায় সেক্ষেত্রে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, কিন্তু সম্পূর্ণ পানি বের করে না দিয়ে কিছুটা পরিমাণ পানি রাখা ভালো, যাতে করে চারা গাছ হেলে পড়া কিংবা পানিতে ভেসে যাওয়ার সমস্যা রোধ করা যায়। জলাবদ্ধতা ঝুঁকিপূর্ণ এলাকার জন্য স্বল্পমেয়াদি জাত নির্বাচন করুন এবং জমি দীর্ঘদিন পানিতে ডুবে থাকলে তাপক, ভাসমান বা ট্রে ভিত্তিক পিস্তলা ব্যবহার করতে পারেন।
4: এছাড়াও আউশ ধান এখন জমাট বাঁধা পর্যায়ে রয়েছে। এই আবহাওয়ায় আউশে খোল পোড়া বা বাদামি দাগ রোগ এবং আমন ধানে চুঙ্গি পোকার আক্রমণ দেখা দিতে পারে। রোগ ও পোকা দমনে অনুমোদিত রাসায়নিক প্রয়োগ করুন। তবে ভারী বৃষ্টিপাতের আগে বা বৃষ্টিপাতের সময় জমিতে কোনোভাবেই সার বা বালাইনাশক প্রয়োগ করবেন না।
5: ভুট্টা চাষী ভাইরা মোচা গঠন পর্যায়ে জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন। এছাড়া ভারী বৃষ্টিপাত হওয়ায় আগেই মাঠের পরিপক্ক শাকসবজি সংগ্রহ করে ফেলুন। এই আর্দ্র আবহাওয়ায় সবজিতে লাল কুমড়ো বিটল বা শোষক পোকার এবং পেঁপেতে মিলিবাগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করুন এবং অনুমোদিত বালাইনাশক স্প্রে করুন।
4: বর্ষার এই সময়ে গবাদি পশু ও হাঁস মুরগিকে সবসময় উঁচু, পরিষ্কার ও শুকনো জায়গায় রাখতে হবে, যেন কোনোভাবে মেঝেতে পানি জমতে না পারে। পশুর থাকার জায়গা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গবাদি পশুকে নিয়মিত গুরুত্বপূর্ণ রোগের টিকা দিন এবং হাঁস মুরগিকে কৃমিনাশক এবং শুকনো খাবার দিন। যে কোনো জরুরি প্রয়োজনে নিকটস্থ উপজেলা কৃষি, মৎস্য বা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন।
5: প্রিয় কৃষক ভাই বোনেরা, আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী কৃষি কার্যক্রম পরিচালনা করুন। নিজেরা সুরক্ষিত থাকুন এবং দেশের কৃষিকে সচল রাখুন।
4: কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা।
3: কাফি, আমরা তো আমাদের শ্রোতাদের আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে জানিয়ে আসলাম, তো চলো আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় ফিরে আসি।
6: হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। প্রিয় শ্রোতা, এবার মূল আলোচনা অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আতিক হাসান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
7: জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
3: প্রথমেই যদি আপনার কাছে আসি, যে আমরা পাট চাষে শুনি যে পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি একটু সার্বিকভাবে বলতেন যে পাট চাষে আসলে পরিচর্যাটা কিরকম হওয়া উচিত এবং পাট চাষে পরিচর্যার গুরুত্ব আসলে কতটুকু।
7: শুধুমাত্র ভালো বীজ থেকে আমরা ভালো মানের আশ পেতে পারি এটা কখনোই সম্ভব না, অবশ্যই ভালো পরিচর্যার প্রয়োজন আছে। আমাদের পাট বপন থেকে শুরু করে আমাদের কাটা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদেরকে সঠিক পরিচর্যার করতে হবে। প্রথমে আমরা বপনের পর অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে, যখন পাট গাছের বয়স 20-25 দিন হয় তখন আমাদের প্রথম নিড়ানি দিতে হবে। নিড়ানি দিয়ে আমাদের আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং যখন গাছের বয়স 40-45 দিন হবে তখন আমাদের দ্বিতীয় নিড়ানি দিতে হবে। এবং যদি বৃষ্টি না হয় প্রথমের দিকে প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে এবং সারের ক্ষেত্রে অবশ্যই মাটির পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে এবং সব সারই প্রথমের দিকে একসঙ্গে জমি তৈরি করার সময় দিয়ে দিতে হবে। শুধুমাত্র ইউরিয়া সার 2 কিস্তিতে আমরা দিব। আমরা যখন জমি তৈরি করব তখন অর্ধেক পরিমাণে ইউরিয়া দিব এবং গাছের বয়স যখন 40-45 দিন হবে তখন দ্বিতীয়বার নিরিষ সময় আমরা ইউরিয়া সার উপরি প্রয়োগ করলে আমাদের পাটের ফলন ভালো পাওয়া যাবে।
6: যে আপনি তো পাটের পরিচর্যা সম্পর্কে বলছিলেন, তো আমরা জানি যে পাটের আশটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সব সময় কিন্তু এই পাটের আশটা অনেক বেশি গুরুত্ব বহন করে। এবার যদি আপনার কাছে জানতে চাই যে মানসম্মত আমরা যদি আশ পেতে চাই বা আমাদের কৃষক ভাইরা যারা আছেন তারা আসলে এই মানসম্মত আশ পাওয়ার জন্য কাটার সঠিক সময়টা কোনটি বিবেচনা করবেন?
7: অবশ্যই কৃষক ভাইদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন বীজ বপন করব তখন থেকে শুরু করে 100 দিন পরেই আমরা পাটটা কিন্তু কাটতে পারবো, 100 থেকে 110 দিন বা 120 দিন পর্যন্ত। আমাদের কৃষক ভাইদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি খুবই দ্রুত পাট কেটে ফেলি সেক্ষেত্রে পাট তুলনামূলক অনেক পাতলা হবে এবং পাটের ফলন কৃষক ভাইরা কম পাবে এবং কৃষক ভাইরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে বেশি দেরি করে যদি আমরা পাট কাটি সেক্ষেত্রে পাটের আশ তুলনামূলক রুক্ষ হবে এবং পাটের গুণগত মান অনেক কম হবে। তাই কৃষক ভাইরা লক্ষ্য রাখবেন 100 দিন থেকে 110 দিনের মধ্যে, বা কৃষকের পরবর্তী জমি চাষাবাদের উপর ভিত্তি করে কৃষক ভাইরা তাদের পাট কাটবেন।
3: আচ্ছা, আমরা পাট চাষে যে গুরুত্বপূর্ণ একটা শব্দ পাই জাগ দেওয়া, তো এই যে কাটার পর আসলে জাগ দেওয়া বা এটা আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়?
7: যে আসলে প্রচলিত পদ্ধতিতে আছে এবং এছাড়াও রিবন রেটিং আছে। আমি প্রথমে যদি প্রচলিত পদ্ধতি বলি, সেক্ষেত্রে আমরা কৃষক ভাইরা পাট কাটার পর পাট বড় কাঠি এবং ছোট কাঠিগুলো আলাদা করে আটি বেঁধে নিবে। আটি বেঁধে নেওয়ার পর আমাদের পাতাগুলো ঝরিয়ে নিতে হবে। পাতা ঝরিয়ে নেওয়ার পর 3-4 দিন আমাদের পাটের যে গোড়াগুলো আছে নরম করার জন্য আমরা জমিতে 1 ফুট পানির নিচে রাখবো। রাখার পর যখন গোড়াটা নরম হয়ে যাবে তখন আমরা আমাদের পাটের আটিগুলো আছে এগুলো জাগে নিয়ে যাব। লক্ষ্য রাখবো তুলনামূলক স্বচ্ছ পানিতে আমরা জাগ দেওয়ার চেষ্টা করব এবং জাগের উপরে কুচুরি পানা অথবা খড়কুটো দিয়ে রাখবো। কখনোই কোনো অবস্থাতেই কলা গাছ বা মাটি দেওয়া যাবে না, সেক্ষেত্রে আশের গুণগত মান ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি আমরা রিবন রেটিং এর কথা বলি, রিবন রেটিং এর ক্ষেত্রে অবশ্যই পরিবেশ বান্ধব একটি পদ্ধতি, যেখানে আমাদের পানি অপচয় কম হবে, 70-80% পানি কম লাগবে এবং আমরা আশের গুণগত মান ভালো পাবো। সেক্ষেত্রে আমাদের নর্মাল পদ্ধতিতে যেখানে জাগ হতে আমাদের 15-21 দিন পর্যন্ত সময় লাগে, সেক্ষেত্রে রিবন রেটিং এর ক্ষেত্রে যদি আমরা পাটের সালটা ছিঁড়ে আলাদা করে আমরা জাগ দিয়ে থাকি সেক্ষেত্রে পাঁচ থেকে দশ দিনের মধ্যে জাগ সম্পূর্ণ হয়ে যাবে, আমরা সেখান থেকে আমরা মানসম্মত পাটের আশ পাবো।
3: তার মানে আপনার কথা থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমরা যদি প্রচলিত পদ্ধতিতে জাগ দেওয়ার তুলনায় আমরা যদি রিবন রেটিং পদ্ধতিতে যা কৃষক ভাইরা দেয় তাহলে বেশি উপকৃত হবেন এবং এটি পরিবেশ বান্ধব।
7: হ্যাঁ জি অবশ্যই।
3: তার মানে আপনি এটি হচ্ছে কৃষক ভাইদের সাজেস্ট করছেন?
7: জি অবশ্যই।
6: জি আমরা তো পাটের জাগ দেওয়া সম্পর্কে জানলাম এবং আপনি বললেন যে রিবন রেটিংটা সবচেয়ে বেশি প্রচলিত এবং পরিবেশ বান্ধব একটি পদ্ধতি। এবার যদি আপনার কাছে জানতে চাই যে পাট জাগ দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে পাটের আঁশটা শুকানো এবং এটা সংরক্ষণ করা, তো এক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কি কি করবেন?
7: যখন আমাদের জাগ হয়ে যাবে তখন কৃষক ভাইরা পাটের আঁশ আলাদা করার পর আঁশটি স্বচ্ছ পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকাতে হবে। কখনই মাটিতে শুকানো যাবে না, মাটিতে শুকালে আঁশের গুণগত মান কম হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর্দ্রতা যেখানে থাকবে না, যেখানে বায়ু চলাচল আছে এরকম জায়গায় আমাদের সংরক্ষণ করতে হবে।
3: যে আপনি তো সার্বিকভাবে আমাদের পাট চাষের পরিচর্যা এবং মানসম্মত আঁশ পেতে যে যে করণীয়গুলো করা উচিত সেগুলো সম্পর্কে বললেন, আপনি যদি সার্বিকভাবে কৃষক ভাইদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিতেন?
7: অবশ্যই কৃষক ভাইরা যখন পাট চাষাবাদ শুরু করবে প্রথম থেকেই যদি আমাদের পরিচর্যা সঠিক সময় করে, প্রথমেই সময় মতো নিড়ানি দিয়ে নেয় এবং সঠিক সময়ে যদি কৃষক ভাইরা প্রয়োজন অনুযায়ী সুষম সার এবং পানি দিয়ে থাকে এবং জাগ দেওয়ার সময় সঠিক সময়ে কেটে এবং সঠিক সময়ে যদি জাগ দিয়ে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়ে যদি শুকায় সংরক্ষণ করে সেক্ষেত্রে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং দেশে পাটের যে অর্থনৈতিকভাবে বৈদেশিক মুদ্রা অর্জন হয় সেটি আরো ত্বরান্বিত হবে।
6: যে আমরাও চাই যে পাটের যে সোনালী আঁশের যে সুদিন বাংলাদেশে ছিল এবং এটা আবারও ফিরে আসবে এবং আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন তারা আরো বেশি লাভবান হবেন পাট চাষ করে। আশা করছি আপনার এই পরামর্শ শুনে আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন যারা আসলে পাট চাষ করেন আপনারা তারা অবশ্যই সতর্ক হবেন এবং এই অনুযায়ী এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা পাট চাষে লাভবান হবেন। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
7: জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
3: কাফি, আমরা তো আমাদের আজকের অতিথির থেকে আজকের যে বিষয় ছিল সে সম্পর্কে বিস্তারিত শুনে আসলাম। তো চলো, আমরা শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে যে জিনিসটার জন্য অধীর আগ্রহে শুনেছিলেন আজকের কুইজ সেটা আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে আসি।
6: হ্যাঁ চলো তাহলে জানিয়ে দেওয়া যাক। প্রিয় শ্রোতা, এবার আপনাদের জন্য রয়েছে কুইজ। এ পর্বে আপনাদের জন্য কুইজ, পাট জাগ দেওয়ার ক্ষেত্রে পরিবেশ সম্মত পদ্ধতি কোনটি? আমি আবারও বলছি, পাট জাগ দেওয়ার ক্ষেত্রে পরিবেশ সম্মত পদ্ধতি কোনটি?
3: উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এ। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, somvabonarkrishi@gmail.com এ। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না।
6: প্রিয় শ্রোতা, এছাড়াও ডাকযোগেও আপনারা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন। সম্ভাবনার কৃষি প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁ, ঢাকা 1207 এই ঠিকানায়।
3: কাফি, আমরা তো আজকে অতিথির থেকে যে পাট চাষে পরিচর্যা এবং মানসম্মত আঁশ পেতে কি কি করণীয় হওয়া উচিত সে সম্পর্কে জেনে এসেছি। তো চলো আমাদের একজন সফল পাট চাষীর আমরা গল্প শুনে আসি, তাহলে আমাদের কৃষক ভাইয়েরা আরো অনুপ্রাণিত হবেন।
6: হ্যাঁ চলো তাহলে আমাদের শ্রোতাদের আজকে একজন সফল পাট চাষীর গল্প শোনাই এবং আমাদেরকে গল্প শোনাচ্ছেন সাব্বির সজীব।
8: সোনালী আঁশ পাট আমাদের অহংকার, কিন্তু কেমন আছেন পাট চাষীরা? শুনবো এবং শোনাবো তাদের সুখ দুঃখের গল্প। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা জানি পাট হচ্ছে আমাদের সোনালী আঁশ এবং এই পাট চাষে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে। এই মুহূর্তে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলায়। কি নাম ভাই আপনার?
9: বিপ্লব চন্দ্র সূত্রধর।
8: তো আপনি কতটুক জায়গা এবার পাটের আবাদ করছেন?
9: তিন বিঘা।
8: এখানে কত শতাংশ বিঘা?
9: 33% 1 বিঘা। 33%
8: 1 বিঘা। তো একটু গল্পটা বলেন, কবে শুরু করছিলেন, কোন মাসে লাগাইলেন, কিভাবে কি যত্ন করলেন? তো এখন তো পাট ওঠা শুরু হয়েছে, মানে পচনটা শুরু হয়ে এখন সোনালী আঁশটা রোদে দেওয়ার প্রক্রিয়া চলছে, এগুলো একটু বলেন।
9: বপন করা হয়েছিল হলো বৈশাখ মাসের 15 তারিখ কিংবা 16 তারিখ, তখন করছিলাম। তখন আগাম বৃষ্টির কারণে 1 বিঘা জমি আমার তখনই মায়ের যায়। তারপরে আবার 2 বিঘা জমি যাই ছিল, ওগুলা পরিচর্যা কইরা যতটুকু আছে অতটুকু মানে ওখানে বর্তমানে কর্তন করতেছি। যতটুকু হয়েছে ফলন এক মোটামুটি ভালো হয়েছে।
8: তো এটা কি জাত ছিল?
9: এটা ছিল বঙ্গবীর।
8: বঙ্গবীর না? তো এই জাতের বৈশিষ্ট্যটা কেমন? মানে এখন তো এবার বিশেষ করে পাটের মৌসুমে কখনো বৃষ্টি হয়েছে, কখনো রোদ হয়েছে, আবহাওয়ার একটু হেরফের হয়েছে, তো সেই আবহাওয়াতে কেমন হয়েছে?
9: এমনি ফলন ভালোই হয়, সব সময় বিঘা প্রতি ভালো ফলনই দেয়। বৃষ্টি হইলে কিংবা পানি আসলে মারা যায়, অল্পতেই মানে পানিতে একবারে দুর্বল এই পাটটা।
8: আমরা তো জানি যে পাট যখন আবাদ করা হয় উত্তরণের পর থেকে এই যে একটা কর্মযজ্ঞ শুরু হয় যে পাটের আঁশ ছাড়ানো পাটকাঠি থেকে এবং তারপরে সেটাকে আবার ধোয়া, ধোয়ানোর পর আবার শুকানো, অনেক একটা ব্যাপার থাকে। তো এই ব্যাপারটায় প্রতি
10: বিঘাতে মোটামুটি খরচ হয় কেমন?
9: বিঘা প্রতি 8,000-9,000 টাকা খরচ হয় শুধু কাটা আর ধোয়া পর্যন্ত। বোনার সময় তো এই খরচ হয় না, তখন চাষ পাটের সারটা একটু প্রয়োগ করতে হয় কম, কিন্তু পাটের কর্তনের সময় মানে বিশেষ করে কাইটা পচানোর সময় শুকানোর সময় লেবার খরচটা বেশি পড়ে যায়। যাই হোক, যার পরিবারের একটু সাহায্য পাওয়া যায় একটু ব্যয়টা একটু কমে আসে। উদ্ভাবন করে সরকার নতুন বাজারে যদি ওটা আসে, যদি ওইটা পরীক্ষামূলক আগে চাষ করার চেষ্টায় আছে কিংবা আশায় আছে এরকম একটা ইয়ে।
10: আচ্ছা সুত্রধর ভাই, এই যে ধরেন পাট চাষের সময় তো আমরা জানি যখন পাটটা পচন শুরু হয় তখন কিন্তু ধোয়াটা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক শ্রমিক প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার এবার কি অবস্থা?
9: পাটের খরচটা বর্তমানে অনেক বেশি, যেহেতু বিঘা প্রতি দেখা যায় যে 10,000-15,000 টাকা খরচ হয়ে যায় ধোয়া কর্তন করার কল রোদে শুকানো পর্যন্ত। তারপরে কৃষকদের যে পারিশ্রমিক দিয়া দেখা যায় যে বিঘা প্রতি 15,000 টাকা ব্যয় হয়ে যায়। যদি ফলন ভালো হয় তাহলে 20,000 টাকা আসতে পারে, তাতে বিঘাতে 5,000 টাকা মতো লাভের আশা করা যায়।
10: আচ্ছা এই যে আপনি বঙ্গবীর জাতটা যে টমেটো চাষ করছেন এবার, এটা কত বছর ধরে চাষ করতেছেন?
9: বিগত 2 বছর ধরে আমি চাষ করতেছি, কিন্তু গতবার তো আগাম বৃষ্টি হয়েছিল না, তখন এবার আগাম বৃষ্টিটা অতিরিক্ত হওয়ার কারণে ফলনটা অনেক কমে গেছে, মানে পাটটা পরিপক্ব হওয়ার আগে আমাদের কর্তন করে ফেলাইতে হচ্ছে, এজন্য পাটের আশটা একটু কম আসতেছে, এজন্য একটু ফলন কম হবে এরকম একটা।
8: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে পাট নিয়ে নানাবিধ গবেষণা কার্যক্রমের। তবে আশার কথা হচ্ছে এবছর সবুজ সোনা নামে নতুন একটি পাটের জাত কৃষক মাঠে চাষ করেছেন, আর এভাবেই আমাদের সোনালি আঁশ এর যোদ্ধারা এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের সম্ভাবনার কৃষি।
3: কাফি, আমাদের এখন সর্বশেষ যে আকর্ষণীয় অংশ কুইজ বিজয়ী, তো চলো আমরা হচ্ছে কুইজ বিজয়ী নামটা ঘোষণা করে দিই।
6: হ্যাঁ চলো, তার আগে জেনে নিই আমাদের শ্রোতা যারা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের নামগুলো।
3: প্রিয় শ্রোতা, মানিকগঞ্জ থেকে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ, পারভিন আক্তার ও মুফাজিল হোসেন।
6: গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন বি এম ফরিদ আহমেদ, বি এম কৌশিক ও আফিয়া খানম জুলি।
3: খুলনা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পারুল আক্তার, নূরজাহান বেগম, সাহারুজ্জামান ফাহা, তাবারাকা, মোহাম্মদ শাহজাহান আলী, সাইফুল ইসলাম, কাজী রাকিব আহমেদ, মনিরুল ইসলাম পাপ্পু, আয়েশা বেগম আশা, আরিফা আক্তার এশা, আবরার শাহরিয়ার ফাহিম, শাকিল আহমেদ এবং এইচ এম স্বাধীন।
6: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, হাসনা হেনা, আলামিন আলো, আকশা আহমেদ, শামিম আকন্দ, সাবিহা কাইসার ইমা, তাফরিহা তাহুরা, তানজিম তটিনি, ইসাবা ইলা, রিধিকা রিধি, নাজনিন নিহা, সিনথিয়া সিথি, জুয়েল রানা, জান্নাতুল জ্যোতি ও সারোয়ার হোসেন।
3: নারায়ণগঞ্জ থেকে ফারহিন রহমান, এইচ এম তারেক, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ।
6: রংপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শারমিন আক্তার শম্পা, মাসুম বিল্লা, মোহাম্মদ শফি উদ্দিন, নাজমুল হুদা, স্বপ্না পারভিন, মোহাম্মদ সম্রাট সেকেন্দার আলী।
3: টাঙ্গাইল থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, মোহাম্মদ রাসেল এবং সম্রাট এম ডি ফারুক মোঘল।
6: রাজশাহী থেকে জহুরুল ইসলাম জয়, সিরাজুল ইসলাম, নুরাইজ বিন জাহান, এম এন সেন্টু, হাসিনা জামান হাসি, পারভেজ আহমেদ ও এ কে এম নুরুজ্জামান।
3: জয়পুরহাট থেকে আজমাইন হোসেন, হোসনে আরা মুন্নি, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ জামিলা বেগম, আফসার আলী, আক্তারুল ইসলাম, জাকির হোসেন শুভন।
6: ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আসমাউল হোসনা, ফরিদ আহমেদ, রেজাউল হক, আফিয়া আহমেদ, এম আলম, কৌশিক আহমেদ, ফয়সাল আহমেদ, মিরাজ আলী খান ও সুজন আহমেদ।
3: নাটোর থেকে আরিফুল ইসলাম এবং নীলা চৌধুরী।
6: চট্টগ্রাম থেকে মেহেদি হাসান, মোহাম্মদ সেলিম হোসেন ও মোহাম্মদ সাজিদ খান।
3: ঝিনাইদহ থেকে এস এম সবেদ আলী, মোহাম্মদ কফিল উদ্দিন এবং মাইমুনা আক্তার কিয়া।
6: ভোলা থেকে নাজমা, রিক্তা, নূর ইসলাম নির্জন, হাফসা বেগম জুই।
3: চাঁদপুর থেকে নওসাবা নুহা, লাবণ্য লতা, সাফিয়া সেতু, সারাবান সারা।
6: কুড়িগ্রাম থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শাহনাজ পারভিন লাকি, ফারুক আহমেদ, ফারদিনা তাসনিম দিশা।
3: জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন এবং নাদের হোসেন।
6: কুষ্টিয়া থেকে শামীম হোসেন, সখিনা খাতুন ও শাহনাজ পারভিন।
3: ময়মনসিংহ থেকে জুয়েল মিয়া, রিপন মিয়া, জাকির হোসেন, লাকি আকার নিশি, মনিরা খাতুন, আব্দুল সাত্তার, জুবায়ের আল ফাহাদ, সাকিব হাসান বিদ্যুৎ ও সাদিক মিয়া।
6: কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম,
3: পঞ্চগড় থেকে মোহাম্মদ আহনাফ তাহমিদ, বিথি চক্রবর্তী, শ্রী দীপক চক্রবর্তী, মাহির ফয়সাল শিহাব ও প্রিয়ম চক্রবর্তী,
6: লালমনিরহাট থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, ভূপেন্দ্রনাথ রায়, চৈতন্য কুমার রায়, হরিদাস চন্দ্র রায়, কল্পনা রানী রায়, কেশব চন্দ্র রায়।
3: দিনাজপুর থেকে মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, খাদিমুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, সাফিন আহমেদ, লীনা আক্তার ও মোহাম্মদ আব্দুল হাদি সরকার।
6: ঠাকুরগাঁ থেকে সাফওয়ান মাহমুদ চৌধুরী,
3: সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, আলমাস আলী, নাইমুর রহমান নোবেল, আব্দুর রহমান।
6: চুয়াডাঙ্গা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন এম এস হোসেন, বাদল রশিদ, সালমা খাতুন প্রিয়া, নাইমুর রহমান সারোয়ার।
3: মাগুরা থেকে আজগর আলী মন্ডল,
6: বাগেরহাট থেকে ইমরান ইসলাম, মোহাম্মদ রানা।
3: বগুড়া থেকে নাসরিন আক্তার মিম ও আওহাব প্রধান সম্রাট।
6: পাবনা থেকে বৃষ্টি আক্তার নদী, সানোয়ার হোসেন, শিফাত সর্দার, রিফাত ইসলাম, নীলোফার আক্তার নীলা, মেহেদি হাসান জুয়েল ও রিফাত ইসলাম।
3: কুমিল্লা থেকে আইরিন আক্তার,
6: পিরোজপুর থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক,
3: নাটোর থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ও নীলা চৌধুরী,
6: এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ সঠিক উত্তর পাঠিয়েছেন শিকদার ইসহাক আলী। সামিয়া, আমাদের এত এত শ্রোতা যারা সঠিক উত্তর পাঠিয়েছেন, আমরা আসলে সত্যি অভিভূত তাদের এত বেশি সাড়া পেয়ে। এবং তুমি জানো যে আমাদের শ্রোতা যারা রয়েছেন, যারা আসলে সঠিক উত্তর পাঠিয়েছেন, সকলকে আমরা বিজয়ী ঘোষণা করতে চাই।
3: সকলেই কিন্তু আমাদের কাছে বিজয়ী।
6: হ্যাঁ, সকলেই বিজয়ী, কিন্তু জানোই যে সীমাবদ্ধতার কারণে লটারির মাধ্যমে আমাদেরকে একজনকেই বিজয়ী ঘোষণা করতে হয়।
3: তাহলে আজকে লটারির ভিত্তিতে কি হলো কুইজ বিজয়ী?
6: চলো তাহলে নামটা ঘোষণাই করে দিই।
3: চলো,
6: প্রিয় শ্রোতা, গত পর্বের কুইজের বিজয়ী হয়েছেন কেশব চন্দ্র রায়, সভাপতি বন্ধন বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাব, পোস্ট লোহাকুচি, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। কেশব চন্দ্র রায়, আপনাকে অভিনন্দন।
3: প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম উন্নত মানের পাটের আঁশ উৎপাদন অনেকটাই নির্ভর করে সময় মতো সঠিক পরিচর্যা এবং বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনার উপর। তাই সঠিক পরিচর্যা নিশ্চিত করতে যেমন পাটের ফলন বৃদ্ধি পাবে, তেমনি আঁশের গুণগত মানও উন্নত হয়। এর ফলে কৃষক ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি পাট চাষকে আরো লাভজনক করে তুলতে পারবেন। তাই আসুন আমরা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মানসম্মত পাট উৎপাদনে আরো সচেষ্ট হই। কেননা কৃষির উন্নয়নই কৃষকের সমৃদ্ধি, আর কৃষকের সমৃদ্ধি এই দেশের উন্নতির ভিত্তি।
6: প্রিয় শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকব এমনই নতুন কোন এক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মাটি ও ফসলের যত্ন নিন, আর সম্ভাবনার কৃষির সাথেই থাকুন।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবার প্রতি জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমাদের চতুর্থ এবং শেষ পালার আয়োজন থেকে। আশা করছি সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে আমরা কজন, শাহনাজ পারভিন, আফরোজা আক্তার, বর্ষা আহমেদ এবং আমি শাহনাজ পারভিন ঋষি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খুশরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আমন্ত্রণ দুর্বারে আজকের আয়োজনে। দুর্বারে আজ আমরা শুনব রকমারি গানের অনুষ্ঠান চা পাওয়া। শুরুতেই দেশের গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানটির গীতিকার টিএইচ শিকদার, সুর দিয়েছেন আব্দুল আজিজ বাচ্চু।

দুবারই আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন মানসী বাণী চিত্র থেকে গান শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া। এবারে একটি পল্লী গীতি, শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ।
1: নিজে পাগল হইলো না, আমায় পাগল করিয়া গেল, নিজে পাগল হইলো না।

0: এই গানটির সাথে শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। বিশ সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনলেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আগামীতে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। আগামীকাল রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশ এবং নেপাল নারী দলের মধ্যকার পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল চারটে খেলা শুরু হবে। 3-1 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ে এবং ভারতের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বিকেল 5টায় ম্যাচ শুরু হবে। আগামী শনিবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় এবং রোববার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী শনিবার তারুডায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। আগামী মাসে 2 তারিখে পোর্ট অফ স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে। টেস্টের আগে বাংলাদেশ স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি হবে প্রথম টেস্ট সিরিজ, যা দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে ইঞ্জুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অভিজ্ঞ 3 বোলার অধিনায়ক প্যাট কামিংস, জোস হ্যাজলট ও নাথান লিও। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এই টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার প্যাট কামিংসের নেতৃত্বে 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে নাথান লায়ন, মিচেল স্টার্কস এবং জস হ্যাজলডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রয়েছেন। গতরাতে ব্রিজটাউনে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডকে 2 উইকেটে পরাজিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ফলে 3-2 সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 268 রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ 47 ওভার 3 বলে 8 উইকেট হারিয়ে জয়ের জন্য 269 রান সংগ্রহ করে। নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া ক্লাব, প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের মাঝে ধারাবাহিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন ক্রীড়া ক্লাব সংগঠনের মাঝে মিনি গোলপোস্ট, নেট, ক্রিকেট ব্যাট ও নানা ধরনের খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজধানীর দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত 29তম আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে 4 জন খেলোয়াড়ের প্রত্যেকেই 4 পয়েন্ট লাভ করে যৌথভাবে তালিকার শীর্ষে রয়েছেন। তারা হলেন সৈয়দ মাহফুজ রহমান, মাস্টার এস এম সামরন, মুহতাদি তাজুয়ার নাশিদ এবং সরওয়ার হোসেন উল্লাস। এছাড়া 4 পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন 12 জন দাবারও। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস এর সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ে এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসব মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, সাঁতার, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশে 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। কানাডা সুপার 16 লীগের দ্বিতীয় আসরে ভ্যাঙ্কুভার র্যাঙ্কার্সের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টি টেন ফরম্যাটে এই আসর আগামী 29 সেপ্টেম্বর থেকে শুরু হবে। 6 দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে 4 অক্টোবর। প্রথমবারের মতো টি টেন ফরম্যাটে কোন টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অ্যাকাউন্টে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাঙ্কুভার অ্যাঙ্কারস। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জুথি। আমাদের আজকের বিষয় ত্বকের এক্সিমা ও এর চিকিৎসা। এক্সিমা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব। আর আমাদের এই এক্সিমা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, সেই শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের আজকের আলোচনায় আমরা নিয়ে আসব। তো চলে যাব বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে। তার আগে জানিয়ে দেই যে আজকের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ আপনাকে।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ত্বকের এক্সিমা বলতে আমরা আসলে কি বুঝি?
2: আচ্ছা, আমরা বলছি এক্সিমা আর ডার্মাটাইটিস, দুইটা টার্ম আছে। খুব কমন একটা রোগ আমরা, যেটা প্রতিনিয়তই আমরা ফেস করি। কি হয় ঘটনাটা, এটা একটা ত্বকের একটা রিয়াকশন প্যাটার্ন। ত্বকের মধ্যে কি হয় দেখা যাবে, প্রথমত ত্বকটা লাল হয়ে যাচ্ছে, তারপরে ত্বকটা চুলকাচ্ছে, পানির মতো ছোট ছোট ফুসকুড়ি নিয়ে দানা উঠছে, এবং চুলকাতে চুলকাতে দেখা যায় আস্তে আস্তে চামড়া আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, এবং সময়ের সাথে আরো মোটা হয়ে যায়। চামড়া যত মোটা হয় তত বেশি চুলকায়, এবং যত বেশি চুলকায় তত বেশি মোটা, একটা ভিশাস সার্কেলে পড়ে যায়। অনেক কারণে হয়, এবং এটা একটা প্যাটার্ন, অনেক কারণে আমরা এই এক্সিমাটা হয়ে থাকে, সেটা বিভিন্ন জায়গাটা হতে পারে।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এক্সিমা গুলো কি কারণে হয়ে থাকে বা কেন হয়ে থাকে?
2: আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন। প্রথম আমি যদি বলি, সহজভাবে বলতে চাই, ধরুন মাথায় কি কখন এক্সিমা হয়? প্রথম মাথায় চুলকাচ্ছে, প্রদাহ হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এরকম ফুসকুড়ি হচ্ছে, অনেক কারণ হতে পারে। খুব কমন একটা কারণ হচ্ছে হেয়ার ডাই। যেমন ধরেন, যারা নিয়মিত হেয়ার ডাই করেন, দেখা যায় যে প্রথম প্রথম কোনো সমস্যা, 5 বছর 10 বছর পরে গিয়ে মাথা চুলকানো শুরু হলো, মাথা লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, সেরকম হতে পারে, কিন্তু সেটা ভেরি কমন। আরেকটা হচ্ছে মাথায় যে আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস, খুশকি, এটা এক ধরনের এক্সিমা। মাথায় যে খুশকি হয়, চামড়া থেকে চামড়া ছোট ছোট চামড়া পড়তে থাকে, আমরা যেটা বলি সেটাকে সেবোরিক ডার্মাটাইটিস বলে, এটাও হতে পারে। আইলিড ডার্মাটাইটিস, চোখের মধ্যে পাতার মধ্যে চুলকাচ্ছে, পাতাটা মোটা হয়ে যাচ্ছে, চোখের চাঁদে চামড়া মোটা হয়ে চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, কিছু হতে পারে। ভেরি কমন কারণ হচ্ছে নেল পলিশ হতে পারে। আবার যখন ঠোঁটের কথা যদি বলি, ঠোঁটে কি হয়, ঠোঁটে অনেক সময় ঠোঁটগুলো লাল হয়ে যায়, ফেটে যাচ্ছে, চুলকাচ্ছে ঠোঁটগুলা, হতে পারে অনেক কারণ। যেমন ধরেন কালার জেল টুথপেস্ট, এখান থেকে হতে পারে। অনেক সময় ফল খাওয়ার সময় যেমন কমলার ছিলকার রস, মাল্টার ছিলকার রস ঠোঁটে লাগছে, সেখান থেকে কিন্তু হতে পারে। অনেকে যেটা আছেন লিপ লিকিং, জিব্বা দিয়ে ঠোঁট ভেজান, সেখান থেকে কিন্তু বারবার ভেজানোর ফলে ঠোঁটের মধ্যে একদিমা হতে পারে। কারোর মধ্যে যদি মেটাল, যেমন ধরেন ইমিটেশন অ্যালার্জি হতে পারে, যেমন ইমিটেশন যখন পরে দেখো কানের লতি চুলকাচ্ছে, চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, ফুলে যাচ্ছে, পেকে যাচ্ছে, সে হতে পারে। কিন্তু মেটাল, আমরা নিকেল আছে, সেটা শুধু কান না, সেখানে ঘড়ি থেকে হতে পারে অনেকের। অনেকে মেটাল বেল্ট পরে, সেখান থেকে হতে পারে। কিন্তু এরকম মেটাল অ্যালার্জি অনেক কারণে, যেমন নিকেল যে আছে সেখান থেকে হতে পারে, কিন্তু এই ধরনের ধরন হতেই পারে। হাউস ওয়াইফরা অনেক বেশি সামান দিয়ে হওয়ার ধরনের, এই সামান থেকে কিন্তু হাত চুলকা চুলকা এক্সিমা হতে পারে। হাউস ওয়াইফ এক্সিমা বলি আমরা যেটা, হতে পারে সেখান থেকে, কিন্তু হাউসওয়াইফদের হয়ে থাকে। যারা সিমেন্ট নিয়ে কাজ করেন, রাজমিস্ত্রি যারা সিমেন্ট নিয়ে কাজ করেন, সিমেন্ট থেকে কিন্তু এক্সিমা হয়, হতে পারে। কিন্তু এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন বংশগত কারণ, একটা হচ্ছে বংশগত বা আমরা বলি জেনেটিক অ্যাটোপিক ডার্মাটাইটিস। এটা ছোট বেলা থেকে বাচ্চাদের হয়, বয়সের সাথে সাথে এটা পরিবর্তনে বিভিন্ন স্থানে ছোট বাচ্চাদের মুখে থেকে শুরু হয়, গলা ঘাজে ট্যাপের এরিয়া সব জায়গায় হয়। আপনি যখন বড় হয় দেখা যাচ্ছে আমরা ভাজে লাল হয়ে যাচ্ছে, এবং আরো যখন অ্যাডাল্ট হয় তখন যায় আমরা বলি আমরা অনেক মোটা হয়ে যায়, লাইকেনিফাইড এক্সিমা, যখন অনেক আমরা মোটা হয়ে যায়, অনেক বেশি চুলকায়, যখন আমরা অ্যাডাল্ট অ্যাটোপিক ডার্মাটাইটিস। এইগুলো মোটামুটি একটা এক্সিমার অনেকগুলো কারণ।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এক্সিমার লক্ষণ কি একটাই যে শুধুমাত্র চুলকাবে, নাকি এছাড়া অন্য আরো কোন লক্ষণ রয়েছে?
2: প্রথমে যেটা বলেছি, প্রথম চুলকানি একটা মেজর কারণ, অনেক চুলকাবে একদিন, মানে চুলকানি আমরা যদি বলতে চাই। পাশাপাশি যে রেডনেস, চামড়া লাল হয়ে যাচ্ছে, দেখা যাবে পাক দিয়ে পানির মতো ফুসকুড়ি নিয়ে উঠছে, এবং প্রচন্ড চুলকাচ্ছে, এবং যেটা হচ্ছে চামড়াটা মোটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মোটা হয়ে যায়। যখন আমরা এটা ক্রনিক এক্সিমা, প্রথম যখন হয় তখন বলি অ্যাকিউট, পরে যখন হয় তখন আমরা ক্রনিক, তখন চামড়া অনেক মোটা হয়ে যাবে, এবং যখন মোটা হবে তখন সে আরো বেশি চুলকাবে, যত চুলকাবে তত বেশি মোটা হবে। তাহলে আমরা যদি ট্রিটমেন্ট আসপেক্ট করবো, এই মোটাটাকে কিভাবে কমিয়ে রাখতে হবে, উইল টক অ্যাবাউট দ্যাট।
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এই এক্সিমা কত ধরনের হয় বা এর প্রকার ভেদগুলো কি কি?
2: প্রকার মধ্যে আমরা তিন ভাবে ভাগ করি এটাকে, আসলে অ্যাকিউট এক্সিমা, সাব অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউটটা হচ্ছে প্রথমে যে লাল যেটা বলেছিলাম যেটা হয়, তারপর যখন চুলটা চলতে আসতে আমার একটা মোটা হয় যে মাঝামাঝি একটা জায়গায় যায় সে, তখন এত পানি মতো ফুসকি থাকে না। আর ক্রনিক যখন হয় তখন আমরা ক্রনিক লাইকিনিফাইড বলি, চামড়াটা অনেক মোটা হয়ে যায়, চামড়া অনেক মোটা একটা থিক একটা চামড়া হয়ে যায়, যেটা প্রচন্ড চুলকায়। আমি যদি দেখা যায় যে পায়ের উপরে হয়, অনেক ক্ষেত্রে স্যান্ডেল থেকে হয়, স্যান্ডেলের মধ্যে যে অনেক সময় যে চামড়া যখন ট্যান করে, ট্যানের এই কেমিক্যাল গুলো রয়ে যায়, এবং ওই ভেজা চামড়া যখন পায়ে ভেজা চামড়া যখন লাগে, কেমিক্যাল গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় ওই শেপে যেখানে স্যান্ডেলের কন্ট্যাক্ট আসে, এটাকে আমরা বলি ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি। এবং এই জায়গায় এই কথা আমি বলতেই চাই, দুই রকম হয়, একটা হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, একটা অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কন্ট্যাক্ট আসলো প্রথম চামড়া ইরিটেড হবে, শুধু যে জায়গায় কন্ট্যাক্ট এসছে সে জায়গাটা লাল হয়ে যাবে এবং সে জায়গায় চুকে থাকবে, এবং সে যদি সে অ্যাভয়েড না করে রেগুলার করতে থাকে তখন কিন্তু এটা ব্লাডের রক্তের মধ্যে চলে যায়, তখন বলে সে অ্যালার্জি বা সেন্সিটাইজড হয়ে গেল, অ্যালার্জি তার ডেভেলপ করলো, তখন আপনি পায়ে স্যান্ডেল পরলে সারা গা চুলকাবে। যেমন হেয়ার ড্রাই থেকে হতে পারে, হেয়ার ড্রাই যদি তখন করবে প্রথম শুধু মাথায় চুলকাবে, সে যদি হেয়ার ড্রাই অ্যাভয়েড না করে দেখা যায় মাথা থেকে শুরু করে সারা গা
1: চুলকাবে।
2: এটা দুই ভাবে আরেক ভাবে ভাগ করা যায়, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এন্ড অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এটাও হতে পারে। কিন্তু
1: এরপর আপনার কাছে জানতে চাই যে এক্সিমার চিকিৎসাটা কি ধরনের আপনারা দিয়ে থাকেন রোগীদেরকে?
2: আচ্ছা, এক্সিমা চিকিৎসা প্রথমত আমরা যদি যে আমরা বলছি যে ইরিটেন্ট বা অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের কথা বললাম, যে অ্যালার্জিগুলোকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করতে হবে। কারো যদি মেটাল অ্যালার্জি হয় সে যেমন গোল্ডের জিনিস সব কিছু পড়বে না, গোল্ডের থেকে ইউজুয়ালি অ্যালার্জি হয় না, কিন্তু মেটাল যেসব থেকে হচ্ছে সেটা অ্যাভয়েড করতে হবে। প্রথম কথা হচ্ছে আর অন্যান্য জায়গার মধ্যে যেগুলো আছে, আমাদের প্রথমে চুলকানটা অ্যাভয়েড করতে হবে। এই জন্য যেটা অনেক সময় যেটা হয় আমরা যেটা বলি একটা গুড ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, চামড়াটাকে আপনি সাবানের ব্যবহার কমান, কারণ সাবান বেশি ব্যবহার করলে ড্রাইনেস হয়ে যায়। এর সাথে আরেক ধরনের এক্সিমা আমরা যেটা বলতে চাই ফাঁকে, জেরোটিক এক্সিমা বলি আমরা, দেখা যায় বুড়ো বয়সে যাদের চামড়া তেলের ভাগ কমে যায়, যাদের থাইরয়েড ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনি সমস্যা আছে, তাদের কিন্তু চামড়া শুষ্ক হয়ে যায়। শুষ্ক হয়ে গেলে চামড়া চুলকায় থাকবে, চুলকা চুলকাতে কিন্তু সেই এক্সিমার যে লক্ষণ দেখা যায় কিন্তু সারাগা জেরোটিক এক্সিমা। এই জন্য এইসব ক্ষেত্রে এবং অন্যান্য এক্সিমার ক্ষেত্রেও আমরা একটা খুব ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে বলি, আপনি সাবানের ব্যবহার কমান, এবং সাবানের ব্যবহার সময় সাবানের গাকে আমরা বেশি ঘষামাজ করতে না করি, ঘষামাজ করলে কিন্তু আপনার ত্বকের ক্ষতি হয়। এই ক্ষতিটা আরো বিশেষ করে হয় আমরা যেটা বলছিলাম যে অ্যাটপিক ডার্মাটাইটিস, বাচ্চাদের বংশগত এক্সিমা যারা, মানে এটা অ্যাটপিক বলতে কি বুঝাই, এটা বলতে দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি, অ্যালার্জিক রাইনাইটিস, মানে বারবার হাঁচি দেয়, এবং তার বাচ্চাদের ত্বকে দেখা যায় এরকম বোধার সৃষ্টি হয়, ভাজা ভাজে বোধার সৃষ্টি হয়, এদের ত্বকটা একটু ডিফেক্টিভ থাকে, ত্বকটা দিয়ে ওর পানিটা পানি ধরে রাখতে পারে না, আমাদের ত্বক কিন্তু আমাদের শরীরের পানিটাকে ধরে রাখে, সে ধরে রাখতে পারে না, এবং এটাকে যদি ঘষামাজা করে বাচ্চাদের তাহলে কিন্তু ত্বক কিন্তু আরো ড্যামেজ হবে এবং অ্যালার্জেনগুলো চামড়াতে ঢুকে গিয়ে ওর ওই ভবিষ্যতে অ্যাজমা হওয়ার অ্যালার্জিক রাইনাইটিস হওয়ার চান্স থাকবে। প্রথম প্রোটেকশন বাচ্চাদের ক্ষেত্রে শুরু করতে, এবং অন্যান্য এক্সিমার ক্ষেত্রে চামড়াকে ঘষামাজা করা যাবে না, করলে কিন্তু তেলটা যেটা ন্যাচারাল ওয়েটা চলে গেল প্লাস টকটা আরো ড্যামেজড হলো। সো জেন্টলি গোসল করে চাপ চাপ দিয়ে শুকিয়ে ভেজা ভেজা থাকা অবস্থায় একটা গুড ময়শ্চারাইজার, এতে কিন্তু অনেকখানি চুলকানি কমে যাবে, জেরাটিক এক্সিমা বা অ্যাটপিক এক্সিমা, আর অন্যান্য এক্সিমা কিন্তু এতে উপকার হবে। এরপরে ওই এক্সিমাকে ট্রিট করার জন্য অনেক ভালো করি আমরা, কিন্তু আমাদের যেমন প্রথম কথা আমরা কিছু স্টেরয়েড অয়েন্টমেন্টস ইউজ করি, এটা প্রকার ভেদে, এটা অনেকেই যেটা করেন একটা এক্সিমা হলে ফার্মেসিকে একটা ওষুধ কিনে লাগানো শুরু করেন, বিরাট ভুল। স্টেরয়েড অয়েন্টমেন্টের বিভিন্ন স্ট্রেন্থ আছে, কম স্ট্রেন্থ, মাঝারি স্ট্রেন্থ, বেশি স্ট্রেন্থ, আমরা বুঝে বুঝে কিন্তু দেই। যেমন আমরা বলি মুখের মধ্যে স্ট্রং স্টেরয়েড লাগাচ্ছে, এটা ত্বকের বিশাল ক্ষতি, কিন্তু এটা করা যাবে না, বুঝে চোখের আইলিড যদি ডার্মাটাইটিস হয় তখন বুঝে কিন্তু একটা স্টেরয়েড দিতে হবে, যদি আপনি সেটা না করেন তাহলে দেখা যাবে যে চোখের জন্য সমস্যা হবে,
1: আপনি
2: চোখের দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। সেই জন্য আমরা স্টেরয়েড ট্রিট করি, এবং কিছু কিছু ক্ষেত্রে নন স্টেরয়েড কিছু আছে, আমরা সেই স্টেরয়েড থেকে বের হয়ে যে নন স্টেরয়েড যেগুলো সাইড ইফেক্ট বলতে নাই, স্টেরয়েড কিন্তু অনেক সাইড ইফেক্ট লাগালে কিন্তু এটা ভালো ওষুধ, বাট যদি অনিয়মিত বা ঠিক মতো লাগানো না হয় ত্বকের ক্ষতি করবে, এটা ত্বকের
1: প্রয়োগে ত্বকের ক্ষতি
2: অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে, চামড়া পাতলা হয়ে যায়, ইমিউন সিস্টেমটা ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, চামড়া ফেটে যেতে পারে, স্ট্রায়া বলি আমরা, চামড়া ফেটে ফেটে যেতে পারে, কিন্তু এইসব হতে পারে। কিন্তু
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু জেনে নিলাম যে ত্বকে যদি এক্সিমা হয়ে থাকে বা চুলকানি জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে আমরা এর প্রতিকার করব বা কিভাবে আমরা চিকিৎসা নেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে অনেক শ্রোতা বন্ধুরাই আমাদের ফেসবুক পেজে তাদের প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছেন। আমাদেরকে মাসুদ রানা বেলকুচি সিরাজগঞ্জ থেকে বলেছেন যে ত্বকের এক্সিমা যদি হয় তাহলে স্থায়ীভাবে কিভাবে,
3: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ, বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: ভাবে প্রতিকার পাওয়া সম্ভব।
4: আচ্ছা, একজিমাটা হচ্ছে একটা ত্বকের রিয়াকশন প্যাটার্ন, চামড়াটা লাল হয়ে যায়, ছোট ছোট ফুসকির মতো উঠে এবং চামড়া চুলকাতে থাকে এবং চুলকাতে গেলে চামড়া মোটা হয়ে যায়। এটা প্যাটার্ন, এটা অনেক কারণে হয়। যেমন ধরেন, আমরা বলি কন্টাক্ট ডার্মাটাইটিস, আপনার ধরেন মেটাল, আপনার যদি ইমিটেশন পরেন, আপনার বেল্টের যে বেল্ট আছে আপনি ঘড়ি পরেন, সেখান থেকে চুলানো শুরু করবে এবং আস্তে আস্তে এই লক্ষণগুলি দেখা যাবে। এখন যদি মেটাল অ্যালার্জি হয়ে থাকে আপনাকে মেটাল অ্যাভয়েড করতে হবে, নাহলে কিন্তু মেটাল অ্যালার্জি যাবে না। অন্য ধরনের ধরুন রাবারের কোনো বেল্টালা গ্লাস পরতে হবে, গ্লাস পরে তাহলে কিন্তু ওনাকে ওই কন্ট্যাক্ট থেকে দূরে সরে যাবে, তাহলে কিন্তু অ্যাভয়েড করা যাবে একজিমাকে।
3: এরপর আমাদেরকে লিখেছেন অসিত চক্রবর্তী, অনেক মানিকগঞ্জ থেকে। তিনি বলেছেন যে আমার বোনের বয়স 40 বছর, সে বিবাহিত, তার মুখ ভরা কালো কালো দাগ, অনেক সময় সে ভেটনোভেট ব্যবহার করা হয়েছে সেই মুখে কিন্তু কাজ হয়নি, এখন কি করা যেতে পারে?
4: মুখে আপনি ভেটনোভেট ইউজ করেছেন, এটা কিন্তু একটা বিশাল ভুল, এটা একটা স্ট্রং স্টেরয়েড। এটি যদি বেশি আপনি মুখে ইউজ করেন তাহলে মুখ চামড়া পাতলা হয়ে যাবে, চামড়ার শিরা প্রশিরা দেখা যাবে, চামড়ার রোগ প্রতিরোধ কমে যাবে, মুখের মধ্যে একনি হতে ব্রণ হতে পারে, স্টেরয়েডাল একনি বলি হতে পারে, চোখের বিশাল ক্ষতি হবে। মুখের মধ্যে স্টেরয়েড ইউজ করা যাবে না, যাবে কিন্তু খুব লো পোটেন্ট, এবং আমাদের ক্ষেত্রে আমাদের নন স্টেরয়েড ওষুধ আছে যেগুলো আমরা স্টেরয়েড অ্যাভয়েড করে ওগুলো দিতে চাই। আর মুখের যে কালো দাগ সেটার জন্য অনেক কারণে হতে পারে কালো দাগ, এই জন্য আপনি বিশ চিকিৎসা দেখা করে আপনি তার চিকিৎসা নেবেন। কারণ হচ্ছে শুধু স্টেরয়েড দিলে হবে না, স্টেরয়েড একটা সাইড ইফেক্ট হচ্ছে সে ত্বককে সাদা করে, কিন্তু এটার জন্য কিন্তু স্টেরয়েড কখনই মুখে লাগানো যাবে না। এটা আজকাল খুব প্রচলিত, অনেক কিছু ফর্সাকারী ক্রিমের মধ্যে কিন্তু স্টেরয়েড আছে, যেটা অনেকেই ভুল করেন। কালো দাগের এই স্টেরয়েড ছাড়াও অনেকভাবে আমরা কিন্তু দূর করতে পারি, স্টেরয়েড ফ্রি এবং এই সাইড ইফেক্ট গুলো নাই, সেফলি আমরা করতে পারি। আপনি সেটার জন্য বিশ চিকিৎসা দেখা করে আপনি চিকিৎসা নেবেন, কখনই মুখে স্টেরয়েড ক্রিম ইউজ করা যাবে না।
3: আচ্ছা, বিকাশ ঝা আমাদের কাছে জানতে চেয়েছেন দেবীগঞ্জ পঞ্চগড় থেকে যে এক্সিমা হওয়ার পূর্বে কি কোনো ধরনের লক্ষণ দেখা দিতে পারে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এখন এক্সিমা হবে, বা কি কি ধরনের খাবার খেলে এই এক্সিমা বেশি হতে পারে?
4: লক্ষণের মধ্যে প্রথমে যেমন আমি যেটা বলেছিলাম যে ইমিটেশন অ্যালার্জি বা মেটাল অ্যালার্জি দেখা যাবে, আপনি একটা কানে দূর পড়ছেন, কানটা চুলকাচুল চুলকানো শুরু হলো, চুলকাচুলগুলো আসলে লাল হয়ে গেল, তারপরে দেখালো পানির মধ্যে ছোট ছোট ফুসকিয়ে উঠলো, এবং আপনি সেটা যদি আপনি অ্যাভয়েড না করেন আস্তে আস্তে চুলকাচুল চামড়া অনেক মোটা হয়ে গেল, এরকম কিন্তু এইভাবে লক্ষণটা এইভাবেই যাবে এক্সিমা। আর যেটা ফুডের কথা বললেন, ফুডটা মোস্টলি হয় আমরা যেটা বলি অ্যাটোপিক ডার্মাটাইটিস, যারা বাচ্চাটা গা লাল হয়ে যাচ্ছে, ভাজে ভাজে ত্বক লাল হয়ে যাচ্ছে, প্রচন্ড চুলকাচ্ছে, সারা গাদের খুব ড্রাই থাকে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যারিয়ার ডিসফাংশন বলি, চামড়াটা ওই যে ব্যারিয়ার যে অ্যালার্জি গুলো আমাদের কিন্তু ঢুকতে পারে না, ওদের ব্যারিয়ার ডিসফাংশন থাকলে অ্যালার্জি ত্বক দিয়ে ঢুকে যায়। এই জন্য ছোটবেলা থেকে তাদেরকে অ্যালার্জি গুলো অ্যাভয়েড করতে হবে, খাওয়া দাওয়ার মধ্যে খুব হয়, যেমন আমরা বলি গরুর দুধ, ডিম, চীনা বাদাম খুব কমন, অন্যান্য ফুড থেকেও হতে পারে। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোনটা থেকে তার সমস্যা হয়।
3: এরপরে আমাদেরকে বলেছেন সিরাজুল ইসলাম সৈকত, উনিও জানতে চেয়েছেন আসলে কি কি ধরনের খাবারগুলো আমরা একজিমা হলে বা চুলকানি জাতীয় কোনো রোগ হলে আমরা খাবো না।
4: উপায় কি, আপনি সব অ্যালার্জি ফুডগুলো অ্যাভয়েড করলেন প্রথম কথা, তারপরে আপনি একটা খেলেন, যেমন সাপোজ আপনি ইলিশ মাছ আমি ধরলাম, ইলিশ মাছ আপনার অ্যালার্জি আছে কিনা, তারপরে একদিন আপনি ইলিশ মাছ খেলেন, খেয়ে তিন দিন কিন্তু আপনি অন্য কোনো অ্যালার্জি ফুড খাবেন না। তিন দিন পরে এর মধ্যে দেখবেন আপনার কোনো সমস্যা হলো কিনা, যদি সমস্যা না হয় তিন দিন পরে আপনি আবার ইলিশ মাছ খাবেন, খেয়ে আবার তিন দিন দেখবেন কোনো সমস্যা হলো না। আর যদি বুঝেন যে আপনার সমস্যা হচ্ছে, ইজ বেটার টু অ্যাভয়েড।
3: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ত্বকের একজিমা সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য এবং সেই সাথে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
4: আপনাকে ধন্যবাদ।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুর।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল,
6: বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম, 14,000 কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। দেশের বাস্তুশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাস্তুশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনই দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের ই রিটার্ন সেবা চালু। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে 5% প্রণোদনা। সৌদি আরবের সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবার বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মোট 14,041,21,00,000 টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494,21,00,000 টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে 3,550,44,00,000 টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন এবং 5টি সংশোধিত। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 প্রথম সংশোধন, বৃহত্তর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার উন্নয়ন প্রকল্প তৃতীয় সংশোধন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প দ্বিতীয় সংশোধন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগ তৃতীয় সংশোধন, মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালিসিস সেন্টার 50 শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে 10 শয্যার কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন দ্বিতীয় সংশোধন। এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 11টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতা সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। সাক্ষাৎকালে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানির সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং এটিকে আরও শক্তিশালী করতে বিদায়ী নৌবাহিনী প্রধানের দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শেষ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি ও নৃগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একমাত্র অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য জাতীয় পরিচয়। তিনি আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেষ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
2: জাতীয়তাবাদের ক্ষেত্রে ইমাজিনেশনকে বেস করে একটা ভূখণ্ডের মধ্যে যে কাঠামো থাকবে সেখানে ওই ভূখণ্ডের মধ্যে সমস্ত বহুমাত্রিক সংস্কৃতি, বহুমাত্রিক ভাষা, বহুমাত্রিক বর্ণ এই সবটাকে ধারণ করে একটি জাতীয় পরিচয়কে খুঁজে বেড়ায়। এবং সে কারণেই পুরনো মাপকাঠিতে গোত্রের পরিচয়, ভাষার পরিচয়, বর্ণের পরিচয়, ধর্মের পরিচয় সেগুলি আর তখন কোন ডমিনেন্ট কম্পোনেন্ট হিসাবে কিন্তু কাজ করে না।
0: জহিরুদ্দিন স্বপন বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসিকতা, স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্ব ইতিহাসের প্রমাণিত সত্য। তিনি বলেন, স্বাধীনতার পরও কেবল ভাষাভিত্তিক পরিচয় দেশের সব জনগোষ্ঠীর কাছে সমভাবে গ্রহণযোগ্য না হওয়ায় পরিচয়গত সংকট থেকে যায়। এই বাস্তবতায় শহীদ জিয়া নাগরিক ভিত্তিক বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন উপস্থাপন করেন। বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সম্পর্ক ও যোগাযোগ আরও গভীর করার লক্ষ্যে পরিবহন করিডোর সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ম্যানিলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে। বৈঠকে ড খলিলুর রহমানের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নেওয়া এবং যৌথভাবে একটি অভিন্ন ভবিষ্যৎ চীন বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং জবাবদিহিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা বিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্বকালে এ আহ্বান জানান। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সুপ্রতিষ্ঠান গড়ে তুললে হবে না, সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকার গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করে দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে ন্যাশনাল হেলথ কার্ড চালু করতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের শিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে বক্তব্যকালে একথা জানান। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পিত ন্যাশনাল হেলথ কার্ড চালু হলে দেশের যে কোনো প্রান্তে অবস্থানরত রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। এর ফলে রোগ নির্ণয় ও চিকিৎসা আরও দ্রুত, নির্ভুল এবং সমন্বিত হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর একটি ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূত আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য 1,23,00,000 টাকার বেশি মানবিক সহায়তা প্রদান করেন। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024-এ রক্তঘেরা জুলাই বিপ্লবে দুই বছর পার হলেও আজও দেশের মানুষের চোখে ভেসে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ দেয়া অগণিত শহীদের রক্তভেজা স্মৃতি। 17 বছর অদম্য কিশোর গোলাম নাফিজদের সেই মহান আত্মত্যাগ আজও তারা করে ফিরছে স্বজনদের। এখন শুনুন গণঅভ্যুত্থানে সেই বীরত্ব গাঁথা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
1: ক্যালেন্ডারের পাতায় ফিরে এসেছে সেই রক্তঝরা দ্রোহের ও শোকের জুলাই। 2024-এর জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থান আজ ইতিহাসের পাতায় এক বীরত্ব গাথা। সেদিন ক্ষমতার দাপট আর স্বৈরাচারী রক্তের তৃষ্ণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমে এসেছিল অগণিত তরুণ প্রাণ। তাদেরই একজন বাংলাদেশ নৌবাহিনী কলেজের HSC প্রথম বর্ষের 17 বছরের কিশোর শহীদ গোলাম নাফিজ। রাজধানীর ফার্মগেটের রাজপথ সেদিন কোন সাধারণ আন্দোলনের সাক্ষী ছিল না, ছিল এক অসম লড়াইয়ের ময়দান। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই আর রঙিন স্বপ্নের খাতা, সেই 17 বছর বয়সে দেশের বুক থেকে স্বৈরাচারের কালো ছায়া মুছে দিতে বুলেটের সামনে বুক চিটিয়ে দাঁড়িয়েছিল নাফিজ। পুলিশের নির্মম গুলি নিভিয়ে দিয়েছিল।

0: স্ফুলিঙ্গে, ছেলের স্মৃতি রক্তমাখা জামা আর কান্নার হাহাকার আজও তারা করে বেড়ায় তার স্বজনদের। ছেলেকে হারানোর পর কেমন আছে সেই পরিবার? শহীদ গোলাম নাফিসকে নিয়ে কথা বলছিলেন তার মা নাজমা আক্তার।
1: নাফিস, ওর মন সাদা লাগে নাফিস।
2: কই যাবা আম্মু, বাড়িতে একটু হাইটে আসি। আব্বু আজকে হারতে না যাইলেও না, আম্মু একটু যাই না। ওর বাইয়ারা বলছে আসি, কিন্তু ওর আমি মানা করতাম না, ওই দিন মানা করছিলাম। খালি হাতে বাবা যুদ্ধ হয় না। ও যে নীরবে নির্বিত আমার সামনে থেকে চলে গেছে, হয়তো আমি জানি না কতদিন বাঁচবো এই পৃথিবীতে। এটাই আমার মতে আস। জিপিএ 5 পেয়েছে, ক্লাস 5 এর স্কুল থেকে ওকে ক্রেজ দিয়েছে, নেম প্লেট সবগুলাও রাখছে।
0: নাফিসের বাবা গোলাম রহমান বলেন, 17 বছরের সন্তান হারানোর ক্ষত কোনো দিন শোকাবার নয়। নাফিসের বাবার কণ্ঠে আজও সন্তানের অপূর্ণ স্বপ্নের হাহাকার আর একই সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এক বুক গর্ব।
3: পিতার কাঁধে ছেলের লাশ, কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা। যাহার ছেলে মারা গেছে তারাই বুঝতে পারবে, কিন্তু আমার ছেলে যখন গোলাম নাফিস যখন এইভাবে যখন মারা যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি।
0: সময় বয়ে যায়, 2 বছর আগের জুলাই আজ ইতিহাসের পাতায়, কিন্তু নাফিসদের মতো তরুণ শহীদদের আত্মত্যাগ আমাদের বারবার মনে করিয়ে দেয় এই স্বাধীনতা অর্জনের পেছনে রক্তক্ষরণের কথা। 17 বছরের নাফিস আমাদের শিখিয়ে গেছে অন্যায়ের সামনে মাথা নোয়াতে নেই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের অনলাইন আইকন রিটার্ন দাখিলে সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নেট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। আজ NBR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের এই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময় পর রিটার্ন দাখিল করলে প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে নাজনীন নাহার। রাজধানীর যানজট কমাতে এবার প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ। আগামী 6 মাসের মধ্যে রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে চালু করা হবে সেমি অটোমেটিক AI সহায়ক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। এতে যান চলাচল হবে আরও গতিশীল, কমবে অপ্রয়োজনীয় অপেক্ষা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই শুধু প্রযুক্তি নয়, সড়ক ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকেন নগরবাসী। অনেক মোড়ে এখনও ট্রাফিক সিগন্যালের পরিবর্তে পুলিশের ম্যানুয়াল নিয়ন্ত্রণেই চলে যানবাহন। এই বাস্তবতা বদলাতে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে সরকার। ডিএমপির পরিকল্পনা অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে সেমি অটোমেটিক AI সহায়ক ট্রাফিক সিগন্যাল। বর্তমানে 12টি মোড়ে এই ব্যবস্থা চালু রয়েছে, পর্যায়ক্রমে আরও অন্তত 60টি মোড়ে সম্প্রসারণ করা হবে। এই ব্যবস্থায় যানবাহনের চাপ বিশ্লেষণ করে ট্রাফিক পুলিশ প্রয়োজনে সিগন্যালের সময় তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারবেন। ভবিষ্যতে AI, GPS ও স্মার্ট ট্রাফিক প্রযুক্তির সমন্বয়ে আরও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান।
8: সচিবালয় থেকে শুরু করে আব্দুল্লাহপুর পর্যন্ত যে করিডোর আমরা ঠিক করেছি, এই করিডোর কেন্দ্রিক এটা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের, এটাতে আগাচ্ছি আমরা। পরবর্তীতে হচ্ছে ঢাকা শহরের যে মূল সড়ক গুলো রয়েছে, ওই মূল সড়ক গুলো যদি আমরা কভার করতে চাই, তাহলে আমাদের মোরেলস প্রাথমিক পর্যায়ে, কিন্তু সবই প্রাথমিক পর্যায়ে, সব মিলি 120টা প্রয়োজন হবে প্রাথমিক পর্যায়ে।
7: নগর পরিকল্পনাবিদ বুয়েটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান জানান, সড়কের শৃঙ্খলা নিশ্চিত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিকদের ট্রাফিক আইন মানার সংস্কৃতি গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
9: বাস রুট ফ্র্যাঞ্চাইজি, একটা কোম্পানির বাস একটা রুটে চলবে, এই আদর্শে যদি আমরা চলে যেতে পারি, তাহলে কিন্তু এআর উপরে তার যে ওয়ার্কলোড সেটাও কিন্তু কমে যাবে। তখন AI শুধু দেখবে এই সুন্দর একটা ইকোসিস্টেমের মধ্যে কারা মানছে না, দেখা যাবে 95 জন মানছে, 5 জন মানছে না, আপনি সেই 5 জনকে আসলে পানিশমেন্ট দিবেন। এবং AI ক্যামেরার যে কন্ট্রোলটা, এটা DMP ট্রাফিক বিভাগের কাছে।

0: যাচ্ছে।
1: রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তন। তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে প্রযুক্তির কার্যকর ব্যবহার, নিয়মিত পর্যবেক্ষণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার উপর। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ধর্মের নামে বিভাজনের রাজনীতির কোনো সুযোগ নেই। তিনি আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের জনসংখ্যা বেশি হলেও এদেশে সমান সবার সমান গুরুত্ব। ইসলাম ব্যতীত অন্য সব ধর্মের মানুষকে খাটো করার সুযোগ নেই। দেশে জ্বালানি তেলের কোন রকম সংকট এই মুহূর্তে নেই। বর্তমানে সরকারের কাছে 3,44,000 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী আজ সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও গেট অয়েলের মজুত স্বাভাবিকভাবে যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি রয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে সাংগঠনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। দলের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সাংগঠনিকভাবে তদন্ত করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়। সংগঠনের গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করেছেন। এর ফলে শেষ পর্যন্ত দেশটিকে তার বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ করে দিতে পারে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে গতকাল জানানো হয়, ট্রাম্প প্রশাসন আজ সৌদিদের সঙ্গে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর ও ঘোষণা করতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পের জন্য শত শত কোটি ডলারের যোগান দেবে। 30 বছর মেয়াদী চুক্তির বিধান অনুযায়ী সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র নির্মাণের কাজ আমেরিকান কোম্পানিগুলো পাবে। তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইন প্রণেতা ও ইসরায়েলি কর্মকর্তা সৌদি আরবের জন্য বেসামরিক পারমাণবিক প্রকল্পের বিরোধিতা করে আসছেন। ইরান জানিয়েছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এর আগে ইরানের বিরুদ্ধে টানা 11তম রাতের মতো বিমান হামলা চালায় বলে জানায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকাক্স মাউন্টেন নামের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন। জবাবে তেহরান সতর্ক করেছে, এই ধরনের যে কোনো পদক্ষেপের ফলে অঞ্চল জুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়বে। এদিকে ইয়েমেনের হুতিদের হামলার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লোহিত সাগর ও এডেন উপসাগর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। খেলার খবর কাবাডি। আগামীকাল রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপাল নারী দলের মধ্যকার 5 ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল 4টায় খেলা শুরু হবে। 3-1 এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 14,000 কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। বাংলাদেশে জাতীয়তাবাদ দর্শনই দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের ই রিটার্ন সেবা চালু, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে 5% প্রণোদনা। সৌদি আরবের সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি নুজহাত টুম্পা। সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করে 2027 সালের হজযাত্রীদের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এবার বিমান ভাড়া গত বছরের তুলনায় 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আগামী বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ, সরকারি হজ প্যাকেজ একের মূল্য নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা। অন্যদিকে হজ প্যাকেজ দুইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। মূলত মক্কায় হারাম শরীফ এবং মদিনায় মার্কাজি এলাকায় আবাসনের দূরত্ব, মিনায় তাবু, সার্ভিস, খাবার সরবরাহের ভিত্তি করে এই প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে প্যাকেজ একে আবাসন বা থাকার ব্যবস্থা অপেক্ষাকৃত নিকটে থাকে। যদিও উভয় ক্ষেত্রেই হোটেল 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদীয় সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকে। অন্যদিকে বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,13,648 টাকা। তবে এক্ষেত্রে আবাসনের দূরত্ব, হোটেলের সুবিধার ব্যাপারে সরকারের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেগুলো প্রতিপালন আবশ্যিক। এই প্যাকেজে মল্লমের মাধ্যমে খাবারের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। বেসরকারি হজ এজেন্সিগুলো সরকারের নির্ধারিত সেবার মানের নিচে কোনো বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে না বলে সতর্ক করা হয়েছে। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানিয়েছেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীরা এবার যে দেশে অবস্থান করছেন সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং হজ ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া তারা যেন অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যেতে পারেন সে বিষয়েও সরকার কাজ করছে। তিনি জানান, 24 সেপ্টেম্বর 2026 থেকে 2027 সালের হজ নিবন্ধন শুরু হবে। হজ পোর্টালে প্যাকেজ নির্বাচন করে 2,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। পরে নির্ধারিত সময়ে বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজযাত্রীরা পাসপোর্ট মেয়াদে 31 ডিসেম্বর 2027 পর্যন্ত থাকতে পারবেন। সম্ভাব্য সূচি অনুযায়ী 8ই এপ্রিল 2027 থেকে হজযাত্রা শুরু হবে এবং 15ই মে 2027 পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ সেবা সহজ ও সাশ্রয়ী করা বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল। সেখানে বলা হয়, ধর্মপ্রাণ নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আগামী বছরে হজ ফ্লাইটের বিমান ভাড়া কমানো হয়েছে। প্রধানমন্ত্রী ইতিপূর্বে সংসদীয় পবিত্র হজ পালনের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি নেন। পবিত্র হজ একটি দ্বিরাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সৌদি আরব ও বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় এটা করা হয়। সেখানে মোট খরচের মাত্র 1/4 খরচ বাংলাদেশে অংশে হয়, যার মূলত উড়োজাহাজে যাতায়াতের টিকিট খরচ রয়েছে। এই খরচটি কমাতে প্রধানমন্ত্রী তার প্রদত্ত প্রতিশ্রুতি রাখলেন। বিএনপি সরকার ক্ষমতায় এসে এবছর হজের খরচও কমিয়েছিল, যার সুফল হজযাত্রীরা পেয়েছেন। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ করা ফরজ। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হাজি হজব্রত পালন করতে সৌদি আরব যান, যাদের অধিকাংশই জীবনের পরন্তবেলায় হজযাত্রায় শরিক হন। তবে সামর্থ্যের অভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই বাসনা পূরণ হয় না অনেক মুসলমানের পক্ষেই, মূলত হজের অতিরিক্ত ব্যয়ের কারণে। এটি বিবেচনায় নিয়ে সরকার তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া আরও কমানো সম্ভব হয়েছে। এর ফলে হাজিদের সামগ্রিক হজের খরচ কমবে, যেটি তাদের জন্য নতুন স্বস্তি আসবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
5: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী শাহনাজ রহমান, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর দিয়েছেন আনোয়ার পারভেজ।

0: ইতিহাসের পাতায় কিছু মাস থাকে যা শুধু সময়ের হিসাব নয়, বরং একটি জাতির চেতনার প্রতীক হয়ে ওঠে।
1: 2024 জুলাই বাংলাদেশের জন্য ঠিক তেমনই একটি মাস। ছাত্র জনতার এই আন্দোলন প্রমাণ করেছিল, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস থাকলে কোনো বাধাই বড় নয়।
0: আজ আমরা স্মরণ করছি সেই সময়টা, স্মরণ করছি তাঁদের অবদান, যারা নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন একটি নতুন ভোরের প্রত্যাশায়।
1: শ্রাবণের আকাশটা আজ একটু অন্যরকম, মেঘগুলো জমাট, কিন্তু বৃষ্টিটা এখনো তেমন নামেনি, যেন কিছু একটার অপেক্ষায় আছে গোটা আকাশ। আজকের উত্তরণে শ্রাবণের একটু ছোঁয়াও আছে।
0: অপেক্ষার এই সময়ে শিল্প সাহিত্য সংস্কৃতি আর সমসাময়িক প্রসঙ্গের এই বৈচিত্র্যময় আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই পৃথিবীতে প্রতিদিন নতুন কিছু ঘটছে, কখনো বিজ্ঞানের চমক, কখনো প্রকৃতির রহস্য, কখনো মানুষের অবিশ্বাস্য সাহসিকতা।
1: সে বিচিত্র খবরগুলো প্রতিদিন সাজিয়ে আনে বিশ্ববিচিত্রা। আজকের আয়োজনের জন্য বিচিত্র বিষয়কর খবরগুলো সংগ্রহ ও সংকলন করেছেন শারমিন আক্তার,
0: আর সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেবেন শিকদার নসরত আলী কনুজ।
2: কোনো কিছু তো সেঁটে থাকার অবিশ্বাস্য ক্ষমতা আছে তক্ষকের। পায়ের তালুতে অতি ক্ষুদ্র লোমই মূলত ওদের এই ক্ষমতার নিপথ্য রহস্য। মজার ব্যাপার হল, তক্ষক ইচ্ছে করলেই এই সেঁটে ক্ষমতা চালু কিংবা বন্ধ রাখতে পারে। ২০১৮ সালে বিজ্ঞানীরা কানাডার বৃহত্তম গুহাটি আবিষ্কার করেছেন ব্রিটিশ কলম্বিয়ার দুর্গম এক স্থানে। গুহাটির ভেতরে একটি ঝর্ণাও আছে, যেটি থেকে পানি গড়িয়ে যায় প্রায় ৭০০০ মাইল দূরে একটি নদীতে। সারা জীবনের হৃদস্পন্দনের বিরতি একসঙ্গে জুড়ে দিলে আপনার হৃৎপিণ্ড স্থির থাকবে প্রায় ১২ বছর। ইতালির প্রাচীন পম্পেই নগরীতে টেকআউট রেস্তোরাঁ খুঁজে পাওয়া গেছে, অর্থাৎ ওই রেস্তোরাঁ থেকে খাবার কিনে অন্য কোথাও খাওয়া যেত। ১৯৬৯ সালে নাইজেরিয়ার লাগোস শহরে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলেন ব্রাজিলিয়ান মহাতারকা পেলে। নাইজেরিয়ায় তখন গৃহযুদ্ধ চলছিল, যুদ্ধরত দুটি উপদল ৪৮ ঘন্টার জন্য যুদ্ধবিরতি দিয়েছিল পেলের ওই ম্যাচ দেখার জন্য।
1: বিশ্ববিচিত্রার এই খবরগুলো শুনলে মনে হয় এই পৃথিবীটাকে আমরা যতটুকু জানি তার চেয়ে অনেক বেশি এখনো অজানা।
0: চমৎকার বলেছ, বিচিত্র এই পৃথিবীর কিছু বিস্ময়কর কাহিনী শুনলাম আজকের বিশ্ববিচিত্রা পর্বে। সত্যি প্রকৃতি আর মানুষের কীর্তি মিলিয়ে এই দুনিয়া যেন এক অফুরন্ত বিস্ময়ের উৎস। আজকের মতো এই পর্ব শেষ করব, আবার কথা হবে আগামী পর্বে নতুন কোন বিচিত্র খবরের ডালি নিয়ে।
1: শ্রোতা বন্ধুরা, এবার বিহঙ্গ, আপনাদের লেখা চিঠি আর ইমেল এই অনুষ্ঠানের প্রাণ। প্রতিটি চিঠির পেছনে একটা মানুষ আছে, একটা অনুভূতি আছে।
0: আপনারা লেখেন বলেই আমরা বুঝতে পারি আপনারা কি ভাবছেন, কি চাইছেন। সেই কৃতজ্ঞতা নিয়েই আজকের বিহঙ্গের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ। বন্ধু, যারা যুক্ত হয়েছেন বিহঙ্গে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টুর লেখা নিয়ে। বন্ধু আমাদের গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের সুপ্রিয় ভাই এবং আপু, ১৫ জুলাই ২০২৫ ইংরেজি রোজ বুধবার। খেলোয়াড় পরিচিতি পর্বে শামসুল ইসলাম ভাইয়ার উপস্থাপনায় মেসির জীবনী শুনলাম, তার গল্প, তার ফুটবল খেলার ইতিহাস অনেক ভালো লেগেছে। এটাই চেয়েছিলাম অনেকদিন ধরে, তা শুনলাম উত্তরণে। সুখে থেকো, ভালো থেকো ও আমার নন্দিনী। এই যে আমার ভালোবাসার সঙ্গী, অনেক প্রিয় পাখির ডানায় মিলে আসা তুমি যে বিহঙ্গ, সাথে আছি থাকবো মনে রেখো। উত্তরণ পরিবারের সবাইকে শুভেচ্ছা, বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো।
1: আর এবারে লেখা দীপক চক্রবর্তীর, হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন। শুরুতেই শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন বর্তমান সময়ে বৃক্ষরোপণ নিয়ে কিছু উত্তরণ ম্যাগাজিন থেকে আলোচনা করার জন্য বিনীতভাবে প্রস্তাব করছি। বর্ষাকালে কি কি গাছ লাগাতে হবে নিয়ে কিছু শুনতে চাই। এবং বলেছেন যে এজাজুল ইসলাম, তার সাক্ষাৎকার উত্তরণ ম্যাগাজিন থেকে শুনতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার এই যে চাওয়ার কথা, আমরা নিশ্চয়ই কর্তৃপক্ষকে জানিয়ে দিব।
0: আমিনুল ইসলাম বন্ধু বেতার শ্রোতা সংঘ আদম দেহি বগুড়া থেকে সালাম জানিয়ে বলছেন, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনি এবং বাংলাদেশ বেতারের সকল কলাকুশলী ভালো আছেন। গত ১৭ জুলাই প্রচারিত বাংলাদেশ বেতারের সবকটি অনুষ্ঠানে আমার কাছে অত্যন্ত উপভোগ্য লেগেছে, বিশেষ করে বিশ্ব সঙ্গীত অনুষ্ঠানটি ছিল অসাধারণ। বিশ্বের নানা দেশের সুর, সংস্কৃতি ও সঙ্গীতের বৈচিত্র্যের সঙ্গে পরিচিত হওয়ার এমন সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠান শুধু বিনোদনই নয়, বরং জ্ঞান ও সংস্কৃতির পরিধিও প্রসারিত করে। বাংলাদেশ বেতারের এমন রুচিশীল ও মানসম্মত অনুষ্ঠান ভবিষ্যতেও নিয়মিত প্রচার হবে এই প্রত্যাশা রইল। অনুষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ বেতার তার গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা বজায় রেখে শ্রোতাদের হৃদয়ে আরও গভীরভাবে স্থান করে নিক। আমরাও তেমনটাই চাই। এই ভালোবাসাই আমাদের অনেক বড় সম্পদ। বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়াটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।
1: একদম তাই। এমটি ফারুক মোঘল নলমা মোঘলবাড়ি ছনখোলা ঘাটাইল টাঙ্গাইল থেকে লিখেছেন, বলেছেন, প্রিয় বিহঙ্গ, উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা হিসেবে দীর্ঘদিন ধরে আমি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছি। তথ্য সমৃদ্ধ, শিক্ষামূলক ও সচেতনতামূলক বিষয়বস্তুর কারণে অনুষ্ঠানটি আমার অত্যন্ত প্রিয়। কোনো কারণে নির্ধারিত সময় অনুষ্ঠানটি শুনতে না পারলে সত্যি মন খারাপ হয়ে যায়। বর্তমান সময়ে বাংলাদেশ বেতারের অনেক অনুষ্ঠান ফেসবুক পেজে প্রচার বা সংরক্ষণ করা হচ্ছে, ফলে আমরা যারা কর্মজীবী শ্রোতা তারা সুবিধাজনক সময়ে অনুষ্ঠানগুলো শুনে নিতে পারছি। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তাই উত্তরণ ম্যাগাজিন কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে জানতে চাই, ভবিষ্যতে এই অনুষ্ঠানটিও কি বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার বা সংরক্ষণের কোনো পরিকল্পনা রয়েছে? এমন উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মব্যস্ত শ্রোতারা নির্ধারিত সময়ে শুনতে না পারলেও পরে সুবিধামতো অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এতে অনুষ্ঠানের শ্রোতা সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, তেমনি এর ইতিবাচক বার্তাও আরও বিস্তৃত পরিসরে পৌঁছে যাবে। আশা করি বিষয়টি কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবেন।
0: বন্ধুর যে আবেদন ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম, কিছু কারিগরি সমস্যার কারণে সেটি হয়তো এখন হচ্ছে না, তবে অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বা বিভিন্নভাবে সংরক্ষণের যে ব্যাপারটি, সংরক্ষণের চেষ্টা আমাদের থাকে, কারণ আমাদের আর্কাইভ করতে হয়। তো বন্ধুর যে অনুরোধ সেটি আমরা আবারও পুনর্বিবেচনার জন্য আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম। বন্ধুকে অসংখ্য ধন্যবাদ লেখার জন্য। মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর চৌড়িরাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে বলছেন যে, অনেক অপেক্ষার পরে শুনি উত্তরণ, যা শুনে জুড়ায় আমাদের দেহ তনু মন। বাহ, হে প্রিয়
1: সময় চমৎকার করে কিন্তু তার শরীরটা হয় একদম ছন্দে।
0: বর্ষার শুভেচ্ছা জানিয়েছেন এবং বলছেন যে, গত 8 জুলাই তারিখের উত্তরণ অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের মুখ পর্বে ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় সক্রেটিস সম্পর্কে সুন্দর তথ্য জানলাম। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার, তবু কিংবদন্তি খেলোয়াড় সবার প্রতিই ভালোবাসা। স্মরণীয় বরণীয় পর্বে আলম খানের সম্পর্কে দারুণ তথ্যমূলক পর্বটি বেশ ভালো লেগেছে। সেই চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। সত্যি আমিও বলতে চাই, আমার প্রিয় উত্তরণ ম্যাগাজিনের সাথে কারো তুলনাই হয় না, উত্তরণের সাথে আছি সব সময়। বাহ, ধন্য হলাম মেহেদি হাসান মামুন, এমনি করে সাথে চাই, ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো,
1: চমৎকার। ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদায় সুলতান শাহী গোপালগঞ্জ থেকে বলেছেন, 19 জুলাই প্রচারিত শিল্পকথা পর্বে পাকিস্তানি চলচ্চিত্রের স্বর্ণযুগের গায়ক আহমেদ রুশদির সাফল্যময় জীবনের অনেক জানা জানা কথা শোনা হল। কণ্ঠের জাদুকর খ্যাত আহমেদ রুশদির প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। গ্রন্থ পরিচিতি পর্বে মালাইচাঁদ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প নিয়ে আলোচনা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তাছাড়া জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাপার কণ্ঠে তুমি আমার এমনই একজন গানটিও ভীষণ উপভোগ্য ছিল। অনেক ধন্যবাদ এমনি করে আমাদের সাথে থাকবার জন্য।
0: ইমেলে আছেন আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, 20 জুলাই প্রচারিত নন্দিতজন পর্বে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত গায়িকা রুমানা ইসলামের সাথে আলাপন শুনে তার সঙ্গীতময় জীবনের অনেক অজানা তথ্য জানা হল। এই গুণীজনের প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। স্মরণে বরণে পর্বে বাংলা সঙ্গীতের ইতিহাসে একজন কিংবদন্তি সুরস্রষ্টা কমল দাশগুপ্তের ব্যক্তিগত ও সঙ্গীতময় জীবনের অনেক অজানা কথা জানা হল। শ্রদ্ধাভরে স্মরণ করছি ক্ষণজন্মা এই সঙ্গীত কাণ্ডারীকে। আমরাও শ্রদ্ধা জানাই, আর সেই সাথে আফিয়া খানম জুলি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং চমৎকার করে লেখার জন্য।

0: শোনা হলো, জানা হলো আমাদের প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুদের মনের কথা। যারা এখনও লেখেননি, আজ লিখে ফেলুন। একটা চিঠি একটা সংযোগ তৈরি করে আপনাদের আর আমাদের মাঝে। লিখতে থাকুন, আমরা পড়ব।
1: চিঠি লিখুন এই ঠিকানায়: বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, ঢাকা 1207।
0: ইমেইলেও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন। আমাদের ইমেইল আইডি utaronbb@gmail.com।
1: প্রিয় শ্রোতা, ক্রিকেটের ইতিহাসে এমন কিছু বোলার এসেছেন যাদের বোলিং দেখে প্রতিপক্ষের ব্যাটসম্যানরাও ভয়ে কুঁকড়ে যেতেন। আজকের ক্রীড়াঙ্গনের মুখে আমরা কথা বলব এমনই একজনকে নিয়ে।
0: তিনি ওয়েস্ট ইন্ডিজের জুয়েল গার্নার। 6'8" উচ্চতার এই বোলারকে ডাকা হতো বিগ বার্ড নামে।
1: তার বাউন্সার আর ইয়র্কারের সামনে দাঁড়ানো ছিল প্রায় দুঃসাধ্য একটা ব্যাপার। 80-এর দশকের ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজ পেস আক্রমণের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি।
0: জুয়েল গার্নারকে নিয়ে বিস্তারিত গবেষণা গ্রন্থনা করেছেন সাগর আহমেদ, পাঠ করেছেন শামসুল ইসলাম।
2: যারা 70 এবং 80-এর দশকের ক্রিকেট নিয়মিত দেখতেন, তারা ওয়েস্ট ইন্ডিজের পেস কোয়াট্রেট বা পেস চতুষ্টয়কে চিনে থাকবেন। এই পেস কোয়াট্রেটের অংশ ছিলেন অ্যান্ড্রি রবার্টস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার এবং মাইকেল হোল্ডিং। এদের মধ্যে বেশ ভালো বোলিং রেকর্ড থাকা সত্ত্বেও সবচেয়ে কম আলোচনায় ছিলেন জোয়েল গার্নার। বলা উচিত, তিনি ছিলেন চারজনের মধ্যে সবচেয়ে আন্ডাররেটেড, অথচ তিনি ছিলেন অন্যতম সেরা বোলিং তারকা। 1977 সালে পাকিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠে জর্জ টাউনে অভিষেক হয় জোয়েল গার্নারের। অভিষেক টেস্টে 2 ইনিংসে নিয়েছিলেন যথাক্রমে 4 এবং 2 উইকেট। লর্ডসে 1979 সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড 11 রানে শেষ 8 উইকেট হারায়। ফাইনালে দুর্দান্ত বোলিং করে জোয়েল গার্নার 38 রানের বিনিময়ে তুলে নেন 5 উইকেট। জোয়েল গার্নারের বোলিং রেকর্ড বেশ ঈর্ষণীয়, কিন্তু ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন সময়ে বেশিরভাগ সময়ই নতুন বলে বোলিং করার সুযোগ পাননি তিনি, কারণ তখন নতুন বলে বোলিং করার জন্য ছিলেন অ্যান্ডি রবার্টস এবং মাইকেল হোল্ডিং। গার্নার নিয়মিত নতুন বলে বোলিং করার সুযোগ পেতে শুরু করেন 1984 সাল থেকে, যখন তার বয়স 31 বছর। নতুন বলে তার সঙ্গী ছিলেন ম্যালকম মার্শাল। 1984 সালে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ করে ইংল্যান্ডকে। এই সিরিজের প্রথম ম্যাচে 8 উইকেট নিয়ে ইংল্যান্ডকে হারের মুখ দেখান গার্নার। 70-80-এর দশকের ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার এবং সমর্থকরা একটা সিরিজকে বিশেষভাবে মনে রাখবে, সেটা হল 1979 ও 80 মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, কারণ ওই সময়ে প্রায় প্রত্যেকটা সিরিজে জয়ের দেখা পাচ্ছিল অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই ওই সিরিজের সেরা বোলার ছিলেন জোয়েল গার্নার। সেই সিরিজে 14 উইকেট তুলে নেন তিনি। 1984 সাল থেকে নতুন বলে বল করার সুযোগ পান জোয়েল গার্নার। এটা শুধুমাত্র তার জন্য স্মরণীয়ই নয়, পুরো ওয়েস্ট ইন্ডিজ দলের জন্যই স্মরণীয় হয়েছিল বিষয়টি, কারণ 1984 সালে ওয়েস্ট ইন্ডিজ দল টানা 11টি টেস্ট জয়লাভ করেছিল। আর এই সিরিজে নতুন বলে বল করার সুযোগ পেয়ে দুর্দান্ত বল করেন জোয়েল গার্নার, পরিণত হন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের যমদূত হিসেবে। একই বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের মাটিতে ইংলিশদেরকে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের অন্যতম সেরা পেসার ছিলেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়েও ভূমিকা ছিল জোয়েল গার্নারের। যদিও খুব বেশি উইকেট পাননি, তবুও ব্যাটসম্যানদেরকে চাপে রাখার কাজটি তিনি ঠিকই করে গিয়েছিলেন নিয়মিতভাবে। জোয়েল গার্নার এমন একজন বোলার ছিলেন যিনি কিনা ভালো বোলিং করা সত্ত্বেও আলোচনার বাইরেই ছিলেন, অর্থাৎ নীরবে করে গেছেন তার কাজ। খেলোয়াড়ি জীবনে শারীরিক গড়নের জন্য পরিচিত ছিলেন বিগ বার্ড নামে, ক্যারিয়ার শেষেও পাখির মতো হারিয়ে যান। ব্যাটসম্যানদের জন্য নীরব ঘাতক জোয়েল গার্নার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান 1986-87 মৌসুমে, যখন তার বয়স ছিল 35 বছর। জোয়েল গার্নার 58টি টেস্ট খেলে নিয়েছিলেন 258 উইকেট, বোলিং গড় ছিল মাত্র 20.97 এবং ইকোনমি রেট ছিল মাত্র 2.47। 98টি একদিনের ম্যাচ খেলে নিয়েছিলেন 146 উইকেট। একদিনের ক্রিকেটের অন্যতম কার্যকর পেসার, এটুকু বললে তার ব্যাপারে বাড়তি বলা হয় না।
0: জোয়েল গার্নারের বোলিং দেখলে বোঝা যায় উচ্চতার শক্তির সাথে যখন নিয়ন্ত্রণ যুক্ত হয় তখনই তৈরি হয় সত্যিকারের ভয়ঙ্কর এক বোলার।
1: অনুষ্ঠানের শেষ পর্বে আমরা এসে গেছি, তবে আরো কিছু আয়োজনে আমরা বন্ধুদেরকে সাথী করতে চাই। আর এবার মনটাকে একটু ভিজতে দিতে চাই শ্রাবণের ভেজা আবেগে।
0: হ্যাঁ বন্ধুরা, নজরুলের গান মানেই এক গভীর অনুভূতির জগৎ। আজ আমরা শুনব শ্রাবণের গান, আবার শ্রাবণ এলো ফিরে। প্রতি বছর শ্রাবণ আসে, কিন্তু নজরুলের কলমে প্রতিবার সেই আশাটা যেন নতুন এক বিষয় নিয়ে আসে।
1: আজকের এই গানটি গেয়েছেন শিল্পী জান্নাতে রহমান তিথি। তাঁর কণ্ঠের সজীবতার আবেগ এই গানে শ্রাবণের সেই চিরচেনা বিষণ্ন সুন্দর রূপটা তুলে ধরবে। তাহলে আর কথা নয়, শুনুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই প্রিয় গান।

0: জান্নাতের রহমান তিথির কণ্ঠে নজরুলের এই গান শুনে শ্রাবণের সন্ধ্যাটা যেন আরো গভীর হয়ে উঠল।
1: এমন দিনে দারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘর স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়।
0: সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর।
1: সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির শোধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব।
0: তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার।
1: ব্যাকুল বেগে আজি বহে বাই, বিজুলি থেকে থেকে জমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়।
0: যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়।

0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই শ্রাবণের কবিতার সাথেই শেষ হয়ে এলো আমাদের আজকের সময়।
1: প্রিয় শ্রোতা, এবারে আজকের উত্তরণ নির্মাণ শিল্পীদের কথা জানিয়ে দিই। মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশের গ্রন্থনায় আজকের উত্তরণ উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
0: এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ।
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম
1: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: সবার জন্য শুভকামনা
1: আর আগামী সপ্তাহের উত্তরণ শোনার আমন্ত্রণ, সেই সাথে আগামীকালেরও
0: নিশ্চয়ই শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: টেকনিক সভা পরবর্তী সংবাদ সম্মেলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক সেমিনার বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক বিশেষায়িত সম্মেলন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 14,41,21,00,000 টাকা ব্যয় সম্বলিত 8টি প্রকল্প অনুমোদন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন। সভায় মন্ত্রী পরিষদের সচিব, পরিকল্পনা কমিশন কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের সিনিয়র সচিব ও সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহমান সাকি এমপি বলেন,
1: আমরা চারটা প্রধান জায়গায় কাজ করছি। একটা হচ্ছে যে আমাদের একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, 5 বছর ব্যাপী উন্নয়ন এবং সংস্কারের যে একটা কৌশলপত্র বলেন কিংবা কৌশলগত রূপরেখা বলেন, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, যেটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল NSC মিটিং এ যেটা অনুমোদিত হয়েছে, সেই ফ্রেমওয়ার্কের আলোকে আগামী 5 বছরের পুরো এই উন্নয়ন কর্মকাণ্ডটা হবে। সেটা প্রস্তুতি প্রায় সম্পন্ন, ইতিমধ্যে এটা সারাংশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়েছে এবং খুব শীঘ্রই তিনি তারিখ দিলে এটা আশা করি যে এই বিষয়ে আমরা একটা এটা একটা পাবলিক ডকুমেন্টে পরিণত হবে। আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করছি, এই ড্যাশবোর্ডটাও আমাদের প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে এবং এটাও ড্যাশবোর্ডটাও খুব শীঘ্রই উদ্বোধন করা হবে এবং সেই ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি প্রকল্পের যাতে প্রতিনিয়ত তার অগ্রগতি এবং তার মনিটরিং করা যায় সেটার একটা ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা আরেকটি কাজ করছি যে প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, সেটা সমাধানের সুপারিশ এবং তদনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা। তার বড় সমস্যার জায়গা হচ্ছে পিডি নিয়োগ, সেই পিডি নিয়োগের নীতিমালা তৈরি করা এবং পিডিদের যথাযথ প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ইনস্টিটিউট, কোর্স মডিউল, এই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে প্রায় সম্পন্ন করে এনেছি। আমরা মনে করি যে 180 দিনের মধ্যেই এই কাজগুলো সম্পন্ন হবে। আরেকটি কাজ আমাদের করতে হচ্ছে যেটাও অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছে, যে আমরা তো একটা এডিপি তৈরি করেছি কিন্তু যে চলমান প্রকল্প এবং এডিপিতে যে সবুজ পাতার প্রকল্প যে প্রস্তাবগুলো আসছে, এই সবগুলো প্রকল্পগুলোকে প্রকল্পের অনেক সংখ্যা আছে কিন্তু এই প্রকল্পগুলোর মধ্যে যে একটা প্রথমত ইস্তেহার এবং আমাদের যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তার সাথে একে সামঞ্জস্যপূর্ণ করা, প্রকল্পগুলো ওভারল্যাপিং আছে কিনা, প্রকল্পগুলোর স্কোপ এবং এগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হচ্ছে এবং বিশেষভাবে বর্তমান সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী যে আবার প্রকল্প প্রস্তাব, সেই প্রকল্প প্রস্তাবগুলো এর মধ্যে যুক্ত, এই সবকিছু আসবে রিভাইজড এডিপিতে। ফলে একটা রিভাইজড এডিপি তৈরি করার কাজ, যেটা সাধারণভাবে ডিসেম্বর মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসে শেষ হয়, এটা কিছুটা আমরা আগেই শুরু করেছি যেহেতু সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাজেটের এবং এডিপি তৈরির কাজ করতে হয়েছে। সেই সময়টা যথেষ্ট সময় ছিল না যে সরকারের সমগ্র যে পরিকল্পনা ইস্তেহারে বর্ণিত আছে সেটাকে প্রকল্পে ট্রান্সলেট করার জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময়টা আসলে এই বাজেট প্রণয়নকালে কিংবা আমরা এডিপি গ্রহণ করার সময়টা আমরা পাইনি। এই কারণে এই কাজটি চলমান আছে এবং আমরা আশা করি 180 দিনের মধ্যেই এই 4টি বড় কাজ পরিকল্পনা মন্ত্রণালয় সম্পন্ন করতে পারবে এবং এটার মধ্যে এই যে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যাগুলি সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে অটোমেশন। সেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের 3টি প্রতিষ্ঠানে, প্ল্যানিং ডিভিশনে, IMED-র অধীনে যে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আছে এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স এন্ড ইনফরমেটিক্স ডিভিশন আছে, এই 3টাতে প্রকল্প আছে। এর বাইরেও NBR-এ এবং অডিটর জেনারেল অফিসে অটোমেশনের প্রকল্প আছে এবং একই সাথে ICT-র যে ন্যাশনাল ID কিংবা সিটিজেন ওয়ান নাম্বারের যে প্রকল্প আছে, তার সাথে বাংলাদেশ ব্যাংকের প্রকল্প আছে। এই সবগুলোকে কিভাবে একটা ইন্টিগ্রেটেড, সমন্বিত এবং ইন্টার অপারেবল, পারস্পরিক ভাবে এটা একই সাথে কাজ করতে পারে এই রকম একটি ব্যবস্থায় পরিণত করা যায়, তার জন্য একটা সময়সীমা ঠিক করা হয়েছে যে এর মধ্যেই এই প্রকল্পগুলোকে সম্পন্ন করে এই অটোমেশনের জায়গায় তৈরি করা। সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়নের যে প্রকল্পটি, সেটা মূলত কবরস্থান, শ্মশান, মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা, গুরুদ্বারা, ঈদগাহ ইত্যাদি।
0: আজ সকালে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউট্যাবের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
2: 1947 ভারত থেকে যখন এই ভূখণ্ড আলাদা হয়েছে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে, তখন এখানে খুবই জনপ্রিয় স্লোগান ছিল মুসলমানদের জন্য আবাসভূমি চাই। 1947 পাকিস্তান জন্ম নিল, ভারত বিভক্ত হল, পাকিস্তানের পশ্চিমাঞ্চল পশ্চিম পাকিস্তান এবং পূর্বাঞ্চল পূর্ব পাকিস্তান এরকম বিচ্ছেদের মধ্য দিয়ে একটি একক রাষ্ট্র হিসেবে জন্ম নিল। পাকিস্তান রাষ্ট্রে দিনে দিনে প্রমাণ হয়ে গেল যারা ধর্মের ভিত্তিতে এভাবে কাঠামো দিয়েছিলেন তারা এক পর্যায়ে বলতে শুরু করলেন বাংলা ভাষার অক্ষর হতে হবে আরবিতে এবং বাংলা আমাদের রাষ্ট্রের প্রধান ভাষা হিসেবে থাকবে না, যার সূত্রপাতে 1948 মোহাম্মদ আলী জিন্নার রেসকোর্সের বক্তৃতার প্রেক্ষিতে প্রতিবাদ করেছিল সেদিনকার পূর্ব পাকিস্তানের তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা। তার ধারাবাহিকতাতে 52 ভাষা আন্দোলন, যেই 52 ভাষা আন্দোলন আমাদের দেশে নতুন করে এক প্রেক্ষাপট তৈরি করেছে এবং সেই ধারাবাহিকতাতে 69 গণ অভ্যুত্থান এবং 1971 মহান মুক্তিযুদ্ধ, এই পর্ব পর্যন্ত এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে ধর্মের ভিত্তিতে বিভক্তিটাকে যারা বড় করে চিন্তা করেছিলেন তা কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক এবং ভৌগোলিকভাবে কোন কাঠামোকে স্থির রাখতে পারেনি, যে কারণে এই পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে আবার প্রশ্ন উঠল জাতীয়তাবাদের কেন্দ্রীয় ভবনটা অথবা প্রধান ভিত্তি কি হবে, ধর্ম না ভাষা। ধর্মকে প্রধান পরিচয় তৈরি করে রাষ্ট্র জন্ম নিলেও রাষ্ট্রের প্রবাহ গতি প্রবাহের মধ্যে প্রমাণ হয় জাতিকে সংহত করার জন্য তা কাজে লাগেনি। তখন আবার প্রশ্ন আসলো ভাষা, বাংলা না উর্দু। স্বাভাবিকভাবেই বাংলাকে সবাই আঁকড়ে ধরল, বাংলাকে ঘিরে আবার একটা জাতির পরিচয়ের প্রশ্ন উঠল। এরকম একটি রাজনৈতিক অনিষ্পন্ন সংগ্রামকে যখন যুদ্ধের পরিস্থিতির মধ্যে ঢুকতে বাধ্য করল সময়, তখন তাকে নেতৃত্ব দেওয়ার কোন ক্যাপ্টেন ছিল না। আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট, এই কথা বলার মধ্যে দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। কেননা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক পর্ব যখন এক্সস্টেড হবে, তা যদি যুদ্ধে প্রবেশ করতে বাধ্য হয় তাহলে কি করতে হবে তা রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলতে পারেনি। মেজর জিয়া তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত নিষ্ঠা, ব্যক্তিগত সাহস এবং তার যে ইন্টিগ্রিটি, নিশ্চিদ্র যে সততা, তার উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি সেদিন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন উই রিভোল্ট। এবং তার সেই প্রজ্ঞা এবং সাহসকে ঘিরেই কিন্তু চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তখন 1971 25 মার্চ মাঝরাতে দুটোর সময় এই বিদ্রোহ ঘোষণা হয়েছিল। সেই বিদ্রোহই কিন্তু স্বাধীনতার বীজে, যুদ্ধের বীজে রূপান্তরিত হল। স্বাধীনতা যুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধ, এটাই হচ্ছে ইতিহাসের প্রমাণিত উপাদান। এই ধারাবাহিকতাতে যখন যুদ্ধের মধ্য দিয়ে পরবর্তীকালে ইতিহাসে আমরা দেখলাম 56,000 বর্গমাইলের সমস্ত মানুষের পরিচয় হিসাবে 1947 পরিচয় দেওয়া পরিচয় যেমন টেকে নাই, 1971 পরে জোর করে যারা বাঙালি বানাতে চেয়েছিল সেই পরিচয় কিন্তু টিকল না। এই প্রেক্ষাপটেই 7ই নভেম্বরে 71 মেজর জিয়া 75 জেনারেল জিয়া রাষ্ট্রনায়কে পরিণত হলেন। রাষ্ট্রনায়ক হিসাবে তার বুঝতে কিন্তু কষ্ট হয় নাই, তিনি নিজের রাজনৈতিক দল না করতে পারেন কিন্তু এই সংকটের সমাধান কেবলমাত্র রাজনীতি দিয়েই করতে হবে, এবং এই কথা তার বুঝতে কষ্ট হয় নাই। জাতি কেমন করে জন্ম নিয়েছে তা তিনি বলেছেন, একটি জাতির জন্ম তার প্রবন্ধে। আমি প্রত্যেককে অনুরোধ করবো যারা পড়েননি তারা পড়ে নেবেন। জন্ম নেওয়া এই জাতির পরিচয় কি হবে এটার যে সমাধান করতে হবে তা তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আরো পরিষ্কার ভাবে বুঝলেন বলেই কিন্তু তিনি বাংলা ভাষা কেন্দ্রিক জাতীয়তার যে পরিচয় সেই পরিচয়ের বদলে বাস্তবসম্মত পরিচয়টা কি হতে পারে, তখন নাগরিক কেন্দ্রিক জাতীয়তার পরিচয় তৈরি হল। এই রাষ্ট্রের যিনি নাগরিক তিনি যাতে সেটা পরিচয় দিতে পারেন, কি তা হতে পারে, বাংলাদেশ, বাংলাদেশী জাতীয়তাবাদ, আমরা সবাই বাংলাদেশি, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, এটাই হলো একটি দার্শনিক জাতীয়তাবাদী পরিচয় যা 56,000 বর্গমাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত অঞ্চলে প্রত্যেকটি মানুষের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান হিসাবে হাজির হলো। জাতির জন্মের সমাধান যেমন মেজর জিয়া করেছিলেন যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে, জাতির পরিচয়ের সংকটের সমাধান তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রবর্তন করে।
0: আজ দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক বিশেষায়িত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি বলেন,
3: প্রায় আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাথে বসে সিকিউরিটি কিউ করার জন্য নানান অপশন আমরা খুঁজছি, বাট ইট ইজ ডিফিকাল্ট, এনার্জি ইটসেলফ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, তারপর আবার ইরান আর ইসরায়েল যুদ্ধ, আরেকটা ই করে দিয়েছে, যেমন আমাদের সাথে এলএনজি আনার কন্ট্রাক্ট ছিল কাতারের সাথে, লম্বা কন্ট্রাক্ট ছিল, আবুধাবির সাথে ছিল, ফোর্স মেজর ডিক্লেয়ার করে দিয়েছে যুদ্ধের জন্য। সো উই হ্যাড টু গো ফর আদার সোর্স। এখন আপনি বোঝেন, যখন আমি আদার সোর্সে যাই এবং আমি যখন হরমুজকে অ্যাভয়েড করতে চাই, প্রাইস অনেক উপরে চলে যায়। এবং গতকালই আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। অর্থ সচিব বলছিল যে আপনারা যদি এত দামে কেনেন, আমাদের যে বাজেটারি সাবসিডি দেওয়ার সেটা তো শেষ হয়ে যাবে, বিজনেস চলবে না। তাহলে অর্থ মন্ত্রণালয়ের তো একটা লিমিট আছে আপনার। এমনি তো বেশি দামে বিদ্যুৎ কিনছি আমরা, বিক্রি করছি আমরা কম দামে, সেটার জন্য আমার জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি হয়ে গেছে যে বকেয়া বিল দেখে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করবো আমি নিজেও জানি না। আমরা একটা কমিটি করেছি অর্থ মন্ত্রণালয়ে যে কিভাবে আমরা এই কারেন্ট বিল সাথে এই 67,000 crore টাকা কিভাবে পে করবো। আপনার হেভি প্রেশার অন দা এক্সচেকার, আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি। আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি জাতির, আমরা ব্যবসা যারা করেছি, ইন্ডাস্ট্রি যারা করেছি, আমি বলবো যে আমাদের মতো এত সাহসী কেউ নাই। কারণ যে দেশে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করে তার 30% কস্টিং, 30% দিতে হয় ব্যাংকে সার্ভিস চার্জ থেকে শুরু করে, তারপরে প্রফিট করে ঘরে দিয়ে ডাল ভাত খেতে হয়। একমাত্র বাঙালি পারার কেউ পারবে না এটা করতে, পৃথিবীর কোথাও এটা নাই, কিন্তু আমরা পারি, কারণ আমাদের মধ্যে ওই মনোবলটা আছে, আমাদের সাহস আছে, সেটা করতে পারি। তো এটাকে আমাদের মাথায় আছে যে আমাদেরকে ইনভেস্টমেন্ট আনতে হবে, দেশকে ঘোরাতে হবে, আমাদেরকে কিন্তু কমিটমেন্ট করতে হচ্ছে যে যে টাকাগুলো এইসব লুটপাট হয়ে গেছে সেই টাকাগুলো আমাদেরকে ফেরত দিতে হবে। সেটা আমাদের কমিটমেন্ট, আমাদের বাজেটের মধ্যে কমিটমেন্ট করা আছে যে আমরা টাকাগুলো ফেরত দিব। আমরা না সোশ্যালিস্ট না ক্যাপিটালিস্ট যে পলিসির মধ্যে ছিলাম, জিয়াউর রহমান এসে এক অর্ডারে সেই আমলে 20 কোটি টাকা ব্যাংকের লোন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, ওই আমলে 2 কোটি টাকা। এই যে করার পরে যে বাঙালি সবাই নেমে পড়লো, আজকে বাঙালি ব্যবসায়ীদের এই জায়গায় আসার পিছনে হলো, দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন।
0: আজ সকালে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন,
4: আজকে ছাত্রদল একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে। তারা বুঝতে পেরেছে, আগে আন্দোলন করেছে, পরিবর্তন হয়েছে দেশে, এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণের খেদমত করার জন্য, জনগণের সেবা করার জন্য। আমি চাই ছাত্রদল দেশ গড়ার কাছে থাকবে, ছাত্রদল প্রতিটি জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আছে জনাব তারেক রহমানের যে ভিশন ক্লিন এবং গ্রিন সেই কাজগুলো বাস্তবায়ন করবে, সন্ত্রাস চাঁদামুক্ত একটা ভালো সংগঠন উপহার দিবে। যেখানে ছাত্রদল থাকবে সেই ছাত্রদল হবে মানবিক জনসেবার ছাত্রদল।
0: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
5: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা আন্তবেতার নাট্যানুষ্ঠানে আজ শুনবেন সিলেট কেন্দ্রের নাটক অসমাপ্ত ভালোবাসার গল্প, রচনা মোহিত চৌধুরী, নির্দেশনায় অরিন্দম দত্ত, প্রযোজনা ইফতেকার আলম রাজন। নাট্যানুষ্ঠান অসমাপ্ত ভালোবাসার গল্প।
6: আসসালামু আলাইকুম ইকবাল ভাই।
7: ওয়ালাইকুম আসসালাম। হিরো ভাড়া এসো,
6: বসে দিকে। তারপর বলো কি খবর?
7: ধন্যবাদ আমার খবর নেওয়ার জন্য। জানেন, ব্যস্ততার মাঝেও কেউ যখন একটু খোঁজ নেয় বেশ ভালো লাগে।
6: তাই? ঠিক আছে। আচ্ছা শোনো, গতকাল সন্ধ্যায় মাহির মাহমুদ নামে যে ছেলেটা ভর্তি হয়েছে ওর তো জ্বর কমছে না, আমার মনে হয় কোনো ইনফেকশন আছে, একটু বিস্তারিত টেস্ট করা দরকার।
7: হ্যাঁ, আমিও ওয়ার্ড ঘুরে ওকে দেখে এসেছি, ব্লাডের কয়েকটা টেস্ট দিয়ে এসেছি, রিপোর্ট আসলে বোঝা যাবে। আমি নিজেও চিন্তায় আছি ওকে নিয়ে।
6: গুড, এজন্যই তোমাকে পছন্দ করি, কাজের প্রতি দায়িত্বশীলতা আছে তোমার। আজকাল এমন ডেডিকেশন খুব কম দেখা যায়।
7: শুধু কি দায়িত্বশীলতার জন্য আমাকে পছন্দ করেন?
6: মানে?
7: কিছু না, আসলে আপনি খুব আলাদা। রোগীদের সাথে আপনার কথা বলার ভঙ্গি, তাদের চোখে ভরসা ফিরিয়ে আনা, এসব দেখলে মনে হয় আপনি শুধু ডাক্তার না, তার থেকেও বেশি কিছু।
6: ধন্যবাদ লোকনা, তুমিও খুব ভালো মানুষ।
7: আপনি জানেন, আপনার এই ভালো মানুষ কথাটা আমার কাছে খুব বেশি স্পেশাল লাগে।
6: তাই নাকি?
7: হ্যাঁ, কারণ যে মানুষটা বলছে সে নিজেই আমার কাছে অনেক স্পেশাল। একটা কথা জিজ্ঞেস করব, বিষয়টা কিন্তু ব্যক্তিগত, আপনার যদি সমস্যা থাকে তাহলে বলবো না।
6: ঠিক আছে, সমস্যা নেই, বলো।
7: আপনি কাউকে পছন্দ করেন? মানে অন্য কোনো মেয়েকে?
6: লুবনা, হঠাৎ এই প্রশ্ন কেন?
7: কারণ কখনো কখনো মনে হয় আপনার জীবনে কেউ ছিল যাকে আপনি এখনো ভুলতে পারেননি। আমি ফলো করেছি, সেজন্য আপনি মাঝে মাঝে বেশ উদাস থাকেন।
6: এই প্রশ্নটা এখনো আমাকে কেউ করেনি।
7: আমার মতো তো আর কেউ আপনাকে নিয়ে ভাবে না, যদি বলতে অস্বস্তি হয় তাহলে আর বলা লাগবে না।
6: না, সমস্যা নেই, বাসায় মাও বিয়ের জন্য চাপ দিচ্ছেন, আমি আসলে কাউকে কিছু বলতে পারছি না।
7: আমার উপর ভরসা করতে পারেন।
6: ঠিক আছে, আজ থাক, অন্য একদিন বলবো।
7: কাল তো ছুটির দিন, ভাবছিলাম অনেকদিন গল্পও করা হয় না, কাল সন্ধ্যায় যদি একটু সময় বের করতে পারেন আমরা একসাথে বসে কফি খেতে পারি।
6: হ্যাঁ, খাওয়া যেতে পারে। আমি বেশ কিছুদিন ধরে একটা নিরিবিলি আড্ডার কথাই ভাবছিলাম।
7: সত্যি? তাহলে ঠিক রইল, সন্ধ্যা 7টায় কফি হাউসে চলে আসবেন।
6: ওকে, ইনশাআল্লাহ চেষ্টা করব সময় মতো পৌঁছাতে।
7: থ্যাংক ইউ ইকবাল ভাই। ও হ্যাঁ, একটা জরুরি কথা ছিল।
6: বলো।
7: শিশুপল্লী থেকে আজ বিকেলে ফোন দিয়েছিল, ওখানে কয়েকজন শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, জ্বর, বমি আর ডায়রিয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে।
6: তাই নাকি? তো এখন ওদের অবস্থা কেমন?
7: আপাতত স্থিতিশীল, তবে ডিরেক্টর স্যার বেশ চিন্তিত। তিনি বিশেষভাবে বলেছেন আপনার সঙ্গে যেন ওরা দ্রুত যোগাযোগ করে।
6: আমার সঙ্গে? তুমি তো আছো, তুমি তো রোগীদের খুব ভালোভাবে সামলাতে পারো।
7: আরে ইকবাল ভাই, নিজের সামর্থ্য সম্পর্কে আমার ধারণা আছে, আপনি হলেন লন্ডন থেকে পাশ করা একজন অভিজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ, আর আমি তো সবে পথ চলা শুরু করেছি।
6: নিজেকে এত ছোট করে দেখো না লুবনা, একজন ভালো চিকিৎসক হওয়ার জন্য শুধু ডিগ্রি নয়, নিষ্ঠা আর মমতাও দরকার, আর সেই দুটোই তোমার মধ্যে আমি অনেক দেখেছি।
7: আপনার কাছ থেকে এই কথাটা শুনে সত্যিই সাহস পেলাম।
6: আচ্ছা ঠিক আছে, শিশুপল্লী থেকে ওরা আসুক, তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনে আমরা একটা মেডিকেল টিম নিয়ে শিশুপল্লী ভিজিট করব।
7: এই কারণেই সবাই আপনাকে এত শ্রদ্ধা করে ইকবাল ভাই, আমি কিন্তু এই টিমে থাকতে চাই।
6: নিশ্চয়ই নিশ্চয়ই।
8: ইকবাল ভাই, এই যে আমি এখানে।
6: সরি সরি, একটু দেরি হয়ে গেল, ওই পার্কিং খুঁজে পেতে বেশ ঝামেলা হলো।
8: সমস্যা নেই, আমি তো মাত্রই এসেছি। এই নিন, আপনার জন্য আগে থেকে অর্ডার করে রেখেছিলাম।
6: বাহ, দারুণ তো, কফির স্বাদ সত্যি অসাধারণ।
7: আমি মাঝে মধ্যে এখানে আসি, জায়গাটা আমার খুব প্রিয়। ইকবাল ভাই, সেদিন আপনার ব্যক্তিগত একটা বিষয় জানতে চেয়েছিলাম। আপনি বলেছিলেন আরেকদিন বলব, আজ কি সেই দিন?
6: মনে আছে তোমার?
7: সব কথা কি ভোলা যায়?
6: আচ্ছা বলি, একটা সময় ছিল যখন আমি কাউকে খুব ভালোবাসতাম। খুব ভালোবাসতাম না, তাকে ঘিরে আমার পুরো ভবিষ্যৎটা কল্পনা করেছিলাম।
7: তার নাম
6: শায়লা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এমসি কলেজে একসঙ্গে পড়তাম, ওর হাসি ছিল এমন যেন সব দুঃখ মুহূর্তে দূর হয়ে যায়। ও স্বপ্ন দেখতে জানত, আর মানুষকে স্বপ্ন দেখাতেও।
7: তারপর
6: একদিন এক নিষ্ঠুর বিকেল আমার সব স্বপ্ন ভেঙে দিল।
7: কি হয়েছিল
6: সেদিন? ওকে আমি হারিয়েছিলাম লুবনা।
7: আমি দুঃখিত।
6: তারপর থেকে হাসপাতালে আমার পৃথিবী, রোগী, অপারেশন ওয়ার্ড, এসব কিছুর আড়ে আমি নিজেকে লুকিয়ে রেখেছি।
7: কিন্তু মানুষ কি শুধু স্মৃতি নিয়ে বাঁচতে পারে?
6: চেষ্টা করলে পারে
7: না? পারে না। কিছু মানুষ সত্যি চলে যায়, কিন্তু তারা আমাদের ভালোবাসার ক্ষমতাটা নিয়ে যায় না, হৃদয়ে আবারও কাউকে জায়গা করে দিতে পারে।
6: হয়তো
7: যদি সেই অসমাপ্ত গল্পের পর নতুন কোনো অধ্যায় শুরু করতে চায় কেউ, যদি কেউ আপনার সব নিরবতা বুঝতে চায়, আপনার কষ্টগুলো ভাগ করে নিতে চায়।
6: না লুবনা, কিছু গল্প অসমাপ্ত থাকাই ভালো।
7: কেন?
6: কারণ কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না।
7: আমি তো শায়লাকে ভুলে যেতে বলছি না, শায়লার জায়গা আমি কখনো নিতে পারবো না, সেটাও জানি। কিন্তু আপনার হৃদয়ে নতুন একটা জায়গা তৈরি হতে পারে না?
6: লুবনা, তুমি বুঝছো না।
7: তাহলে বুঝিয়ে বলুন, আমি আজ সব জানতে চাই।
6: সত্যি জানতে চাও?
7: হ্যাঁ, কারণ আমি শুধু আপনার সহকর্মী হয়ে থাকতে চাই না।
6: জানো লুবনা, শায়লা অন্য সবার মতো ছিল না। ও ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প, এমন এক গল্প যার প্রতিটি পাতায় স্বপ্ন লেখা ছিল।

0: জায়গাটা খুব শান্ত, ঠিক তোমার মতো।
1: আমি কিন্তু এতটা শান্ত নই, শুধু তুমি পাশে থাকলে একটু হয়ে যাই।
0: তাহলে তো সবসময় তোমার পাশে থাকা দরকার। আচ্ছা এবার বলো, এত আর্জেন্ট তলব কেন?
1: ইকবাল, তিন দিন হলো তুমি কলেজে আসোনি, আমার সাথে দেখা নেই, এটাও কি কম আর্জেন্ট?
0: অফকোর্স আর্জেন্ট, এই তিন দিন আমিও যেন ঠিক ছিলাম না, কিছু একটা কম লাগছিল।
1: সত্যি?
0: হ্যাঁ, মনে হচ্ছিল কেউ যেন নেই, যে আমাকে সারাদিন বকবে, হাসাবে, আর মাঝে মাঝে লাজুক নয়নে তাকাবে।
1: তুমি না অনেক বদলে গেছো।
0: সে তো তোমার জন্যই।
1: একটা কবিতা লিখেছি, তোমাকে শোনাবো বলে আমার সময় কাটছিল না।
0: তাই নাকি, তাহলে দেরি কেন, শোনো।
1: শান্ত ছিল নদী, বন্ধ ছিল দুয়ার, তোমায় দেখে হঠাৎ করে উঠলো যেন জোয়ার।
0: বাহ বাহ বাহ, কিন্তু একটা কথা বলি।
1: বলো।
0: এই জোয়ারটা শুধু নদীতে না, আমার ভেতরে উঠেছে।
1: তাই নাকি?
0: হ্যাঁ, ঠিক আছে, এবার আমার কবিতা শোনো, বলবো।
1: ইকবাল, তুমি আবার কবে থেকে কবিতা লেখা শুরু করলে? আচ্ছা বলো।
0: শান্ত ছিল নদী, তাই তো এলো জোয়ার, তোমার ডাকে হৃদয় আমার খুলে দিল দুয়ার।
1: তোমার কবিতা না কেন যেন আমার নিজের মনে হয়।
0: কারণ তুমি আছো ওগুলোর ভেতরে।
1: জানো ইকবাল, কখনো কখনো মনে হয় এই সময়টা যেন থেমে থাক।
0: থেমে না থাকলেও আমি চাই এই মুহূর্তগুলো কখনো হারিয়ে না যাক।
1: তুমি কি সব সময় এমন করে কথা বলো?
0: না, শুধু তোমার সামনে।
1: আচ্ছা শোনো, একটা কথা বলি, একটু সিরিয়াস।
0: কি হয়েছে?
1: মাসুদ আমাকে খুব ডিস্টার্ব করছে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আজে বাজে কথা লিখে পাঠায়, ভালো লাগছে না একদম।
0: সে হয়তো তোমাকে পছন্দ করে তাই।
1: ফাজলামি রাখো তো ইকবাল, এটা সিরিয়াস বিষয়, আমি খুব অস্বস্তিতে আছি।
0: ঠিক আছে ঠিক আছে, সরি, তুমি চিন্তা করো না, এগুলোর স্ক্রিনশট আমাকে দিও, আমি ব্যাপারটা দেখব।
1: তুমি পাশে থাকলে সাহস পাই।
0: সবসময় আছি, কেউ তোমাকে অস্বস্তিতে ফেললে আমি চুপ করে থাকব না।
2: কিরে, তোরা ক্লাসে যাবি না? ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো।
1: দাঁড়া না শাহানা, আমরা আসছি।
0: হ্যাঁ হ্যাঁ, চলো, দেরি হলে আবার ম্যাডাম রাগ করবেন।
1: হ্যাঁ চলো
0: চলো।

0: বাবা বাবা বাবা, একটা খবর আছে বাবা।
1: কি খবর রে মা? মুখটা যখন এত উজ্জ্বল লাগছে, নিশ্চয়ই কোনো সুখবর।
0: হ্যাঁ বাবা, এই নাও দেখো, আমার অনার্সের রেজাল্ট, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি বাবা।
1: কি বললি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোর মা বেঁচে থাকলে আজ খুব খুশি হতো, খুব গর্ব করতো তোকে নিয়ে।
0: হ্যাঁ বাবা, আমিও আজ সারাদিন মাকে মনে করেছি বাবা। মনে হচ্ছিল উনি পাশে থাকলে আমাকে জড়িয়ে ধরতেন।
1: কি হয়েছে? আমি তো আছি মা, আমি তো আছি তোর সবকিছুর সঙ্গী হয়ে।
0: হ্যাঁ বাবা, তুমি আছো বলেই তো এত দূরে আসা।
1: তা এখন বল, আমার মেয়ে এবার কি করবে? বড় কোনো স্বপ্ন নিশ্চয়ই আছে।
0: বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি।
1: কি সিদ্ধান্ত রে মা?
0: আমি চাকরি করতে চাই বাবা।
1: এত তাড়াতাড়ি? আরো পড়াশোনা করবে না?
0: করবো বাবা, অবশ্যই করবো। কিন্তু পাশাপাশি আমি একটা কাজও করতে চাই, যেটা শুধু নিজের জন্য না।
1: তা কেমন কাজ?
0: শিশুপল্লিতে একটা চাকরির সুযোগ আছে, এতিম আর অসহায় বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে। আমি ওখানে যোগ দিতে চাই বাবা।
1: এই কাজটাই কেন বেছে নিলি রে মা?
0: জানো বাবা, ছোটবেলা থেকে বাচ্চাদের খুব ভালো লাগে আমার। ওদের হাসি, ওদের সরলতা, সবকিছু এত সত্যি লাগে। আমি যখন ওদের কথা ভাবি, মনে হয় ওরা শুধু খাবার না, ভালোবাসাও চায়।
1: তুই কি পারবি ওদের এত কষ্টের মাঝে থাকতে?
0: চেষ্টা করব বাবা। আমি চাই ওদের কেউ একজন আপন হোক, যে তাদের কথা শুনবে, তাদের পাশে দাঁড়াবে।
1: তুই ছোটবেলা থেকে এমন নিজের চেয়ে অন্যদের কথা আগে ভাবিস।
0: হয়তো তোমার কাছ থেকে শিখেছি। আরো একটা কথা আছে বাবা।
1: কি রে মা, বল।
0: শুধু আমার ভালো লাগার জন্য আমি কাজ করতে চাই না, তোমার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।
1: আমার জন্য?
0: হ্যাঁ, তুমি একা এত কষ্ট করে আমাকে বড় করেছো, এখন আমার দায়িত্ব তোমার পাশে দাঁড়ানো। আমি চাই তোমার একটু কষ্ট কমুক।
1: আমি তো কখনো তোর কাছে কিছু চাইনি রে মা।
0: তুমি না চাইলে কি হবে বাবা? আমি তো চাই। আমি প্ল্যান করেছি চাকরির পাশাপাশি ভবিষ্যতে মাস্টার্স করব। আমি থেমে যেতে চাই না বাবা।
1: তুই সত্যি নিজের পথ ঠিক করে ফেলেছিস।
0: চেষ্টা করছি বাবা নিজের একটা পরিচয় তৈরি করতে।
1: কিন্তু একটা কথা মনে রাখিস রে মা, যে পথই বেছে নে মন দিয়ে করিস।
0: করব বাবা। আমি চাই একদিন তুমি গর্ব করে বলতে পারো, উনি যে আমার মেয়ে।
1: আমি তো এখনই গর্ব করি রে মা। ঠিক আছে মা, তুই যদি মনে করিস এই কাজটা তোর জন্য ভালো হবে, তাহলে কর, আমি তোর পাশে আছি সব সময়।
0: ধন্যবাদ বাবা, তুমি পাশে থাকলেই সব সহজ মনে হয়।
1: মাগরিবের সময় হয়ে গেছে, চল নামাজ পড়ি। শোন, তুইও দু রাকাত নফল নামাজ পড়িস মা।
0: আচ্ছা বাবা, চলো।
1: হ্যাঁ চল।

0: মাসুদ, তুই শালার পিছন থেকে সরে যা, ও তোকে পছন্দ করে না। আর প্রেম কখনো একতরফা হয় না।
1: শাহানা, তুই বুঝিস না, আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না। ওকে আমার চাই, যেভাবেই হোক।
0: যেভাবেই হোক কথাটা ভালো না মাসুদ, ভালোবাসা জোর করে পাওয়া যায় না।
1: আচ্ছা দেখ, তুই শুধু আমার পাশে থাক, আজ আমি ওকে ফুল দিয়ে প্রপোজ করব, সব ঠিক হয়ে যাবে।
0: না না, আমার ব্যাপারটা ভালো লাগছে না।
1: আরে আজই শেষ কথা, হয় হ্যাঁ বলবে আর না হয়।
0: এই দেখ শায়লা আসছে।
1: দাঁড়া, ফুলটা বের কর।
2: কিরে, কেমন আছিস তোরা?
0: ভালো, তুই কোথায় ছিলি?
2: লাইব্রেরিতে রে, একটা রেফারেন্স খুঁজছিলাম। আচ্ছা আমি যাই।
1: শায়লা একটু দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে।
2: আমার সাথে তোর আবার কি কথা?
1: হ্যাঁ, ওই অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম, এই নে শায়লা, আমি তোকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। এনে ধর, তোর জন্য ফুল এনেছি।
0: শায়লা, ফুলটা নিয়ে নে।
2: শাহানা, আমি আগেও ওকে বলেছি এসব আমার ভালো লাগে না।
1: কিন্তু কিন্তু আমি তোকে সত্যি ভালোবাসি, একবার ভেবে দেখ।
2: ভালোবাসা মানে কাউকে জোর করা না, আর আমি তোকে সে চোখে দেখি না মাসুদ।
1: তাহলে আমার এত কল্পনা, এত অনুভূতির কি হবে?
2: সেটা তোর নিজের ব্যাপার, আমাকেই তো টানিস না।
0: ঠিক আছে ঠিক আছে, ফুলটা না হয় নিয়ে নে।
1: ফুলটা মাটিতে ফেলে দিলি?
2: হ্যাঁ। শোন, আমাকে এভাবে সবার সামনে অস্বস্তিতে ফেলিস না, এটা অসম্মানজনক।
1: আমার ভালোবাসার ফুলটা মাটিতে ফেলে তুই ভালো করলি না শায়লা।
2: কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমাকে তোর কাছ থেকে শিখতে হবে।
1: শায়লা, আমি তোকে সত্যি ভালোবাসি।
3: এটা আমি ছেড়ে দেব না, এই অপমানের বদলা আমি নেব। শায়লা, তুই আমাকে চিনিস না, আমি যা চাই সেটা হাসিল করবে।
0: মাসুদ, এসব কি বলছিস? থাম এবার, প্লিজ মাথা ঠান্ডা কর। তুই যা ভাবছিস সেটা ঠিক না, এতে খারাপ কিছু হয়ে যাবে।
1: খারাপ? খারাপ তো ও করেছে, আমি শুধু হিসেবটা মেলাবো।

0: happy face. I
1: এখানকার কফিটা সত্যি খুব মজা, একদম আলাদা একটা স্বাদ আছে।
2: হ্যাঁ জানো শালা, সুযোগ পেলেই আমি এখানে চলে আসি। জানি না কেন এই জায়গাটায় বসলে মনটা একটু শান্ত হয়।
1: আজ তো মনে হচ্ছে শুধু কফির জন্য ডাকনি।
2: ঠিক ধরেছ, তোমাকে একটা সারপ্রাইজ দেব বলে দেখেছি।
1: সারপ্রাইজ? আচ্ছা বলো না তাড়াতাড়ি, আমার কিন্তু অপেক্ষা সহ্য হয় না।
2: শোনো, আমার লন্ডনের ভিসা হয়েছে, ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে যাচ্ছি।
1: তাই নাকি?
2: হ্যাঁ, আমার মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই আগে বলিনি।
1: ভালোই তো, খুব ভালো খবর।
2: কি হলো, তুমি চুপ হয়ে গেলে কেন?
1: না না কিছু না, হঠাৎ করে সবকিছু বদলে যাচ্ছে মনে হলো।
2: বদলাবে কেন, আমি তো আছি।
1: হ্যাঁ কিন্তু তুমি থাকবে না 4 বছর।
2: তুমি কি আমার জন্য 4টা বছর অপেক্ষা করতে পারবে না শালা?
1: পারবো, 4টা বছর কেন ইকবাল, সারা জীবন অপেক্ষা করতে পারবো।
2: সত্যি?
1: আমি তো আগেই বলেছি, জীবনে যদি কাউকে বিয়ে করি তবে সেটা হবে তুমি।
2: জানো আমি ভয় পেয়েছিলাম, ভাবছিলাম তুমি হয়তো দূরে সরে যাবে।
1: ইকবাল, আমি এত সহজে কাউকে ভালোবাসি না, আর একবার ভালোবাসলে ছেড়ে দিন।
2: তাহলে আমি ভাগ্যবান।
1: ভাগ্যবান তুমি না আমি সেটা সময় বলবে।
2: শালা আমি প্রতিদিন তোমাকে মিস করব, এই শহরটা, এই কফি হাউস, সবকিছু তোমার সাথে জড়িয়ে গেছে।
1: আমিও হয়তো এই টেবিলে বসে একা কফি খাবো আর ভাববো তুমি পাশে বসে আছো।
2: তাহলে আমি ফোনে বলবো একা কফি খেতে নেই।
1: ঠিক আছে, প্রতিদিন ফোন দিও কিন্তু।
2: হ্যাঁ ফোন দেব, হোয়াটসঅ্যাপে তোমাকে দেখবো, একদিন বাদ যাবে না।
1: প্রমিস?
2: প্রমিস।
1: ঠিক আছে আমি অপেক্ষা করব যতদিন লাগে।
2: এই 4 বছর আমাদের ভালোবাসার পরীক্ষা।
1: তাহলে আমরা পাশ করব তাই না?
2: একসাথে থাকলে সব পরীক্ষাই সহজ।

শাইলা, তুমি একবারকে নিয়ে ঘর বাঁধবে? স্বপ্ন দেখো, আমিও তোমাকে দেখাই এই সমাজ কত দ্রুত বদলে যায়। যা দিলাম, এবার আপলোড করে দিলাম, দেখ এখন কিভাবে তোর স্বপ্ন ধুলায় মিশে যায়। যাই, প্রথম খবরটা শাহ নাকি

0: একটা বড় খবর আছে, শুনলে তুই অবাক হয়ে যাবি। কাকে আর বিশ্বাস করবি বল?
1: কি আবার, পরিষ্কার করে বলতো।
0: আরে তোর সেই বান্ধবী শায়লা, ওকে নিয়ে এখন পুরো শহর গরম।
1: কি বলছিস, কি হয়েছে রে?
0: সোশ্যাল মিডিয়া খুলেই দেখ, সব বুঝে যাবি।
1: মাসুদ, তুই কি কিছু করেছিস?
0: আমি কিছু করি? ভাইরাল হবার জন্য শায়লাই তার নিজের ভিডিও আপলোড করেছে।
1: এটা মিথ্যে, শায়লা এমন কাজ করতেই পারে না, এটা জঘন্য অপরাধ।
0: অপরাধ? আমাকে অপমান করা কি অপরাধ না?
1: মাসুদ, অপমানের প্রতিশোধ এভাবে নেওয়া যায় না। তুই জানিস না এর পরিণতি কি হতে পারে?
0: পরিণতি? মাসুদকে পরিণতির ভয় দেখাস না। আমি এখন দেখতে চাই ওরা ইকবালের ভালোবাসা কতটা শক্ত। ও ঘর থেকে বের হলেই সবাই ওর দিকে আঙুল তুলবে, ইকবালও হয়তো বিশ্বাস হারাবে। তখন অপমানের দাম নিজেই হবে। শায়লা, আমি তোকে শান্তিতে থাকতে দেব না।

কি এত নোটিফিকেশন কেন? না না, এটা আমি না। হায় আল্লাহ, এ কি হচ্ছে আমার সাথে? আমি তো এমন কিছু করিনি, কেন আমার সাথে এমন হলো? সবাই দেখছে আর ভাবছে এটা আমি। ইকবাল, ইকবালকে বলতে হবে, ও নিশ্চয়ই আমাকে বুঝবে।

0: হ্যালো, হ্যালো ইকবাল,
1: বলো।
0: ইকবাল, ইকবাল তুমি ভিডিওটা দেখেছো?
1: হ্যাঁ দেখেছি।
0: বিশ্বাস করো ইকবাল, ভিডিও নিয়ে আমি না, কেউ আমার সাথে খারাপ কিছু করেছে, আমাকে ফাঁসানো হচ্ছে ইকবাল।
1: নেশামো করার দরকার নেই শায়লা, আমি নিজের চোখে দেখেছি।
0: তুমি আমাকে চেনো না ইকবাল, তুমি আমাকে চেনো না, আমি এমন কিছু করতে পারি।
1: আমি কি দেখলাম সেটাই যথেষ্ট, এখন আর কোনো ব্যাখ্যার দরকার নেই।
0: তুমি অন্তত একবার আমার কথা শোনো, আমি শপথ করে বলছি আমি না ইকবাল।
1: আর কিছু বলো
0: ইকবাল, তুমিও আমাকে বিশ্বাস করো না।
1: আমি আর কিছু বিশ্বাস করতে চাচ্ছি না শায়লা।
0: তুমি পাশে না থাকলে আমি আর কার কাছে যাব ইকবাল?
1: তুমি আমাকে আর কখনো কল দিও না, এনাফ ইজ এনাফ।
0: আমি তো কিছু করিনি, কেউ বিশ্বাস করছে না কেন? কেন আমার সাথে এমন হলো?
2: শালা শালা, কি হলো রে মা? আমি বাইরে কি শুনছি, সবাই কি বলছে?
0: বাবা সব মিথ্যে বাবা, আমি কিছু করিনি বাবা, ওর ভিডিও নিয়ে আমি না বাবা, বাবা তো
2: বিশ্বাস করি। পৃথিবীর সবাই যদি তোকে খারাপ বলে, তারপরে আমি তোকে বিশ্বাস করি। আমি জানি আমার মেয়ে এমন কাজ কখনো করতে পারে না
0: বাবা। জানো ইকবাল আমাকে বিশ্বাস করলো না বাবা।
2: বলিস কি
0: বাবা?
2: হ্যাঁ, সবাই সবসময় সত্যি দেখতে পায় না মা, কিন্তু সত্যি একদিন নিজে নিজে সামনে আসে।
0: আমি এখন কি করব বাবা, কোথায় যাব?
2: যাব, আমরা চুপ করে থাকবো না, আমরা আইনের আশ্রয় নেব। যে এই অন্যায় করেছে তার শাস্তি হবেই।
0: সত্যি বাবা, তখন কেউ আমাকে নিতে হাসাহাসি করবে না বাবা।
2: হ্যাঁ মা, হ্যাঁ সত্যি, তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে।
0: বাবা তুমি পাশে থাকলে আমার আর কোনো ভয় নেই।
2: আছি রে মা, আছি, আমি সবসময় আছি, মা তোর সাথে আছি।

0: যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, লন্ডনগামী ফ্লাইট BZ002 এর বোর্ডিং শুরু হয়েছে। দ্রুত বোর্ডিং পাস সংগ্রহ করতে সম্মানিত যাত্রীদের প্রতি অনুরোধ করা হচ্ছে।
1: হ্যালো মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, বোর্ডিং এর সময় হয়ে গেছে। না না, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমিও শরীরের প্রতি খেয়াল রেখো। আচ্ছা আচ্ছা, প্রেশারের ওষুধ ঠিক মতো খেও। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি লন্ডন পৌঁছেই তোমাকে ফোন দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ। কিছু মানুষকে হয়তো জীবনের মাঝপথে ছেড়ে যেতে হয়। হ্যালো শাহানা।
2: হ্যালো ইকবাল, কেমন আছিস?
1: ভালো, তুই?
2: আমিও ভালো। শুনলাম তুই আজ লন্ডন যাচ্ছিস।
1: হ্যাঁ, এয়ারপোর্টে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট।
2: শাইলার সাথে দেখা করেছিস?
1: না, প্রশ্নই ওঠে না।
2: কেন ইকবাল, এতদিন পরও তোর রাগ কমল না?
1: রাগ না শাহানা, বাস্তবতা। কিছু সম্পর্ক ভেঙে গেলে আর জোড়া লাগে না।
2: কিন্তু সব সত্যি কি তুই জানিস?
1: আমি যা দেখেছি যা শুনেছি সেটাই যথেষ্ট।
2: না, যথেষ্ট না। অনেক সময় চোখ যা দেখে তার পেছনেও আরেকটা গল্প থাকে।
1: গল্প শুনতে শুনতেই তো জীবনটা আমার শেষ হয়ে গেল।
2: তবু বলবো, একবার শাইলার কথা শুনে দেখ, হয়তো হয়তো তুই ভুল বুঝেছিস।
1: এখন আর কিছু জানার নেই। কিছু দরজা একবার বন্ধ হয়ে গেলে সেগুলো আর খোলা উচিত না।
2: সব দরজা বন্ধ হয় না ইকবাল, কিছু দরজা আমরা নিজেরাই বন্ধ করে রাখি। আচ্ছা, তুই ভালো থাকিস, আল্লাহ হাফেজ।
1: তুইও ভালো থাকিস, আল্লাহ হাফেজ।

0: আমি আর পারছি না, এই সমাজ যেন আমাকে একটু একটু করে মেরে ফেলছে। বাবা, বাবা একটা কথা বলবো?
1: বল মা, কি হয়েছে?
0: বাবা, আমরা কি এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি?
1: কেন মা, হঠাৎ এমন কথা বলছিস কেন?
0: বাইরে বের হলে সবাই সবাই আমার দিকে তাকিয়ে থাকে, বেশি মন্তব্য করে, কেউ হাসে, কেউ অশ্লীল ইশারা করে। বাবা বলে, এই যে সেই মেয়ে, ভিডিওটা দেখেছিস না? আমি মাথা তুলে হাঁটতে পারি না বাবা, আমি তো কিছু করিনি, তবু সবাই আমাকে দোষী বানিয়ে দিয়েছে বাবা।
1: কাঁদিস না মা, কাঁদিস না, সমাজ কখনো কখনো সত্যি খুব নিষ্ঠুর হয়।
0: আমি আর পারছি না বাবা এখানে থাকতে, প্রতিটা মুহূর্ত যেন শাস্তির মতো লাগে বাবা, মনে হয় আমার দম বন্ধ হয়ে আসছে।
1: শোন, তুই যদি এখানে শান্তি না পাস তাহলে আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত।
0: সত্যি বাবা, তুমি রাজি?
1: হ্যাঁ, তোর শান্তি তো আমার সবকিছু রে মা, পৃথিবীর কোনো জায়গা আমার কাছে বড় না, তুই ভালো থাকলেই সেটাই আমার পৃথিবী। চিন্তা করিস না মা, পুলিশের সাইবার টিম কাজ করছে, একদিন সত্যি সত্যি ওরা বের করে আনবে আসল অপরাধীকে।
0: ধন্যবাদ বাবা। বাবা, আরেকটা খবর আছে।
1: কি খবর রে মা?
0: বাবা, তোমাকে বলেছিলাম না শিশু পল্লীর কথা?
1: হ্যাঁ,
0: সেখানে আমার চাকরি হয়ে গেছে বাবা।
1: সত্যি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা আবার দাঁড়াতে পারবে।
0: ওখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে, ওদের পড়ানো, তাদের দেখাশোনা করা, বাচ্চাদের কাছে থাকলে আমি সব দুঃখ ভুলে যাব বাবা।
1: হ্যাঁ, এটাই তো তোর জন্য সব থেকে ভালো জায়গা।
0: হ্যাঁ বাবা, তুমি দোয়া করো এই চাকরিটা দিয়ে যেন নতুন জীবন শুরু করতে পারি।
1: অবশ্যই পারবি, আমরা অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাব। তাহলে ঠিক হলো, আমরা এই শহর ছেড়ে যাচ্ছি।
0: হ্যাঁ বাবা।
1: শিশুপল্লির আশেপাশে একটা বাসা নিয়ে নেব, কেমন?
0: হ্যাঁ বাবা, সেটা খুব ভালো হবে, তাহলে কাজে মন দিতে পারবো।
1: ঠিক আছে রে মা, তাই হবে।

0: 우와, 피. 아니, 나.
1: 나 볼 수 있어.
0: 슈네, 나는 야, 몰래 키우자.
2: 그래? 액추 꽈타 치료.
0: 난, 나. 맥찬 나미, 슈네 갔다 올 수? 아하. 뭐란, 뭐란. 네, 네, 네.
1: 그것도 큰 다리가 탔다.
0: 아니, 티가 돼, 티가 돼. 아픈 게 뭘쎈? 아시구나. 아시구나, 아시구나. 아하. 아니, 몰라, 또 봐야 아시구나. 오케이. 바이. 이 ব্যাপার আপনাদের
2: আমি শাহানা দেব
0: হ্যাঁ
1: স্যার আমি মাসুদ আহমেদ এই স্যার আমাদের দেখেছে
0: আপনারা এখানে বসুন আমি স্যারকে জানাচ্ছি আসুন আপনারা আসুন স্যার আপনাদের ডাকছেন ভিতরে যান
1: আসসালামু আলাইকুম স্যার
3: ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে বসো তোমরা কি জানো কেন তোমাদের এখানে ডাকা হয়েছে এই যে এই ভিডিওটা দেখেছো এটা শুধু একটা ভিডিও না এটা একটি পরিকল্পিত ডিজিটাল অপরাধ তার সম্মানহানি মানসিক নির্যাতন সবকিছুর সমন্বয় এই যে মাসুদ মাসুদ আমি তোমাকে কিছু নির্দিষ্ট প্রশ্ন করব ঠিক সোজা উত্তর দেবে মিথ্যে বললে কিন্তু তোমার অবস্থা আরো খারাপ হবে
1: জি স্যার
3: আচ্ছা মাসুদ এই ভিডিওটি কে তৈরি করেছে তুমি কার কাছ থেকে সংগ্রহ করেছো
1: স্যার আমি কিছু জানি না
3: তুমি জানো না
1: জি স্যার
3: ভিডিও আপলোডের সময় যে আইপি অ্যাড্রেস ব্যবহার হয়েছে সেটি তোমার বাসার ইন্টারনেট সংযোগের সাথে মিলে গেছে এটা কিভাবে ব্যাখ্যা করবে মাসুদ আপলোড করা ডিভাইসের আইপি এবং তোমার ব্যবহৃত মোবাইলের আইপি এক এটি কাকতালীয় আমরা সময় স্থান ডিভাইস সবকিছু মিলিয়ে দেখেছি তোমার অনলাইন অ্যাক্টিভিটি লগ ইন টাইম সব আমাদের কাছে আছে এই যে দেখো আপলোড টাইম লোকেশন সব সব তোমার সাথে মিলে গেছে এখনো কি বলবে তুমি কিছু জানো না
1: স্যার আমাকে মাফ করে দেন স্যার রাগের মাথায় স্যার স্যার ও আমাকে অপমান করেছিল
2: মাসুদ তুই এত নিচে নামতে পারলি
3: অপমানের প্রতিশোধ নিতে তুমি একটা নির্দোষ মেয়ের জীবন ধ্বংস করতে চেয়েছো তুমি কি বুঝতে পারো এই কাজের মানসিক প্রভাব কত ভয়ঙ্কর আইনের দৃষ্টিতে এটা শুধু ভুল না এটি অপরাধ ডিজিটাল নিরাপত্তা আইন মানহানি নারী ও শিশু নির্যাতন সবই এর মধ্যে পড়ে না তুমি বলো তো শায়লা কেমন মেয়ে
2: খুব ভালো মেয়ে স্যার সৎ ভদ্র ও এমন কিছু করতেই পারে না
3: বুঝলাম ঠিক আছে তুমি এখন যেতে পারো তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই
2: ধন্যবাদ স্যার স্যার আমরা কি ওর জন্য কিছু করতে পারি
3: সত্য প্রমাণিত হবে এটাই সবচেয়ে বড় সাহায্য মাসুদ তুমি কি জানো একটা ক্লিক দিয়ে তুমি একটি মেয়ের জীবন কোথায় নামিয়ে এনেছো সমাজের চোখে পরিবারের কাছে সব জায়গা থেকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছো
1: স্যার স্যার আমি ভুল করেছি স্যার স্যার আমাকে মাফ করে দেন স্যার স্যার স্যার জীবনে জীবনে স্যার আর এমন কাজ করবো না স্যার
3: আইনের কাছে মাফ বলে কিছু নেই শুধু বিচার আছে ইউ আর নাও আন্ডার অ্যারেস্ট
1: স্যার
3: কনস্টেবল
4: জি স্যার
1: প্লিজ স্যার
3: মাসুদকে আটক করো
0: আসেন আপনি আপনাকে আটক করা হলো
1: স্যার স্যার একটা সুযোগ দেন স্যার স্যার একটা সুযোগ দেন
3: তোমার সুযোগ ছিল মানুষ হওয়ার তুমি সেটা নষ্ট করেছো প্রযুক্তি মানুষের উন্নতির জন্য অন্যের জীবন ধ্বংসের জন্য নয় আমাদের সাইবার টিম 24 ঘন্টা কাজ করছে যেই অপরাধ করুক সে আইনের হাত থেকে বাঁচতে পারবে না এই আসামি যে কাজ করতে নিয়ে যাও
0: কোনো কথা নাই সামনে চলুন
1: স্যার স্যার আমাকে মাফ করে দিন স্যার
0: জান বলছি
1: স্যার স্যার আমি আর জীবনে কাজ করব না স্যার
0: জান
1: স্যার

হ্যালো, কেমন আছিস? না, ওই লিটিল বিট বিজি উইথ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, দেখেছি কালকে সানি ডে হলেও লন্ডনের তাপমাত্রা -3। কি কি বললে? আমাদের এমসি কলেজের সাবেক ছাত্র মাসুদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই লিঙ্কটা আমাকে দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইবার আইনে এমসি কলেজের সাবেক ছাত্র মাসুদ গ্রেফতার, সহপাঠী একটি মেয়ের সাথে প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুকে মিথ্যা অশ্লীল ভিডিও আপলোড দিয়ে সম্মানহানি করার অপরাধে এমসি কলেজের সাবেক ছাত্র মাসুদ আহমদকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। সাইবার টিমের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, অভিযুক্ত মাসুদ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। না না না, এ কি বললাম আমি? তাহলে তাহলে শায়লা সত্যি নির্দোষ ছিল? শায়লা, শায়লা, আমি তো তোমার চোখের জল দেখেও বিশ্বাস করিনি। কত সহজে আমি তোমাকে দোষী বানিয়ে দিলাম। আমি কি করলাম? আমাকে শায়লাকে এখনই কল করতে

0: মেসেঞ্জার সবকিছু দিয়ে ব্লক। শায়লা, তবে কি তুমি আমাকে তোমার পৃথিবী থেকে মুছে ফেলেছ?
1: আচ্ছা দেখি শাহলাকে কল দিয়ে দেখি।
2: হ্যালো ইকবাল।
1: শাহানা কেমন আছিস?
2: ভালো, তোর খবর কি?
1: আমি আছি। শাহানা তুই শুনেছিস, সব মিথ্যে ছিল, শাহানা নির্দোষ, মাসুদকে পুলিশ গ্রেফতার করেছে। আমি আমি ভুল করেছি শাহানা।
2: সত্য কখনো চাপা থাকে না রে, তুই অনেক দেরি করে ফেলেছিস।
1: শায়লা কোথায়? আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই।
2: যখন ও একা কাঁদছিল, সবার চোখে দোষী ছিল, তখন তো তুই ওর পাশে ছিলি না।
1: জানি জানি, আমি আমি ওর সবচেয়ে কাছের মানুষ হয়ে সবচেয়ে দূরের হয়ে গিয়েছিলাম। শাহানা শাহানা, তুই ওর সাথে দেখা করে একটু যোগাযোগ করিয়ে দে না প্লিজ।
2: আমি গিয়েছিলাম ওদের বাসায়, ওরা ওই বাসা ছেড়ে অন্য কোথাও চলে গেছে।
1: কোথায় গেছে
2: কেউ জানে না, হয়তো এমন কোথাও গেছে যেখানে কেউ মাকা চোখে তাকাবে না।
1: না না না, এটা হতে পারে না। আমাদের যে স্বপ্ন ছিল সেগুলো কি এভাবেই ভেঙে যাবে?
2: ইকবাল, স্বপ্ন কখনো ভাঙে না, মানুষ ভেঙে যায়।
1: ওর ফোন, ওর কোনো যোগাযোগ
2: সব বন্ধ, যেন সে পৃথিবী থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছে। ইকবাল, তুই যদি সত্যিই শায়লাকে ভালোবাসিস, তাহলে একদিন তাকে খুঁজে পাবি। ভালোবাসা কখনো পথ হারায় না।
1: আমি খুঁজব, আমি খুঁজব, সারাটা পৃথিবী তন্ন তন্ন করে আমি খুঁজব।
2: ঠিক আছে, ভালো থাক তাহলে, আমি কোনো সন্ধান পেলে তোকে জানাবো।
1: আচ্ছা ঠিক আছে, বাই। শায়লা, তুমি কি শুনতে পাও আমার এই আত্মনাদ? তুমি কি জানো তোমাকে হারিয়ে আমি আমি নিজেকেও হারিয়ে ফেলেছি? যদি কখনো ফিরে আসো, আমার চোখের জলে আমার সব ভুল ধুয়ে নেব।

0: ভিতরে আসবো?
1: আসুন শালা।
0: ইকবাল এখানে?
1: শালা তুমি, তুমি এসো, এদিকে এসে বসো।
0: আমি শিশু পল্লীতে কাজ করি। বেশ কয়েকজন শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। শিশু পল্লীটা ভিজিট করার আমন্ত্রণ পত্র নিয়ে এসেছিলাম শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইকবালের কাছে। জানতাম না তুমি যে ডাক্তার ইকবাল।
1: কেমন আছো শায়লা?
0: জানি না কেমন আছি, তবে ভালো থাকার চেষ্টা করি।
1: তোমার স্বামী, সন্তান, পরিবার পরিজন কেমন আছেন?
0: বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আপনার কেউ নেই।
1: তার মানে তুমি বিয়ে করোনি?
0: তোমার খবর কি? তোমার বউ নিশ্চয় ডাক্তার।
1: আমি বিয়ে করিনি শালা।
0: কেন?
1: জানি না শালা, আমি ভুল করেছি শালা। আমি তোমাকে বিশ্বাস না করে একা ছেড়ে দিয়েছিলাম।
0: থাক না এসব কথা, থাক।
1: বিশ্বাস করো শালা, লন্ডন থেকে আসার পর আমি তোমাকে অনেক অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোমার খবর কেউ জানে না।
0: না জানারই কথা, বিশ্বাসহীন সমাজে তো আর বসবাস করা যায় না।
1: একবার, শুধু একবার সুযোগ দাও, আমি আমার ভুলটা শুধরে নেই।
0: যে সময় চলে যায় তার ফিরে আসে না একবার।
1: আমরা আমাদের সেই অসমাপ্ত গল্পটাকে শেষ করতে পারি না শায়লা।
0: ইকবাল, ভালোবাসা শুধু পাওয়া না, ভালোবাসা মানে বিশ্বাস, আর সেই বিশ্বাসটাই তুমি একদিন ভেঙে দিয়েছিলে।
1: আমি সব ঠিক করে দেব শায়লা।
0: সব কিছু ঠিক হয় না ইকবাল। ভালোবাসা এক টুকরো কাঁচের মতো, কাঁচ ভেঙে গেলে গ্লু দিয়ে জড়া দেওয়া যায়, কিন্তু দাগটা থেকে যায়।
1: তাহলে এটাই তোমার শেষ কথা?
0: আমি জানি।

0: ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি বিশ্বাস, সম্মান আর একে অপরের পাশে থাকার অদৃশ্য এক বন্ধন। কিন্তু বিশ্বাস, ভুল বোঝাবুঝি আর হঠাৎ নেওয়া সিদ্ধান্ত সেই বন্ধনকে মুহূর্তেই ভেঙে দিতে পারে। তথ্য প্রযুক্তির এই যুগে এআই সহ নানা মাধ্যমে ভুয়া তথ্য বা কন্টেন্ট তৈরি করে কারোর সম্মানহানি করা শুধু অনৈতিক নয়, এটি একটি গুরুতর অপরাধ। আসুন আমরা সচেতন হই, প্রযুক্তিকে ব্যবহার করি মানুষের কল্যাণে, কারো ক্ষতি করার জন্য নয়। ভালোবাসা হোক বিশ্বাসের, প্রযুক্তি হোক মানবতার। ধন্যবাদ।
1: অন্তবেতার নাট্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সিলেট কেন্দ্রের নাটক অসমাপ্ত ভালোবাসার গল্প, রচনা মোহিত চৌধুরী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইকবাল, নজরুল ইসলাম মঞ্জুর, শায়লা রোমানা সুলতানা, লুবনা অদিতি মহারত্ন, পুলিশ অফিসার নিরঞ্জন দাস টুকু, বাবা আমিরুল ইসলাম চৌধুরী, কনস্টেবল তাহের আহমেদ খান, মাসুদ তাহরিন বখত নাদিম, শাহনাজ ফাহমিদা সুলতানা সুচি, এবং নির্দেশনায় ছিলেন অরিন্দম দত্ত। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আব্দুস সালাম। নাটকটি প্রযোজনা করেছেন ইফতেকার আলম রাজন।
2: নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা। প্রেশ্রোতা এখন শুনবেন দেশের গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানের গীতিকার সৈয়দ হায়দার, সুর করেছেন।

0: আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছো? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয়, তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুশলি, পাশলা নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না।
5: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জাভেদ কারদার। জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক মোট 14,041,00,000 টাকা ব্যয়ে সম্মিলিত 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে আজ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 10,494,21,00,000 টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে 3,550,44,00,000 টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন এবং 5টি সংশোধিত। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 প্রথম সংশোধন, বৃহত্তর দিনাজপুর, দিনাজপুর ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ সংস্কার ও উন্নয়ন প্রকল্প তৃতীয় সংশোধন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প দ্বিতীয় সংশোধন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগ তৃতীয় সংশোধন, মেডিকেল কলেজ হাসপাতাল সমূহে বিদ্যমান কিডনি ডায়ালিসিস সেন্টার 50 শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলো সমূহে 10 শয্যার কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন দ্বিতীয় সংশোধন। এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 11টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের নেতারা আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। সাক্ষাৎকালে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এই খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এই খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা এবং সমাধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি ও নৃগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একমাত্র অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য জাতীয় পরিচয়। তিনি আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আধুনিক জাতীয়তাবাদের ধারণায় কোন নির্দিষ্ট গোত্র, ভাষা, বর্ণ কিংবা বর্ণ, ধর্ম জাতীয় পরিচয়ের একক নির্ধারক নয়, বরং একটি ভূখণ্ডে বহুমাত্রিক অভিন্ন স্বার্থ এবং যৌথ ভবিষ্যৎ নির্মাণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এই আধুনিক জাতীয় পরিচয় গড়ে উঠেছে। জহিরুদ্দিন স্বপন বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসিকতা, স্বাধীনতার ঘোষণা এবং নেতৃত্ব ইতিহাসের প্রমাণিত সত্য। বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সম্পর্ক ও যোগাযোগ আরও গভীর করার লক্ষ্যে পরিবহন করিডোর সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আসিয়ান আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে আজ ম্যানিলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আলোচনা করেন। বৈঠকে ড খলিলুর রহমানের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নেওয়া এবং যৌথভাবে একটি অভিন্ন ভবিষ্যৎ চীন বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেয়া হবে। আজ এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের ই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, এবারে জানা যাচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কোয়ার অনুষ্ঠান। সকাল ৬টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ। পথ ও পাথে অনুষ্ঠানে অসুস্থ পিতামাতার খেদমত করার ফজিলত সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬:৫০। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭:২০।
2: এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল ৭:৩০। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামুশির সকাল ৭:৪৫। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান শুনবেন সকাল ৮:১৫। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল ৮:৩০। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০। নাটক বৃষ্টি বেলা ৩:০৫। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ শুনবেন বিকেল ৩:৩৫।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবরি ছোট পরিবার বিকেল ৪:০৫। প্রবীণদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল ৫:১০। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬:০৫। সন্ধে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯:০৫। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত ১০টায়।
2: এছাড়া এফএম ৯০ মেগাহার্টজে রাত ১২:১৫ নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক পিয়াস রচনা শামসুজ্জামান প্রযোজনা সিরাজুল মজিদ মামুন। শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্টজে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্টজে সকাল ৬টা থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান শুনতে পাবেন। এফএম ৯০ মেগাহার্টজে সকাল ৬টা থেকে রাত ১১:১৫ পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতা বন্ধু, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটেই ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধ্যে 6টায় 95%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:23, অস্ত যাবে 6:46। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব, আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

নিষ্ঠুর, নিজের নিষ্পাপ সন্তানকে ছেড়েছি, নিঃস্বার্থ স্বামী ছেড়েছি। একবার একবার যদি ওকে দেখতে পেতাম তো সব অপরাধের ক্ষমা চেয়ে নিতাম। কালিত হাসনার বিয়ে, নিশ্চয়ই চামলকে নিয়ে বিয়ে বাড়ি আসবে। বিয়ে বাড়ি আমি যাব, দূর থেকে একবার দেখবো।

0: কি করলে?
1: সত্যি তুমি আমার মাথা তোমার কোলে তোমার ঘৃণা করছে না?
0: নার্গিস, তুমি তুমি এখানে কি করে এলে? রক্ত যে সব ভেসে যাচ্ছে।
1: ফিরেতে তুমি আসবে, চামিল আসবে। একবার চামিলকে দেখবার লোক সামলাতে পারলাম না। ওগো, আমার আমার চামিল কোথায়?
0: আচ্ছা,
1: একবার একবার দেখাবে না?
0: না না,
1: একটিবার একটিবার শেষবারের মতো দেখতে দাও।
0: ও তুমি সইতে পারবে না নার্গিস।
1: আমার তৃষ্ণার দিকে তুমি কোনো দিন তাকালে না। ফুল যদি করেই থাকে তবে তবে তার জন্য শাস্তিও তো দিতে পারতে। তোমার ভালোবাসা কোনো দিন ওকে কাছে টেনে নিল না।
0: ওকে থাক নার্গিস,
1: আঘাতে আঘাতে কত বিক্ষত করল না, শুধু নির্বাক পাষাণ হয়ে রইলে।
0: এখন থাক।
1: ওগো, জীবনে জীবনে কোনো সুখ তোমাকে আমি দিতে পারিনি, নিজেও সুখী হতে পারিনি।
0: কথা এখন থাক।
1: অকুণ্ঠ পিয়াস নেই আজ
0: নার্গিস,
1: আজ দুনিয়া থেকে চলে যাচ্ছি।
2: আম্মা, আম্মা,
1: স্বামী, বাপ, বাপ আমার,
3: কথা বলো নার্গিস, নার্গিস কথা বলো,
0: নার্গিস,
1: নার্গিস,
3: সব শেষ হয়ে গেল।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, শুনছেন আমাদের নিঃশ্রুতি অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 90 MHz-এ। এবারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের, দুঃখিত, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথমে শুনুন মাহমুদুর নবীর কণ্ঠে গান। গানের কথা সাজিয়েছেন শওকত হায়াত খান, সুর করেছেন শিল্পী নিজেই।

খোলা জানালায় চেয়ে দেখি। এবার শুনবেন এই গানটি, গানটির শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, কথা লিখেছেন মুকুল চৌধুরী, সুর করেছেন রাজা হোসেন খান। এরপরই মুকামাল খানের কণ্ঠে এরপরই গান শুনবেন মুকামাল খানের কথায় দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে অভিজিৎদের।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন আঞ্জুমান আরা বেগমের কণ্ঠে। আপনারা শুনছেন আধুনিক গানের আয়োজন বর্ণাড়ী। এবারে গানের শিল্পী বসিরুজ্জামান সাব্বির, গানের গীতিকার প্রসেনজিত ওঝা, শুরু করেছেন রফিকুল আজিজ। এবং এরপরে শুনবেন নিশিতা বড়ুয়ার কণ্ঠে গানের গীতিকার হোসনে আরা বেগম জলি, শুরু করেছেন সুজেয় শ্যাম।

এই গানের সাথে শেষ হলো আধুনিক গানের আয়োজন বর্ণালী বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নৈশতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 MHz। আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের আয়োজন রংধনুতে। প্রথম গানের শিল্পী তারেক সৈয়দ, গানের গীতিকার পুলক রঞ্জন, শুরু করেছেন শিবু রায়। এরপরে শুনবো নজরুল সঙ্গীত শবনম মুস্তারির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন মিশ্র গানের আয়োজন রংধনু। এবারে শুনবো সোলস ব্যান্ডের পরিবেশনে পার্থ বড়ুয়ার কণ্ঠে ব্যান্ড সঙ্গীত। এবং পরে শুনবেন ভাঙচুর ছায়াছবির গান শিল্পী এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভিন।

গানের সাথে শেষ হলো মিশ্র গানের আয়োজন রংধনু বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন আমাদের নৈশতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারায়। শুরুতেই শোনাব একটি দেশাত্মবোধক গান। শিল্পী জানিয়া আহমেদ ঝিলিক, গানের গীতিকা মোহাম্মদ আলামিন, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এবং এরপরই শুনবেন ইংরেজি গান ক্রিস ব্রাউনের পরিবেশনা। তারপর পরই শুনবেন অবস্কুর ব্যান্ডের গান টিপুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন দেশ বিদেশের রকমের গান, আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবার শুনবেন ফেরদৌস রহমানের কণ্ঠে গান, গানের গীতিকার এবং সুরকার আব্দুল করিম। এরপরে শুনবেন আরবি গান আঁখা দাখলির পরিবেশন। এবার পরে শুনবেন উকিল মুন্সির গান বাড়ি সিদ্দিকের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন কিউসা কামাতোর কণ্ঠে জাপানি গান, এরপরে লালন গীতি শুনবেন রেমা খানের কণ্ঠে, তারপর শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম।

শ্রোতা বন্ধুরা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবার শুনবেন ফ্রান্সের গান ফ্লোরিয়ান পরিবেশন, এবং এরপরে শুনবেন তুমি স্বপ্ন তুমি সাধনা ছেঁচবে গান কনক চাপা ও মনির খানের কণ্ঠে। তারপরে শুনবেন হাসান রাজার গান বিদিত লাল দাসের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই গানের সাথে সাথে শেষ হলো দেশ বিদেশের রকমারি গানের আয়োজন, আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আমাদের নিঃশ্রুতি অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 90 MHz-এ। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ছন্দা চক্রবর্তী।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ছন্দা চক্রবর্তী। বাংলাদেশ বেতার ঢাকা। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়েছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিত।

0: প্রায় অনুষ্ঠান সকাল ৬টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ। কফ ও পাথে অনুষ্ঠানে অসুস্থ পিতামাতার খেদমত করার ফজিলত সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা বেজে ২০ মিনিটে।
1: এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল ৭টা বেজে ৩০ মিনিটে। নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নয়নতম মসজিদ সকাল ৭টা বেজে ৪৫ মিনিটে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান শুনবেন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল ৮টা ৩০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১টা বেজে ৩০ মিনিটে। নাটক বৃষ্টি শুনবেন বেলা ৩টা বেজে ৫ মিনিটে। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দৈত্য বাংলাদেশ বিকেল ৩টা বেজে ৩৫ মিনিটে।
0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুলি ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। প্রবীণদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯টা বেজে ৫ মিনিটে। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত ১০টায়।
1: প্রিয় শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্টজে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদন।

কয়েল অনুষ্ঠান এফএম 90 MHz সকাল 6টা থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান শুনতে পাবেন। প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিলাম পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार ढाका सकाल छटा आज बृहस्पतिवार आठी श्रावण 1433 बंगाब्द आठी सफर 1448 हिजरी 23 जुलाई 2026 ख्रीष्टाब्द
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা গ মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, FM 106 মেগাহার্টস এবং FM 102 মেগাহার্টসে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খুরশিদ সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার ও মোহাম্মদ রফিকুল ইসলাম।